আজ শনিবার 30 জ্যৈষ্ঠ 1948 শতাব্দ, 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 20ই জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে 5:55 হয়ে 30 সেকেন্ড। আকাশবাণী মুর্শিদাবাদ, শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।

ঘোষ বাণী মুর্শিদাবাদ। অমৃত বাণী অনুষ্ঠানে বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সমারোহ সহকারে আমোদ প্রমোদ করায় আমাদের উৎসব করা কিছুমাত্র চরিতার্থ হয় না, কিন্তু তাহার মধ্যে সর্বজনের আন্তরিক প্রসন্নতা ও শুভ ইচ্ছাটুকু না থাকিলেই নয়। উৎসব প্রাঙ্গণ হইতে সামান্য ভিক্ষুকও যদি ম্লান মুখে ফিরিয়া যায়, শুভ উৎসব যেন একান্ত ক্ষুণ্ণ হয়। যাত্রা হোক, কথোকথা হোক, রামায়ণ গান হোক বা চণ্ডী পাঠই হোক, যখন যাহা হয় উন্মুক্ত গৃহ প্রাঙ্গণে আসিয়া সর্বসাধারণে তাহাতে অকাতরে যোগদান করে এবং সকলের সহিত একত্র হইয়া গৃহকর্তা তাহা উপভোগ করেন। যাহাতে আমার নিজের কিছুমাত্র আনন্দ আছে, সেই আনন্দটুকু যখন দশ জনের মধ্যে বিতরণ করিতে চাহি, তখন উপলক্ষের অভাব ঘটিবার কোনো কারণ দেখা যায় না। আমার আনন্দ সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণ ইচ্ছাই উৎসবের প্রাণ। অনেক ছোটোখাটো বিষয়েও আমি হয়তো এইটুকু আনন্দ পাই, নিজের বাড়িখানি হইলে সুখী হই, পুষ্করণে থাকিলে ভালো লাগে, গৃহপ্রবেশ, জলাশয় প্রতিষ্ঠা, গোষ্ঠাষ্টমী, এরূপ এক একটি উৎসব উপলক্ষে পাঁচজন ব্রাহ্মণ পণ্ডিত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পোষ্য পরিজন, দীন দুঃখীকে আহ্বান করিয়া যথাসাধ্য সৎকারে আমার সুখের ভাগী করিতে চাহি। আমি যে আজ একজন গৃহহীনকে আশ্রয় দিতে পারি, তৃষ্ণার্থের পিপাসা নিবারণ করিতে পারি, অবলা জীবের কিছুমাত্র সুখ বিধান করিতে সমর্থ হই, আমার এই সৌভাগ্য যেন সকলের অন্তরে সঞ্চারিত করিয়া দিতে চাহি। সাবিত্রী ব্রত, ভ্রাতৃদ্বিতীয়া, জামাতৃষষ্ঠী উপলক্ষে আপন প্রিয়জন ও স্নেহাস্পদগণকে যথাযোগ্য সৎকার করিয়া নিজেকে ধন্য মনে হয়। বিধাতা আমাকে যে এত সৌভাগ্য সুখ দিয়াছেন, ইহা সকলের সহিত বণ্টন করিয়া না লইলে ইহাতে সফলতা কোথায়? উৎসব ইহার উপলক্ষ, সেই জন্য আমাদের উৎসবে ভাবেরই প্রাধান্য। বাহিরের সমারোহ তাহা বাহিরের সমারোহ তাহার প্রধান অঙ্গ নহে। প্রতিব্রত স্ত্রীর হাতের সামান্য লোহা ও মাথার সিন্দুর যেমন আমাদের মনে একটি অনির্বচনীয় লক্ষ্যে স্নেহ সূচিত করিয়া দেয়, নেত্র ঝলসানো অলঙ্ঘ রাজি তাহা পারে না। প্রীতি বিকশিত উৎসবের সামান্য মঙ্গল ঘট ও চ্যুত পল্লব গুচ্ছ সেইরূপ আমাদের অন্তরে একটি শিব সুন্দর ভাব সঞ্চারিত করিয়া তোলে। সহস্র তরিতালোক ও বিলাস উৎস সেই শুভ কমনীয়তা সঞ্চার করিতে পারে না। বিলাসের মণিমুক্তা আমাদের বাহিরের ঐশ্বর্যের পরিচায়ক মাত্র, কিন্তু উৎসবের ধান্য দুর্বা মুষ্টি অন্তরের অকৃত্রিম শুভকামনার বাহ্য চিহ্ন, ইহার সহিত ধনীর রত্নভণ্ডারের তুলনা সম্ভব নহে। অমৃতবাণী অনুষ্ঠানে বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ শুনলেন।

0: পরিবেশন ছিলেন ভক্তিগীতি। আজকের শিল্পীরা ছিলেন দেবযানী বসু, শ্রীকান্ত আচার্য, হৈমন্ত শুক্লা এবং মনোময় ভট্টাচার্য। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন খবর কলকাতা কেন্দ্র থেকে।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের সূচনা করবেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমানা অতিক্রম করে সব দেশের সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে হুগলিতে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একটি প্রতিবেদন।
2: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকা রেল প্রকল্পে উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়া সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওর রাধারমণপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক ভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা সাহায্য পাঠানো হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 45 লক্ষ বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছবে 900 কোটির বেশি টাকা। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ।
1: কলকাতার রেড রোডে আগামীকাল 21 জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ ওড়িশাও সফর করবেন। তিনি ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 21শ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ নিয়ে এসেছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ, উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারত উঠে আসবে প্রথম সারিতে। শ্রী মোদী আরো বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কর্মীদের ক্ষমতায়নের পথ আরো প্রশস্ত করে যুব সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
3: प्रधानमंत्री विकसित भारत योजना के सहयोग से अब तक करीब 70 लाख जॉब सृजित हुई है। करीब 20 लाख युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10 लाख युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2,000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है।
1: नेशनल टेस्टिंग एजेंसी NTA जानिए छे, আগামীকাল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট নিট ইউজি 2026-এর পুনরায় পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000 বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছেন। এদিকে এই পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তার জন্য পশ্চিমবঙ্গে জেলা স্তরে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্তরের কন্ট্রোল রুমের নম্বর হল 0332214356 এবং 86979810070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। এদিকে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজেশ কারিয়ারের অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। দুই বিচারপতি পি এস নরসিমহা ও এ এস চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, নাগরিকদের এই মৌলিক অধিকারকে সবসময় অগ্রাধিকার দেওয়া হবে। ফুটপাত দিয়ে গাড়ি চলাচলকে এক্ষেত্রে কখনোই প্রাধান্য দেওয়া যেতে পারে না। উল্লেখ্য, এক ব্যক্তি 5 বছরের শিশুপুত্রকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ফুটপাতে একটি গাড়ির ধাক্কায় বাচ্চাটির প্রাণ হারায়। এর প্রেক্ষিতে তার বাবা আদালতে দ্বারস্থ হয়। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমানা অতিক্রম করে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026 ভাষণ দেবার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। দুটি দেশ পারস্পরিক বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে চলার সময়ও এই সম্পর্ক বজায় আছে। তিনি আরো বলেন, ভারতের উত্থানের সঙ্গে সঙ্গে তার কাজের পরিধিও বিস্তৃত ও বৈচিত্র্যময় হয়ে উঠবে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়নের নেটওয়ার্ককে মোকাবিলা করা এবং অবৈধ আর্থিক ব্যবস্থার নির্মূলে নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরও জোরদার করবে। আজ জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মলমাস হওয়ায় এই তিথি পিছিয়ে যায়। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পুজো করা হয়। ঐতিহাসিক লৌকিক আচারে বাংলার ঘরে ঘরে জামাইকে আপ্যায়নে প্রস্তুত সকলে। নতুন বস্ত্র উপহারের পাশাপাশি ফল মিষ্টি রকমারি খাবার জামাইয়ের পাতে তুলে দিতে গতকাল থেকেই বাজারে ভিড়। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, লিচু থেকে শুরু করে অন্যান্য ফলের দাম চড়া হলেও উৎসাহে ভাটা পড়েনি একটুও। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির এবং ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় আগামীকাল পর্যন্ত

0: ফিফা বিশ্বকাপ 2026 মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ডি ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে পরাজিত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। প্রথমার্ধে ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোল গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অন্যদিকে গ্রুপ বির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোকে 1-0 গোলে পরাজিত করেছে। গ্রুপ সিতে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে, গ্রুপ ডিতে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়েতে প্যারাগুয়ের বিরুদ্ধে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের সূচনা করবেন। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
1: অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী

দীর্ঘশিল কণ্ঠে শুনলেন রবীন্দ্র সঙ্গীত আকাশবাণী মুর্শিদাবাদ। এখন নজরুল গীতি, প্রথম শিল্পী মহেশ রঞ্জন সৌম।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন নজরুল গীতি। আজকের শিল্পীরা ছিলেন মহেশ রঞ্জন শর্মা, হৈমন্ত শুক্লা, শঙ্কর ঘোষাল এবং সবশেষে ফিরোজা বেগম। নজরুল গীতি এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে। এখন প্রচার

নেবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। কৃষাঙ্গনের লাইভ ফোন অনুষ্ঠান প্রতি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার প্রচারিত হবে বিকেল 5:30 থেকে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। বজ্রপাত, বজ্র ঝড় এবং বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া এবং ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। সবজি ও লম্বা ফসলের জন্য, বিশেষ করে পেঁপে এবং কলা চাষের জন্য খুঁটি লাগান যাতে গাছ হেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংগ্রহ করুন। ঝোড়ো হওয়া এবং বৃষ্টির সময় কীটনাশক সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন, পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ শুনলেন। এবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়া পূর্বাভাস। আজ এবং পরবর্তী 4 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু স্থানে। সতর্কবার্তা জানানো হয়েছে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে দুয়েক জায়গায়। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু স্থানে এবং 2-4 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তন হতে পারে দিনের বেলায়। আগামী 48 ঘন্টায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন লোকগীতি। প্রথম শিল্পী

শিল্পীর কণ্ঠে শুনছিলেন লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনে পরবর্তী কী কী অনুষ্ঠান আপনাদের জন্য। 7:25 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 7:35 স্থানীয় বাংলা সংবাদ, 7:45 প্রতিদান গুরু দক্ষিণা এবং অমর সঙ্গী বাংলা ছায়াছবি গান, 8:00 শুভ সকাল অনুষ্ঠানে আজকের বিষয়ে অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল, 9:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্র থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 2:05 বাংলা ছায়াছবির অনুরোধের আসর উপস্থাপনা শুভ্রা দত্ত, 2:30 অঙ্গনা সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মৌসুমী মণ্ডল এবং সুনীনা মণ্ডল। বিষয় পরিবেশ রক্ষা আমার দায়িত্ব। 3:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 3:10 বিশেষ অনুষ্ঠান যোগে রোগ নিবারণ, 3:30 পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রকাশ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 5:30 কিষাণ বাণী অনুষ্ঠানে আজকের বিষয় ন্যাচারাল ফার্মিং অংশগ্রহণে মল্লিকা সিংহ রায়, পরে পিন্টু বালার কণ্ঠে লোকগীতি, সবশেষে বেলডাঙ্গা ব্লক থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, 6:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 6:05 বিশেষ অনুষ্ঠান অংশগ্রহণে নন্দিনী চক্রবর্তী এবং সুমনা মণ্ডল, 6:30 জীবিকার জন্য অনুষ্ঠান কর্মখালী সংক্রান্ত খবরাখবর, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিগীতি, 7:10 আজ সন্ধ্যায়, 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 7:50 স্থানীয় বাংলা সংবাদ, 8:00 ও 8:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 8:10 নাটক। সরস্বতী গুপ্ত চৌধুরী রচিত একটি বিক্ষিপ্ত ঘটনা অব্যবহিত পরে বাংলা ধ্বনি গান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ, 9:10 বিশেষ অনুষ্ঠান, 10:00 শ্রুতি অনুষ্ঠানে সরস্বতী কবিতা পাঠে তুষারকান্তি ভট্টাচার্য, গল্প পাঠে সমীর বিশ্বাস, 10:15 মাহফিল ফাদার দ্য গ্রেট অনুষ্ঠান জুড়ে বাবা গান শুনবে উপস্থাপনা মুক্তি হক, 11:00 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনে পরবর্তী কী কী অনুষ্ঠান আপনাদের জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, আজ সকাল 8:00 শুভ সকাল অনুষ্ঠানের বিষয় অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল। অনুষ্ঠানে

0: 0348 245 9648। এছাড়া আমাদের মতামত পাঠাতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9434921300। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন খবর কলকাতা কেন্দ্র থেকে।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিদেশ মন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026 ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশ মন্ত্রক বলেছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 এবং মরক্কো 1-0 স্কটল্যান্ডকে হারিয়েছে। ব্রাজিল এখন হাইতির মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়া শাকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাস করবেন তিনি। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষিজমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে অ্যাগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষের সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সূচনা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে। ওই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 45 লক্ষের বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাবে 900 কোটির বেশি টাকা। কলকাতার রেড রোডে আগামীকাল 21 জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্য সংস্কৃতি, বাংলা ভাষার গুরুত্ব, বাংলার ইতিহাস তুলে ধরবেন বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশাও সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। সেখানকার পবিত্র স্থান সাঁওতালি জাহের ও জাহের পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রার্থনায় যোগ দেবেন। এরপর মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা অংশ নেবেন। এই অনুষ্ঠানে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, 21শ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে উদ্ভাবন ও প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে, যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ ও উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, ভারত উঠে আসবে প্রথম সারিতে। তিনি আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনায় কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে তুলবে, যুব সমাজ এবং শিল্পায়নের মধ্যে এক যোগসূত্র রচনা করবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
2: प्रधानमंत्री विकसित भारत योजना के सहयोग से अब तक करीब 70 लाख जॉब सृजित हुई है। करीब 20 लाख युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10 लाख युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है।
1: ব্যাংক সম্পদ উদ্ধার সমস্যা এবং ঋণ গ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আদালত সরকারি অর্থের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। সুপ্রিম কোর্ট এক রায় স্পষ্ট জানিয়েছে, ফুটপাথ কেবলমাত্র পথচারীদের হাঁটার জন্য, এখানে গাড়ি চলাচলের অধিকার নেই। বিচারপতি পি এস নরসিংহা এবং বিচারপতি এ এস চন্দরকারের বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট ফুটপাথে হাঁটার ক্ষেত্রে একজন নাগরিকের মৌলিক অধিকারকে অগ্রাধিকার দিতে হবে, সেখানে গাড়ি চলাচলকে গুরুত্ব দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সব সম্পর্ককে সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026 এ ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফ এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে, অর্থায়নের নেটওয়ার্কের মোকাবিলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূলে নতুন দিল্লির নিরারস উদ্যোগকে আরও জোরদার করবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্ন চাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলা হাওড়া এবং হুগলিতে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। এর মধ্যে হাজারিবাগ জেলায় মৃত্যু হয়েছে 3 জনের, রামগড়, পালামৌ, লোহারডাঙ্গা, গোড্ডা এবং পশ্চিম সিংভূম জেলায় 1 জন করে প্রাণ হারিয়েছেন। আহতরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ড সরকার জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ বির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে পরাজিত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে প্রথমার্ধে ক্যামেরন বাগেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অপর ম্যাচে গ্রুপ বি খেলায় মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে। ম্যাচের একেবারে প্রথম মিনিটেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। অন্যদিকে গ্রুপ সি ম্যাচে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ ডির ম্যাচে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 8:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস খেলবে সুইডেনের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকার বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশ মন্ত্রী বলেছেন, অস্থির পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে আগামী দু তিন দিন বৃষ্টির পূর্বাভাস। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, তাই সাধারণ মানুষকে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 জন বিধায়কের অভিযোগের ভিত্তিতে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন আপাতত বন্ধ রেখেছে পুলিশ। আজ জামাই ষষ্ঠী, জামাইদের মঙ্গল কামনায় বাংলার ঘরে ঘরে চলছে প্রস্তুতি। আজ সেই বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একটি প্রতিবেদন।
1: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকা রেল প্রকল্পে উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়া সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের। পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমণপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক ভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা সাহায্য পাঠানো হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 45 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছবে 900 কোটির বেশি টাকা। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারকেশ্বরে অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ বার্ধক্যের পথে এগিয়ে চলা। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ এবং আগামীকাল চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করছে। বারাসাত মাঝের হাট, দত্তপুকুর মাঝের হাট, নৈহাটি বালিগঞ্জ লোকাল টালা স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝের হাট হাবড়া বালিগঞ্জ ব্যারাকপুর ভায়া প্রিন্সেপ ঘাট, মাঝের হাট বারাসাত লোকাল টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। শিয়ালদা বিবাদীবাগ এবং বিবাদীবাগ বারুইপুর লোকাল আজ বাতিল থাকছে। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত স্বাভাবিক করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সব দপ্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গয়াবাড়ি এবং খড়িবাড়ি সহ 110 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় যে ধস নেমেছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গে বালাসন নদীর ওপর স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার এক বিবৃতিতে জানিয়েছেন, 52 কোটি টাকা ব্যয়ে নতুন স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দার্জিলিংয়ে প্রবল বর্ষণের কারণে হিউম পাইপের তৈরি অস্থায়ী দুধিয়া সেতু গতকাল ভেসে যায়। সক্রিয়

জেলায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নেবে, তাই সাধারণ মানুষকে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পথে না হেঁটে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রকৃত দুর্নীতিতে যারা লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

0: মুখ্যমন্ত্রী আরও জানান, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই ঘটনায় ফলতা থানায় তিনটি মামলা দায়ের হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 25 জনকে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা প্রয়োগের পাশাপাশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার অভিযোগে বিশেষ ধারাও যুক্ত করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনাথ রবি বলেছেন, বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম বিকশিত ভারতের পথে সহায়ক হয়ে উঠবে। যুব সমাজ, কৃষক, শিক্ষক, গবেষক তথা আপামর রাজ্যবাসীকে বিকশিত বাংলা গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
1: An enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality, to education, science, social reform and nation building, Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation.
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে দলের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে আপাতত লেনদেন বন্ধ করেছে পুলিশ। এই প্রেক্ষিতে বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, দলীয় অ্যাকাউন্টের টাকা নিয়ে ভোটে লড়ে জিতেছেন এই সমস্ত বিধায়করা, অ্যাকাউন্ট অবৈধ হলে টাকা নিলেন কেন, সেই প্রশ্ন তুলেছেন কুণাল। আজ জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ায় এই তিথি পিছিয়ে গেছে। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পুজো করা হয়। ঐতিহ্যবাহী লৌকিক আচারে বাংলার ঘরে ঘরে জামাইকে আপ্যায়নে প্রস্তুত সকলে। নতুন বস্ত্র উপহারের পাশাপাশি ফল, মিষ্টি, রকমারি খাবার জামাইয়ের পাতে তুলে দিতে গতকাল থেকেই বাজারে ভিড়। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, লিচু থেকে শুরু করে অন্যান্য ফলের দাম চড়া হলেও উৎসাহে ভাটা পড়েনি। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষা আগামীকাল পুনরায় নেওয়া হবে। এই উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশন বিশেষ ইএমইউ ও মেমো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। রাজ্যস্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 86979-81070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 17টি জেলায় হেল্পলাইন আজ বেলা 12টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত চালু থাকবে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এই পরের খবর সকাল 9:15।
2: অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার।

0: এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলি লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো দেখি।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: ছেড়ে ছেড়ে গান শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুভ সকাল। শুভ সকাল অনুষ্ঠানে আজকের বিষয় অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল। একটা কথা আমরা শুনতে পাই, নিজের ভুলে পাগলেও বোঝে। আমরা প্রত্যেকেই নিজের মঙ্গল চাই এবং এই মঙ্গল কামনা করতে গিয়ে বা এই মঙ্গল চাইতে গিয়ে আমরা অনেকে অনেক রকম অনুষ্ঠান অনেক কিছু করে থাকি। মোট কথা, কিন্তু অন্যের মঙ্গল কামনার মধ্যেই যে আমার মঙ্গল আছে এটাও কিন্তু বাস্তব সত্য। আজ জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী বলে বলেন অনেকে। এই ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠী কেন শুরু হয়েছিল, এর পেছনে এর যে উৎপত্তি এবং এর যে ইতিহাস এটা আমি অনেকেই জানি। মূল যে বিষয় সেটা হচ্ছে যে জামাই ষষ্ঠী আসলে পরিবারের যারা সদস্য আছেন বিবাহ সূত্রে হয়তো অন্য কোথাও তারা আছেন বা রয়েছেন, তাদের সঙ্গে একত্রিত হওয়ার একটা বিশেষ দিন হচ্ছে এই জামাই ষষ্ঠী। এর কিছু নিয়মকানুনও আছে আমরা জানি। সেই নিয়মকানুনের মধ্যে আর যাই হোক, মঙ্গল প্রার্থনাটা অর্থাৎ মঙ্গল কামনাটা কিন্তু বিশেষভাবে আমরা লক্ষ্য করে থাকি। এবং বিবাহিত মেয়েদের এবং সেই জামাই তাঁদের মঙ্গল কামনায় দেখা যায় বাড়িতে যারা শাশুড়ি মায়েরা আছেন যারা আর কি, তারা নানান রকম মঙ্গল আচারের মাধ্যমে এই দিনটাকে পালন করে থাকেন। তাই আজকের এই শুভ সকাল অনুষ্ঠানে বিষয়টি রেখেছি অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল। বন্ধুরা আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফোন নম্বর 9434921300 এবং 03482259648। পাশাপাশি আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9434921300। কেমন বলতে বলতেই বন্ধু এসেও গেছেন অনেকেই, দেখে নিন কে আছেন। 03482259648। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার।
1: আরে আমি প্রথমে পেয়ে গেছি।
0: হ্যাঁ শেষ মহম্মদ বাবু
1: ভালো আছেন দাদা?
0: একদম।
1: হয়তো জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী খুব আমাদের সমাজে চালু নেই, তবে সবসময় জামাইয়ের একটা খাতির হয়। যেমন আমি বড় জামাই আমার হয় সব সময়তে, সব সময় দেয় জামাই ষষ্ঠী।
0: সেই সঙ্গে 9434921300। বন্ধুরা অনেকেই এসেছেন, কে আছেন একটু দেখবো। নমস্কার।
2: নমস্কার দাদা ভাই। নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ আমি বীরভূমের দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দাদা ভাই।
0: হ্যাঁ অমিতাভ বাবু বলুন।
2: হ্যাঁ হ্যাঁ দেখুন, আমরা সকালেই আজকে একটা গান শুনেছি, তুমি নির্মল করো মঙ্গল করো মলি, হ্যাঁ মলিন মর্ম মুছায়। তো আমরা কখনোই অপরের অমঙ্গল কামনা করি না, আমরা সবসময় যেটা চাই সেটা হচ্ছে মানে অপরের মঙ্গল হোক সেই সঙ্গে সঙ্গে নিজে। তো সেই শত্রুই হোক বা মিত্রই, হ্যাঁ কারো অমঙ্গল কিন্তু কামনা করতে নেই। এই যে ধরুন আজকে জামাই ষষ্ঠী, হ্যাঁ শাশুড়ি মারা প্রত্যেক জামাইয়ের হ্যাঁ মঙ্গল কামনায় দুর্বা এই বাঁশ পাতা দিয়ে জল ছিটিয়ে এই শাক শাক বলবে, তো এই শাক যে কথাটা সেটা কিন্তু এসছে ষষ্ঠী থেকে। তাহলে সেই জামাইয়ের মঙ্গল কামনায় যখন শাশুড়িরা আজ ব্যস্ত থাকবেন, তখন আমরাও কিন্তু প্রত্যেকে হ্যাঁ মঙ্গল কামনায় ব্যস্ত থাকবো। হ্যাঁ, সে আমাদের পাশের বাড়ির যে অসুস্থ বয়স্ক অসুস্থ বিদ্যার্থী আছেন, তিনি যখন হসপিটালাইজ হয়েছিলেন আমরা কিন্তু দুর্গা দুর্গা বলে তার মঙ্গল কামনা করেছিলাম, এবং অবশ্য অবিশ্বাস্য ভাবে তিনি সম্পূর্ণ এখন সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। এইভাবেই আমরা পাড়া পড়শিরা যদি একে অপরের মঙ্গল কামনায় যদি নিমগ্ন থাকি, তাহলে কিন্তু সেটা আমাদের কোথাও না কোথাও হলে আমাদের কাছেও সেটা মঙ্গলজনক হয়ে গেছে। আর আমরা তো মঙ্গলের বিচারি দেওয়া হয়, আমরা তো কারোর সঙ্গে হ্যাঁ খারাপ ব্যবহার করতে চাই না। কিন্তু অনেক সময় অনবদতা বসত কিংবা জানত কেউ যদি খারাপ ব্যবহার করে, আমরা তার প্রতিদানে তার কিন্তু অমঙ্গল কামনা কখনোই করবো না। সুখী হোক জীবনে, এটুকুই মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো। এটুকুই শেয়ার করবো, মনে হয় ভালো থাকবেন।
0: নমস্কার, নমস্কার।

0: Avant de te téléphoner.
1: নমস্কার
0: নমস্কার
1: আমি খয়রুল বাসার কুনিয়া মুর্শিদাবাদ থেকে কথা বলছি। আমি এই মুহূর্তে একটা সম্পাদিত লিখছি আমার পত্রিকার চৈতন্য হোক। আসল কথা হচ্ছে আজকের যে বিষয় সেই বিষয়ের সঙ্গে বলছি, আমাদের ভারতবর্ষ হচ্ছে নারীদেরকে নিয়ে আমরা গর্ব করি এবং আদিকাল থেকে সৃষ্টি থেকে আজও অবধি নারীরাই আমাদের বাঁচিয়ে রেখেছেন এবং সেই নারীরাই আমাদেরকে পুজো করবেন যাতে আমরা সুস্থভাবে চলাফেরা করতে পারি এই পৃথিবীর আনাতে কানাতে। আসল কথা হচ্ছে এই সময় সারা বিশ্ব বিধ্বংসের দিকে এগিয়ে চলেছে। আমরা প্রত্যেকে চাই আমার স্বামী যেমন থাকবে দুধে ভাতে এবং প্রত্যেকেই যেন সেখানে একটা অন্য একটা অন্য শ্রেণীর মানুষ যে কোনো জাতির মানুষ যেন ভালো থাকে, এটুকুই প্রেয়ার করলাম। ভালো থাকবেন, নমস্কার।
0: খুব ভালো থাকবেন আপনিও, খয়রুল বাবু নমস্কার। 9434921300 নমস্কার নমস্কার। হ্যাঁ, বন্ধুর সঙ্গে আমরা যোগাযোগ করে উঠতে পারলাম না, আবার চলে যাবো 03422596480। নমস্কার নমস্কার। বন্ধুর সঙ্গে আমরা যোগাযোগ করে উঠতে পারলাম না, এবারে চলে যাব। মতামত পাঠিয়েছেন সৌভিক সরকার, কসবা থেকে পাঠিয়েছেন। তিনি লিখছেন, অপরের মঙ্গল কামনা করা শুধু মানবিকতার পরিচয় নয়, এটি নিজের মনকেও সুন্দর ও শান্ত রাখে। যখন আমরা অন্যের ভালো চাই তখন আমাদের মনে হিংসা বিদ্বেষ সংকীর্ণতার জায়গাটা কমে যায়। অন্যের সাফল্যে আনন্দিত হতে পারা এবং বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা আমাদের চরিত্রকে আরও সমৃদ্ধ করে। জীবনে সুখ ও শান্তি শুধু নিজের জন্য অর্জন করা যায় না,

0: চারপাশের মানুষের সুখের সঙ্গেও তা জড়িয়ে থাকে। তাই অপরের মঙ্গল কামনাই কামনা করতে শিখলে একদিকে যেমন সমাজের সৌহার্দ্য বৃদ্ধি পায়, তেমনি নিজের মনও ইতিবাচকতা, প্রশান্তি ও আনন্দে ভরে ওঠে। সত্যি অপরের মঙ্গল কামনার মধ্যে নিজের মঙ্গলের পথ লুকিয়ে থাকে। সৌভিক সরকার কসবা থেকে পাঠিয়েছেন। সৌভিক বাবু খুব ভালো লাগলো, ভালো থাকবেন। কেমন আবারও চলে যাবো ফোনে, 9434921300। নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার।
1: শুভ সকাল।
0: হ্যাঁ শুভ সকাল।
1: আমি জয়নালাবেদিন মুম্বাই পড়া গোয়াল জান থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আজকের বিষয় হচ্ছে যে অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল। আজ যে হচ্ছে জামাই ষষ্ঠী, এই জামাই ষষ্ঠী দিনে নিজের জামাই এবং মেয়েদের মঙ্গল কামনার জন্য যে সমস্ত নিয়ম কানুন এবং প্রার্থনা করা হয় সেগুলির মধ্যে দিয়ে মেয়ে জামায় যেমন মঙ্গল কামনা, অর্থাৎ নিজের মঙ্গল কামনা, এমনি ভাবে গোটা পৃথিবীর মানুষ করে এবং প্রাণী করে মঙ্গল কামনা করলে নিজের মঙ্গল সাধিত হয়। তার কারণ পরস্পর পরস্পরের সঙ্গে সাযুজ্য রেখেই এই মঙ্গল সাধিত হয়। তাই প্রত্যেকটা মানুষ অপরের মঙ্গল কামনা করে নিজের মঙ্গলকে বহন করা, নিজের মঙ্গলকে আরো প্রসারিত করা দরকার। তাই তাই আমরা প্রত্যেকটা মানুষ অপরের মঙ্গল কামনা করব, সেই সঙ্গে নিজের মঙ্গল যাতে সাধিত হয় তার জন্য সচেষ্ট থাকব। তাই আমাদের ভালো ভালো কাজ এবং মানুষের প্রেম, ভালোবাসা, প্রেম এবং শ্রদ্ধা, ভক্তি এই সমস্ত দিয়ে সমাজকে আরো সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলে এই পৃথিবীর আরো নানাবিধ মঙ্গল কামনায় পরিবেশ সুরক্ষা, পরিবেশকে বিশুদ্ধ করে তোলার যে সমস্ত কাজ তা করার মধ্যে দিয়ে আমাদের আগামী প্রজন্মের আগামী দিনের যে মঙ্গল কামনা আমাদের করা উচিত, এখন সেই চিন্তার মধ্যে দিয়ে আমরা যদি নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে আগামী আমাদের দেশ, আগামী প্রজন্ম এবং আমাদের আগামী সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে। এইটুকু বলে আপনার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।
0: ভালো থাকবেন, নমস্কার। আজকের যে বিষয় নিয়ে রয়েছি অপরের মঙ্গল কামনা নিজের মঙ্গল, বন্ধুরা যেন ফোনে আসছেন খুব সংক্ষিপ্ত আকারে, খুব ছোট্ট করে বিষয়কে তুলে ধরলে খুব ভালো হয়। কেমন ভালো থাকবেন। কেমন চলে যাবো আবারও ফোনে। নমস্কার।
2: নমস্কার দাদা ভাই, শুভ সকাল।
0: শুভ সকাল।
2: আমি ত্রিমণী থেকে মধুমঙ্গল পাল বলছি।
0: হ্যাঁ মধুমঙ্গল বাবু বলুন।
2: অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল হয়, অতি সত্য কথা দাদা। হিংসা করো না, চেষ্টা করো। আমি নিজে যদি ঠিক মতন চেষ্টা করি না, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ হবো। কারণ আমি অপরের দেখা যাচ্ছে কারুর পাকা বাড়ি আছে, দেখে আমার হিংসা করলে হবে না, সেটা আমাকে নিজে মানে অর্জন করতে হবে, করে নিজেকে করতে হবে। ঈশ্বর বলছেন যেটুকু তোমাকে দিয়েছে তুমি সেইটুকু নিয়ে খুশি হও, এবং আমি সেইটুকু নিয়ে খুশি হয়ে আছি দাদা। আমি সকালে উঠি, সকালবেলায় ঠাকুরের সামনে কামনা করি যে ঈশ্বর সকলকে ভালো রেখো এবং আমাকেও নিজেকে আমাকেও ভালো রেখো, আমি এটাও ঠাকুরের কাছে প্রার্থনা করে বেড়াই।
3: আমি রানীনগর বাজার থেকে মন্ডল বলছি।
1: আমি আজ বিষয় আছি, বিষয়টা হলো যে পরের যদি আমরা অমঙ্গল করি তাহলে নিজের মঙ্গল। যেমন এখন এই মুহূর্তে বৃষ্টির দরকার খুব, তাই আমরা চাষির জন্য যদি আমরা প্রার্থনা করি বৃষ্টি হোক ফসল উৎপাদন হোক, তাহলে চাষির ফসল হলে আমরা সবাই তা খেয়ে বেঁচে থাকব। তাই পরের মঙ্গল অবশ্যই চাইতে হবে, চাষির মঙ্গল চাইতে হবে। আর জামাই ষষ্ঠী, তাই আজ বাজারে ফলের দাম মিষ্টি দাম সত্যি আকাশ ছোঁয়া। পরের মঙ্গল অবশ্যই আমাদের দরকার, কেন পরের মঙ্গল না করতে পারলে নিজের মঙ্গল হবে না। আর পরের মঙ্গল করতে আমরা পরস্পর পরস্পরকে নিয়ে আমরা বেঁচে থাকি, আর এইটা একটা মিথ্যা জীবিকা বলা হয়। তো এই পরের উপকার আর নিজের উপকার হয় একটা কারণে, যদি আমি একজন উপকার করি সেও তো আমার উপকার করবেই। তাই মানুষ হঠাৎ রাস্তাতে কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তারও উপকার আমরা যেমন করি, এটাও তো উপকার। তাই আমিও যদি কোথায় বিপদে পড়ি আমাকে মানুষ দেখবে। তাই আমরা পরস্পরের সঙ্গে জড়িত। আমি আর বেশিক্ষণ বলবো না, এইটুকু বলছি। নমস্কার, ভালো থাকবেন, থাকছেন
0: নিজের মঙ্গল। এই প্রসঙ্গে বলা যায় সেই বিখ্যাত লাইনটি, পুষ্প আপনার জন্য ফোটে না, অপরের জন্য নিজের হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। অথবা সেই কবিতা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কিংবা পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও, অপরের মঙ্গল না চাওয়াটা মনের সংকীর্ণতা। অতএব উদার মন নিয়ে অপরের মঙ্গল চাইলেই নিজের মঙ্গল হয়, অপরে ভালো না থাকলে নিজের ভালো কথা কাউকে শোনানো যায় কি? নিজের সুখানুভূতির সেই অনুভূতিটুকু মনে জাগে না। যেমন একটা পাহাড়, প্রত্যেকটা প্রতিবেশীর সঙ্গে যদি, যেমন একটি পাড়ায় প্রত্যেকটা প্রতিবেশীর সঙ্গে যদি সৎ ভাব থাকে, সকলে সকলের কাজে সহযোগিতা করে, তাহলে সে পাড়ার উন্নতি আবশ্যিক। অপরের জন্য কাজ করার মধ্যে আনন্দ আছে, সুখ আছে, আত্মতৃপ্তিও আছে। এভাবে শেষ করেছেন মনিরা বেগম, বহরমপুর গোলাবাজার মুর্শিদাবাদ থেকে। মনিরা বেগম ভালো থাকবেন, কেমন চলে যাব ফোনে। নমস্কার,
3: নতুনগ্রাম থেকে মোহাম্মদ সাইফান শেখ, শুভ সকালে আপনাকে স্বাগত। সব জগতের
0: সাইফান সাহেব বলুন।
3: বিষয় দিয়েছেন পরে উপকার করিয়ে নিজের মঙ্গল, সত্য কথা, বাস্তব স্বাস্থ্য একটা কি সংস্কার সৃষ্টি বলছেন যে আমি জীব সৃষ্টি করবো, মানব সৃষ্টি করবো। তো তার চাকরিতরা বলছে না হজুর, আমরা আপনার উপাসনা আলাদা উপাসনা করবো, আপনি ওদেরকে সৃষ্টি করিয়েন না, ওরা ঝামড় ঝামড়া মার দামার এই দাঙ্গা খুন খারাপ এই না নিত্য প্রয়োজনীয় মেতে থাকবে, আপনাকে বুঝবে না বা ডাকবে না। তারপরে না, হ্যাঁ আমি যা জানি তুমি তা জানো না, তুমি যা জানো আমি তা মানি না, তো আমি তৈরি করবো, তুমি আমার ফর্মুলা অনুযায়ী তুমি কাজ করো। তো তাই হলো, তৈরি হলো। তো যখন কোনো মানব বলে ওজার আসনে বসে বা জায়নামাজি আসনে বসে যখন বলে হে আমার প্রভু হয়ে বা মহান, সারা বিশ্বের জীব জগতের শান্তি কামনা করছি, সকলকে আমার সুখ শান্তিতে দুমুঠো মোটা হাত মোটা বস্ত্র আশীর্বাদটা যখন কোনো লোক বলে, তখন কিন্তু সেই সৃষ্টিকর্তা বলছে সেই তার থেকে, দেখ তুই বলেছিলি না যে মানব জাতি এইরকম ভেদ ঝামেলা করবে, তা যে নিজের কামনা করে না, ভালো কামনা করে না, অথচ সারা বিশ্বের জীব জগতের কামনা করছে, তাহলে দেখ আমি তার কথা কি কবুল না করে থাকতে পারি, না তার কথা না নিয়ে থাকতে পারি। এটা বাস্তব বাস্তব সত্য কোরআন বর্ণিত কথা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে মঙ্গল কামনায়। মোহাম্মদ সাইফান শেখ, এদের নতুন গ্রাম।
0: ভালো থাকবেন সাইফান সাহেব, নমস্কার। আবারও কথা হবে, তবে ছোট বিজ্ঞাপন সঙ্গে থাকুন।

0: 1927 সালের আইন পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো দেখি।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी 20 जून को हुगली पश्चिम बंगाल से प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किश्त जारी करेंगे। इसके तहत 9 करोड़ 44 लाख से अधिक किसानों के खातों में 18,880 करोड़ रुपए से अधिक की सम्मान राशि सीधे हस्तांतरित की जाएगी। पीएम किसान की इस किश्त के साथ ही किसानों को हस्तांतरित कुल राशि 4,46,000 करोड़ रुपए से अधिक हो जाएगी, जो करोड़ों किसान परिवारों को आर्थिक संबल प्रदान कर रही है।
4: কথা মতো আমাদের ফিরে এলাম। মতামত পাঠিয়েছেন মানসী বড়াল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। তিনি লিখছেন, শুভ সকাল, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সকলের মঙ্গল করো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। পরিবারের কেউ অসুস্থ হলে বা কষ্টের মধ্যে থাকলে আমিও খুব কষ্ট পাই। এই দেশও আমার পরিবারের একটি অংশ, কাজেই দেশের সবাই খুব ভালো থাকলে আমিও ভালো থাকব। যেমন কথা আছে, পাশের বাড়িতে আগুন লাগলে তার তাপও কিন্তু নিজের বাড়িতে আসে। এভাবেই শেষ করেছেন মানসী বড়াল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। একদম খুব ভালো লাগলো মানসী বড়াল, আপনি লিখেছেন যে এই দেশ আমার পরিবারের একটি অংশ, একেবারে তাই। আর এই কারণেই দেশের সবাই যদি খুব ভালো থাকে আমরাও ভালো থাকব, খুব বাস্তব কথা। নমস্কার।
5: নমস্কার দাদা ভাই।
4: নমস্কার।
5: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদা
4: ভাই।
5: ভাই দেখুন, আগে আপনার যে কলা কুশলী যারা আমাদের মুর্শিদাবাদ শ্রোতা পরিবার সবাই আছেন, তাদেরকে আগে মঙ্গল কামনা করি, তারা যেন দীর্ঘায়ু হয়, সুস্থ থাকে, এইটা আগে দরকার দাদা ভাই। যে আমি আমারটা বললাম, সবারটা বললে তবে গিয়ে আমি কিন্তু মানে কৃষ্ণের কাছে, শ্রীকৃষ্ণ বলছেন কর্ম করে যাও, কর্মের ফল আশা করো না। তো কর্মটা আমরা করতে হবে। এবং দেখুন, আমি যখন মানে আমার মা 78 বছর বয়স, মা আমি যখন কোথাও যাই মাকে প্রণাম করে, মা তখন দুর্গা দুর্গা বলে মঙ্গল কামনা করে। এই কামনাটা বিরাট দরকার দাদা ভাই, যে তার ছেলে কোথাও যাচ্ছে কিংবা তার স্বামী কোথাও যাচ্ছে, সে মঙ্গল কামনা করছে, সেই মঙ্গল কামনাটা কিন্তু আমাদের জন্য মানে দীর্ঘায়ু এবং পথ প্রদর্শক। তো এই যে আমরা মঙ্গল কামনা যদি সবার স্তরে করি তাহলে কিন্তু সবার ভালো হবে। আর আমি যদি কটু কথা বলে যাই তাহলে কিন্তু জীবনে কোনো দিন কারোরই ভালো হবে না, সেটা অমঙ্গলই হবে। এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
4: আপনিও নমস্কার। তারপরে মরুভূমি থেকে খোরশেদ আলী মন্ডল, তিনি লিখছেন, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, আমরা সামাজিক জীব, তাই সমাজবদ্ধভাবে বসবাস করে থাকি। নিজের মঙ্গল কামনার সঙ্গে সঙ্গে অপরের মঙ্গল কামনা করা উচিত। যে সমস্ত মানুষ দিন দুঃখী মানুষের সাহায্যে যথাসাধ্য চেষ্টা করে তাদের আমাদের কর্তব্য, কোনো মানুষকে অহংকার করা ঠিক নয়। ঈশ্বর বলেছেন যে একজন মানুষের সেবা করার অর্থ হল আমাকে সেবা করা। খোরশেদ আলী মন্ডল তালপুকুর হাড়িভূমি মুর্শিদাবাদ থেকে। খোরশেদ বাবু খুব ভালো থাকবেন, কেমন? আবারও চলে যাবো ফোনে 9434।

0: नमस्कार
1: नमस्कार
0: नमस्कार
1: सिंहबाजार पालपा থেকে মোনা দাস বলছি
0: বলুন
1: সবাই যদি মঙ্গল চাইতে সুতরাং তাহলে রোজের টেলিফোনে ফোন করে জানাতো না হলে আমার লাইন পেতাম মাঝে মাঝে তাদেরকে বলি তারা একদিন পরে ফোনে আমার জন্য শুধু আমরা তো কিছু বলবো আমরা তো কি সংগ্রাম করবো
0: খুব সংক্ষিপ্ত আকারে আর দেখুন মোনা দাস তার যে অভিব্যক্তি এটাও কিন্তু আমাদের মঙ্গলের জন্য তাই না পক্ষান্তরে একটু ভেবে দেখুন তিনিও কিন্তু আমাদের মঙ্গল চাইছেন একদম খুব ভালো থাকবেন কেন মোনা দাস ভালো লাগলো আপনার এই মঙ্গল কামনার একটু ভিন্ন রূপে আপনি প্রকাশ করেছেন ভালো লাগলো চলে যাবো আবারও মতামত পাঠিয়েছেন খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত অপরের মঙ্গল কামনা নিজের মঙ্গল বর্তমান সময়ের বিরুখে অত্যন্ত বাস্তবোচিত বিষয় আজ যেখানে গোটা বিশ্ব তথা দেশ এক অভূতপূর্ব অস্থিরতার মধ্য দিয়ে চলছে তার প্রভাব পড়ছে আমাদের মননে আমাদের সমাজে এবং অবশ্যই আমাদের পরিবারে দেশে বিদেশে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ এই চিরন্তন বাণী উপেক্ষা করে এখন মানুষ মানুষকে বিশ্বাস করে না আর অপরের মঙ্গল কামনা তো অনেক দূরের ভাবনা সে ঘরে আপন জন হোক বা বাইরের অপর জনই হোক সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য তবে সময় এসেছে আমাদের চেতনার উন্মেষ ঘটানোর আমাদের বুঝতে হবে আমাদের সকল প্রতিবেশী কুশলে থাকলে ভালো থাকলে তাদের মঙ্গল হলে আখেরে কিন্তু আমাদেরই পরিবারের তথা আমাদের সমাজের তথা আমাদের দেশেরই মঙ্গল খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত ভালো থাকবেন সুব্রত বাবু খুব ভালো লাগলো চলে যাবো ফোনে নমস্কার
1: শুভ সকাল
0: শুভ সকাল
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল অনিবার্য যে ব্যক্তি পাঁচজনের সংসারে নিজের কথা না ভেবে সবার কথা ভাবে তার মঙ্গলতে বাধ্য সাময়িক তৎক্ষণাৎ মেঘে থেকে যায় তার কাজ সাংসারিক অবদান পরোপকারিতা স্বেচ্ছাশ্রম শারীরিক কষ্ট মনের প্রফুল্লতা সহৃদয়তা সমর্মিতা এমনকি রোজগারের অর্থ মুহূর্ত ভূমিষ্ঠা হয়ে যায় কিন্তু মেঘ খনিকের চিরাদিবাসের সূর্য সত্য আছে বলেই দিনরাত হচ্ছে আকাশে চাঁদ উঠছে মিথ্যা থেকে দূরে সরে আসছে সত্য প্রতিষ্ঠিত হচ্ছে সত্য ব্যবসায়তে জয় ভারত জয় হিন্দ বন্দে মাতরম
0: ভালো থাকবেন নমস্কার রাজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে আমরা প্রায়ই নিজের সুখ সাফল্য আর শান্তির জন্য প্রার্থনা করি কিন্তু যখন আমরা আন্তরিকভাবে অন্যের ভালো চাই তখন তার ইতিবাচক প্রভাব আমাদের জীবনে ফিরে আসে মানুষের প্রতি সহানুভূতি সাহায্যের মনোভাব এবং শুভকামনা সমাজে সৌহার্দ ও ভালোবাসা বাড়ায় অন্যের মুখে হেসে ফোটানোর চেষ্টা আমাদের মনকেও আনন্দ ভরিয়ে তোলে প্রকৃত সুখ শুধু নিজের জন্য বাঁচা বাঁচাই নয় বরং অন্যের সুখের কারণ হওয়ার মধ্যেও লুকিয়ে থাকে তাই আসুন জামাই ষষ্ঠীর আনন্দের দিনে আমরা শুধু নিজের পরিবারের জন্য নয় সকলের মঙ্গল কামনা করি রজত বিশ্বাস বানপুর মিডিয়া থেকে রজতবাবু ভালো থাকবেন নমস্কার
2: নমস্কার আমি আমি পূর্ব বর্ধমানের অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল এই কথাটা কিন্তু খুবই সত্য আমি যদি অপরের মঙ্গল কামনা করি তাহলে আমার কিন্তু নিজের ভালো হবে আর সেই ভালো হবার জন্যই কিন্তু আমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করতে হবে প্রত্যেকের উপকার করতে হবে কিন্তু সেই উপকার করতে গিয়ে যে নিজের জীবনটাকে কিন্তু ঠিক মতো দেখতে হবে আজকে আমরা সবসময় যদি পরের উপকার করে নিজে অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা পরের মঙ্গল কামনা করতে পারবো না হ্যাঁ সেই যে

0: জীবনে তার সাথে সাথে দেখতে হবে, নিজের জীবনকে সুন্দরভাবে রাখতে হবে। আর আমরা মানুষ, আমরা অপরের মঙ্গল কামনাই করব, তাতে হিংসা দ্বেষ কিছু রাখবো না, তাদের সঙ্গে বিবাদ করবো না, তাদের যাতে ভালো হয়, তারা যেন একটু খেতে পায়, সুখে থাকতে পারে, তার জন্য আমাদের নিশ্চয় চেষ্টা করা উচিত, তবেই আমরা মানুষের মতো মানুষ হবে। নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন, কেমন? নমস্কার।
2: কল্পনা করা হয় ওনার বাহন হচ্ছে বিড়াল। আচ্ছা দাদা ভাই
1: শুনছি, বলুন।
2: এবং এই পুজো গুলো গ্রামাঞ্চলে সাধারণত অরণ্যে পালন করা হয়, যার জন্য একটু অরণ্য সত্যি বলা হয়। অরণ্য প্রতিস্থাপনা করা হয় যে গাছপালা অরণ্য সম্পদের বিস্তার লাভ এবং বিড়ালের প্রতীক মাসত্রীর যে বাহন বিড়াল প্রাণী সম্পদের বিকাশ। আচ্ছা এই স্কন্দ সত্যি বলা হচ্ছে যে স্কন্দ অর্থাৎ কার্তিক দেব সেনাপতি, এই দেব সেনাপতি আপনার যখন জন্ম লাভ করে তখন মাতা পার্বতী তাকে মধু পান করিয়ে তার মঙ্গল কামনা এবং সমাগম করেছিলেন। অন্য কথা বলা হচ্ছে কার্তিক বিবাহ হয়েছিল দেব সেনা নামক এক নারীর সঙ্গে, সেই সূত্রে পৌরাণিক ইতিবৃত্ত বলছে যে শাশুড়ি তাকে সুখাদ্যের আপ্যায়ন করেছিলেন।
1: একদম। আসলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মধ্যে দেখুন মঙ্গল কামনাটাই কিন্তু মূল প্রতিপাদ্য বিষয়, তাই না? একদম। খুব ভালো থাকবেন, ভালো লাগলো, ভালো থাকবেন, কেমন? নমস্কার। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস। আজকের বিষয় অপরের মঙ্গল কামনা নিজের মঙ্গল। পরের তরে বাড়াও যদি দুখানি হাত, কাটে আধার, ঘুচে যায় মনের সব বিষাদ, অন্যের সুখে হাসতে শেখা, মুছে চোখের জল, প্রকৃতির নিয়ম তাতে হয় নিজের মঙ্গল। সকলেই সকল ভালোই নিজের ভালো, এই তো জীবনের রীতি, বিশ্বাসে আর ভালোবাসায় গড়ে উঠুক প্রীতি। ছড়ার আকারে পাঠিয়েছেন বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস, এবং সবশেষে তিনি কিশোর কুমার দাসের সুস্থতা প্রার্থনা করেছেন, আমরাও প্রার্থনা করি। কেমন? ভালো থাকবেন বঙ্কিমবাবু। চলে যাব ফোনে। নমস্কার।
3: দেখুন সত্যি আব্বাসুদ্দিনের একটা গান আমার মনে পড়ছে, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার সত্যি কথা, আমরা যদি প্রত্যেককে পরের তরে হতে পারতাম বা হওয়া যায়, তাহলে জীবন সুন্দর হয়, নিজের মঙ্গলও বয়ে আনা যায়। আসলে সবাই কিন্তু আমরা স্বার্থের নেশাই বোধ হয়ে আছি, ছুটছি তা ছুটছি, পেছনে মানুষটার প্রতি খেয়াল নাই আমাদের। কিন্তু একবারও ভাবছি না যে আমরা এসেছি খালি হাতে, ফিরে যাব খালি হাতে। যদি একটা মানুষের মঙ্গল করা যায়, তার কামনা মঙ্গল কামনাও করা যায়, তাহলে কিন্তু পক্ষান্তরে নিজেরই মঙ্গল বয়ে আনে। তো পথটা খুব মসৃণ হয়ে যায়, মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক সেটা বহুদূর বিস্তৃত হয়, একটা মানুষকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়, একটা মানুষকে বেঁচে থাকার অনেক রসদ যোগায়। তাই অন্যের মঙ্গল কামনা করলে পক্ষান্তরে নিজেরই মঙ্গল হয়, নিজেরই জীবন সার্থক হয়। তাই আমরা যেন প্রত্যেককে পরের স্তরে হতে পারি, পরের মঙ্গল কামনায় থাকতে পারি, নিজের

0: একটা নিশ্চয় দেখবো জীবন জীবিকার তারে, কিন্তু পাশাপাশি একটা অন্যের মঙ্গল কামনা করাটা মনে হয় যেন মানুষ হিসাবে কর্তব্য, মানুষত্ব মানবিকতার নিদর্শন রেখে যেতে পারবো যদি অন্যের মঙ্গল কামনা করতে পারবো। তাই আসুন সবাই অন্যের মঙ্গলের মাধ্যমে নিজের মঙ্গল সাধিত করি। ভালো থাকবেন,
1: নমস্কার। আতিয়া সাহেবের পছন্দের গান একটু শুনিনি।

0: ছেলে নয় অবাধব।
1: মতামত পাঠিয়েছেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। তিনি লিখছেন, একা ভালো থাকতে পারি না, আমাদের চারপাশের পরিবেশ জীব জগৎ মানুষের কল্যাণের মধ্যেই নিজের উন্নতি প্রকৃত সুখ ও ভালো থাকা লুকিয়ে আছে। নিজের ও অপরের মঙ্গলের জন্য আমাদের অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয়, কিন্তু না থামলে চলবে না। রামকৃষ্ণদেব বলছেন যে তেল হাতে মেখে তবে কাঁটাল ভাঙতে হয়, তা না হলে আঠা নিয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল মেখে নিজের ও অপরের মঙ্গল হয়। রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। খুব ভালো থাকবেন, কেমন? রতন ব্যানার্জি রাতনা রামপুরহাট থেকে। অপরের মঙ্গল কামনা করলে তার মঙ্গল হয় কিনা জানি না, তবে নিজের মানসিক শান্তি লাভ হয়। বিবেকানন্দ একসময় বলেছিলেন, ঈশ্বর লাভ হয়েছে কিনা জানি না, তবে মনটা এমন হয়েছে এখন আমি একজন শয়তানের সাথেও একসাথে বাস করতে পারবো। অর্থাৎ মনের প্রসন্নতা হলে তখন পর বলে কেউ আর থাকে না, শত্রু মিত্র সবাই আপন হয়ে যায়। তাহলে কি করে আমার আপনার মঙ্গল কামনা করতে পারি? সবাই সুখী হোক, নিরাময় থাকুক। কেউ দুঃখ ভোগ করছে এমন কাউকে আমি যেন না দেখি, এই বৈদিক শ্লোকের বঙ্গানুবাদ দিয়ে আমি আমার লেখার ইতি টানলাম। রতন ব্যানার্জির আত্মা রামপুরহাট থেকে। রতনবাবু ভালো থাকবেন, চলে যাব ফোনে। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল। আমি বলছি নিতাই দাস। দেখুন, আজকের যে বিষয়টা দিয়েছেন, হ্যাঁ সত্যিকারে অপরের মঙ্গল করলে কিন্তু নিজের মঙ্গল হবেই। তা যতটাই আমি কষ্ট করি, যদি উপকার করি পরের, কিন্তু আমার কিন্তু সেটা পূর্ণ হবেই। এবং এটা হচ্ছে মানুষের ধর্ম, মানুষের পাশে থাকা এবং মানুষের কাজ করা। মানুষের সবসময় মঙ্গল চাইতে হবে, আর আমি নিজের মঙ্গল করবো আর অপরের অমঙ্গল করবো, এটা কিন্তু খুবই খারাপ। তো আজকালকার দেখছি মানুষরা সব স্বার্থপর, হ্যাঁ নিজের সবসময় আখের গোছাচ্ছে, হ্যাঁ তারপরে যে পরের কি হচ্ছে না হচ্ছে সেটা দেখছে না, কিন্তু ভগবান দেখতে পাচ্ছে। তাই আমি বলছি যে নিজের বাদ দিয়ে পরের মঙ্গল করলে আমার মঙ্গল হবেই।
0: নমস্কার। নমস্কার, খুব ভালো থাকবেন, চলে যাবেন। পাঠিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। লিখছেন, আজকের দিনটি স্পেশাল, বিশ্ব রিফিউজি দিবস। পশ্চিমবঙ্গ ঐতিহাসিক গৃহীত রাজ্যের মর্যাদা এবং খুব সুন্দর মঙ্গলময় একটা, সেটা হলো আজকে জামাই ষষ্ঠী। জামাইদের মঙ্গলের জন্য একটা সুন্দর অনুষ্ঠান পর্ব। বহু জন হিতায় বহু জন সুখায়। রেডিও সর্বকালের জন্য

0: কামনা করি, তাহলে আমার নিজের মঙ্গল অবশ্যই হবে। হ্যাঁ, আমি যদি পরে ক্ষতি করার চেষ্টা করি বা উপরে মুখে অনেকেই অনেক বড় বড় কথা বলে, কিন্তু মনের মধ্যে তাদের রাগ হিংসা পুষে রাখে, এই আমাদের দেখুন। এই আপনি বারবার বলছেন সকলকে ছোট করে দেখার জন্য, অল্প সময় নিয়ে, কিন্তু এক একজন শ্রোতা বন্ধু এত সময় নিচ্ছেন যার ফলে পরবর্তী যে ফোনটা আসছে সেটা কেটে যাচ্ছে বা অনেকেই সুযোগ পাচ্ছে না। তাই আমি ছোট করেই বলছি, আমি যদি সকল শ্রোতা বন্ধুদের মঙ্গল হোক, মঙ্গল কামনায়। আর আজকে বিশেষ একটি দিন, সকল শাশুড়িরাই তার জামাইদের মঙ্গল কামনায় আজকে সব পূজা অর্চনা করছেন এবং তাদের মঙ্গল চাওয়াটাই একমাত্র কাম্য, এটুকুনি বললাম। ভালো থাকবেন, নমস্কার।
1: ভালো থাকবেন আপনিও, নমস্কার। আব্দুল হাদি বেলাই পাড়া খুয়াটি মুর্শিদাবাদ থেকে। আজকের বিষয় অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল। মানুষ হল জীব জীব, পরস্পরের প্রতি ভালোবাসা এবং ভালো লাগার মধ্যে দিয়েই চলতে হয়। তার মধ্যে আবার মানুষ প্রতিহিংসার জাল ও বুনে। আজকে জামাই ষষ্ঠী দিনে সকল শাশুড়ির সাথে আমরাও সকলের মঙ্গল কামনা করছি। জামাই ষষ্ঠীর দিন জামাইদের খুব সুন্দর করে আদর যত্ন করে শ্বশুরবাড়ির লোকজন, কিন্তু সেই সঙ্গে জামাইদেরও তো কর্তব্য আছে আদর্শ জামাই হিসেবে শ্বশুরবাড়ির লোকজনের প্রতি ভালোবাসা দেখানো। শ্বশুরবাড়ির লোকজনের মঙ্গল কামনা করলে তারা অবশ্যই জামাইয়ের মঙ্গল কামনা করবে। একটা বড় পরিবারের বড় জামাই হয়ে আমার অনুভূতি জানালাম, বাহ। আব্দুল হাদি বেলাই পাড়া খোলাতে মুর্শিদাবাদ থেকে লেখার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম আব্দুল হাদি সাহেব তিনিও কিন্তু একটা বড় পরিবার, সেই পরিবারের বড় জামাই। আর বড় জামাই সূত্রে নিশ্চয় তিনিও অবশ্যই সেই আদর এবং যত্ন তিনি অবশ্যই পান। ভালো থাকবেন আব্দুল হাদি সাহেব, কেমন? চলে যাব শ্রীজিত সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। তুমি নির্মল করো, মঙ্গল করো, মঙ্গল করে মলিনী মর্ম উছায়ে। আজ শুধু জামাই ষষ্ঠী, প্রত্যেক শাশুড়ি জামাইদের শুভকামনায় ব্যস্ত। অপরের মঙ্গল কামনা করলে সেই মঙ্গল নিজের কাছে ফিরে আসে বিভিন্ন রূপে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মুর্শিদাবাদের সকল বন্ধু, উপস্থাপক, উপস্থাপিকা এবং জগতের প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে। শ্রীজিতা সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। ভালো থাকবেন শ্রীজিতা সাউ, কেমন? কাজী আবু জাফর আত্মীয় বাংলাদেশ থেকে লিখেছেন, অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল। শুধু মানুষ নয়, প্রকৃতির মাঝেও এই মঙ্গল কামনা দেখতে পায়। পিঁপড়েগুলো মুখে ডিম নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। কৃপম কবিতায় কবিগুরু দেখিয়েছেন এক ভিখিরি একটি চাল ভিক্ষা দিয়েছিল, সেই চাল তার বাড়ি সোনার জাল হয়ে ফিরে এসেছিল, সোনার চাল হয়ে ফিরে এসেছিল। আমার গেটের পাশে শিউলি গাছটায় ফুল এসেছে, শিশুদের খুশি মন দেখে তৃপ্তি পায় যখন ওরা ফুলগুলো নিয়ে বাড়ি ফেরে। সুন্দর বিষয় লিখে তৃপ্তি পেলাম। কাজী আবু জাফর আত্মীয় বাংলাদেশ থেকে, খুব ভালো থাকবেন কাজী আবু জাফর সাহেব। চলে যাবো ফোনে 9434921300। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল দাদা ভাই।
1: শুভ সকাল।
2: আমি পূর্ব বর্ধমান থেকে চন্দনা দাস বলছি।
1: হ্যাঁ চন্দনা দাস, বলুন। খুব সংক্ষেপে,
2: মঙ্গল করলে নিজের মঙ্গল হয়, এটা সঠিক কথা। আমাদের জীবন দিয়ে আমরা অনুভব করেছি দাদা ভাই, আমাদের পরিস্থিতি এমন খারাপ ছিল। আজকে কি বলছি, যেমন ষষ্ঠীর দিনে আমার ছেলের উপরে এত অন্যায় হয়েছে, মানে মোবাইলের দোকানে খাতা একবার চুরি করেছে, জানেন তো। আমি ছেলেকে বলেছি, ও বুঝতে পেরেছে কারা করেছে না করেছে, দিয়ে বলছে বলছে ওরা কত নেবেনি, ওদের প্রয়োজন ওরা নিক, আমি করে যাবো। আমি জিনিসে লোন নিয়ে ছেলেকে দোকান, এত বড় দোকান করেছে দাদা ভাই, বলছে বরফ করছে না, বুঝে আমি বরফ করছি না, রায়নার বাজারে বরফ, তার মধ্যে সেবা দোকান। আমার একটা হাত নিয়ে আমার ছেলে করেছে, প্রতি বাইরে গিয়ে হাত কেটে নিয়ে চলে এসেছিল, দিয়ে আবার করিয়েছি। হ্যাঁ, দিয়ে ও থাকবি একটা বাড়ি করে দিয়েছে, আমাদের সোমবার থেকে আবার বাড়ি আরম্ভ।

0: আমি আশীর্বাদ করলে তো হবে না, আপনাদের পাঁচ জন না
1: খুব ভালো থাকবেন, নমস্কার। ছোট্ট বিজ্ঞাপন সঙ্গে থাকুন।
2: श्री नरेंद्र मोदी 20 जून को हुगली पश्चिम बंगाल से प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किश्त जारी करेंगे। इसके तहत 9 करोड़ 44 लाख से अधिक किसानों के खातों में 18,880 करोड़ रुपए से अधिक की सम्मान राशि सीधे हस्तांतरित की जाएगी। पीएम किसान की इस किश्त के साथ ही किसानों को हस्तांतरित कुल राशि 4,46,000 करोड़ रुपए से अधिक हो जाएगी, जो करोड़ों किसान परिवारों को आर्थिक संबल प्रदान कर रही है।
1: ছোট্ট নেনি খাগড়া কান্তনগর থেকে লিখেছেন, আজকের শুভ সকালে ষষ্ঠীতলায় এসে সকলের মঙ্গল কামনা করছি, সকলে খুব ভালো থাকবেন। ছোট্ট নেনি খাগড়া থেকে পাঠিয়েছেন ছোট্ট করে, খুব ভালো লাগলো, ভালো থাকবে ছোট্ট নেনি। কেন এবারে পাঠিয়েছেন সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে, সকলের মঙ্গল কামনা। এখন যে আলাদা চিন্তাধারায় মঙ্গল কামনা করলেন সেটিকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। প্রতিদিন একই লোক সেই এক ঘেয়ে কথাবার্তা ঢোক গিলে গিলে বড় বিরক্তিকর একটা কোড অফ কন্ডাক্ট শ্রোতাদের জন্য আছে, যেটা আকাশবাণী কলকাতার এফএম তরঙ্গগুলিতেও আগে কঠোরভাবে মেনে চলা হতো। তাহলে সপ্তাহ দুদিন অর্থাৎ 3-4 দিনে একবার ফুমি আসা, সকলকে বিবেচনা করে দেখতে বলছি। বলি সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে। হ্যাঁ সাধনবাবু, খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকের কিন্তু মঙ্গল কামনা করেছেন। তার বলার যে ভঙ্গিমা খুব গভীরভাবে, আমাদের খুব গভীরে গিয়ে ভাবতে হবে। কিন্তু সাধনবাবু খুব ভালো থাকবেন, ভালো লাগলো, আপনি খুব সুন্দরভাবে আপনার এই মঙ্গল প্রার্থনা করেছেন, ভালো লাগলো, কেমন ভালো থাকবেন। চলে যাব, আবারও মতামত পাঠিয়েছেন সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে, আষাঢ়ের মেঘ মেঘ প্রাতে সুপ্রভাত শুভ সকাল। আজকের বিষয় অপরের মঙ্গল কামনা নিজের মঙ্গল। আজ জামাই ষষ্ঠী, সামাজিক উৎসব পালনের মূল উদ্দেশ্য হচ্ছে একত্রিত হয়ে আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করা। মানুষ সমাজবদ্ধ এবং সামাজিক জীব, একভাবে কখনোই বাঁচতে পারে না। শরীরের একটি অংশের বৃদ্ধি হলে যেমন শরীর সুস্থ থাকে না, সমাজের সকলের মঙ্গল না হলে নিজের মঙ্গল আসে না। সোমনাথ দাস সম্বলপুর ওড়িশা থেকে। সোমনাথবাবু ভালো থাকবেন, কেমন। সুমিতা গুণ পাঁচতপি ছান্দাপাড়া থেকে, তিনি বলছেন, আমরা স্রষ্টার পাঠানো ক্ষুদ্র জীব, আমরা সকলে সংসারের সন্তানের বন্ধু বান্ধব এবং প্রিয়জন প্রত্যেকের মঙ্গল কামনা করি, আর এই চাওয়া পাওয়া আমাদের সম্পর্ককেও খুব দৃঢ় করে। পাঁচতপি ছান্দাপাড়া থেকে সুমিতা গুঁই, ভালো থাকবেন সুমিতা গুঁই, কেমন। আবারও মতামত পাঠিয়েছেন কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা, অপরের মঙ্গল কামনা নিজের মঙ্গল, খুব সত্য এক ইতিবাচক বাক্য। অন্যের জন্য ভালো কিছু করা বা মঙ্গল কামনা যেমন সুন্দর একটি মনের প্রয়োজন, তেমনি লাগে উদার হৃদয়। এই দুই বিশেষ গুণের ব্যক্তিরাই জানেন অন্যের মঙ্গল কামনায় যে আত্মতৃপ্তি ও প্রশান্তি তা বোধ হয় আর কোথাও নেই। মনের সংকীর্ণতা দূর হয়ে যখন জীবন কর্মপঞ্জিতে ইতিবাচক প্রভাব পড়ে, তখন তা শুভ শক্তিতে পরিণত হয় যা অন্যের মঙ্গল কামনায় পুষ্ট। নিজের জন্য নিজে মঙ্গল চাওয়ার কোনো অর্থ নেই, কারণ তা কখনোই তেমনভাবে দৃঢ় হয় না। যতটা অন্যের শুভকামনায় ও আশীর্বাদ পাওয়া যায়, অন্যের আশীর্বাদ এবং শুভচিন্তার সান্নিধ্যেই পাওয়া যায় কিন্তু ভাগ্যের শুভ প্রাপ্তি, শুভ প্রাপ্তি যোগ। পরিবারের সহায়ক মজবুত আত্মবিশ্বাস ও দৈনন্দিন কর্মধারার একাগ্রতা। তাই অন্যের মঙ্গল চাইতে তেমন কিছুই কিন্তু বিনিয়োগ লাগে না, শুধু মনের প্রশান্তিতে অন্যকে নিজের সাথে বাঁধতে পারলে যথেষ্ট। বাহ, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা, মনতালি দে, তিনি লিখছেন, আমি ভালো আছি, আজ জামাই ষষ্ঠী, জামাইদের প্রতি রইল অনেক আশীর্বাদ, খুব ভালো থাকবেন, আর অপরের মঙ্গল কামনা নিজের মঙ্গল। আমি সকালে ঘুম থেকে উঠে সকলেরই মঙ্গল কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। মনতালি দে, ভালো থাকবেন মনতালি দে। আবারও চলে যাব মিনু পাল, ক্লাস এইটের ছাত্র, সারগাছি দিনকাল থেকে লিখছেন, অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল। আমি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখন আমার জন্য না সবার জন্য মঙ্গল কামনা করি। আমি যখন অন্যের কোনো মঙ্গল কামনা করি তখন মনে হয় আমি নিজেরও একজনের বিরাট উপকার বা মঙ্গল করলাম। ক্লাস এইটের ছাত্র মৃণাল পাল, মৃণাল তোমাকে তুমি করে বলছি, খুব ভালো থেকো, আর এভাবেই প্রার্থনা করো কেন। চলে যাব রীণা রায় মণ্ডল, গোড়াবাজার বহরমপুর থেকে লিখছেন, অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গল। আমি যদি পরিবেশের মঙ্গল কামনা করি, পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করি, পরিবেশও আমাকে সুস্থ রাখবে। প্রচণ্ড শীতে বরফের দেশে একজন ভদ্রলোক দেখলেন আরেকজন বয়স্ক ভদ্রলোক প্রচণ্ড কাহিল হয়ে গেছেন, উনি আর এক পাও হাঁটতে পারছেন না। তখন প্রথম ভদ্রলোক দ্বিতীয় বৃদ্ধ ভদ্রলোককে কোনো রকমে তুলে নিলেন নিজের বাহুতে এবং অনেকটা পথ হেঁটে পার করে দিলেন। তাতে যিনি বহন করলেন তারও ওই শীতের উপকার হল, শীতের প্রকোপ থেকে তিনিও বাঁচলেন, পরিশ্রমের মাধ্যমে শরীরে খানিকটা তাপ উৎপন্ন হল। সব কাজেই এরকম হয়, অপরের কল্যাণ চিন্তায় নিজের কল্যাণ আগে হয়। বাহ, খুব ভালো লাগলো, একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে রীণা রায় মণ্ডল দেখিয়ে বোঝালেন যে অপরের মঙ্গল কামনা করলে নিজের মঙ্গল কীভাবে আসে, একদম খুব বাস্তব কথা। তিনি এই ছোট্ট পরিশ্রমের মাধ্যমেই কিন্তু নিজেরও মঙ্গল নিয়ে এলেন। চলে যাব আবারও ফোনে, 9434921300। নমস্কার, নমস্কার, নমস্কার,
3: হ্যালো, নমস্কার,
1: নমস্কার, খুব ছোট্ট করে সময় আঁকে দিকে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে বা ভগবানের কাছে যদি প্রার্থনা করা যায় তাহলে সকলের জন্য করলেই সব চাইতে ভালো, একদম বাস্তব কথা। আর একটা ছোট উদাহরণ নিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। একজন দরিদ্র মানুষ, তিনি সারাদিন ভিক্ষে করছেন, একটা বাড়িতে তিনি ভিক্ষের কিছু সামগ্রী পেয়েছেন। পরের দিন যথারীতি সেই বাড়িতে আবার এসেছেন, তখন তিনি বললেন যে তোমাকে তো গতদিন আমি অনেক কিছু দিয়েছিলাম, আজকে আবার এসেছ, তো সেদিন তার মনটা খুব খারাপ। কিন্তু বাড়ির যিনি মালিক তিনি বললেন বেশ ঠিক আছে, এসে যখন তখন নিয়ে যাও। খুব অল্প করেই দুটো জিনিস তিনি দিলেন, তিনি সে আগের দিন পেয়েছিলেন অনেক বেশি, আজকে অল্প, মনটা ভারাক্রান্ত। সে ভারাক্রান্ত মনে তিনি চলে যাচ্ছেন, যেতে যেতে একটা জলাশয়ের ধারে গিয়ে তিনি দেখলেন যে একটা ছোট্ট মাছ, সে খুব লাফালাফি করছে, মানে তাকে ডাঙায় কেউ হয়তো তুলেছিল। সে তখন সঙ্গে সঙ্গে সেই মাছটিকে আবারও জলাশয়ে ছেড়ে দিল, এবং ছেড়ে দেওয়ার পর দেখা গেল তার অনেক কিছু হারানো জিনিস সে কিন্তু পেল। অর্থাৎ যতক্ষণ সে নিজের জন্য ভাবছিল সেই ভাবনাটার মধ্যে নিজেকে নিয়ে সে ব্যস্ত ছিল।

ज्ञान प्राप्ति সে কিন্তু পেয়ে গেল। অর্থাৎ এই যে অন্যের জন্য মঙ্গল প্রার্থনা, মঙ্গল কামনা, পক্ষান্তরে নিজেরই কিন্তু মঙ্গল সাধিত হয়। আপনার হলো এই বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। এই যে কবির একান্ত প্রার্থনা, নদী কবি পান্নাহি করে নিজ জল তরুগণ, সেই যে গাছ সে কিন্তু নিজে তার যে উৎপাদিত ফল সেই ফল কিন্তু কখনো নিজে খায় না। গাভী সে কিন্তু নিজের দুধ নিজে কিন্তু পান করে না, সেটা প্রকৃতির কল্যাণের জন্য সে কিন্তু দান করে। এই যে অকাতরে দান, এটাই কিন্তু অপরের মঙ্গল কামনার্থেই। সময় অনেকটা এগিয়ে গেছে আর সময় খুব একটা আমরা ব্যয় করব না, আর একটি গান আমরা শুনবো সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: विश्व योग दिवस और इस बार की थीम है बढ़ती उम्र के साथ योग। विविध भारती लेकर आ रहा है एक विशेष कार्यक्रम। हमारे खास मेहमान हैं
1: এতক্ষণ বিবিধ ভারতের বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্র থেকে দীপাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

হৃদস্রোত। তিনি আকাশে মেঘের সঞ্চার, তাকে দেখছেন মহোৎসবের আহ্বান হিসেবে। আর 70 বছর বয়সে 26 জুলাই 1929 শান্তিনিকেতনের আকাশে মেঘ, শ্রাবণ মিলিয়ে মহোৎসবের আবাহন। প্রাচীন মনীষীরা ভারতবর্ষের এই মেঘকে, বর্ষাকালকে, বৃষ্টিকে প্রাণের স্বরূপ হিসেবে দেখেছেন। আকাশ বলি নাম, নাম রূপের নিপাহিতা। ছন্দোগ্য উপনিষদ বলছে ওই আকাশই সমস্ত নাম এবং রূপকে ধারণ করে আছে। আমাদের দেহ মন বাইরের পরিচয়, সুখ দুঃখের মধ্যে আমাদের প্রকৃত স্বরূপ নেই। আমরা প্রত্যেকে আকাশের মতো বিস্তৃত চৈতন্য। ওই চৈতন্যের মধ্যে আমাদের অস্তিত্ব, আকাশের মতো সীমাহীন চৈতন্য সত্তা। সেই চৈতন্যকে যখন চিনতে পারা যায়, তখন আকাশের মেঘ তাকে শুধু বৃষ্টিকণে জমে থাকা জল ভরা মেঘ বলে মনে হয় না, তাকে মনে হয় মহোৎসবের দূত, মহোৎসবের আবাহন। আজ আষাঢ়, বৃষ্টি হোক বা না হোক, আজ আষাঢ়, আজ

68 বছর বয়সে শান্তিনিকেতনে যে মহোৎসবের আহ্বানকে অনুভব করছেন তারও 20 বছর আগে। 49 বছর বয়সে সেই বোলপুরে বসে তখন রয়েছেন গীতাঞ্জলি পর্বে, তখনই প্রাণ দেখছেন। 40 বছর বয়সের পর থেকেই তো নিজেকে বৃদ্ধ বলে ভাবতেন, জীবনে রূপান্তরিত এসে পৌঁছেছি, বারবার চিঠিপত্র লিখেছেন বন্ধু বান্ধবদের সম্বন্ধে, কিন্তু তারপরে এত প্রাণ, জীবনে বিপর্যয় তো তখন কম আসেনি। সবকিছুর পারে গিয়ে ঊর্ধ্বে উঠে কবি তখন ঋষি রবীন্দ্রনাথ। আর সেই ঋষিসুলভ চেতনা দিয়ে তিনি তখন জগৎকে দেখছেন, তাই মেঘের সঞ্চার আকাশে তাকে দেখছেন প্রাণের অবতরণ হিসেবে। ওই তো পুঞ্জ পুঞ্জ প্রাণ সেমাসবে মাটিতে, কৃষ্ণ উপনিষদে সেই চৈতন্যের কথা বারবার এসেছে, সমগ্র জগৎ এই প্রাণ ছেড়ে আছে, আকাশে জমে থাকা মেঘ সে তো বৃষ্টি হয়ে নেমে আসছে, মাটিতে রস সঞ্চার হচ্ছে, শস্যের জন্ম হবে, সর্বত্র প্রাণের প্রবাহ। গীতায় কৃষ্ণ বলছেন না, অন্ন থেকে জীবন, আর এই অন্ন সৃষ্টির তার মধ্যে রয়েছে বৃষ্টি, তাই বৃষ্টি আবাহন আসলে প্রাণেরই আবাহন। সে কি তিনি কেবল ওই 68 অথবা 49 অথবা 48 অর্থাৎ পরিণত বয়সে চিনেছেন, নাকি একেবারে তরুণ বয়সে তার মধ্যে এই চৈতন্যের প্রকাশ আমরা দেখতে পাই, যখন তিনি ঘনসিংহ কতই বা বয়স 16, সে সময় রচনাতে আমরা দেখি তিনি কিন্তু মেঘ তাকে একটু অন্যভাবে দেখছেন, দেখবেন নাকি আবার সে মোল্লা শাখ।

গুছিয়ে ক্যালেন্ডার মাসের খে আর তিনি দেখছেন আকাশের আষাঢ়। তাদের মেঘ আকাশ বৃষ্টি তাকে বাইরের দৃষ্টিতে দেখে, তিনি তো দেখছেন অন্তরের দৃষ্টিতে। এ দৃষ্টি কোথায় পেলেন তিনি? না তাত্রয় সূর্য ভারতী, না চন্দ্র তারকাণ, নেই বিদ্যুৎ ভ্রান্তি কোথায়। কঠোপনিষদ মনে করিয়ে দিচ্ছেন যেখানে সূর্য জল না, চাঁদ তারা নেই, বিদ্যুতের আলো নেই, সেখানে রয়েছে চেতনার আলো। বাইরের আকাশ নয়, ওহে আপন অন্তর আকাশকে চেনো। নাকি শুধু বাইরের আকাশে জন্মে, নাকি মনের আকাশ, অন্তর আকাশ, হৃদয় আকাশেও মেঘ বৃষ্টি নামে? কোন আকাশের ব্যক্তি বড়, বাইরের আকাশ নাকি হৃদয় আকাশ? হৃদয় যদি ব্যক্ত হয় সে তো আকাশকেও ছাপিয়ে যায়। আষাঢ় আকাশে মেঘ জন্মে বৃষ্টি, আষাঢ় আকাশে মেঘ জনক পানি জনক, হৃদয় আকাশের মেঘকে কেউ অনুভব করে জানে। বাইরে বৃষ্টি হলে কি ভেতরে বৃষ্টি নেই? বাইরে যখন প্রকৃতি শান্ত হয়, ভেতরে কি তখন শান্ত হয়? প্রভাব তো একটা থাকে, আসলে চাই সংযোগ। তাই বাইরে যখন ছায়া নেই, ভেতরে তখন তীব্র দহন।

你他是给你的经历里的长男女啊 Red 你给长男女发布过这一刻嗯来的那个是

আছে তিনি ঘুরে আমাদের আপন চিত্তকে জানিয়ে দিতে চান মাঝে মাঝে। এই যে তার রচনা 62 বছর বয়সে শান্তিনিকেতনে বসে 1930 আমরা যদি একটু পিছিয়ে যাই শুধু তো শান্তিনিকেতন নয় তার জীবনের জায়গা শান্তিনিকেতনের সীমায়িতহ পদ্মচর এক নদী উপকূল আর এক ভবনের মুক্ত আকাশ আকাশকে আশ্রম দেয় আকাশের সীমানা কতটুকু আমরা নিরাপদ থাকতে চাই কোথায় কাপড় গৃহকোণে চারপাশে দিয়ে তুলিয়ে আদতে মুক্তি তো শূন্যতার মধ্যে আকাশ শূন্য নাকি পুরো

পেয়েছেন অসঙ্গ। কি চমৎকার শব্দ! বিহারের গোপনীয় শব্দ করে দিচ্ছেন অসঙ্গ।

আপন সীমাকে অতিক্রম করে মুক্ত হও। তুমি তো প্রাণ শক্তি ঘনীভূত রূপ, তাহলে কেন সঙ্গে আছো, কেন কুষ্ঠি আছো, মুখে আছো? কেবল তথ্য ঘটবে জ্ঞান অর্জন, অথচ নিজের সত্তা সম্বন্ধে আর কেমন করে নির্লিপ্ত থাকবে? জাগর জাগর জাগর আকাশের মেঘ বলছে, জাগরণের ডাক দিয়ে যাচ্ছে, বলছে অসম্ভব হও চেনে, তারই সঙ্গে তুমি নিত্য সঙ্গ, মুক্ত সঙ্গ, সচ।

ঠিকই বলছি, আমি অবশ্যই কাউন্ট করতে ইচ্ছে করবে, এত হয়ে গেল। মূল্যবোধ এই রক্ত প্রবাহের সঙ্গে হচ্ছে 78 বছর বয়সে। 78 বছর বয়সে শান্তিনিকেতনে বসে এই গান লিখছেন 1346 সনের আষাঢ়ে। আর 2 বছর পরে তিনি এই ভূমিক ত্যাগ করবেন। পাশাপাশি আরেকটি গান শুনতে যেমন ইচ্ছে করছে মুসলমান্লার, সেটিও কম বয়সে বছর নয়, বয়স তখন 61। তাহলে বয়স থাকে শরীরে, শরীরে যদি থাকেন তাহলে বয়সের ভারী আর পড়ে যাচ্ছে না। এই ভারতীয় শাস্ত্র যাকে চেনাচ্ছে আপন স্বরূপ আত্মা অমর, তার তো বয়স নেই। আত্মনির্ভর, আত্মনির্ভর জীবনযাপন না করতে পারলে কেমন ভাব আসে? আসে না। তাই রবীন্দ্রনাথের গান শুধু আকাশের মেঘকে চিনে নেয় না, রবীন্দ্রনাথের গান উন্মুক্ত করে দেয় আমাদের হৃদয় আকাশ। আকাশকে কখনো পুরনো মনে হয়, আকাশকে কখনো প্রাচীন মনে হয়, মনে হয় বয়স্ক, বয়সের ছাপ পড়েছে আকাশে।

আকাশে মেঘ জমে, হরষ কিন্তু হৃদয় আকাশে। রস কোথায়, বাইরে নাকি ভেতরে? তৈতরীয় উপনিষদ যে মনে করিয়ে দিচ্ছেন রস বৈশা, তিনি রস স্বরূপ, এই তিনি কি রসের তৈতুর? সে কি বৃষ্টি পড়লে মাটি ভেজে নাকি হৃদয় ভেজে? 78 বছর বয়সে এই রসের কথা, রসে ভেজার কথা, এই হরষের কথা অনুভব করছেন রবীন্দ্রনাথ 78 বছর বয়সে। আরেকটি গান শুনি মিশ্রমালারে 49 বছর বয়সে, দেখুন

যে সময় বেশ করে চলে যায় খেয়াল থাকে না, না এত অল্প সময় রবীন্দ্রনাথের অতৃপ্তি থেকে যায় আপনারও আমারও। আবার হয়তো বর্ষা যাবে, বর্ষা তো সবে শুরু হল, রবীন্দ্রনাথের বর্ষার গান যদি সুযোগ হয় আবার বসব একদিন। বর্ষার গান রবীন্দ্রনাথের কেবলমাত্র প্রকৃতির গান হয়ে থাকে না, প্রাণের গান হয়ে ওঠে, জাগরণের গান হয়ে ওঠে। বৃষ্টির শব্দ শুনে সে তো বুকানে, আর

সুস্থ অন্ধকার কেটে গিয়ে কোথায় যেন একটা নির্জন নীরব আলো জেগে ওঠে। এখানে তো রবীন্দ্র গানের মহিমা, তাই আমাদের এত ভালো লাগে। অনেকদিন গত সন্ধ্যার কথা হয়নি, আজ আপনার সঙ্গে টেলিফোনে কথা হবে।

0: আছে 0332231342, কে আছে প্রতিনিধি? হ্যালো হ্যালো, আপনাকে তো নিয়েছি, কথা হচ্ছে না, আপনাকে তো শুনতে পাচ্ছি না, তাহলে আমি ছেড়ে দিন। পরের জন 0332231342, পরের বন্ধুকে শুনে শুনি। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
1: বহরমপুর কাশ্মীরের মহারাজ বলছি।
0: বলুন।
1: এত সুন্দর আপনি যে অনুষ্ঠান সংগ্রহ করলেন শুনে আমি না সব শ্রোতা মুগ্ধ হবে। আর সবচেয়ে বড় কথা যে আপনার কণ্ঠস্বর মূলত আপনার জন্ম ওই জন্যই হয়েছে, রবীন্দ্র ঠাকুর বাণী সূচনার জন্য।
0: বেশ বেশ বেশ, আর কিছু? পরের বন্ধু এই তাহলে জ্বলেছে, কে আছেন ভাই?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনছি।
1: আমি রাজীব ঘোষ, মোহনাপুর বাঁকুড়া থেকে বলছি।
0: হ্যাঁ রাজীব ভাই বলুন।
1: পরিবেশনের লোক যদি থাকে, উপস্থানের লোক থাকে, তার একটা উন্নত বার্তায়

এমন সময় গানগুলো দুটো সপ্তাহে হলো, আমি মানে সম্পূর্ণ একটা নিঃসঙ্গ একটা সুচ পড়লে কিন্তু বুঝে যায়, তাই নিঃসঙ্গ কিন্তু আর নিঃসঙ্গ নয়, এই অনুষ্ঠান থেকে বুঝলাম নিঃসঙ্গ হওয়াটাও কিন্তু খুব জরুরি, সবকিছু জানা যায় আর নিজেকে মেলানো যায়, মিলবে না তবু যেন কিছু কিছু জায়গায় মিলে যাচ্ছে কবিগুরুর সঙ্গে, আর আপনার উপস্থাপনা খুব সুন্দর হচ্ছে।

জগতের সর্বত্র সেই ব্রহ্মের উপস্থিতি। আশার ব্রহ্ম, মেঘ ব্রহ্ম, বিদ্যুৎ ব্রহ্ম, বৃষ্টিকমন্ত ব্রহ্ম, নীরবে তুমি যে অনুভব করছো বৃষ্টি মাধুর্য, মেঘ সৌন্দর্য, সেটাও ব্রহ্ম। ওই আকাশ হলো আত্মা, মেঘ হলো আত্মার ভাব সত্তা, বৃষ্টিধারা হলো করুণ কমল, বিদ্যুৎ সে যেন মনে হয় জেগে ওঠে আত্মজ্ঞান, আর ওই মেঘ কবচন সেও তো আপন অন্তরে ব্যবহার। আষাঢ়ের আকাশে পূর্ণ মাতৃত্ব, জল ভরা মেঘে নবজন্মের স্বপ্ন, বৃষ্টিতে নতুন প্রাণ,

নমস্কার, সময় কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। যুবাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় সৌরভ দেবনাথ এবং মল্লিকা চৌধুরী।

0: নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো।
1: ভীষণ ভালো তো থাকতেই হবে সৌরভ, ভীষণ ভালো থাকতে হবে, কারণ আজকে একটা জমজমাট দিন, তাই না?
0: ধুর জমজমাট আর বলো না, মানে আমার খিদে পেয়ে যাচ্ছে তো। মানে আমি বুঝতে পারছো আমি কি পরিমাণ একটা লোভ সামলে বাড়ি থেকে এই মুহূর্তে স্টুডিওতে বসে আছি।
1: তুমি কি একা? শুধু আমিও আছি, মানে দেখছিলাম মা কি সব বানাতে শুরু করেছে। আর
0: আমি কাকিমা বানাচ্ছে বলছো?
1: হ্যাঁ, মানে আজকে আমাদের তেমন কোনো বিশেষ ভাবে কোনো উপলক্ষ নেই, বাট এমনি কারণ বাঙালিদের কি শুধু মানে খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, তো আমাদের একটা দিন হলেই হয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: সেই জন্য।
0: কিন্তু আজকে কি সেটাই তো আমরা বলছি।
1: আরে আজকে কি সবাই জানে আজকে কি? ঠিক আছে, আমরা বলেই দিই। আর তার আগে বলে দিই যে আজকে বন্ধুদের সঙ্গে গল্প করতে কারা কারা চলে এসেছি আমরা।
0: এবং না না, সে তো আমরা এসেছি যে সৌরভ এবং মল্লিক, এবং আমাদের দুজনের গলা শুনেই হয়তো শ্রোতা বন্ধুরা বুঝে গেছে যে আবার দুজন চলে এসেছে, এবং চিনে গেছেও হয়তো কেউ কেউ। কিন্তু কিন্তু কিন্তু এই মুহূর্তে বন্ধুরা, তোমাদের কি রান্না বান্না সব শেষ? মানে মাটন, ইলিশ, চিংড়ি?
1: না না, এত তাড়াতাড়ি হয় কি করে? এখনো বলছো 11টা তো সবই করা চড়ে হয়তো।
0: এখন এখনো বলছো যে মানে কাটছে, কাটাকাটি কাটাকুটি হচ্ছে সব, না
1: একদম সব কাটাকুটি করে জাস্ট হয়তো কড়াটা বসিয়েছে।
0: আচ্ছা,
1: আর আজকে তারপরে শনিবার, উইকেন্ড শুরু। ওফ ওফ, মানে ছুটির প্ল্যান ঘরের মাঠে।
0: বাপ রে বাপ, মানে কি রাস্তায় ভিড়, তুমি ভাবতে পারবে না। মানে মাটনের দোকানে মনে হয় সকাল 6টা থেকে লাইন পড়ে গেছে নাকি?
1: আমি একেবারে তাই দেখলাম, এবং এইসব ভিড় টিড় ঠেলে আমরা চলে এসেছি আজকে গীতাঞ্জলিতে ঠিক সকাল 11টায়, সৌরভ এবং মল্লিকা। এবং আজকে কিন্তু আমাদের সিনেস্কোপের দিন,
0: মানে সিনেমা নিয়ে আড্ডা দেওয়ার দিন। এবং এবং এবং এই যে আমরা মজা করে মানে একদম আনন্দে উৎফুল্লে শুরু করছি, তার একটা ভীষণ বড় কারণ হচ্ছে সিনেমা নিয়ে আড্ডা যুবমানী কলকাতার তো হয়, এবং আমি সৌরভ, এবং আমার সঙ্গে যিনি আছেন, আছেনই বলবো, এই মুহূর্তে সিনেস্কোপের আড্ডা কতদূর হবে সকাল 11টা থেকে 12টা জানি না, কিন্তু বাংলা সিনেমা ভার্সেস ইংলিশ সিনেমা এটা কিন্তু বিতর্ক হয়ে যেতে পারে।
1: আবার শুরু করলো ইস্যু, এই কিন্তু প্রত্যেকবার শুরু করে বন্ধু, এবং সেটা কিন্তু তোমরা সাক্ষী। যাই হোক, আপাতত এখনই মানে ঝগড়া শুরু করবো না, এখন একটু সময় আছে, তো প্রথমেই বন্ধুদেরকে একটু উপহার দেওয়া যাক। আর আমাদের কাছ থেকে, তরফ থেকে বন্ধুদেরকে আর কি উপহার দেওয়া যায়? গানই, তাই না?
0: না, গান তো উপহার দেবো, দেখো গান উপহার দেবো, তবে তবে তবে একটু মানে জামাই ষষ্ঠী, একটু মানে তুমি বুঝতে পারছো তো যে মানে এই যে আমরাও যেরকম খাবার লোভটা ছেড়ে বাড়ি থেকে এসছি, তেমনি বন্ধুরাও তো মানে সেই সব সামনে এসছে,
1: একেবারে। এবং এবং কিছু কিছু বন্ধুদের বাড়িতে হয়তো জামাই বাবুরা আসছে, বা তারাও হয়তো এতদিনের তোমার মতন নয়, তারা হয়তো নিজেরাই জামাই হয়ে গেছে, সেটাও হতে পারে। তুমি তো প্রত্যেক বছর হা করে বসে থাকো যে কখন একটু জামাই আদর পাবে, সেটা তো এখনো পর্যন্ত সার্থক হয়নি তোমার।
0: হবে হবে, শোনো শোনো, মানে ভগবান যখন তাকাবেন না, মানে একদম
1: ছাপার ফারকে দেবে,
0: একদমই তাই,
1: একেবারে একেবারে তাই হোক। তবে এখন একটু দেরি যখন আছে, তাই জন্য আমরা চলে এসেছি আজকে গল্প করতে। তবে বন্ধুরা কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে সেটা একটু জানিয়ে দিই। বন্ধু, তোমরা কিন্তু ফোন করতে পারো আমাদেরকে, এবং সরাসরি কথা বলতে পারো আমাদের সঙ্গে। আমাদের ফোন নম্বর হচ্ছে 03322131342। আর সৌরভ, আর কিভাবে বন্ধুরা যোগাযোগ করতে পারো?
0: আমি কি বলবো বলো, মানে তুমি তো 2x এ বলে গেলে, মানে ও পর পর পর পর বলে গেল, ও কথাই বলতে আজকে দেবে না।
1: আমি আর সৌরভ যখন বসি আমাদের এরকম মানে চলে, মানে কে কত তাড়াতাড়ি কত কিছু বন্ধুদের সঙ্গে মানে ভাগ করে নিতে পারবো।
0: একদমই তাই। কিন্তু এই মুহূর্তে আমরা ওই যে মল্লিকা একটু আগে বলছিল যে একটু গান, একটু গান যদি না হয়।
1: তুমি তো বললে না, আর কি কি উপায় বন্ধুরা আমাদের সঙ্গে কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে?
0: বলিনি না,
1: না বলো।
0: আসলে খেয়েই হারিয়ে ফেলছি, বুঝতে পারলে তো?
1: আমার একটা দোষ দিলে হবে?
0: না না, আসলে আজকে এত আনন্দের দিন, এবং যারা শুনছে মানে রেডিওর ওপারে যারা শুনছে তাদের কাছেও আজকে এতটা আনন্দের দিন যে না, শ্বশুর মশাইয়ের বোধ হয় অতটা আনন্দের দিন আজকে নয়,
1: পকেট
0: ফাঁকা হয়ে যাচ্ছে।
1: শুধুমাত্র শ্বশুর মশাই কেন, শাশুড়ি মা কি করছেন?
0: অনেক বাড়িতে আমি দেখেছি যে শ্বশুর মশাইরাও কিন্তু দারুণ বিরিয়ানি হয়তো বানাতে পারে, বা হয়তো ভীষণ একটা মাটনের রেসিপি, যারা ভেজ খায়, আমরা শুধু না মাটনের দিকে চলে যাচ্ছি, কিন্তু যারা ভেজ খায় একেবারে নিরামিষাশী যারা, তারাও কিন্তু পনির বা পানির বললাম তোমার সাথে মানে কুসঙ্গে পড়ে কি হতে পারে আমার, সেটাই না পনির খায়। যাই হোক, তো সেই সব নিয়েও কিন্তু তারা ভীষণ ভালো ভালো পদ তারা রাঁধেন। তো ওই রান্নাঘরটা শুধুমাত্র মেয়েদের জন্য সেটাও কিন্তু এখন নয়।
1: তুমি যখন শুধুমাত্র শ্বশুরমশাইয়ের কথা বললে, আমি তখন শাশুড়ি মাকেও টেনে আনলাম ওই কারণে। যাই হোক, আজকে পুরো জমজমাটি একটা আসর তাদের বাড়িতেও হোক, আড্ডা হোক, গল্প হোক, গান হোক, এবং তার মধ্যে
0: কিন্তু কিন্তু কিন্তু তার মধ্যেও মানে গান শুনবো অবশ্যই, কারণ রেডিওর নব্দ তো সবাই চালিয়ে রেখেছে এই মুহূর্তে গীতাঞ্জলির আড্ডা শুনছে আমাদেরকে সৌরভ এবং মল্লিকাকে। কিন্তু তাদের জন্য একটা হোমওয়ার্ক দিই, মানে ওই যে রান্না করতে করতে রান্নাঘর থেকে টুক করে বেরিয়ে এসে ওই যে একটু ফলের জুস জুস দিচ্ছেন জামাইকে, বা একটু হয়তো নিজেরাও খাবার খাচ্ছেন, তার মধ্যেখানে কি কি জামাই ষষ্ঠী স্পেশাল সিনেমা আপনার মনেও আসছে?
1: মানে রাধে রাধে একেবারে সিনেমার কথা ভাবতে ভাবতে আমাদেরকে ফোন করবে, তাই বলছো?
0: ফোন করবে বা লিখতে পারে ফেসবুকে, বা হয়তো জানাতে পারো তোমাদের পছন্দের আজকের দিনে জামাই ষষ্ঠী স্পেশাল কি কি সিনেমা মাথার মধ্যে আসছে। কিংবা ওই যে ফোন লাইনও খোলা আছে, ফোনটা টুক করে তুলে নাম্বার ডায়াল করে ফেলো 0332213142 তে। এবং

0: একটু স্বাদ বদল হোক, একটু বন্ধুদেরকে একটা গান শোনাই, কারণ আমরা তো বকতেই থাকবো। আর বন্ধুরাও চলে আসো, তোমরা ততক্ষণ আজকে কার গান শোনাবে সবার প্রথমে?
1: ওই যে মিউজিকটা দিয়ে শুরু করলাম,
0: তাই ভাবছি যে
1: একেবারে জামাইদের নিয়ে গান হোক, শুরু হোক,
0: চলো শুনে ফেলি তার কণ্ঠে।
1: আমরা শুনতে চলেছি এই মুহূর্তে প্রসেনজিৎ মল্লিক বব স্টিফেনের কণ্ঠে এই গানটি, রইল তোমার জন্য।
0: শুনতে থাকো যুববাণী।

0: করতে পারি, রেলগাড়িতে চালাতে পারি। আপাতত যাই হোক, এত তর্কে গিয়ে লাভ নেই, বন্ধুদের সঙ্গে আজকে আড্ডা দিতে চলে এসেছি সিনেস্কোপে। এবং আজকে কিন্তু আমরা যাওয়ার শেষটি স্পেশাল একটা দিনে, এবং আজকে কিন্তু সিনেমাগুলো সেই নিয়ে কথা বলবো যেখানে বিয়ে থাকবে, বর কনে থাকবে, জামাইরা থাকবে, শ্বশুরমশাই সবাই থাকবে।
1: এবং জানো তো একটা জিনিস, এই যে সিনেমা নিয়ে কথা বলবো আমরা, কারণ আজকে সিনেস্কোপের আড্ডায় বসে আছি আমরা গীতাঞ্জলিতে, সিনেমা নিয়ে কথা বলতে গেলে শনি রোববার, জামাই ষষ্ঠী ছেড়ে দাও, কিন্তু শনি রোববার দুপুর বেলা ওই যে একটা ভাত ঘুম হওয়ার আগে, মানে ওই যে সেই বাংলা সিনেমা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা চিরঞ্জিত চক্রবর্তীর ওই যে সিনেমাগুলো চলে, চলতো একটা সময় খুব রমরমিয়ে চলতো,
0: আমাদের মানে দুপুরবেলা হলেই আর কিছু খাওয়া দাওয়ার পরে বাবা মায়ের সঙ্গে
1: দেখা
0: ভালো মতন জ্ঞান আহরণ করে এসেছি। শোনো, তুমি এইসব নিয়ে কথা কেন বলছো? খালি একটাই জনরা এক ধরনের সিনেমা দেখে, তার থেকে
1: তুমি আমার জনরা নিয়ে কথা বলোই না। মানে
0: তুমি খালি রোমান্টিক কমেডি কত থ্রিলার দেখেছো?
1: শুনো, সিনেমা মানে হচ্ছে এন্টারটেইনমেন্ট।
0: না, শুধু এন্টারটেইনমেন্ট নয়, তার মধ্যে আরো অনেক অনেক বিভাগ আছে, তুমি খালি একটাকে স্টিক করে গিয়ে সেটা নিয়ে আমাকে
1: বলছো, মুশকিল হলো।
0: দাঁড়াও, আমার আর একটা সুযোগ তো আসবে, আরো অনেক সুযোগ আসবে সিনেস্কোপে, আরো অনেক কিছু নিয়ে তোমার সঙ্গে আড্ডা দেবো। সেদিন কি করে দাবার ছকে
1: আসবেই, আর এইটা আমাদের প্রথমবার সুযোগ হয়েছে সিনেমা নিয়ে আড্ডা দেওয়ার, সেটাও একটা কথা বলা। কিন্তু যেটা বলছিলাম যে আমার কথা হচ্ছে খুব সহজ কথা, যে ভাই আমি মানে এন্টারটেইনমেন্টের জন্য সিনেমা হলে যাচ্ছি, টিকিট কাটছি, কিংবা বাড়িতে মাটন বা চিকেন খেয়ে ঘুম দেওয়ার আগে একটা সিনেমা দেখছি, সেখানে মানে ফালতু ফালতু একটা,
0: এই যে ফালতুটা বললে না এখানে কোথায় যে তুমি বক্সটা সেটা বুঝিয়ে দিলে, বুঝেছো তো?
1: না না, সেখানে আমি কেন একটা মানে সেই কেউ কাউকে একটা মানে মেরে ফেলছে,
0: কারণ সমাজে শুধুমাত্র মানে এন্টারটেইনমেন্টটাই নেই, তার বাদ বাকি মানে বিশাল প্রসার, তাই তো সবকিছু নিয়ে আমাদের।
1: আচ্ছা, আমরা যেন তিন নিয়ে কথা বলতে গেছিলাম, মানে জামাই ষষ্ঠী স্পেশাল সিনেমা নিয়ে,
0: বলো বলো,
1: জামাই ষষ্ঠী নিয়ে কথা বলতে যাচ্ছিলাম।
0: এই চলো, তুমি যার কথা বলছিলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা বললি, তাহলে শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা তো বলতেই হবে।
1: ওরে সাবাস, মানে জামাইদের নিয়ে যদি প্রথম কোনো সিনেমা নাম বলতে হয়, বিশেষ করে বাংলা সিনেমার কথা বলতে হয়, তাহলে তো দ্য ইন্ডাস্ট্রি মিস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে আমাদের বুম্বাদা, আমি চুরি করিনি,
0: আমার এটা মনে আছে,
1: এই শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা বলতেই হবে।
0: তার সঙ্গে যিনি আছেন, যারা আছেন আর কি, অনামিকা সাহা, রঞ্জিত মল্লিক,
1: এবং প্রথমবার শুনছো না মল্লিকা, আজও আমরা বাঙালি দর্শকরা পড়ে আছি, কারণ তাদের একটা সিনেমা আসলেই মানে ধরো দৃষ্টিকোণ, কোন একটা ধরো প্রাক্তন, এরকম ধরনের সিনেমাও যখন তারা নিয়ে আসেন সেখানে আমরা মানে হয়
0: মনে আছে, প্রাক্তন আসার পরে যে কি ভিড় কি ভিড়, মানে বেশ কত দিন যাবত পুরো হল কিন্তু ফুল ছিল, কারণ এত বছর পরে তারা আবার ফিরেছেন পর্দায়।
1: একদমই তাই, কিন্তু এই তো আমরা গল্প করছি,
0: গল্পে আবার ফিরবো, তবে তার আগে একটু স্বাদ বদল হোক, একটা বিজ্ঞাপন বিরতির পরে ফিরছি, এক্ষুনি শুনে থাকো যুববাণী।

0: এই যে মিউজিকটা দিয়ে তুমি শুরু করলে, এটা কেন করলে?
1: এটা ভীষণ মিষ্টি একটা মিউজিক।
0: মানে আমি মিষ্টি চাইছি না আজকে, আমি চকঝাল চাইছি,
1: জমজমাটি একটা হই হুল্লোড় একটা চাই।
0: হ্যাঁ একদম।
1: আপাতত পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ঠিকই আছে।
0: আচ্ছা আচ্ছা,
1: বন্ধুরা বলুক, অন্তত সেটা বন্ধুরা আমাদেরকে জানাতেই পারে তাদের মতামত।
0: কিন্তু আমাদের যে তুমি বলছিলে বিটিএস এর কথা, বিহাইন্ড দ্য সিনের কথা, যে আমরা এই মুহূর্তে স্টুডিওতে কি করছি সেটাও আমাদের দর্শকের সামনে বা শ্রোতাদের সামনে নিয়ে আসা উচিত। আমার মনে হয় এই যে মিউজিকটা চললে একটু আগে আমাদের বিটিএস টা কিছুটা হলেও তোমরা শুনতে পেয়েছো। হ্যাঁ, তো তার জন্য ক্ষমা প্রার্থী কি আমরা?
1: না, আজকে বন্ধুদের গ্রুপে এরকম
0: একদম একদম
1: আড্ডা আসর গল্পে সবকিছু নিয়ে তো আমরা সাজি। আপাতত আবার চলে আসি সিনেস্কোপের আড্ডা। আজকে আমরা কথা বলছি কাকে নিয়ে? জামাইবাবুদেরকে নিয়ে,
0: জামাইবাবুদের মা,
1: শ্বশুরমশাই, বর, কনে সবাইকে নিয়ে আমরা কথা বলছিলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা।
0: এবং সেই যে সিনেমা হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবিটির গল্প কিন্তু ছিল একেবারে বিয়ে কেন্দ্রিক।
1: হ্যাঁ,
0: এবং বাড়ির বড় জামাই হিসেবে সে গোটা বাড়ির একেবারে হাল বদলে দেওয়া প্রসেনজিতের যে চরিত্রটি, সেই সময় দর্শক দারুণ ভাবে উপভোগ করেছিলেন। বিশেষ করে গ্রাম মফস্বলে যে সিঙ্গল স্ক্রিন গুলো আছে সেখানে কিন্তু রমরমিয়ে চলেছিল এই ছবিটি।
1: এই গান, মানে এই সিনেমার গানগুলো খুব সুপার হিট হয়েছিল না গো?
0: খুব খুব। চোখ তুলে দেখো না কে এসেছে,
1: তারপরে এটা বলে দাও আমি একটু দেরি আছে বলতে
0: পারে আবার বিয়ের সানাই
1: বেজেছে কি? একবারও বলো না সৌরভ, তো
0: বলো বলো, বলতে থাকো বলতে থাকো, নিশ্চয়ই একদিন আমিও দেখবে ধুমধারাক্কা একটা ছবি
1: করে সমাজ মাধ্যমে করবে তো। আদ্যকান্ত বিয়ে, ভালোবাসা এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার যে জুটি সেটাকে নিয়ে কিন্তু উন্মাদনার একেবারে বহিঃপ্রকাশ।
0: তাই বহিঃপ্রকাশ এবং ট্রিবিউট বলা যেতে পারে একটা, যে এত বছর পরেও এই জুটিটার একটা সেলিব্রেশন জামাইবাবুর পায়ের চটি কোথায় গেল, হাটি হাটি দেখ না, খুঁজে দেখ না, তার গজালো কি পাখনা,
1: কোথা থেকে তুমি তুলে আনো?
0: আরে এটা তুমি শোনোনি গানটা? এই মুহূর্তে যারা আমাকে শুনছে, মানে আমাদেরকে শুনছে যারা, তাদের মধ্যে অনেকেই এই সিনেমাটা ভীষণ ভাবে রিলেট করতে পারবে, দেখেছেন হয়তো তারা। সেটা হচ্ছে পূজা, পূজা বলে একটি সিনেমা।
1: আচ্ছা আচ্ছা, মানে রীনা চৌধুরী, শ্রীলা মজুমদার তারা ছিলেন নাকি?
0: হ্যাঁ, দেখে দেখে বলো তুমি, এই যে মোবাইলটা খুলে দেখে বলছো যে কে কে
1: আছে। তোমার থেকে শিখে এরকম আজকে আমার থেকে তুমি অনেক কিছু শেখো, ঠিক আছে? চুপ কর, সবসময় পেছনে লাগা।
0: আচ্ছা তুমি বলছিলে না হলিউডের কিছু জামাইদের নিয়ে কথা বলবো,
1: ওদের আসবো পরে।
0: আচ্ছা হলিউডে জামাইদের কি হয়?
1: ব্যাপারগুলো তো আছে, তো সেইগুলোর কথাই তো আমরা বলবো আজকে। তো এনাদের কি
0: মানে এরকম হয় নাকি যে সানিন ল চিট করলো ফাদার ইন ল কে, তারপরে করলো এরকম সিনেমা?
1: নিশ্চয়ই মানে জামাইকে ভালো করে পরখ করে দেখবার জন্য একজন
0: পূজা বলে সিনেমাটি নিয়ে, সেখানে কিন্তু তুমিও বলছিলে যে একটু আগে যে ছোটবেলা বিদুরের সঙ্গে তুমি বসে নাকি একবার দেখেছিলে সিনেমাটি, আদৌ দেখেছিলে কিনা জানি না, যাই হোক সেটা পরের কথা।
1: তোমাকে বিশ্বাস করতে হবে না, মানুষের মনে সন্দেহ ঢোকানোর জন্য সৌরভ কিন্তু সবার আগে নাম লেখায়।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ। কিন্তু সেই সন্দেহ বশতই একটা কথা তোমায় বলে দিই, জানিয়ে রাখি যে এই যে সিনেমাটা তুমি দেখেছো বললে, সেখানে কিন্তু পূজা বলে মেয়েটি এই সিনেমার যে হিরোইন, মানে রীনা চৌধুরী যে চরিত্রটি প্লে করেছিল, সেই জামাইবাবুর জুতো লুকিয়ে রেখে একেবারে দিন বিয়ের দিন, বুঝলে?
1: এটা তো একটা ব্যাপার আছেই আমাদের এখানে,
0: পয়সা টাকা চাওয়া,
1: তারপরে ঢোকার সময় গৃহপ্রবেশের সময় তখন সবাই দৌড় ধরে দাঁড়িয়ে থাকবে এবং সেই কারণে তখন টাকা নেওয়া যায়। উফ, এগুলো যে ভালো লাগে না,
0: বিয়ে মানে কি মানে রন্ড
1: ব্যাপার, একটা বিয়ে টিয়ে করতে করতে হবে, মানে খুব একদম আজকে বিয়ে নিয়ে কথা বলতে বলতে।
0: আরে তুমি বিয়ে করলে তো হবে না, তোমাকে তো মানে তোমার বরের পকেট থেকে তো যাবে, সেখানে কি করে হবে?
1: এগুলো যে বাজে বাজে দুর্বিপদেশ করে তুমি বলে দাও, এর জন্য যে তুমি কত মার খাবে আমার কাছ থেকে।
0: না না না, মার খাওয়ার কোনো ব্যাপার নেই।
1: এটা কি ধরনের কথা? ইকুয়ালি ইকুয়ালি কন্ট্রিবিউশন হবে
0: না না ইকুয়ালি কন্ট্রিবিউট করা হয় না। এই মুহূর্তে যদি আমরা ফোনে ধরি, আমাদের শ্রোতাদের যদি ফোনে ধরি, দেখবে মানে মানে 100% মধ্যে ধরো 90 জন বলবে যে মেয়েদের দেওয়া উচিতই না ওই সময় বরদের ঘরে সব ঠেলে
1: না তখন।

0: বরঞ্চ কিছু কিছু মেয়ে কি করে নিজের থেকেও ট্যাগ দেখছে, যখন বরের ট্যাগ খালি হয়ে যাচ্ছে তখন নিজের ট্যাগ থেকে টাকা ঢুকিয়ে দেয়।
1: সর্বনাশ, আপনারা প্লিজ লিস্ট পাঠান এরকম কোন কোন মানসিকতা
0: আছে, না হলে ব্যালেন্স তো থাকতো না। চুপচাপ চলে আসি পূজার কথায়। কি বলছিলে জানি
1: না, পূজা নিয়ে তো কথা বললাম যে পূজা এই সিনেমাটিতে এরকম হয়েছে, জামাই বাবুর সঙ্গে এরকম থাকতে আর কি হয়েছে। কিন্তু জামাই ষষ্ঠীর দিন এইসব আরো অনেক রকম মজার সিনেমাও কিন্তু আমরা দেখেছি, যেমন জামাই বদল। যেমন জামাই 420 এর কথাই যদি বলি, যে সেখানে কিন্তু অভিনয় করেছিলেন আমাদের টলিউডের জামাই যাকে বলা হয়, টলিউডের জামাই যাকে বলা হয়, যে অঙ্কুশ হাজরা, তার সঙ্গে ছিলেন হিরণ চক্রবর্তী, হিরণ চক্রবর্তী বোধ হয় না, হিরণ চট্টোপাধ্যায়, হ্যাঁ খুব ভুল বললাম, হিরণ চট্টোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন পায়েল সরকার, নুসরাত জাহান এবং সোমন চক্রবর্তীর মতো।
0: মিমি কথা বলতে বলে দিলে,
1: মিমি রাইটার মিমি চক্রবর্তী
0: এত মানে এক্সাইটেড আজকে সৌরভ যাই হোক, এবং
1: সবার সাথে এই যে গানগুলো সেই সময় বাংলা সিনেমায় চলতো, তুমি ভাবতে পারছো কি পরিমাণ যে অডিও জিনিস বা হিট করতো,
0: এবং সেই নিয়ে কিন্তু এখনো কিন্তু মানুষজন যারা ফ্যান তারা কিন্তু এখনো পাগল এই গানগুলো।
1: একদমই তাই আর কি। এবং এই যে এই সিনেমা,
0: হ্যাঁ সেটাই বলো যে এটা কিন্তু বোধ হয় প্রথম সিনেমা না, মানে হিরণ এবং মিমির?
1: হুম না, প্রথম সিনেমা না কিনা সেটা একটা প্রশ্নের ব্যাপার, কারণ তারা আগে অনেক সিনেমা করেছে, কিন্তু এই যে সিনেমাটিতে এইখানে একটা অনসাম্বল জোড়ি, মানে একটা ধরো বিয়ে নিয়ে, মানে জোড়ি জুটি ঠিক হওয়া নিয়ে, যে বিয়ের দিনই বর পাল্টে যাচ্ছে,
0: না পালিয়ে গেছে,
1: পালিয়ে গেছে, সেখানে সে আরেকজনের সঙ্গে জুটি বাঁধতে চলেছে,
0: সেই সময় ঢুকছে অঙ্কুশ একেবারে গ্র্যান্ড এন্ট্রি।
1: তবে হ্যাঁ মানে এই সব নিয়েই মজার এই সিনেমাটি, এবং এই কেন্দ্রীয় চরিত্র যারা ছিলেন, মানে ছটি কেন্দ্রীয় চরিত্র আর কি, সেই সব নিয়েই এই সিনেমাটি
0: ভীষণ ভাবে বক্স অফিসে একেবারে
1: সাফল্য পেয়েছিল,
0: নাম করেছিল আর একদম। এবং তার সঙ্গে সঙ্গে আরো তুমি একটু আগে জিও জামাইয়ের কথা বললে না, জামাই 420 এর কথা,
1: জামাই বদলের কথা বললাম,
0: হ্যাঁ হ্যাঁ। এবারে আমরা তাহলে জিও জামাইয়ের কথাতে চলে আসি।
1: একদম
0: সেখানে মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, তারপর যীশু সেনগুপ্ত সবাই কিন্তু অভিনয় করেছিলেন।
1: ব্যাস ভুল ধরে ফেলেছি, জিও জামাই is not about the মিঠুন চক্রবর্তী।
0: বাবা আমি তাহলে ফাঁকেই পড়লাম। আচ্ছা তাহলে কি তুমি কি হাঙ্গামার কথা
1: বলছো? হাঙ্গামার কথা বলছো।
0: আচ্ছা আমি এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা
1: হ্যাঁ,
0: আমার এই দুটো সিনেমাই দেখা হয়নি, তো দেখো এরকম ভাবে স্বীকার করতে হয় নিজের দোষ ত্রুটি গুলো, যেগুলো তুমি পারো
1: না।
0: যাই হোক, হাঙ্গামাতে মিঠুন চক্রবর্তী ছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন, যীশু সেনগুপ্ত ছিলেন, আর জিও জামাইতে কি ছিল সৌরভ?
1: জিও জামাইতে হিরণ ছিল এবং তার সঙ্গে ঈশান বলে একটি নতুন নবাগত অভিনেত্রী ছিলেন।
0: ও একেবারে মুখস্থ,
1: হ্যাঁ মানে ওই বাংলা সিনেমার পোকা বুঝতে পারলে তো, সেই জন্য এইসব সিনেমা একদম মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা নিয়ে
0: খুব ভালো হয়েছে।
1: পারবে না আমার সঙ্গে,
0: আমি তো নাম ছিল তোমার সঙ্গে কোনো কম্পিটিশনে, কম্পিটিশন হলে তো এক একই জায়গায় থাকতো, ইকুয়ালিটি থাকতো, এখানে তো নেই। মানে এসো আরেকদিন অন্য কোনো বিষয়ে আমার সঙ্গে তর্ক করো।
1: বেশ বেশ বেশ, দেখা যাবে যে আবার আমরা ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে সিনেস্কোপের আড্ডায় বসতে পারি কিনা, কিন্তু আজকে যেটা নিয়ে বসেছি জামাই ষষ্ঠী। আচ্ছা আমার একটা কথা মনে হচ্ছে মল্লিকা, যে যেই বাড়িতে, মানে অফ দ্য টপিক একটা প্রশ্ন করছি তোমাকে, যে যেই বাড়িতে ধরো দুই যমজ বোন আছে, হ্যাঁ তাদের জামাইদের কি অসুবিধে বলো তো তুমি একটু?
0: খুব খুব মুশকিল, এবং ছোটবেলায় তখন জামাই তো পরে, আগে বাবা মায়েরই গুলিয়ে ফেলেন,
2: বলুন।
1: ছবিগুলো
2: আসলে কমার্শিয়াল ছবি 2000 থেকে 2010, এই প্রিন্টিং ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে হতো।
1: সত্যি তাই, সত্যি তাই।
2: এইবার যদি আমরা আস্তে আস্তে বলি প্রথমে আমরা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে উঠেছি, জামাই নিয়ে দিয়ে নিন আর একটা টেলিভিশন একটা ছবিটা দিয়েছিল,
1: অপেক্ষা
0: করছে যে কতক্ষণে ফোন নম্বরে তারা ফোন করবে এবং আমাদের সঙ্গে কথা বলতে পারবে।
1: আরো আরেকবার বোধহয় ফোন তো ব্লিঙ্ক করছে নাকি, দেখি কি কি বলছেন।
0: হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি পূর্ব বর্ধমান পাটুরি গ্রাম থেকে রীতা পাল বলছি।
1: বলুন।
3: তাদের খুব অসুবিধা হয়, ওরা নিজেরাই গল্প করে,
1: তার জন্য আবার জমজ বোন বুঝতে পারছেন সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে।
3: আরেকটা কথা বলছি শুনুন, আরেকটা কথা বলছি শুনুন, আমার বাবা ছিলেন মানে মামা তো পিস্তো ক্ষুদ্রতো সব নিয়ে আটটা জামাইয়ের মধ্যে বড়, সাতাশ বছর বয়সে মারা গেছেন ওই 25 সালে। তা আমার বাবা যখন শ্বশুর বাড়ি যেতেন, আমার মা একাই, ভাই বোন নেই, তা বাবার এক হাতে ছিল ইলিশ মাছ আর এক হাতে কাবলা মাছ, ভর্তি মামাদের বাগান, আমার সব নিয়ে বাবা যেতেন, আর আমরা সব ভাই বোনরা সব একসঙ্গে, আর আমি নবদ্বীপে থাকতাম। তা এই মুহূর্তে আমার উত্তম কুমারের সমাধান ছবির ওই গানটা মনে পড়ছে, যে কি করে আসি জামাই শ্বশুর
1: আমি তো গান ওনাকে শোনাবো না, কারণ উনি আমের কথা বললেন, মাটার কথা বললেন, কিন্তু এইভাবে যদি না খাইয়ে বলেন আমি তো না না আমার আমার পক্ষে সম্ভব না।
0: আমরা নিজে থেকে নেমন্তন্ন মাঝে মাঝে তো নিয়েই বন্ধুদের জন্য,
1: কিন্তু আরো বন্ধুরা তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা কি বলছেন একটু শুনে নি।
0: হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: অনেক ধন্যবাদ, আপনার নাম বলুন।
4: ভগবান থেকে
1: পাচ্ছে যারা হচ্ছে একটু দেখছেন যে মা বাবা জামাই বাবু বা বাবা একটু কি করছে,
0: বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে,
1: ওদের শুনতে আসুক। হ্যাঁ
0: বলবো। আচ্ছা এই করতে করতে কিন্তু আরেকজন বন্ধু চলে এসেছে ফোন নম্বরে,
1: তাহলে দেখা যাক সে কি বলছেন। নমস্কার।
0: যোগাযোগ সম্পন্ন করা গেল না। যাই হোক, এবার একটু গল্পেতে ফিরি।
1: আচ্ছা এই যে তোমাকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে তোমার শ্রীমতী ভয়ঙ্করই, এটা এটা নিয়ে তোমার কি বক্তব্য একটু যদি শুনি।
0: আচ্ছা আপাতত তো আমি এই পোজে এই জায়গাতে নেই।
1: পোজে? আচ্ছা ঠিক আছে,
0: তুমি শুরু করেছিলে পনির দিয়ে।
1: ওরে সর্বনাশ, আচ্ছা আমি ডায়লগ দিচ্ছি ভাই, ডায়লগ বিভিন্ন জনার ছেড়ে
0: জনার শুনে শোনো, সবসময় আমি ঠুকো না, ঠিক আছে?
1: এই আচ্ছা তুমি জনার বল না জনরা বলো?
0: জনরা,
1: জনরা। আচ্ছা যাই হোক, সেই সমস্ত আমরা
0: শুদ্ধ মানে বাংলাটাকে যেভাবে শুদ্ধভাবে বলি আর কি, তাহলে আমি সেই ভাষাটাকে শুদ্ধভাবেই বলবো।
1: বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি, শুনতে থাকো যুবাণী।

0: তাহলে মল্লিকা কি মানে কি যেন বলছিলাম আমরা সিনেমা নিয়ে,
1: বাহানা করো হ্যাঁ, এবং মানে এরকম একটা জাদরেল শাশুড়ি মা
0: বিয়ের পুলিশ সিনেমার একটা গান আমরা শুনে ফেললাম
1: নাকি, এরকম এরকম একজন জাদরেল শাশুড়ি মা পেলে তোমার খুব উচিত।
0: শুনো, আমিও কি জাদরেল কম নাকি, তুমি কি ভাবছো আমারে
1: শক্তি নেই
0: এই চেহারা দেখে তুমি আমাকে মানে জাজ করো না, আমি খুব শান্তশিষ্ট ভদ্র একজন ছেলে তো হ্যাঁ মানে
1: এগুলো সব বাহানা, এগুলো এগুলো মানে মেক ওভার।
0: আচ্ছা মনে হচ্ছে না আমরা নিয়ে অ্যাড দিচ্ছি ম্যাট্রিমোনিয়াল সাইটে, না এটা একদমই নয়,
1: আজকে সৌরভের একদম পাত্রি কি বলে ওটাকে, পাত্রস্থ পাত্রিস্থ কি বলে ওটাকে, জানে না মোদ্দা কথা, আজকে আমরা পাত্রি খুঁজে, তাও ঠিক নয়, মা পরে শুনলে একেবারে বলবে এইসব কি বলে আসছিস বন্ধুদের সামনে, তখন আমি মাকে বলবো যে বন্ধুদের সঙ্গে তো এইসব কথা হয় তাই না, সবসময় কি আমরা সঠিক কথা বলি, সবসময় কি আমরা একদম যুক্তি দিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলি, সেটা তো নয়, আমরা অনেক রকম গল্প শব্দ তৈরি করি যেটা বন্ধুদের মধ্যেই চলে তাই না। যাই হোক আপাতত এখন ফিরি সিনেস্কোপের আড্ডাতে, আজকে সিনেস্কোপে জামাই ষষ্ঠী যে বিশেষ যে সিনেমাগুলো আছে বিয়ে নিয়ে বা জামাইদেরকে নিয়ে যেসব সিনেমা আছে সেইগুলো নিয়ে কথা
0: না, আজকে এখন এই মুহূর্তে জামাইকে নিয়ে নয়, এই মুহূর্তে আমি শ্রীমতী ভয়ঙ্করীকে নিয়ে কথা বলবই যতই তুমি আমাকে আটকাও, কারণ তোমার তোমার যে ক্যারেক্টারাইজেশন তার সঙ্গে এই নামটি এত সুন্দর যায় এবং সেই সিনেমাটির কথা
1: আমি তো খালি তোমার ভালো কথাই বলছি, তোমার বিষয়ে তুমি একটু ভালো কথা বলতে পারো বন্ধুদের,
0: তুমি তোমার অফের আমার নামে খারাপ কথা বলো, হ্যাঁ
1: তুমি আমার অলিমস্টে যাও না, অনেক রে যাচ্ছো কেন, ঠিক আছে শ্রীমতী,
0: আমি বাইরেও যা ভেতরেও তাই, ঠিক আছে
1: খুব একটা মানে না একেবারে না।
0: যাই হোক, তো চিরঞ্জীব চক্রবর্তী এবং শতাব্দী রায় অভিনীত যে সিনেমাটির কথা আমরা বলছিলাম সেখানেও কিন্তু এই মেয়েটি ভীষণভাবে একগুঁয়ে এবং জেদি একটি মেয়েকে সঠিক পথে ফিরিয়ে আনতেই গল্পের জামাই মানে চিরঞ্জীব চক্রবর্তীর আগমন ঘটেছিল, ঠিক আছে।
1: তো প্রচুর মজার কাণ্ড কারখানার মধ্যে হয়েছে সিনেমাটা,
0: ভীষণ ভীষণ, এবং শেষ পর্যন্ত শতাব্দী রায় বুঝতে পেরেছে যে ছেলেরা সত্যি খুব ইনোসেন্ট হয়,
1: তো ছেলেদের জন্যই যত ভোগান্তি আমাদের,
0: তো সেই জন্যই এই সিনেমাটি ভীষণ ভাবে দর্শকদের পছন্দের তালিকায় ছিল।
1: এর পরে যে সিনেমাটার কথা বলবো ঠিক সেইভাবে আমাদের জীবনে ছেলেরা মানে উদয় হয় এবং সেই সিনেমাটার নাম হচ্ছে কেঁচো খুঁড়তে কেউটে,
0: কেঁচো খুঁড়তে কেউটের গল্প যদি তোমরা জানো। আচ্ছা এই মুহূর্তে আমরা কি শ্রোতাদের বলতে পারি যে কেঁচো খুঁড়তে কেউটের কেউ দেখেছে কিনা বা তাদের পছন্দের তালিকায় ছিল কিনা, তাই না?
1: হ্যাঁ সেটা তো বলতেই পারি, এবং বন্ধু তোমরা কিন্তু জানাতে পারো তোমাদের মতামত। আচ্ছা এই করে কিন্তু বন্ধু চলে এসেছে ফোন লাইনে, শুনে নি বন্ধু কি বলছে
0: দেখা যাক।
1: হ্যালো কে বলছেন? হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার বলুন,
2: বলুন। বলছি আমি কৃষ্ণনগর জালালখালি থেকে উত্তম মন্দির বলছি,
0: বলুন উত্তম বাবু।
2: আমি তো শাশুড়ি যাচ্ছি, আমি শাশুড়ি বাড়ি যাবো, আমার শাশুড়ি হন,
0: তারপরে
2: রসগোল্লা নিয়ে আমি শাশুড়ি যাবো,
0: একদম একদম।
2: তারপরে শাশুড়ি আমার আসন পেতে পাঁচ রকম ফল দেবে, পাঁচ রকম মিষ্টি দিয়ে হাতে লাল সুটো বেঁধে দেবে,
0: এই দিনটা একটা কি নিজেকে স্পেশাল ফিল হয় না বলুন উত্তম বাবু?
2: আজকে
1: দিনটা খুব ভালো করে মানে উপভোগ করুন,
0: একদমই তাই। এবং এবং কিছু করতে কেউটার কথা যখন ছিল সেখানে ইন্টারনেশন ছিলেন এবং এই গল্পের এই যেদি মেয়েটি দাদুর গোটা সম্পত্তি পাওয়ার লোভেই কিন্তু বিয়ে করেছিলেন, লোভ জিনিসটা তো বড় বাজে একটা জিনিস, কিন্তু সেখানে আগমন ঘটে চিরঞ্জীব চক্রবর্তীর চরিত্রটি এবং সেটা অদ্ভুত একটি কমিক চরিত্র ছিল, পেন্টুলুমটা ধরো বলে একটা ডায়লগ খুব ফেমাস হয়েছিল সেই সময়টা,
1: আমি দেখিনি আসলে এটা। যাই হোক তো বিনোদনে ভরা এই সিনেমাটা, এরপর
0: বিনোদনে ভরা তো এই হ্যাঁ বিনোদনে
1: হয়েছে তোমার হয় প্রত্যেক মুহূর্তেই হচ্ছে, আমি সেগুলো ঘটছি না।
0: আচ্ছা আচ্ছা
1: না না বিগ পার্সন, ঠিক আছে চলে
0: কি কি কি কি কি কি কি
1: বলে বিগ পার্সন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা বাহ, না আমরা আজকে সেসব থাকছি আর কি, মল্লিকার পেছনে একটু কুঞ্জুরিটা করা আমরা একটু থামিয়ে নিয়ে আমরা যাওয়ার সুচিতে ফিরে আসি
1: পরের সিনেমাতে, যেটা যে সিনেমার নাম একটু আগে আরেক বন্ধু বললেন, এবং সেই সিনেমাটা হচ্ছে 1980 সালের সমাধান সিনেমা।
0: একদম একদম, সমাধান সিনেমায় স্নেহশীল স্বামী এবং মজাদার জামাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন স্বয়ং উত্তম কুমার, এবং তার স্নেহময়ী ননদের ভূমিকায় ছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়।
1: এরপরে যে সিনেমাটার কথা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে বেলা শুরু, এবং আমার মনে হয় এই সময়ের হেন কোনো মানুষ নেই যারা এই সিনেমাটা দেখেননি।
0: সত্যি তাই,
1: ভীষণ ভীষণ জনপ্রিয় হয়েছে এই সিনেমাটা, এবং যেভাবে পুরো বোনা হয়েছে পুরো গল্পটা,
0: বিশেষ করে খরাজ মুখোপাধ্যায় চরিত্রটি আমার জাস্ট মানে প্রাণের কাছে,
1: সত্যি মানে দিল খোলা একজন মানুষ, এবং ওনাকে দেখেই মানে হাসি পাওয়া শুরু হয়, এবং উনি যা গান গান
0: বন্ধন বলে একটি সিনেমার কথা আমার মনে পড়ছে, জিত কোয়েল অভিনীত। জিত কোয়েল জুটির কিন্তু এই মানে কোনে জামাই এইরকম প্রচুর সিনেমার এক্সাম্পল আমি তোমাকে দিতে পারি, যেমন শুভদৃষ্টি বলে একটি সিনেমা, সেখানে একদম ভেজাল একটি বাঙালি বিয়ের কনসেপ্ট, এবং সেই যে একটা বন্ড তাদের মধ্যে পরিবারের সঙ্গে একটা বন্ড, জামাই স্পেশাল একটা ব্যাপার, তো সেই সব কিন্তু ছিল। প্রসেনজিতের একটি সিনেমার কথা মনে পড়ছে মালা বদল বলে,
1: মালা বদল একেবারে। এই কথা প্রসঙ্গে আমার রসগোল্লা সিনেমার একটা অংশের কথা মনে পড়লো, যেখানে একটা নতুন মিষ্টি তৈরি করা হয়েছে, এবং সেই মিষ্টিটা কাকে আগে টেস্ট করা,
0: একদমই তাই,
1: কি আছে মানে বলি
0: আবার ফোন করছে, কি বলতে চাই যে দাঁড়া শুনিনি।
1: হ্যালো,
0: নমস্কার,
1: কোথা থেকে বলছেন?

0: বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন,
2: শুনতে পাচ্ছি বলুন।
1: আমি শ্রীনগর থেকে বলছি।
2: হ্যাঁ বলুন।
1: আমি বলছি, আমি বলছি যে একটু আগে যে হাঙ্গামার কথা, যে বইটার কথা বলছি,
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আমি

0: তার ভাই যখন কল করলো তখন মিশন তো বাড়ি থেকে চলে এলো, সে বলছে এসে যখন গেল তখন তার ইয়ে স্ত্রী বলছে মানে ম্যানেজার স্ত্রী বলছে তুমি তুমি কে না আমি ঘরের লোক না তুমি কে না আমি ঘরের জামাই।
1: সত্যি তাই, ভীষণ একটি মজার চরিত্র ছিল।
2: আর একটি মজার কথা বলতে গিয়ে আমার মনে পড়লো, যাদেরকে ছাড়া বোধ হয় আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে না, তারা হচ্ছে আমাদের সবচেয়ে মানে বাংলা সিনেমার ইতিহাসে সবার পছন্দের চরিত্র, গুপি এবং বাঘা।
1: একদমই তাই, এবং
2: মানে রাজার যে জামাই তাদের কথা না বললে হবে?
1: সত্যি তাই,
2: মানে গুপি কিন্তু বিয়ে করেছিল সুন্দরী রাজার মেয়েকে, আর বাঘা কাকে করেছিল?
1: হাল্লা রাজার কন্যাকে।
2: একেবারে,
1: অর্থাৎ দুজনেই একেবারে রাজ জামাই। তবে মজার বিষয় হলো শুরুতে যাদের কেউ পাত্তা দিত না, সেই গ্রামের মানুষ যাদের গান শুনে বিরক্ত হতো, সেই গোপি এবং সেই তারাই কিন্তু রাজ্যের সবচেয়ে সম্মানিত জামাই হয়ে উঠেছিল।
2: পরিশ্রমী সবকিছু মানুষকে একদিন শীর্ষে তুলে দেয়।
1: আবারই আনন্দের মাঝখানে ওর ফিলোসফিক্যাল ওর দর্শনের
2: দর্শন ছাড়া জীবন কোথায়।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইবার আমরা যেই সিনেমার কথায় আসছি,
2: শুভদৃষ্টির কথা বলছিলাম না,
1: শুভদৃষ্টির কথা বলছিলাম, 2005 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল এবং জিত কোয়েল জিকো জুটির একটি সিনেমা। ঠিক আছে,
2: জিকো করি রে।
1: হ্যাঁ একদমই তাই, এবং এই সিনেমার
2: গান আছে বিয়ে বিভ্রাট, এটাও ভীষণ একটা
1: অদ্ভুত রিসেন্ট সিনেমা,
2: খুব রিসেন্ট সিনেমা, এবং এখানে কিন্তু ওই ত্রিকোণ প্রেমের কথাটা সেই মতন ভাবে দেখায়নি, ব্যাপারটা হচ্ছে একটু গন্ডগোল হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এই যে দুই ছেলে যাদের মধ্যে
1: পরমব্রত চট্টোপাধ্যায় ঠিক বলবো না কিন্তু একটি খুব মিষ্টি সম্পর্ক, খুব তাদের মধ্যে একটি টানাপোড়েন চলে,
2: অনুধাবন করবার মতন একটা বিষয়।
1: একদমই তাই,
2: এরপরে কিসে চলে আসবো?
1: এরপরে আসি ভালোবাসা ভালোবাসা ছবিতে। 1985 সালের এই জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন
2: আরেকটা জনপ্রিয় জুটি
1: তাপসপাল দেবশ্রীরয়। গ্রামগঞ্জে তাপসপাল দেবশ্রীর একটা আলাদা ফ্যান বেস আছে, কিন্তু
2: মাচা টাচা বানিয়ে তারা একেবারে ভীষণ ভাবে দাপিয়ে বেরিয়েছেন একটা সময়।
1: একদমই,
2: আর তো ভালোবাসার পরে আর কার কথা মনে পড়ছে?
1: আর কার কথা বলতে, দেবশ্রী রায়ের কথা তো বললাম, তাপসপালের কথা বললাম, এবার আসা যাক জামাই বরণ ছবির কথা।
2: আচ্ছা,
1: নামটা শুনলেই কেমন একটা উৎসবের গন্ধ পাওয়া যায় তাই না?
2: সারা পুরো শোটা ধরেই খালি গন্ধই পেয়ে যাচ্ছ, খাবারের গন্ধ, এই গন্ধ, ওই গন্ধ,
1: মানে
2: দু বছর লাগবে তোমার এইগুলো একদম আস্বাদন করতে। সেই
1: না না, আমি তো আজকে বাড়িতে গিয়ে খাচ্ছি,
3: কিন্তু ছেড়ে দিল, সে আবার বের করলো সেই ছেলেকে, তার বিয়ে ঠিক হয়েছিল এবং শ্বশুর বললো যে আমি আমার মেয়েকে তোমাকে আবার বিয়ে করতে হবে, তারপর তোমার মেয়েকে পাবে, তো নিজের কাছে মেয়েকে রেখে দিল, আর তখন জামার শোধ করার জন্য শাশুড়িকে নিয়ে এসে তার বাড়িতে রেখে দিল।
2: আরেকজন বন্ধু চলে এসেছে কল লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন?
1: সত্যি দারুণ একটা ডায়লগ এবং জনপ্রিয় একটি ডায়লগ কিন্তু এটি, যে মাসিমা মালপো খামু। তো এই যে মজার মজার কিছু বাংলা সিনেমা এবং তার সঙ্গে একটু পরেই আসে ইংরেজি ছোঁয়া, কারণ একটু পরেই মল্লিকা শুরু করবে ওর লিস্ট, কারণ ও তো সেই সিনেমা দেখি
2: এখনো প্রচুর গল্প বাকি, আমি শেষ অংশে দেখেছি ওটা।
1: আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ আগে তো

0: মালাবদলের কথা বললাম না আমরা, বরকনের কথা বললাম না, মালাবদল নিয়ে তো একটু কিছু বলো। যে মালাবদল শুনলেই কেমন একটা ওই অনুষ্ঠান বিয়ে, মানে সত্যি আবার আমরা ওখানে ফিরে যাচ্ছি, কারণ আজকে আমরা জামাই ষষ্ঠী নিয়ে কথা বলছি এবং তার সঙ্গে বিয়ে অনুষ্ঠান যা যা আছে সবকিছুই মিলিয়ে মিশে একাকার আর কি।
1: একদমই তাই। এবং মালাবদল সিনেমার কথা বললে আমরা দেবের কোন একটা সিনেমার কথা বললাম না, দেব শুভশ্রী অভিনীত খোকা চারশো, যেখানেও কিন্তু এই জামাই মানে দেব এজ আ জামাই ওর শ্বশুর বাড়িতে যখন আসে
0: তখন দেব কি লাল টুকটুকে ছিল
1: বাবা, ঠিক আছে হয়েছে
0: মিষ্টি ছিল। হ্যাঁ
1: আচ্ছা, তাহলে দেবের ফ্যানরা শুনে নিয়েছো যে মল্লিকা কিন্তু বলছে দেব এখন আর লাল টুকটুকে নেই।
0: এ মা দেখেছো কিরকম পেঁচাদার মানুষের সঙ্গে আড্ডা দিতে বসেছি এই করে
1: না। আমরা কিন্তু ওই একটা দলে ভাগ হয়ে যেতে পারি যে দেব না জিত, কারণ এরকম দেব জিতের ফ্যান
0: আমি সেটাতে করছি না, আমি অংশগ্রহণ
1: করতে কারো সিনেমায় দেখা
0: নিয়ে দেব না, মোটেও আমি এরকম ভাবে বিভাজনে বিশ্বাস করি না।
1: আচ্ছা আচ্ছা, তুমি সবার সিনেমায় দেখো।
0: হ্যাঁ, তুমি দেখেছো মিদ্যা প্যারেন্ট সিনেমাটা?
1: ছবির কেন্দ্রে রয়েছে গ্রেগ ফ্রকার এবং চরিত্র অভিনয় করেছেন কি কি জানো নামটা,
0: বেন স্টিলার।
1: আচ্ছা,
0: স্টিলার
1: তো তিনি পেশায় একজন মেল নার্স। আচ্ছা, নার্স বললে কিন্তু আমরা মেয়েদের কথা মনে করি,
0: তাই জন্য মেল নার্সটা বলাটা।
1: তো আমরা এমনি একটা শো করতে পারি, অনুষ্ঠান করতে পারি যে
0: প্রথাগত যে
1: চিরাচরিত জিনিসটাকে ভেঙে যে নার্স পেশা
0: ছিলাম বেশ কিছুদিন আগে
1: করেছিলে কি
0: ঠিক এক্স্যাক্টলি
1: টপিক জানি তোমার খবরটা এখন আর খুব একটা পাওয়া যায় না, তো যাই হোক ইটস ওকে,
0: পুরনোর কথা বলছি, পুরনো নতুনের কথা বলছি না, যাই হোক ফিরে আসি।
1: তো সেই যে চরিত্রটি সে তার প্রেমিকা প্যাম বার্নসকে বিয়ের প্রস্তাব দিতে চায়, কিন্তু তার আগে সে ভাবে মেয়ের বাবার আশীর্বাদ নেওয়া উচিত।
0: একদম, এবং সেখানেই তো শুরু হয় বিপর্যয়, বিকজ সরি কারণ ক্ষমা করো বন্ধু, কারণ প্যামের বাবা জ্যাক বার্নস কিন্তু একজন সাধারণ মানুষ নয়, সেই চরিত্রের অভিনয় করেছিলেন নিরো, রবার্ট ডি নিরো আর কি। এবং তিনি কিন্তু বাইরে থেকে ভীষণ শান্ত ভদ্র হাসি খুশি একজন মানুষ হলেও ভেতরে না তিনি কিন্তু একজন অবসরপ্রাপ্ত সিআইএ এজেন্ট আর কি। এবং সেই কারণে যখন প্রথমবার এই ছেলেটি গেল তার শ্বশুর বাড়িতে, তখন কিন্তু এবারে জেরা শুরু করলেন তিনি, বুঝেছো? মানে অবশ্যই নিজের একমাত্র মেয়েকে কার হাতে তুলে দেবেন সেটা তো ভালো করে জানতেই হবে। এই নিয়ে গোটা জিনিসটা এবং খুব মজা হইহুল্লোর একটা চাপা উত্তেজনা সবটাই আছে এই সিনেমাটাতে। এরপরে যে সিনেমার কথা বলতেই হয় সেটা হচ্ছে মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং, মানে একেবারে গ্রিসে চলে এসেছি কি বলো, তাই তো? এবং সেখানেও কিন্তু একটা বড় পরিবারের মধ্যে যে কিভাবে অনুষ্ঠান চলছে, উদ্দীপনা চলছে, সেটাই আমরা বারবার ফিরে পাই। এরপরও সরা বোধহয় আরো দু তিনটে শো বলছি মানে সিনেমা আছে, সেগুলোর কথা তো বলতে হয়, তুমি কিছু বলছো না কেন?
1: না আমি শুধু ভাবছি যে এই যে আমরা সিনেমা নিয়ে বকবক করছি এতক্ষণ ধরে, কিন্তু এবার তো যাওয়ার একটু সময় চলে এসেছে,
0: যাওয়ার সময় হয়ে গেছে আর মনটন খুব একটা ভালো লাগছে,
1: কিন্তু শেষ একটা ফোন আমি ধরবো যে বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি গঙ্গারাম সিনেমার থেকে বলছি।
1: বলুন,
0: বন্ধু তোমাদের জন্য কিন্তু আমাদের যুবানের আরেক বন্ধু স্বপ্নময় তৈরি করেছে এই বিশেষ অনুষ্ঠান, শুনে কি বলছে সে।
3: বিশ্বকাপের লড়াই কিন্তু ইতিমধ্যে বেশ চলে উঠেছে এবং আমি স্বপ্নময় আজ আবারও হাজির ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। আজ চারটি বটম ম্যাচ আছে এবং সবচেয়ে প্রথমে যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হলো নেদারল্যান্ডস বনাম সুইডেন। গ্রুপ এফ এর এই ম্যাচটা কিন্তু অন্যতম টাফেস্ট ম্যাচ হতে চলেছে নেদারল্যান্ডস এর জন্য। নেদারল্যান্ডস দলে ভার্জিল ভ্যান ডাইক, জবি সিমন্স এবং কোডি কাপ করা রয়েছে, অপরদিকে সুইডেন দলে আলেকজান্ডার ইসাক, ড্যান কুলুসভস্কি এবং ভিক্টর কিওকরেস্টা রয়েছে। যদি হেড টু হেড সাক্ষাৎকার দেখি তাহলে মোট সাক্ষাৎ 13 বার, যেখানে নেদারল্যান্ড 6 বার জিতেছে, অপরদিকে সুইডেনের জয় কিন্তু 4 বার, ড্র 3 বার এবং সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ইউরোপা ইউরো কোয়ালিফায়ার 2023, সেখানে নেদারল্যান্ডস 2-1 গোলে কিন্তু সুইডেনকে হারিয়েছিল। এখন অব্দি নেদারল্যান্ড শিবিরে সেভাবে বড় কোনো চোটের খবর নেই, সুইডেন দলও সম্পূর্ণ

নেদারল্যান্ডসের জন্য কিন্তু চ্যালেঞ্জটা যথেষ্ট টাফ হতে চলেছে। তবে নেদারল্যান্ডসের যদি আমরা হিস্ট্রি দেখি এবং নেদারল্যান্ডস দলে যদি ডেপথ দেখি, সেদিক থেকে কিন্তু নেদারল্যান্ডস আজকের ম্যাচটা কিন্তু জিতে নিতেই পারে। তারপরে গ্রুপের সবচেয়ে বটম ম্যাচ জার্মানি বনাম আইভরি কোস্ট, জার্মানি দল জার্মান মুন্সিয়ালা ফ্লোরিয়ান ভার্টেস এবং জোশুয়া কিমিচদের নিয়ে গঠিত। অপরদিকে আইভরি কোস্ট দলে কিন্তু সেবাস্টিয়ান হ্যালার, সিমন আদিমরারা কিন্তু উপস্থিত রয়েছে। এর আগে মোট তিনবার এই দুই দল মুখোমুখি হয়েছে এবং জার্মানি কিন্তু দুইবার জিতেছে, একবার ড্র হয়েছে। এবং জার্মানি গ্রুপ ই শীর্ষে ইতিমধ্যে অবস্থান করছে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জার্মানির মূল দলে কিন্তু কোনো চোট আঘাত নেই। সুতরাং উভয় দলই গ্রুপের শীর্ষস্থানে উঠতে চাইবে এবং জার্মানি প্রথম ম্যাচে যে 7 গোল করেছে যা এখন অব্দি 2026 বিশ্বকাপের সর্বোচ্চ

0: তারাও কিন্তু প্রথম ম্যাচ জয় দিয়ে আরম্ভ করেছে। তবে যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি জার্মানির দিকে কিন্তু সব সময় যে কাটা সেটা কিন্তু হেলে থাকবে। এরপরে আসি গ্রুপের আরো একটা ম্যাচ, গ্রেটার বনাম পুরসং। গ্রেটার দলে মেসিস কাইসেডো, পিয়েরো হেলেকে পিএ এবং কেনরি পায়েস রয়েছেন, এবং কুরাসাও দলে কিন্তু চুনেনহা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে চলেছেন বিশ্বকাপে এই প্রথম সাক্ষাৎ এই দুই দলে। কুরাসাও প্রথম ম্যাচে কিন্তু একটা বেশ বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে, এবং যেভাবে তাদের ডিফেন্সিভ ওয়াল বারবার জার্মানির বিপক্ষে ভেঙে পড়ছিল তা কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে। তবে যদি আমরা ধারে ধারে দেখি ইকুয়েডর কিন্তু সব দিক থেকে এগিয়ে, এবং ডেফিনেটলি ইকুয়েডর এই ম্যাচ থেকে কিন্তু পুরো 3 পয়েন্ট নিয়ে ফেরত যেতে চাইবে। সুতরাং এই তিনটে ম্যাচের দিকে কিন্তু আমাদের নজর থাকবে। অপরদিকে ইতিমধ্যে কিন্তু তিনটে ম্যাচ হয়ে গিয়েছে, এবং যদি দেখি তাহলে প্রথমেই আমরা আসবো গ্রুপ বির ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে একটা বড় জয় পেয়েছে, এবং সেই বড় জয়ের ধারা তারা কিন্তু অব্যাহত রাখতেই দ্বিতীয় ম্যাচের নামে। এবং যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দলটিকে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র খেলার যে মূল স্টাইল সেটা কিন্তু হচ্ছে সংগঠিত আক্রমণ, দ্রুত পাসিং এবং ব্যাকলাইন সেটাকে কিন্তু মেনটেন করা, এবং এর ফলে তারা 2-0 ব্যবধানে কিন্তু জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার দলে কিছু সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ডিফেন্সিভ স্ক্রিন, সেটা কিন্তু প্রপারলি ফাংশন করছে না। বিশেষ করে যে ডিফেন্সিভ মিডিয়ে যিনি খেলছেন, আমার মনে হয় তাকে আরেকটু এই জায়গাতে সচেতন হতে হবে, কেননা ডিফেন্সের সামনে অ্যাঙ্কারম্যানের রোলটা কিন্তু তাকেই প্লে করতে হয়। এরপর গ্রুপ সিতে মুখোমুখি হয় স্কটল্যান্ড এবং মরক্কো। মরক্কো কিন্তু লাস্ট ম্যাচে ব্রাজিলের এগেনস্টে ড্র করে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল, এবং দুটো দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে। যদিও ম্যাচের একমাত্র গোলটি হয় মরক্কোর পক্ষে 1-0 ব্যবধানে জয় তুলে নিয়ে, আফ্রিকার এই দলটি কিন্তু গ্রুপের লড়াইকে আরও জড়িয়ে তুলেছে, এবং স্কটল্যান্ডের জন্য নিঃসন্দেহে একটা হতাশাজনক রেজাল্ট। তবে উই আর শিওর যে স্কটল্যান্ড কিন্তু ফেরত আসবে। এরপরে যে বড় ম্যাচটা ছিল সেটা হচ্ছে ব্রাজিল বনাম হাইতি। প্রথম ম্যাচে ব্রাজিল কিন্তু বেশ কিছুটা বিমর্ষ দেখালো, তাতে তারা যেভাবে অফ কালার ছিল সেটা কিন্তু সত্যি চিন্তা। তবে দ্বিতীয় ম্যাচে আমরা যদি দেখি তাহলে দ্বিতীয় ম্যাচে কিন্তু ব্রাজিল সেই চিরাচরিত সাম্বা ফ্লেভার সেটা কিন্তু দিতে সক্ষম হয়েছে। এবং যদি তোমরা দেখো ম্যাথিউস কুনা দুটো গোল পেয়েছেন, এবং ভিনিসিয়াস জুনিয়র তারও কিন্তু পারফরমেন্স সত্যি বেশ ভালো, এবং ব্রাজিল এই জয়ের মাধ্যমে কিন্তু গ্রুপ স্টেজে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং জমে উঠেছে বিশ্বকাপের লড়াই, জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ 2026। সঙ্গে আছি আমি স্বপ্নময়, সঙ্গে থাকো, তুমিও ফিরিয়ে দেবো স্টুডিওয়ে।
1: তাহলে মানে আমরা এই মুহূর্তে ছিলাম এতক্ষণ ধরে সিনেস্কোপের আড্ডায় আমি সৌরভ মল্লিকা, তবে যাওয়ার সময় তো হয়ে গেছে,
2: একেবারে আর মন করছে না খুব একটা যেতে, তাও আবার ফিরবো আরেকদিন এই আশাতে। আপাতত বলছি তোমাকে টাটা, গুড বাই। তোমার জন্য রইল রায়ান রায় এবং শীর্ষা রক্ষিতের কণ্ঠে এই সুন্দর গানটা। আজকের মতো
1: জামাই বলে আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি,
2: শুভ জামাই ষষ্ঠী, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, গান রেখো রেডিওতে আর মন রেখো খোলা।
1: টাটা।

0: আকাশবাণী কলকাতায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে দুপুর 12:12।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখনকার অনুষ্ঠান বাংলার মুখ।

0: আজ আপনাদের যে গ্রামের কথা বলবো তার নাম আসাননগর। নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার অতিব প্রাচীন নদীমাতৃক গ্রাম এই আসাননগর। সবুজে ঘেরা এই গ্রামটি তার আপন ঐতিহ্যে মহীয়ান। ব্রিটিশদের বিরুদ্ধে নীল বিদ্রোহ কিংবা কৃষক বিদ্রোহের মতো ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই আসাননগর। এখানকার কদমখালিতে অনুষ্ঠিত লালন মেলার কথা আজ আর কারোর অজানা নয়। অপার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভৌগোলিক ও ঐতিহাসিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসাননগরের নানা বিষয়ে আলোকপাত করব আজকের এই অনুষ্ঠানে। ৮২ বছরের প্রবীণ সনাতন মণ্ডল তার স্মৃতির ঝাঁপি খুলে বলেন,
1: আমরা এখন যেটা বাংলাদেশ, ওই বাংলাদেশেরই মানে 1950 সালে গ্রামটা হচ্ছে কাশীপুর দর্শনা বা চুমাডাঙ্গার কাছাকাছি একটি গ্রাম। ওখান থেকে আমরা এখানে চলে আসি, আমরা সেই হিসাবে রিফিউজি। যেহেতু কাশীপুরের লোক এখানে এসে বসতি স্থাপন করছে, সেই জন্য এই পাড়াটার নাম হয়েছে কাশীপুর পাড়া। আমরা যেটা বসবাস করছি এই জায়গাটাই লোকাল নাম মটমটে বলে, জঙ্গলপূর্ণ জায়গা ছিল। শুধু এই জায়গাটা নাই, ও আসাননগর বাজার থেকে আপনার বেলতলা সম্পূর্ণ জঙ্গলে পরিপূর্ণ ছিল। সেখানে দিনেও মানুষ ঢুকতে পারত না, এরকম একটা পরিস্থিতি জায়গা ছিল। তারপর আস্তে আস্তে লোক বসতি হয়ে সেগুলো কেটে কুটে সাফ টাফ করে এখানে মানুষ বসবাস করতে, কারণ বেশিরভাগ লোকই আছে উদ্বাস্তু। কিছু লোক ছিল যারা গ্রামের অন্যান্য লোকগুলোকে একসঙ্গে সংযুক্ত করে নিয়ে এখানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। তার মধ্যে আমার বাবা ছিলেন, তিনি এখানকার গ্রাম পঞ্চায়েতের অধ্যক্ষ ছিলেন। বাবাও কিছু জমি একটা স্কুলকে দান করেছেন, করে সেখানে প্রাইমারি স্কুল স্থাপিত হয়েছিল। বাবার নাম ছিল বীরভদ্র মণ্ডল। স্কুল তো দোতলা বিল্ডিং। স্কুলের এখানে অনেক হেডমাস্টার এসেছেন, তার মধ্যে সুভাষচন্দ্র মজুমদার বলে এক ভদ্রলোক এই স্কুলে জয়েন করেন। স্কুলের খাতাপত্র ইত্যাদি দেখে দেখে উনি আমার কাছে আসেন, এসে বলেন যে দেখুন দাদা, এখানে তো এই স্কুলটার জায়গাটা অল্প আছে, তা আপনাদের তো জায়গা এখানে আরো অনেক রয়েছে, যদি দেন স্কুলকে তাহলে এখানে একটা বিল্ডিং আমরা তৈরি করতে পারি। তা আমি বলেছিলাম হ্যাঁ, যদি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জায়গাটা দিতে হয় আমরা দেব। আমি ভাইকে বললে নিশ্চয় মেনে নেবে। তারপরে ওই 1600 করে স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং মোটামুটি স্কুলটা চলছে। তবে আমার বাবা করেছেন এ কথাটা ঠিক বলা যাবে না, গ্রামের সকলেই সহযোগিতা করেছিল। সেই জন্য যাই হোক, এখানকারের বাচ্চাগুলো, এখানে বেশিরভাগ লোকই হচ্ছে কৃষিজীবী শ্রমজীবী, তাদের স্কুলমুখী করাটা একটু কঠিন ব্যাপার আছে। তো সেই জন্য তখনকার লোকে যাই হোক নিজের সন্তান সন্ততিদের লেখাপড়া শেখানোর জন্য তারা স্কুলে পাঠাত। তখনকার শিক্ষকরা যারা ছিলেন তারা শিক্ষা অনুরাগী হিসাবে যথেষ্ট পরিচিত ছিলেন। যেমন গোকুলবাবু এখনো বেঁচে আছেন, তিনি ওনার বয়স বোধহয় 100 হয়ে গেল।
0: কথা হলো ষাটোর্ধ কৃষক বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে।
2: আমি ধানের চাষ করি, পাটের চাষ করি, শস্য গম ধান দুবারও হয়, একবারও হয়, একবারই বেশি করি আমি যা জমি। আমার শীতের সময় বেশি করি, এই আবারও দু এক বিয়ে করি আমি ধান। কারণ আমাদের মানে ছোট জলে ডুবে যায়, সবজি আমি করতে পারি একা মানুষ, তো সবই তো জন্মদিনেই করে। আমার জন্মদিন পাওয়া যায়, দাম বেশি হয়, সময় পাওয়া যায় না, খুব কষ্ট হয়। আমরা বিক্রি করি এখানে, সব ব্যাপারী আছে তাদের কাছে দিই, এখানেই আসে খবর দিই আমরা। 1400 বস্তা 60 মিনিকিট ধানটা হয়, এই সময় সবাই মিনিকিট করে। আসাননগর বাজার
3: ওখানে পাইকারি দিয়ে,
2: হ্যাঁ ওরাই আসে, আসি আমাদের বাড়ি দেখলে হয়তো ওদের দাম মাঠটা কেমন করে নিয়ে আমাদের দাম ফিট করে নিয়ে ওরা বেঁধে নিয়ে ফিরে গেল। আমাদের মাঠটা নিচু মাঠ, তো এই মাঠটা সবজি খুব একটা হয় না, পটল কলা এইসব বেগুন টেগুন করে, লঙ্কা। আমাদের উচ্চ মাঠ আছে লোকের, সেই মাঠে সব সবজি হয়।
0: স্থানীয় এক শিক্ষক সুভাষচন্দ্র পাল আমাদের জানালেন,
4: আমার কর্মস্থল আসাননগর উচ্চ বিদ্যালয়। আমার স্কুলে এখন 2400+ স্টুডেন্ট ছাত্রছাত্রী মিলে, আমরা কোঅর্ডিনেশন স্কুল। শিক্ষক টিআইসি ধরে আমি টিআইসি 49 জন আছি আমরা, কিন্তু আমাদের পোস্ট হচ্ছে মোট 60 জন। সায়েন্স আর্টস কমার্স তিনটে ছিল, কমার্সের ছাত্র না পাওয়ার জন্য প্রায় 10-12 বছর কোন ছেলে মেয়ে আর কমার্স নিয়ে পড়তে চায়নি, তার জন্য ওটা আপাতত বন্ধ হয়ে আছে। আসনগরে ভালো ভালো ছেলে মেয়ে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে আসনগরে পড়ে, এমনকি বাইরের ভীমপুর বা চন্দননগর বা চৌগাছা এদিকে হচ্ছে কুড়াছির থেকে অনেক ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে আসছে, 13টি প্রাথমিক বিদ্যালয়। আমাদের আসাম উচ্চ বিদ্যালয়ের সঙ্গে অ্যাটাচড আছে আসামনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, যে স্কুলে প্রচুর ছাত্র এবং ছাত্র কোয়ালিটি প্রচন্ড ভালো, তারা আমাদের স্কুলকে বেশ সমৃদ্ধ করছে। এবছর মাধ্যমিকে 679 নম্বর পেয়ে কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে, এবং আমাদের একটা ছেলে ডক্টর বি আর আম্বেদকর পুরস্কারও পুরস্কৃত হচ্ছে। আসামনগরেই আসামনগর মধুরমোহন টকলঙ্গা কলেজ তৈরি হওয়ার পর থেকে আমাদের বেশিরভাগ ছেলে মেয়ে এখানে যায়, আর যারা সায়েন্স নিয়ে পড়তে যায় বা অন্যান্য স্ট্রিম নিয়ে পড়তে যায় তারা কৃষ্ণনগর বা অনেক রানাঘাট, চাকদা, কল্যাণী এই সমস্ত জায়গাতেও যায়, বা কেউ কেউ কলকাতার দিকেও যায়।
3: আপনার স্কুলে মিড ডে মিল হয়?
4: হ্যাঁ, মিড ডে মিল হয় আমাদের, এটাতে একটু মফস্বল টাইপের, তার জন্য আমরা জোর করেও 10% খাওয়াতে পারি না। আমাদের 5-8 সমস্ত ছাত্রদের মিড ডে মিলের ব্যবস্থা আছে, ধরুন তার মধ্যে হয়তো দেখা গেল যে স্কুলে এসছে সেই দিন হচ্ছে 439 জন, ওখানে আমরা মিলে কেটে হয়তো বড় জোর 300 জন ছেলে মেয়েকে খাওয়াতে পারলাম, কিন্তু কিছু ছেলে মেয়ে আছে মিড ডে মিল হচ্ছে বলে কিন্তু ওরা স্কুলে আসছে।
0: কথা হলো অঙ্গনওয়াড়ি কর্মী অন্নপূর্ণা পালের সঙ্গে।
5: আমার সেন্টারের নাম আসাননগর দুর্লভপাড়া SSK অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এখন 500 জনসংখ্যায় এক একটা সেন্টার হয়, তা সেই সেন্টারে থাকে একজনা কর্মী যে বাচ্চাদের দেখভাল, পড়াশুনো, প্রাক প্রাথমিক শিক্ষা যেটা আছে সেটা তিনি দেখেন, আর আরেকজনা থাকেন রাঁধুনি। ওই শিশুদের এবং গর্ভবতী প্রসূতি মায়েদের পরিপূরক পুষ্টি প্রদান করেন। 3-6 বছরের শিশুরা প্রাক প্রাথমিক শিক্ষাদানের মধ্যে থাকে, তাদেরকে ওই পরিপূরক পুষ্টি প্রদান করা হয়। 3 দিন খিচুড়ি হাফ ডিম, আর 3 দিন গোটা ডিমের ঝোল সহ সাদা ভাত। শিশু শিক্ষা কেন্দ্রেই আমাদের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা চলে। আমার আপাতত 25 জনা বেনিফিশিয়ারি আছে, তার মধ্যে গর্ভবতী একজন আছে,

0: প্রসূতি তিনজনা আর বাকিটা ছ মাস থেকে তিন বছরের বাচ্চা আর তিন থেকে ছ বছরের বাচ্চা।
1: আপনি প্রথম এলেন আর আজকে অবস্থা কি পরিবর্তন দেখছেন?
0: অবশ্যই এখন মায়েরা অনেক সচেতন, আমরা যে কাউন্সিলিং করি, আমরা যে মাদার্স মিটিং করি, আমরা যে পাড়ায় পাড়ায় ভিজিটে যাই মায়েদের সচেতন করার জন্য যে একটা কি দুটোর বেশি সন্তান অধিক নেওয়া যাবে না, কারণ একটা সন্তান মানুষ করায় বর্তমানে খুব টাফ পরিস্থিতি, কারণ তাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো না, তারা প্রত্যেকেই খেটে খাওয়া মানুষ, দিন মজুর যাকে বলে। সেক্ষেত্রে সন্তান সংখ্যা কম হলে তাকে সঠিকভাবে শিক্ষা বা তারা নানা রকম আরো কিছু শেখানোর ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয়। অবশ্যই মায়েরা এখন অনেকটাই সচেতন।
2: ক্লাব সংগঠন সহ আরো কিছু বিষয় তুলে ধরেন সুকুমার বিশ্বাস।
3: আমি আসাননগর বোধ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং আসাননগর তরুণ সংঘ ক্লাবের সেক্রেটারি। আমাদের সারা বছরই অ্যাক্টিভিটি চলে। আমরা করোনার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যে সমস্ত কাজগুলো আছে, মানুষের যে সুযোগ সুবিধা করে দেওয়ার সে সমস্তগুলো আমরা করে থাকি। আমরা করোনার আগে পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর ধরেই আগে করতাম, কিন্তু ইদানিং পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ। সাংস্কৃতিক অনুষ্ঠান হলে ওই 7-8 পর্যন্ত কিছু লোকজনকে পাওয়া যায়, তারপরে আর পাওয়া যায় না। একজন ছেলে মেয়ের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ কিরকম? অনেকগুলো ক্লাব ছিল আসাননগর, পোস্টকন্যা ছিল, তরুণ পাঠাগার ছিল, তরুণ সংঘ ছিল, ইয়ং সেন্টার ছিল, সে সমস্ত ক্লাবগুলো আজ সবই প্রায় বিলুপ্তির পথে। এখানে খেলাধুলোর প্রচুর সামগ্রী দেওয়া হতো সেই সময়, এখন মোবাইল পাওয়াতে তারা এই খেলাধুলো গুলো একদম বাদ দিয়ে দিয়েছে। এখানে সুভাষ সংঘ বলে একটি ক্লাব আছে, সেই ক্লাবে প্রতি বছর 25 ডিসেম্বর থেকে 4-5 দিনের একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়, 16 দলের টুর্নামেন্ট করে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে এখানে খেলতে আসে।
1: এখানে রক্তদান শিবির হয়?
3: হ্যাঁ, রক্তদান হয়, বছরে 5-6 জায়গায় রক্তদান শিবির হয়। প্রাথমিক স্কুলগুলোতে ছেলেমেয়েদের আসা যাওয়া কেমন দেখছেন?
1: কৃষ্ণগড় 1 ব্লকে আমাদের আসাননগর বোর্ড প্রাইমারি 1 নম্বর ছাত্রছাত্রী হিসাবে প্রায় 400 উপরে ছাত্রছাত্রী আছে।
3: আমাদের ছাত্রছাত্রীর উপস্থিতির হার খুবই ভালো থাকে, কিন্তু আসাননগরের উত্তর দিকের কয়েকটা পাড়া আছে, সেইখানে শিক্ষার আলো পৌঁছানো যায়নি। তারা একদিন হয়তো স্কুলে আসে আর 3 দিন স্কুলে আসে না। আমরা এর জন্য অভিভাবকদের সঙ্গে মিটিং করি, তাদেরকে জানাই স্কুলে অন্তত পাঠান হোক, কিন্তু তাদের মধ্যে এই ভাবনাটা এখনো জাগ্রত হয়নি।
2: অঙ্গনওয়াড়ি কর্মী অন্নপূর্ণা পালির লোকগান।

0: গ্রামকে নিয়ে আরো কিছু অভিজ্ঞতা ব্যক্ত করলেন 76 বছরের প্রবীণ শরদিন্দু বিশ্বাস।
1: তখন মানুষের মধ্যে একটা প্রাণ ছিল, আন্তরিকতা ছিল, যে জিনিসটা বর্তমানে যে সমাজ ব্যবস্থা তার মধ্যে এটা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা খেলাধুলা করেছি, আমরা ফুটবল খেলেছি, ওই যে তরুণ সংঘ যে বলল ওই সংঘে তখন আমরা এক্সারসাইজ করতাম 10 জন 15 জনের রুটিন মাফিক, ডাম্বেল থেকে শুরু করে বিভিন্ন রকমের যে এক্সারসাইজ করার যে সরঞ্জাম সেটাও ওখানে থাকতো, আমরা রুটিন মাফিক সেগুলো করতাম। কিন্তু এখন আমি আমার ছেলেটাকেই বলি সকালে ঘুম থেকে তুলতে পারি না, আমি যেমন এখনো 5টায় উঠি, সকালবেলা হাঁটি, দৌড়াই একটু।
2: ফুটবলের কথা বললেন, আর কি খেলা আপনি খেলতেন?
1: ফুটবল থেকে আমি বেশি খেলতাম হাডুডু খেলা, যেটা আমাদের একটা টিম ছিল, আমরা বিভিন্ন জায়গায় যেতাম। তখনকার সময় রেলে চাকরি পেয়েছিল ইনসান, জুজুর আলী, এরা খেলতো, এরা রাজ্য স্তরের প্লেয়ার, এদের সঙ্গে আমরা খেলাধুলা করেছি। হাডুডু খেলাটাও আমার কাছে তখন
2: টিম ছিল
1: ছিল যেমন আমাদের উনি খেলতেন তখন, তখনকার যে টিমটা ছিল সুরেলা ছিল, স্বপন ঘোষ ছিল, আমাদের বিশ্বনাথ মন্ডল ছিল।
0: আসাননগরের এক নিরিবিলি গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে মা শারদা আশ্রম। এই আশ্রম প্রতিষ্ঠা করেন স্বপন বিশ্বাস। আশ্রমের ঠাকুর দালানে বসে গান শোনালেন প্রবীণ সঙ্গীত শিল্পী দেবাশেষ বিশ্বাস।

0: কিছু কথা হলো গ্রন্থাগারিক অমিত বিশ্বাসের সঙ্গে।
1: আসলনগর হাই স্কুল সংলগ্ন এরিয়াতে লাইব্রেরিটা আছে। রাজ কিশোর বসু বলে এক ভদ্রলোক এবং তৎকালীন আসলনগরের কিছু গুণীজন মিলে ওই লাইব্রেরিটা 1959 সালের দিকে স্থাপন করেছিলেন। আমি ছোটবেলার থেকে ওই লাইব্রেরিতে যাই। বর্তমানে লাইব্রেরিটা খোলা থাকে, কিন্তু এখন কর্মী সংখ্যার অভাব। বর্তমানে এক একজন লাইব্রেরিয়ানকে প্রায় দুটো তিনটে লাইব্রেরি সামলাতে হচ্ছে। আমাদের নদিয়া জেলাতে টোটাল 108খানা লাইব্রেরি আছে। তা আমাদের কর্মী সংখ্যা মোটামুটি 250 জন থাকার কথা, সেখানে কর্মী সংখ্যা মানে ডি গ্রুপ লাইব্রেরিয়ান মিলে 62 জন মতন আছে। যে ভদ্র মহিলা আমাদের এই আসলনগর লাইব্রেরিতে আছেন বর্তমানে, তাকে তিনটে লাইব্রেরি সামলাতে হচ্ছে। লাইব্রেরিয়ান না থাকলে বন্ধ থাকছে, কন্টিনিউটি না থাকার জন্যে মানে গ্রন্থাগারে পাঠক সংখ্যা কমছে, এমনিতেও কমছে কারণ মোবাইল সবার হাতে হাতে। যদি কর্মী সংখ্যা বাড়ানো যায়, লাইব্রেরিগুলো যদি প্রতিনিয়ত খোলে, তাহলে আশা করি মানে পাঠক সংখ্যা বাড়বে। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখা যায়, কিন্তু ভাবনা চিন্তার কোনো বিষয় থাকে না। কিন্তু একটা বইয়ে প্রচুর জ্ঞান পাওয়া যায়। গল্পের বই পড়ছেন, সেই বইটা পড়ছেন মানে কি আপনার ভাবনা চিন্তাটা উন্নত হচ্ছে। আর আপনি ব্যাকগ্রাউন্ডে ভাবছেন যে এটা হচ্ছে ওটা হচ্ছে, আর সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে যেটা দেখাচ্ছে সেটাই আপনি দেখছেন। মানে ভাবনা চিন্তার উন্নতি ওখানে হয় না, কল্পনা শক্তি নষ্ট হয়ে যায়। ওই জন্য গ্রন্থাগারে গেলে সার্বিক উন্নত হয়। প্রমথ চৌধুরী বলেছিলেন গ্রন্থাগারে হসপিটালের সমান।
0: এই অঞ্চলের সাহিত্য চর্চা সহ আরো কিছু বিষয় তুলে ধরেন নিমাই চন্দ্র বিশ্বাস।
2: আগে আমরা বেশ মাঝে মধ্যে মাসে এক একবার অন্তত সাহিত্য চর্চা যে বৈঠক তাতে বসতাম, কিন্তু সেই সব ছেলেগুলো হারিয়ে যাওয়ার পর আমরা সেই সঙ্গটা দিতে পারছি না। এখন আমাদের কাছাকাছি কৃষ্ণগড়ের যে সাহিত্য সভা হয় দুটো, অন্নবাক সাহিত্য একটা পত্রিকার তরফ থেকে মাঝে মধ্যে হয় এবং একটা হয় কবি বাসুর। আমি নিজে একটা পত্রিকা বের করতাম সেতু সাহিত্য নামক পত্রিকা, আর একজন বের করতো রণভূমি নামক পত্রিকা, কিন্তু দুটোই বন্ধ হয়ে গেছে। আর সেরকম ভাবে সাহিত্য চর্চা দেখি না, তবে অনেকেই শুনি লেখালেখি করে আর কি।
0: বিশ্বাসশীল কবিতা পাঠ করেন।
3: রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কৃপণ কবিতাটি, সেটা আমি আবৃত্তি করছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে, আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে তাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি ছিল নামলে তুমি হেসে, দেখি মুখের

0: প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি, তুমি অকস্মাৎ আমিও কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে কোনো কালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
1: আশা কর্মী তাপসী বিশ্বাস ঘোষ আমাদের জানালেন,
2: আমাদের যখন জয়েন্ট করানো হয়েছিল তখন বলেছিল যে মা বাচ্চা নিয়ে কাজ, কিন্তু বর্তমানে আমাদের সমস্ত কিছুই করতে হয় আর কি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজই করতে হয়। এখন ধরুন যেরকম বয়স্ক মানুষ আর সামাজিক নানান রকম কাজকর্ম, যেরকম ফরেস্ট সার্ভে গুলো সরকারি প্রকল্প, তারপরে এখন যে সমস্ত প্রকল্প গুলো আসছে সমস্ত কিছু, যে আয়ুষ্মান ভারত রিসেন্ট আমাদের সফটওয়্যারে এন্ট্রি করেছে, আইডি তুলে দিয়েছে, ওগুলো করতে হবে।
3: এখানকার মানুষ অসুস্থ হন কোথায় যাবেন?
2: এখানকার মানুষ যদি অসুস্থ হয় প্রথমে তো আমাদের আসামনগর পিএইচসি হসপিটাল আছে, ওখানে সাধারণত প্রথমে যায়, ওখানে ট্রিটমেন্ট হওয়ার পরে তারপরে ডাক্তারবাবুরা যদি মনে করেন এখান থেকে হবে তো ভালো, না হলে ওনারা যেখানে মনে করবেন সেখানে ওনারা ট্রান্সফার করে দেন। এরকম শক্তিনগর জেলা হসপিটাল আছে ইত্যাদি। সচেতনতা অনেকটাই বেড়েছে, আগে তো আমরা বাচ্চাদের ইমিউনাইজেশন বলুন, গর্ভবতী মায়েদের বলুন, মানে ডেকে ডেকে আনতে হতো, এখন কিন্তু ওনারা নিজের থেকেই আমাদেরকে ফোন করে খোঁজ নেয়। এখন আর যে আমাদেরকে যে ওদেরকে বলতে হবে মনে করে দিতে হবে সেই ব্যাপারটা কিন্তু নেই। আমাদের হয়তো কোনো ভুলবশত হয়তো দেরি হয়ে গেল, তারাই কিন্তু ফোন করে খোঁজ নেয়।
1: পঞ্চম শ্রেণীতে পাঠরতা অপরূপা বিশ্বাস আমাদের শোনালো গান।

0: কুমার সরকার।
1: ১৯৯০ সাল ছিল মহাত্মা লালন সাহেব ফকিরের তিরোভাব শতবর্ষ। তখন অমিতা শঙ্কর রায় বিশেষ করে আর যারা ছিলেন মানিক সরকার, তিনি তখন তথ্য সংস্কৃত দপ্তরের উপাধিকর্তা ছিলেন, একজন মারা গেলেন যতীন্দ্রনাথ রায়, উনি এবং বিশিষ্ট কিছু লোক সংস্কৃতি প্রেমী মানুষ একত্রিত বানাবেন। কদমখালি ওদা আসলো, সমন্বিত ভাবে একটা কমিটি গঠন করলাম, ওর আবেগ ছিলাম আমি, মহাত্মা লালন তিরোভাব শতবর্ষ উদযাপন কমিটি, এবং আমরা মেলা শুরু করলাম এবং মেলায় শান্তি ঘোষের উদ্বোধন করলেন। লালনের নামে কোনো মেলা ছিল এই উপমহাদেশে ৩৩ বছর যাবৎ মেলাটা হয়ে আসছে, এবং আমরা একটা পত্রিকা ৩৩ বছরে আমরা অসীম পাখি বিখ্যাত বিখ্যাত সমস্ত লোকসংস্কৃতিবিদদের লেখা সেখানে কিন্তু পায়। প্রদীপটা জ্বালিয়েছিলাম লালনের নামে, এখনো অমলিন অম্লান এখনো চলছে। আমাদের এখানে যেটা মূল অভাব এখন একটা শিক্ষার ক্ষেত্রে, একটা বালিকা বিদ্যালয় কথা অনেক দূর হয়েছিল, উত্তর অনেকে মারা গেছেন, ইয়ে নেই, নতুন যে প্রজন্ম এসছে এদের মাথায় আসে কিনা জানি না, তবু আমি কয়েকজনকে বললাম পারলে সবাই মিলে একটা রায় দিয়ে এখানে একটা বালিকা বিদ্যালয় খুব দরকার। এখানে স্বপ্ন বিশ্বাস তৈরি করেছে, আমরা আছি সঙ্গে একসঙ্গেই সারদা মায়ের নামে একটা আশ্রম। ২২ ডিসেম্বর প্রত্যেক বছর আমরা এখানে একটা মেলা লোক অনুষ্ঠান আয়োজন করি, বহু মানুষ আসেন।
0: গীতা রায় শুনালেন হলুদ গোটা ও কোনো বিদায়ের গান।

0: হাসাননগর সহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নিরলস কাজ করে চলেছেন পেশায় শিক্ষিকা মমতা বিশ্বাস। ওর সঙ্গে কথা বলে জানা গেল অনেক কিছু।
1: লোক সংস্কৃতি বলতে অনেক ব্রত কথা ছিল, যেমন আমাদের এই গ্রামে হতো চৈত্র পূজার সময়, যেটা গাজন উৎসব ঠিক নয়, আমাদের এখানে বলা হতো শিব পুজো। তো তখন অষ্টক গান হতো এবং দলে দলে লোক আসতো। আমাদের বাড়িতেই ধরুন হঠাৎ করে 40-50 জন লোক চলে এলেন অন্য গ্রাম থেকে, তার দল বল নিয়ে আরো এলেন 3-4 দলে, মানে একটা লড়াই হতো কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আমার ছোটবেলাটা সেরকম কেটেছে, আমাদের বাড়িতেও হয়েছে। আর তাদের জন্য অনেক আগে থাকতে মা কাকিমারা, আমি যৌথ পরিবারে বড় হয়েছি, 40 জন ফ্যামিলি মেম্বার ছিল আমাদের, কৃষক পরিবার। ও দেখা যেত যে চাল ডাল ছাতু এসব করাই থাকতো, সারা রাত ধরে গান হয়েছে, লোক বোঝাই হয়ে গেছে। এবং তাদের শোবার জন্য আলাদা ব্যবস্থা করতে হতো না, সব মাটির মধ্যে শুয়ে আবার পরের দিন ছাতু মুড়ি আখের গুড় টিন বোঝাই থাকতো, খেয়েটে সব আবার চলে যাচ্ছে। এই সমস্ত ছিল আমাদের আসামনগর অবীর এবং খাল বেষ্টিত এবং ঝোর বেষ্টিত, উত্তর এবং পশ্চিম দিক ঝোর বেষ্টিত। তারপরে খাল আছে, পদ্ম বিল আছে, সোলমারের বিল আছে, দো বিল আছে, অনেক বিল আছে। মাছ আমার কাকাও দেখতাম মাছ ধরার অনেক রকম যন্ত্রপাতি তৈরি করতেন, তখন কেউ কিন্তু মাছ কিনে খাবার ব্যাপারটা ছিল না, এত পরিমাণে মাছ হতো। আমন ধান হতো আমাদের প্রচুর, সেই আমন ধানের ভাত চাল চিড়ে মুড়ি খই সব আমাদের হতো। তারপরে রোয়ার চাষও দেখেছি, সেটাও এখন উঠে গেছে। আসামনগরে তাপ একসময় খুব বেড়ে যায়, এই 9-এর দশক থেকে ওপার বাংলার মানুষরা এসে খুব সহজেই এই কাজটাকে নিতে পারতো। হয়তো সব হারিয়ে এসেছে, কারো বাড়িতে কদিন থেকে তাপ ছিটলো, তাপ শান্তিপুরের তাপের শাড়ি, সেটাও এখন নেই। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবার পর বাড়িতে একটা যদি গরুর বাছুরও হয়, সুবচনের পুজো বলে একটা পুজো হয়, তারপরে আপনার হচ্ছে বাঘের নাড়ু বলা হয়, গরুর প্রথম বাছুর হলো সেই দুধের নাড়ু করে দেওয়া হয়। আমি আর একটা জিনিস দেখেছি, পৌষ মাস, সারা পৌষ মাস ধরে কথ্য ভাষায় যেটা বলা হতো হোল বোল গান, যারা রাখাল শ্রেণী ছিল তারা বাড়ি বাড়ি ধামা নিয়ে গিয়ে গিয়ে দল বেঁধে গান করতো, তাদের তৈরি করাই গান, ওই একজনের শুনে আর একজন শেখা। সেসব এখন কিচ্ছু নেই, একদমই নেই, লুপ্ত হয়ে গেছে। আমরা ছোটবেলায় ব্যাঙের বিয়েও দিয়েছি, বৃষ্টি হচ্ছে না বলে। এখন হচ্ছে নার্সারি হয়েছে, ওই কাজের সঙ্গে অনেক মানুষ যুক্ত, মেয়েরাও করছে, প্যাকেটিং করে, কেউ হচ্ছে কাটিং করে, তারপরে হচ্ছে কলম বাঁধে। আর একটা কাজ হয় সোলার কাজ, ফুল সোলা, যেটা এখন খুব কমে এসেছে আমাদের এদিকে। যে

0: বলেছিলাম ওখান থেকে ফুলশলা সংগ্রহ করে আনি, এনে তারা ফুলশলা বিভিন্ন রকমের কাজ করে, ওই বৃত্তিটাও আছে। আর একটা ওই যে বললাম না মাছ ধরার যে যন্ত্রপাতি বিভিন্ন, ওটা হচ্ছে বাঁশ কেটে শলা দিয়ে বুনুনি তৈরি করে করে ওটাও এখনো কম বেশি, যেমন এবার যদি খুব বৃষ্টি হয় সমস্ত জলে ভরে যাবে, মানুষ ওই সমস্ত যন্ত্র দিয়ে মাছ ধরবে। বৃত্তি বলে, রাবানি বলে, খালোই, মাটির কাজ ছিল, কুমোরও ছিল, কিন্তু এখন নেই বললেই চলে, মাটির জিনিস আর সেইভাবে ব্যবহার হয় না। মাটির এখন আর একটা চাহিদা আছে, যেটা আসাম নগরে অনেক খেজুর গাছ এখনো আছে, আগে তো আসাম নগরের খেজুরের গুড় খুব নাম করা ছিল, মাটির ভারের চাহিদাটা রয়ে গেছে। তখন আবার মাটির জ্বালাই করে রস ডাল, ধান সিদ্ধ বা পাত্র হিসাবে বড় বড় নাদাতে ধান ভিজিয়ে রেখে সেইগুলো সিদ্ধ, এ সমস্ত আমার ছোটবেলায় দেখেছি। তবে মাটির ভার যেটা গুড় হচ্ছে খেজুরের গুড়, সেই ভারের গাছে পাতা হয় তো এখনো ভারী পেতে রসটা ভারী পড়ে। তারপরে যারা গাছই বলা হয়, যারা গাছ কাটে তারা ওটা এনে আবার জাল করে, এখন টিনের বা লোহার পাত্রে জাল হয়, আগে বড় বড় জ্বালায় জাল হতে দেখেছি।
1: মান্যি মুখ, আজ তাহলে এ পর্যন্তই। গ্রন্থনা সুতপা চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই উপলক্ষে হুগলির তারকেশ্বরে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতা রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সারা দেশের সঙ্গে জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সন্ধ্যায় জেলা পরিষদ সভাগৃহে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ির পিএস কমিশনার পবন কুমার বানসাল সহ চা বাগান ও বিভিন্ন সংস্থার কর্মীরা। ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, নতুন কর্মীদের কর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যেই এই অনুষ্ঠান। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সম্প্রতি আয়োজিত জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে সবচেয়ে বেশি মানুষ আবেদন করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে গতকাল তিনি বলেন, 4 দিনব্যাপী আয়োজিত 4,000-এর বেশি শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে মোট 22,23,000 আবেদন জমা পড়েছে। বিকশিত ভারত জিরামজি প্রকল্পে জব কার্ড পাওয়ার জন্য 7,91,000, বার্ধক্য ভাতার জন্য 6,07,000 এবং অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 8,15,000 আবেদন জমা পড়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গে বালাসন নদীর উপর স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার এক বিবৃতিতে জানিয়েছেন, 52 কোটি টাকা ব্যয় নতুন স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দার্জিলিংয়ে প্রবল বর্ষণের কারণে হিউম পাইপ তৈরি অস্থায়ী দুধিয়া সেতু গতকাল ভেসে যায়। মন্ত্রী জানান, পূর্ত দপ্তর ক্রমাগত পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে। মুর্শিদাবাদ জেলা প্রশাসন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফ এর অতিরিক্ত জমি হস্তান্তর করেছে। মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন বলেন, লালগোলা ভগবানগোলা সহ বেশ কিছু সীমান্তবর্তী এলাকার জমি হস্তান্তর করা হয়েছে। এর ফলে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে। জেলাশাসক আরও বলেন, মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় মোট 49 কিলোমিটারের মধ্যে 32 কিলোমিটার জায়গা ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোরগ্রাম পর্যন্ত 116A জাতীয় সড়কের হাইস্পিড করিডোর নির্মাণের জন্য গতকাল মুর্শিদাবাদ জেলা প্রশাসন জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে অতিরিক্ত জমি তুলে দিয়েছে। খড়গ্রাম ও বড়নাগ ব্লকের নির্দিষ্ট কিছু এলাকার জমি এই প্রকল্পের জন্য হস্তান্তর করা হয়েছে। আগেই এই প্রকল্পে 16.6 কিলোমিটার অংশের জমি হস্তান্তর করা হয়েছিল। গতকাল আরও 12.1 কিলোমিটার অংশের জমি জাতীয় সড়ক কর্তৃপক্ষের বর্ধমান বিভাগের প্রকল্প আধিকারিকের হাতে তুলে দেন মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার তিন মাথা নদীতে ট্রলার থেকে পড়ে এক মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন। কাকদ্বীপের অক্ষয়নগর এলাকার বাসিন্দা কৃষ্ণ দাস সহকর্মীদের সঙ্গে এফপি সাবিত্রী নামে ওই ট্রলারে গত 15 জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান। রামেশ্বরশীর বাজারের জন্য মাছ নিয়ে ফেরার পথে নদীর প্রবল স্রোতে উল্টে পড়ে ট্রলারটি। সেই সময় ট্রলারের মাথায় বসে থাকা কৃষ্ণ দাস অসাবধানবশত নদীতে পড়ে যান। তার খোঁজে তল্লাশি চলছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলদা থানা ঘেরাও ও হামলার চেষ্টার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে তাকে ধরা হয়। রেজিনার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইন একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের পর এবার ফলতা থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিজিৎ ব্যানার্জির বিরুদ্ধে আমফানের ত্রাণ বন্টনের দুর্নীতিতে অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার দাবি, আমফান পরবর্তী সময় ফলতা ব্লকের মৎস্যজীবীদের জন্য ত্রাণ ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির সহায়তা বাবদ 47 কোটি টাকারও বেশি সরকারি অর্থ বন্টনে ব্যাপক অনিয়ম হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপর খবর শুনবেন বেলা 12:50।
1: হিমবাহ সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর দুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বাংলা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতে সতর্কবার্তা জানানো হয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত, কোথাও বা অতিভারী বৃষ্টিপাত অর্থাৎ 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কোথাও কোথাও বাড়ি থেকে অতিভাবে বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং কালিম্পং জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। শুনুন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃ সম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

শুনছেন, শুরু হচ্ছে দ্বিজেন্দ্র গীতি অতুলপ্রসাদের গান এবং রজনীকান্তের গান। প্রথমে দ্বিজেন্দ্র গীতি, শিল্পী কৃষ্ণ চট্টোপাধ্যায়।

0: ক্ষতিপূরণ সম্মান ও প্রসাদের কান।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

0: অতুল প্রসাদের গান এবং সবশেষে রজনীকান্তের গান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃ সম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: আজকের আসরের প্রথম গানটি শকুনময়ের কথায় হিতেন বসুর সুর সমবেত কণ্ঠে।
1: গন্ধ তো নয় মন্দ, মন্দ ভালো দেশকে বদি আমার লাগে বেগায় হল সর্দি তবে রাম নারায়ণ পাত্র পান খেয়েছি মশলা তাতে কর্পুর
2: মশলা তাতে কর্পুর
1: গন্ধ তাদের মুন্ডে আমার একেবারে ভরপুর

0: বলেন
1: অজস্র কালী নাম পাবে সত্য
0: শুনে উৎসাহিত উঠল বুড়া মন্ত্র
1: জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ মহারাজ্য হলো জয় জয়কর বাজল কাশর ধক্কা রে বাপরে কি তেজ বুড়ো আড়ে উড়িয়ে পায় না সে যে অক্কা
2: পদের গানটি শ্যামল গুপ্তের প্রাধান্য সুদানে পড়েছেন আলম আকবর খান, শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়।

প্রবৃতি। সুধীন্দ্র সত্যের কথায় এবং সুরে পরের গান শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

অতিথির আসরে নীল কাপড়ের পর শিল্পী পিন্টু ভট্টাচার্য। গানটির কথা লিখেছেন চণ্ডী দাস বোস, সুরারোপ করেছেন অনিল বাগচী।

স্মৃতির সুরের শেষ গানটি কথা লিখেছেন জীবনময় গুহ, সুরারোপ করেছেন অরুণ কুমার দত্ত, শিল্পী মঞ্জু বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছে নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বরে পৌঁছবেন তিনি। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এবং যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামল প্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার সদস্য নির্মিত তিনটি জাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ অঙ্গবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেনিজ শিল্প বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনী যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। সাবমেরিন বিরোধী যুদ্ধ এবং জলের নিচে সমীক্ষা চালানোর ক্ষেত্রে এই জাহাজগুলি বিশেষ কাজে আসবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়েছে। ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। এই উপলক্ষে হুগলি তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই প্রসঙ্গে শ্যামল প্রসাদ

0: মুখার্জির অনন্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জাতি গঠনের কাজে পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বর্তমান দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
1: Bengal's rich cultural heritage, timeless traditions, and enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality, to education, science, social reform, and nation building, Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড়পুর গ্রামে পৌঁছান। তাকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল হরিবাবু কন্নাপতি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির গ্রাম পাহাড়পুরে পৌঁছলে তাকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী স্বাগত জানান। উভয় নেতা পবিত্র সাঁওতালি জাহেরা ও হো জাহেরা উপাসনাস্থলে প্রার্থনা করেন। পরে তারা রায় রামপুরে ওড়িশা সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান থেকে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এই উপলক্ষে এক জনসভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। স্নাতক স্তরে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেওয়া হবে। এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ দেশজুড়ে একটি মকড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে তারা আগামীকালের জন্য প্রস্তুত। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে প্রায় 30 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষাটি আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে NTA একটি বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তা রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। রাজ্য স্তরে কল ফ্রি টোল নাম্বার হল 0332214 3526 এবং 8697981070। এছাড়া 1070 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং এর সংস্কৃত দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ দাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান শেষে শুনবেন গীতাঞ্জলি, ডিটিএস বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 2 দিনের এক বৈঠক আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধি দলের প্রধানরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তা চ্যালেঞ্জ বিষয়ে মত বিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়া জাতীয় পর্যায়ে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে এক শক্তিশালী এবং কার্যকর নেতা হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শ্রী মোদী ভারতে স্থিতিশীলতা নিয়েছেন এবং 12 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। ভারত মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে সমতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং উভয় দেশ বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেই চলেছে। সুদান ফেরত কেরালামে কুট্টায়ামে এক মহিলার শরীরে ইবোলা সংক্রমণ বিষয়ে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তার রক্তের পরীক্ষায় কোনো সংক্রমণ ধরা পড়েনি। এরপরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে পৃথকভাবে রাখা নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি দক্ষিণ সুদান থেকে ভারতে আসেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্বব্যবস্থা লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া UAS ফোরাম 2026 ভাষণ দেবার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। দুটি দেশ পারস্পরিক বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে চলার সময় এই সম্পর্ক বজায় আছে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। বিদেশ মন্ত্রক সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র নরেন্দ্র জয়সওয়াল জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়নে নেটওয়ার্ক মোকাবেলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূল নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরও জোরদার করবে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজই ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথিউস কুনহা দুটি এবং ভিনিসিয়াস জুনিয়া একটি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেটের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচটি আজ চেন্নাই এমি চিদম্বরম স্টেডিয়ামে হবে। ভারত ইতিমধ্যে 2-0 এগিয়ে রয়েছে। আফগানিস্তান জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনন্য চট্টোপাধ্যায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এ উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল রবীন্দ্রনাথ রবি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি এক বার্তায় বলেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গে অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, জাতি গঠনের কাছে পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক ভূমিকা পালন করছে। এক ভিডিও বার্তায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেছেন রাজ্যপাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে কুর্ণিশ জানিয়েছেন তিনি। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বর পৌঁছবেন তিনি। একটি প্রতিবেদন,
1: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকা রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়া সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমণপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন তিনি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটির মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্য পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগি, INS সংশোধক এবং INS অগ্রায় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর তৈরি এই যুদ্ধজাহাজগুলির 75% বেশি উপাদান দেশীয় এবং নির্মাণে 200 ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থা যুক্ত ছিল। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের কলকাতা সফরকে কেন্দ্র করে আজ থেকে মধ্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ বিকেলে 3:30 থেকে রাত 10 পর্যন্ত লোকভবন ও ময়দান সংলগ্ন বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। এই সময় জরুরি পরিষেবা দেওয়া পণ্য

একটি গাড়ি ছাড়া অন্যান্য গাড়িকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে আজ বিকেল 5টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এর মতো রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানা গেছে।

0: বাতিল থাকবে। আগামীকাল হাসনাবাদ বিবাদীবাদ এবং কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। আন্তর্জাতিক যোগ দিবস এবং নিট ইউজি পরীক্ষার জন্য কলকাতা মেট্রো রেল ব্লু গ্রিন ইয়েলো লাইনে আগামীকাল ভোর 4টা থেকে পরিষেবা দেবে। একই সঙ্গে ওই দিন বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। দক্ষিণেশ্বর শহীদ খুদিরামের মধ্যে 152টির পরিবর্তে 214টি, সল্টলেক সেক্টর 5 হাওড়া ময়দানের মধ্যে 108টির পরিবর্তে 173টি, নোয়াপাড়া দমদম বিমানবন্দরের মধ্যে 78টির পরিবর্তে 112টি ট্রেন চলবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সম্প্রতি আয়োজিত জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে সবচেয়ে বেশি মানুষ আবেদন করেছেন বলে মুখ্যমন্ত্রী সুনীল অধিকারী জানিয়েছেন। নবান্নে গতকাল তিনি বলেন, 4 দিনব্যাপী আয়োজিত 4,000-এর বেশি শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে মোট 22,23,000 আবেদন জমা পড়েছে। বিধানসভায় আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অধ্যক্ষ রতন বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজ ঐতিহাসিক ক্ষণে সবাই এখানে সমবেত হয়েছে। এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গে গড়ে তোলার রেজলিউশন নেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বিকেল 5:10।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিল বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আমারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: বলে বলে ক্লান্ত হয়ে গেলাম, কি হলো? নতুন কিডব্যাক চাই। তাহলে আগে ক্যাপ্টেনকে বলো, না শুনলে অগত্যা ম্যানেজারকে। কারেক্ট, ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো। 30 দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে সিএমএস পোর্টালে অভিযোগ করো, অর্থাৎ প্রথমে ব্যাংক, তারপর সিএমএস পোর্টাল, নয়তো অভিযোগ বাতিল হবে। যাওয়া যাক, দেখো এসে গেছে না কিডব্যাক।
3: আরবিআই এ কথা বলে, প্রথমে নিজের ব্যাংক, তারপর আরবিআই অম্বুডসম্যান। শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় আত্রেয় সমাজপতি।

সকলকে স্বাগত জানাই আজকের মহিলা মহলে। আজ আপনাদের সঙ্গে রঙ্গমঞ্চে রয়েছে আপনাদের বন্ধু আত্রেয় সমাজপতি। নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা, সকলে যাতে ভালো থাকেন এই আশাই রাখি। আর আপনাদের ভালো রাখার জন্য তো আমরা সবসময় বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, আর ওয়েদারটা একটু ঠিক আছে, আগাম গতকালের সেই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঠিক বলবো না, মাছ পড়েছে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং অনেক জায়গা জলমগ্ন আজও রয়েছে, জল যন্ত্রণা রয়েছে, কিন্তু তার মাঝেই একটু মানে ওয়েদারটা একটু ভালো হয়েছে, তার মনটাও ভালো আছে। আর আগামীকাল নিয়ে ভালো করার ওয়েদারে আমরা জানাচ্ছি আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, সেটা আমরা সবাই জানি। মানে এখন এত প্রচার চারিদিকে, এত কিছু অনুষ্ঠান হচ্ছে এবং তার জন্য আমরা সবাই জেনে গেছি যে আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস পালিত হতে চলেছে এবং তার সঙ্গে আরও একটি দিবস বিশ্ব সঙ্গীত দিবস। তাই আগামীকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, আপনারা সেখানে চলে যেতেই পারেন মনের ইচ্ছে মতো। আর এই যোগ চর্চা, যোগের বিষয়টা কি, এই যে যোগ দিবস আমরা পালন করছি, যোগ চর্চা কিভাবে আমাদের ভালো রাখতে পারে মানুষকে, সাধারণ মানুষকে তাই সচেতন করবার জন্য কিন্তু এই প্রচেষ্টা প্রধানমন্ত্রী করছেন এবং তার সঙ্গে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চেষ্টা করছি নিজেদেরকে ভালো রাখার, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও সচেতন

কেমন চলুন না, সকলের মনে আমরা নিজেদেরকে ভালো রাখি। যোগকে সঙ্গী করলে রোগকে আমি দূরে রাখতে পারবো, তাই না? বিভিন্নভাবে, শুধু শারীরিক স্বাস্থ্যের দিক থেকে নয়, যে হাতে পায়ে ব্যথা হচ্ছে, আচ্ছা একটু যোগ চর্চা করি, মানসিকভাবেও কিন্তু আমাদের ভীষণ স্ট্রং করে যোগ চর্চা। যেমন ধরুন সাধারণত কী হয়ে থাকে আমাদের, আমরা তো প্রচণ্ড চিন্তাভাবনার মধ্যে সারাটা দিন কাটাই, এই কী হবে, মানে এখন হয়তো কাজ করছি এই সময়ে, কিন্তু আমার পরবর্তী ভাবনা কী হবে সেটা নিয়ে ভাবতে থাকি, বাড়ি গিয়ে কী হবে কিংবা আগামীকালের কাজগুলো কীভাবে সামলাবো, সমস্ত কিছু নিয়ে। তো সারাক্ষণই মনে ভীষণ চঞ্চল অস্থির হয়ে রয়েছে, অহেতুক চিন্তাভাবনা থাকে, অতিরিক্ত উদ্বেগ। শুধুমাত্র মানসিক চাপে যে এতে বেড়ে যাচ্ছে তা কিন্তু নয়, মানসিক রোগেরও কারণ হয়ে উঠতে পারে। মানে ধরুন অহেতুক বিষয় যদি আমরা ভাবনা চিন্তা করি, যেমন ধরুন সেটা অ্যাংজাইটিতে পরিণত হতে পারে। ধরুন আপনি ভাবছেন যে এই ধরো আমি এখন যাচ্ছি, হঠাৎ করে যদি বৃষ্টি নামে, নামলে একটু কোথাও দাঁড়িয়ে যাবেন, আর যদি নাই দাঁড়াতে পারেন তাহলে যদি ছাতা ব্যাগে করে সঙ্গে সবসময় রাখতে হবে তাহলে বৃষ্টিতে ভিজার চান্স থাকবে না। তাই অহেতুক আমরা নিজেদেরকে টেম্পার করবো না, ভাবনা চিন্তা করবো না, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো রাখতে পারি। কিন্তু ওই যে চিন্তা বাবা যে আমাদেরকে বেচেন চাপ থেকে ছাড়ছেন না, তাই মানসিক চাপ থেকে রেহাই পাওয়ার জন্য যোগ চর্চা কিন্তু আমাদের ভীষণভাবে সাহায্য করে থাকে। সংসার পেশা সামলাতে সামলাতে আমাদের তো মন একদম সবসময় ভালো থাকে না, বেশ উৎকণ্ঠার মধ্যে আমাদের কাটি। আর এই উৎকণ্ঠার জন্য যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জেস হয়, যেমন হরমোনের নিঃসরণ হয়, যেটা শরীরের জন্য ক্ষতিকর। শুধু শরীরের সঙ্গে তো সবটা জড়িত, তাই না? এই যে মস্তিষ্কের সঙ্গে সারা শরীর এবং তার সঙ্গে মন, ঘুমের 12টা বেজে যায় এর ফলে। মানে আপনি ধরুন সারাদিন চিন্তা ভাবনা করছেন এবং ঘুমের মধ্যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছেন, ঘুমানোর পরে চোখটা বন্ধ হয়েছে কিন্তু ভাবনা চিন্তাগুলো সরছে না, তাই ঘুমে আসছে না। রিল্যাক্স মাইন্ড হলে তবেই তো ঘুম আসে। তাই যদি যোগাসন করা যায় কিছু, তাহলে কিন্তু মানসিক চাপ আমরা অনেকটা সরিয়ে ফেলতে পারি। আর তবে নিজে কিন্তু পছন্দ মতো এবং নিজে আমি পারছি বা বিভিন্ন বই দেখে বা সামাজিক মাধ্যম থেকে বা সাহায্য নিয়ে করাটা কিন্তু মোটেই শুনেছি নয়, তার জন্য দরকার কিন্তু আমাদের এক্সপার্টের, একদম বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিন্তু আমরা নিজেদের যোগচর্চা করতে পারি। নানাবিধ চিন্তা কাজের চাপ বেড়ে যাওয়ার জন্য যে ঘুমের অভাব হচ্ছে এবং অনিদ্রাও চলে আসে, এই অনিদ্রা শুধুমাত্র বয়স্কদের সমস্যা হচ্ছে তা কিন্তু নয়, হচ্ছে এখন যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের ক্ষেত্রে, ছোট বাচ্চার ক্ষেত্রে হতে পারে, তাদের ক্ষেত্রে চিন্তা ভাবনাটা হয়তো কম, সেক্ষেত্রে মোবাইলের একটা কারণ, মোবাইল কারণ হতে পারে। আর বড়দের ক্ষেত্রে তো কাজের চাপ সবটাই রয়েছে এবং তার জন্য যেটা হয় সেটা ঘুমের সমস্যা দেখা দিচ্ছে। তাই মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে, মস্তিষ্কে যাতে রক্ত চলাচল, রক্ত সঞ্চালন বেড়ে যায় তার দিকে খেয়াল রাখতে হবে, হরমোনের ভারসাম্য ঠিক রাখা এবং দুশ্চিন্তা অনিদ্রা দূর করবার জন্য কিন্তু আমাদের যোগাসন চর্চা। গবেষণায় দেখা গেছে যে আমরা যদি অত্যাধিক মানসিক চাপ বা স্ট্রেস, যেটা আমরা সবসময় বলি না, কিছু বলি বাবা আমরা ভীষণ স্ট্রেস এখন, কেন না, কোনো কিছুতেই অতিরিক্ত ভাবনা চিন্তা চলে আসছে, আর এই ভাবনা চিন্তা কিন্তু 70% কার্যক্ষমতা কমিয়ে দেয়, গবেষণা কিন্তু এটাই বলছে। তাই নিজেদেরকে ভালো রাখার জন্য ওই জীবনে প্রশিক্ষকের কাছে যেতেই হচ্ছে এবং কেন যাবো, আপনি যদি বলেন যে আমি তো বেশ ভালোই আছি, হাত পা বেশ সচলই রয়েছে, কোভিডের ব্যথাটা একটু মাঝে মাঝে বেগ দেয় কিন্তু সামাজিক মাধ্যম থেকে যা দেখছি মোটামুটি হয়ে যাচ্ছে, কিন্তু বলবো তা না, কারণ প্রশিক্ষক আপনার যা যা সমস্যা সেটা খুঁটিয়ে খুঁটিয়ে জেনে সেই মতো একটা চার্ট করবেন এবং আপনি যে ব্যায়ামগুলো করতে পারবেন সেগুলো আপনাকে সুন্দরভাবে শিখিয়ে দেবেন, গাইড করে দেবেন। তাই তবুও কিছু কিছু আসনের কথা আমরা বলতেই পারি, যেমন বিপরীত করণ, শবাসন, সুখাসন, ভুজঙ্গাসন, বালাসন, বজ্রাসন, শীর্ষাসন এবং সূর্য নমস্কার। এই কটি আসন কিন্তু আমাদের বিভিন্নভাবে মানসিক সুস্থতা বজায় রাখে এবং এই যে একটা মানসিক চাপের মধ্যে থাকছি আমরা সারাটা দিন ধরে, সকালের এই 15-20 মিনিটের এই যে সময়টা যদি আমরা রোজ বার করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে সারাদিনে যতই

মানসিক চাপ বা স্ট্রেস থেকে তো আমরা দূরে রাখতেই পারি, দূরে থাকতেই পারি, কিভাবে যোগচর্চার মাধ্যমে। কিন্তু আমরা আপনাদের থেকে মোটেই দূরে থাকতে চাইছি না, এবং তার জন্য যেটা এখন বলবো সেটা হচ্ছে জুন মাসের এক কলমে দিয়ে নারী এবং আমার করণের বিষয়। কারণ দিন কিন্তু আর মাত্র দুটো কি তিনটে পড়ে আছে সর্বসাকল্যে, তাই দেরি না করে যারা এখনো ভাবছেন যে চিঠি পাঠাবো আমার ঠিক আছে সময় রয়েছে, কিন্তু বলবো না আমি আপনাদের অপেক্ষায় রয়েছি, তাই দেরি আর করবো না, কারণ আজ শনিবার কাল রবিবার এই করে করে সোম রবিবার হয়ে যাবে। তাই জানিয়ে দিই চটপট করে আপনাদের এই মাসে এক কলমে দুই নারীর বিষয়। জুন মাসের এক কলমে দুই নারীর বিষয় লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনিয়া এবং টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলির পুতুল মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই নামের গল্প পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং তাদের অন্তরের উপলব্ধি নিয়ে লিখে পাঠান আমাদের কাছে 150 শব্দের মধ্যে। আপনারা মেল করুন আমাদের mohilamahini.air@gmail.com। এছাড়া চিঠিও পাঠাতে পারেন আমাদের। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 30 জুন 2026। আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় মহিলা মহল রয়েছে। আর এরপর জানিয়ে দিই জুন মাসের আমার কলমের বিষয়। বিষয় ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপরে চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছা। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করুন mohilamahini.air@gmail.com। এছাড়া চিঠিও পাঠাতে পারেন আমাদের। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রে চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। তাই এই যে দুটো তিনটে দিনে অপেক্ষায় রয়েছেন, দেরি না করে বরঞ্চ আজকে ফোন তুলে নিন আর চটপট।

আবদার রাখছি আপনাদের কাছে যে আমাদের আরও মেল আসুক, আরও চিঠি আপনারা আমাদের পাঠান এবং আরও বিষয় আপনারা যে যে বিষয় আপনারা শুনতে চান আমাদের কাছে আবদার করতেই পারেন, আমরা যথাসম্ভব তা রাখার চেষ্টা করব। যোগচর্চার কথাই হচ্ছে যোগ চর্চা কীভাবে আমাদের ভালো রাখে। মানসিক চাপ থেকে মুক্ত রাখার জন্য যোগাসন তো আবশ্যক, এবং শুধুমাত্র মানসিক এবং শারীরিক দুটো দিক দিয়েই কিন্তু এটি আমাদের অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয়। মানে আজকালকার দিনে আমরা যতটা চাপ নিচ্ছি তার জন্য কিন্তু যোগাসনই একমাত্র, যেখানে আমরা ওষুধ ব্যবহার না করে শুধুমাত্র এই অভ্যাসটির মাধ্যমে নিজেদেরকে সবল রাখতে পারি, সুস্থ রাখতে পারি। আরেকটি বিষয় আমি বলবো, বললাম স্ট্রেসের বিষয়, এছাড়া আরেকটা বলবো যে অমনোযোগিতা বা মাইন্ডফুলনেস বলতে পারি। অমনোযোগিতা বা অ্যাটেনশন অনেক সময় হয়ে যায় কি, আমরা ধরুন কোনো কাজ করছি না, অমনোযোগী হয়ে পড়ি, তাই না? কারোর কথা শুনছি, শুনতে শুনতে মনটা কোথায় হারিয়ে গেল, কিংবা বাচ্চারা ধরুন পড়তে বসেছে, সেই সময় পড়তে পড়তে মনটা কোথায় চলে যাচ্ছে, এইটা ওটা ভাবনা চিন্তা, সারাদিন স্কুলে কী হয়েছে, বা আপনি ধরুন রান্না করতে করতে অন্য কারোর কথা ভেবে ফেললেন, কারণ অত্যধিক চিন্তা এবং উদ্বেগ এই সবটা নেই। তাই আমরা যদি অমনোযোগী হয়ে পড়ি তাহলে আমাদের কাজের বারোটা বেজে যায় এবং সঠিকভাবে কোনো কাজ করতে পারি না, ভুল হয়ে যায় এবং সেই কাজটা আবার করতে হয়। তাই যদি আমরা একটু মন বসাতে পারি, একটু মনোযোগী হই, তাহলে কিন্তু এই চিন্তা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো, উদ্বেগও কেটে যাবে আর আপনি মনোযোগী হবেন, সেই ক্ষেত্রে সাহায্য করতে পারে যোগ। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে মনোযোগের একটা সমস্যা সব বাচ্চার ক্ষেত্রে মোটামুটি বাবা মায়েরা দেখে থাকেন এবং বলেও থাকেন, এবং স্মৃতিশক্তি যে বাচ্চা পড়ছে কিন্তু বাচ্চা মনে রাখছে না, একটা হতে পারে বাচ্চা ভালো লাগছে না, বা অনেক সময় বাচ্চাও চেষ্টা করছে কিন্তু মনে রাখতে পারছে না, কারণ ওই ব্রেনের কার্যক্ষমতা বা মস্তিষ্কের কার্যক্ষমতা এবং সঠিকভাবে রক্ত সঞ্চালন হওয়া এবং বাকি কার্যক্ষমতাগুলো হয়তো সঠিকভাবে হয়ে উঠছে না। তাই সেই ক্ষেত্রে যদিও বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত, বিশেষজ্ঞের কাছে যদিও না, সবসময় বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত এবং তারই পরামর্শ মনে করা উচিত, কারণ আমরা অনেক সময় বিভিন্ন মাধ্যম থেকে যা দেখে থাকি সেটা দূর থেকে, কাছে থেকে না। তাই যদি কোনো প্রশিক্ষক সামনাসামনি থাকেন এবং তার সামনে তার পরামর্শ মতোই করতে পারি যোগাসন অভ্যাস, কারণ নিজের ব্যথা হচ্ছে বলে আমরা প্রত্যেকটা আসনকেই 10 বার বা 12 বার ধরে নিশ্চয় করবো না, সেটা আমাদের শরীরের আখেরে ক্ষতি করবে। তাই তার প্রয়োজন মতো এবং তার পরামর্শ মতো আমাদের এগিয়ে চলা উচিত। তো সেক্ষেত্রে স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়ানোর জন্য আমরা যেসব আসনের কথা বলতে পারি সেটা হচ্ছে বৃক্ষাসন, গরুড়াসন, তারাসন, সর্বাঙ্গাসন, ভুজঙ্গাসনের কথা বলতেই পারি। তো সেইগুলো আমাদের কিন্তু বিভিন্নভাবে এবং সঠিকভাবে, যদি আমরা কেন বারবার বলছি প্রশিক্ষকের কাছে, কারণ তিনি সঠিকভাবে কীভাবে করলে তার ফলটা আমরা ভালোভাবে পাবো সেটা কিন্তু তিনি বলবেন। হয়তো আমরা করছি কিন্তু সেইভাবে কিছু ফল পাচ্ছি না, তিনি আমাদেরকে সঠিকভাবে বলে দেবেন যে কীভাবে করলে আমরা সেটাই উপকার পেতে পারি। এছাড়া আছে হলাসন এবং পশ্চিমোত্তাসন, যেইসব আসনগুলো যদি আমরা রেগুলার আমাদের প্র্যাকটিসের তালিকায় রাখি তাহলে এটা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করবে, একাগ্রতা এবং স্মৃতিশক্তি এটাকে উন্নতি করবে। তাই সকালবেলা উঠে আজ থেকে চলুন না শুরু হয়ে যাক নিজেকে ভালো রাখার জন্য। হতেই পারে সারাদিনে প্রচুর কাজের চাপ রয়েছে, ধরুন সকালে অনেকটা সকালে উঠেন, সেই সকাল থেকে কিছুটা সময় মিনিমাম 15-20 মিনিট যদি নিজের জন্য রাখা যায়, দেখবেন সারাদিন পরে এই যে একটা ক্লান্তি, ঝিমঝিমানি এবং ভালো না লাগার একটা বিষয় মানসিকভাবে, সেটা থেকে কিন্তু আমরা অনেকটা দূরে রাখতে পারবো, ভালো থাকতে পারবো নিজের জন্য।

আজকে রংমিলন্তিতে বন্ধু আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আত্রেই, আর কথা হচ্ছে যোগ নিয়ে। এছাড়াও শুধু যে মানসিক চাপ এবং স্মৃতিশক্তি অমনোযোগিতা এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত পেতে পারি তা নয়, বয়স্কদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যার ক্ষেত্রেও কিন্তু যোগ আমাদের কাজে লাগে। বিভিন্নভাবে আমরা যোগকে কাজে লাগাতে পারি এবং নিজেদেরকে ভালো রাখতে পারি। নিজেরা ভালো থাকলে আমরা পরিবারকে ভালো রাখতে পারবো, পরিবার ভালো থাকলে আমরা নিজেরাও ভালো থাকবো, তাই না? এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকেও কিন্তু অনুপ্রাণিত করতে হবে যে যোগ চর্চা সে বয়স্ক ব্যক্তিও হতে পারেন, আবার ছোট্ট বাচ্চাটিও হতে পারে। একজন খুদে সদস্যকে যদি ছোট বয়স থেকেই একটা ভালো অভ্যাস, আমরা তো চেষ্টা করি সবসময় সু অভ্যাস গঠন করার জন্য, তাই এই একটি সু অভ্যাসও যদি তাদের তালিকার মধ্যে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না, এবং সেটা কিন্তু পরবর্তীকালে অনেক রোগ থেকে আমাদেরকে দূরে রাখতেই পারে। তবুও যেতে যেতে বলে যাওয়া যে আবার ওই একইভাবে যেহেতু দেশে যে সময়সীমা রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই এক কলমে দুই নারী এবং আমার কলম এই দুই বিভাগে মহিলা মহলকে চিঠি পাঠাতে একদম ভুলবেন না। আর আপনাদের যা যা জিজ্ঞাসু প্রয়োজন রয়েছে এবং প্রোগ্রাম সংক্রান্ত জিজ্ঞাসু এবং আবদার যা আপনারা মহিলা মহলের কাছে রাখতে চাইছেন তাও নির্বিধায় আপনারা মেল করতে পারেন এবং চিঠিও পাঠাতে পারেন, কারণ আমরা সবসময় আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের মতামত

আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এক কলমের ইনলাইন এবং আমার কলম, এই দুই বিভাগে আপনারা 23 জুনের মধ্যে চিঠি বা মেইল পাঠিয়ে ফেলুন। আপনাদের চিঠি মেলের প্রতীক্ষায় আমরা কিন্তু বসেই আছি। আর এর সঙ্গে আজকের রং ইনলাইনটি থেকে বন্ধু বিদায় নিচ্ছি আমি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সকলে চেষ্টা করুন নিজেদের ভালো রাখার, এবং তার জন্য দরকার যোগ চর্চা করা।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবি গানের অনুরোধের আসর। আসরে প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম সবার উপরে, শুনতে চেয়েছেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে। শুনুন আপনার পছন্দের গানটি।

সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে সবার উপরে ছাঁচবি গান শুনতে চেয়েছিলেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে। চলে যাব পরের গানে। পরের গানটি মান্নাদের কণ্ঠে শুনতে চেয়েছেন রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি, পুচকু, দক্ষিণগ্রাম, পলসন্ডা, মুর্শিদাবাদ থেকে। আসুন শুনি মান্নাদের কণ্ঠে আলো আমার আলো ছায়াছবির গান।

মান্নাদের কণ্ঠে আলো আমার আলো ছায়াছবির গান শুনলেন রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি, পুচকু, দক্ষিণ গ্রাম, পলসন্ডা, মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছিলেন। শুনছেন বাংলা ছায়াছবি গানের অনুরোধের আসর। আসরে এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়, ছবির নাম হংসরাজ। শুনতে চেয়েছেন মৌমিতা ভট্টাচার্য, অদৃতা ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, সাটই, মুর্শিদাবাদ থেকে।

আরতি মুখোপাধ্যায় কণ্ঠে হংসরাজ ছায়া ছবির গান শুনলেন। অনুরোধ করেছিলেন মৌমিতা ভট্টাচার্য, অদ্রিতা ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, সাটই মুর্শিদাবাদ থেকে। এবারে শিল্পী কিশোর কুমার, ছবির নাম প্রতিশোধ, শুনতে চেয়েছেন গানটি আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌ, তাথৈ ও কৌশিক, ছোট সাটই মুর্শিদাবাদ থেকে।

এবারে আশা ভোসলের কণ্ঠে লালকুঠি ছাচবির গান শুনতে চেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস, তালপুকুর, হাড়িভাঙা, লালবাগ থেকে। আসুন শুনে নিই তাঁদের পছন্দের গানটি।

আশা ভোসলের কণ্ঠে শুনলেন গানটি। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে ভানু পেলো লটারি ছায়াছবি থেকে। অনুরোধকারী শ্রোতারা হলেন পাঁচকুড়ি দাস, শেফালী দাস, টুম্পা দাস, অদ্রিল দাস, মোল্লাগেরের ধার খাগড়া, এছাড়া হিতেন্দ্র দাস কুদালি নগেন্দ্রনগর আসাম থেকে শুনতে চেয়েছেন এবারের গানটি।

এসেতেই এই জুড়িতেই আছেন তিনি, কে বলে নেই তিনি নেই। নেতাজি সুভাষ চন্দ্র জন্মেছিলেন এই দেশেতেই, এই জুড়িতেই আছেন তিনি, কে বলে নেই তিনি নেই। এ সুযোগ পাব।

0: অঙ্গনার আসরে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। বন্ধুরা কেমন আছেন? এতক্ষণে নিশ্চয়ই রেডিও অন করে বসে পড়েছেন। আপনারা জানেন যে আমাদের অঙ্গনার আসর যখন যে সময়টা নিয়ে আমরা চলি সেই সময়টিকে আমরা ধরতেই থাকি, তাই না? আসলে আমাদের মনের মধ্যেও তো একটা প্রভাব পড়ে। যেমন এই জুন মাস, জুন মাস মানেই একটা পরিবেশের ভাবনা আমাদের মাথার ভেতর ঘুরঘুর করে। আর পরিবেশ মানেই গাছপালা, এবং সেই গাছপালা না হলে আমাদের উদ্ভিদকুল আছে বলেই প্রাণীকুল রক্ষা পায়। উদ্ভিদকুল না থাকলে প্রাণীকুলের অস্তিত্ব বিলোপ, একে অপরের পরিপূরক। কাজে গাছ যদি অক্সিজেন না দেয়, আমরা অক্সিজেন পাবো কোথায়? আমরা পরিবেশ রক্ষা করব কী করে, কীভাবে? যে বিভিন্ন দূষণ যত দিন যাচ্ছে, কলকারখানা, গাড়ি ঘোড়া, বিভিন্ন রকমের শব্দ দূষণ, বিভিন্ন রকম দূষণ, সেই দূষণগুলোকেও আমরা কীভাবে মোকাবিলা করব? তো এই পরিবেশের ভাবনা আমাদের ভাবতে গেলে বোধহয় ওতপ্রোতভাবে গাছ বা উদ্ভিদের কথা চলেই আসে। আর সেই কারণে আমরা অঙ্গনার আসরে আজকে এমন একজনকে পেয়েছি যিনি পেশায় শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গাছপ্রেমী মানুষ। তার যে খুব বেশি জায়গা আছে তা নয়, কিন্তু অল্প পরিসরে সেই যতটুকু, যার যতটুকু জায়গা আছে তার মধ্যে কাজে লাগিয়ে প্রচুর গাছ এবং কনসেপ্ট, কীভাবে অল্প জায়গায় গাছ বসানো যায়, লাগানো যায়, সেই দিকটাও যেমন তিনি তুলে ধরবেন, সেই সঙ্গে যাদের মাটি আছে কীভাবে পরিচর্যা করা উচিত, বা এখন খুব মানে কথায় কথায় আমরা বলি ছাদ বাগান, হ্যাঁ, তো এই সেই ছাদ বাগানের কথাটাও আমরা বলি, কিন্তু ছাদ বাগান রক্ষা করা বা শুধুমাত্র ফুলে ভরিয়ে দেব, সেখানে যে ফুল ফল দুটোই হতে পারে, এই কনসেপ্টটাও কিন্তু উঠে আসছে। তো সব কিছু নিয়েই আমাদের আলোচনা চলবে, মূলত পরিবেশ নিয়ে আমাদের আজকের আলোচনা, যে কীভাবে আমরা পরিবেশ রক্ষা করব। অঙ্গনার আসরে আজকে আমাদের মূল আলোচনার বিষয়। আর এই আসরে আমরা পেয়েছি মৌসুমী মণ্ডল। নমস্কার দিদি।
1: নমস্কার।
0: হ্যাঁ, তো আমাদের অঙ্গনার শ্রোতা বন্ধুদের সবাইকে শুভেচ্ছা আবারও আপনার তরফ থেকে।
1: হ্যাঁ, আমার তরফ থেকেও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আশা করব আজকের অনুষ্ঠানের পরে সকলেই চেষ্টা করবেন একটু পরিবেশটাকে ভালো রাখার জন্য, কিছু কিছু গাছ নিজেদের বাড়িদের মধ্যে লাগানোর জন্য।
0: একদম। এই যে গাছ লাগানোর কথা উঠছে, আমি শুরুতেই বলছিলাম যে গাছ লাগাবো বললেই আবার হচ্ছে না, কেননা ক্রমশ জায়গা কমে আসছে, মানুষ বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, আবার কি হচ্ছে, কংক্রিট বেশি হচ্ছে, যে মাটি কমে যাচ্ছে, তাই না? বিশেষ করে নগরান মানে যে নগর এলাকায়, হ্যাঁ, তাই না? তো সেখানে দেখি আমাদের ইচ্ছে থাকলেও হয় না উপায়। তো সেই উপায়গুলোর কথা কীভাবে কী করা যায় সেগুলোও আমরা একটু শুনবো। আর পরিবেশের কথা ভাবতে গিয়ে আমাদের বোধহয় কিছু দিক আলোচনা করতেই হবে, যে আমাদের যে দৈনন্দিন জীবন, যে প্রতিদিনের যে নিত্যযাত্রা জীবনের, সেইখানে কী কী পদক্ষেপ আমাদের নেওয়া উচিত আমাদের এই চারপাশের পরিবেশকে রক্ষা গিয়ে বা সুন্দরভাবে ভালো রাখতে গেলে।
1: প্রথমে তো আমি বলবো, যত রকমের দূষণ আছে এই দূষণগুলো যদি প্রতিরোধ করা যায় এবং প্রতিরোধ করার জন্য মানুষকে সচেতন করা যায়, তাহলে অনেকটা পরিমাণেই আমরা কিন্তু এগোতে পারবো পরিবেশকে রক্ষা করার জন্য। কিন্তু সবসময় সেটা হওয়া সম্ভব হয়ে ওঠে না। তো সেইখানে আমরা জোর দেব আমাদের গাছ লাগানোর ক্ষেত্রে, কারণ এটা খুব ইজি, আমরা যদি একটু চেষ্টা করি এটা খুব ইজি। অন্যান্য জিনিস, যেমন আমরা যদি বায়ু দূষণ রোধ করতে যাই, তার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর তুলনায় গাছ লাগানো সোজা। আমরা জলদূষণ যদি রোধ করতে যাই, তো তার জলের যে প্লাস্টিকগুলো পড়ছে, দূষণের যে জলগুলো পড়ছে, সেগুলো রোধ করার থেকে আমাদের গাছ লাগানো অনেক সোজা। এবং জলদূষণ,
0: আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা দিচ্ছি বিভিন্নভাবে, যে কার্বন ডাইঅক্সাইডের উৎপন্ন হচ্ছে সেগুলো তো একমাত্র গাছই পারে সেটাকে শোষণ করতে, তাই না? আর অক্সিজেন দিতে গাছই পারে, যার ফলে ওই যে বাচ্চাদের, যেহেতু শিক্ষকতা করেন বা স্কুলের পরিবেশে আমরা একটা স্লোগান মানে ওতপ্রোতভাবে জড়িত, একটি গাছ একটি প্রাণ বলি, কিন্তু একটু ভেতরে ভালোভাবে যদি ভাবি আমরা যে গাছ না হলে কিন্তু প্রাণ থাকবে না, উভয়ের ক্ষেত্রেই উদ্ভিদকুল এবং জীবকুল বা প্রাণীকুল, প্রাণের সঞ্চার কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক, তাই না?
1: একদম তাই।
0: তো সেইখানে এই যে গাছ আমাদের রক্ষা করতেই হবে, না হলে এই দূষণগুলো থেকে আমরা মুক্ত হতে
1: পারবো না। এবং আমি বলবো গাছের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে বৃষ্টি জলটাকে যদি আমরা ধরে রাখতে পারি।
0: এটা তো মানে মানে আগামী দিনে আমাদের ধরে
1: রাখতেই হবে। কিন্তু এখনো যদি আমরা ছাদ বাগান যারা করি, তারা কিন্তু আমরা চেষ্টা করি, কিছু কিছু গাছ রয়েছে যেগুলো বৃষ্টির জলে খুব ভালো হয়, যেমন অর্কিড গাছ, ওরা বৃষ্টি ডেন্ড্রোবিয়াম অর্কিড কিন্তু বৃষ্টির জল ভীষণ পছন্দ করে।
0: আচ্ছা,
1: তো আমরা করি কি, যখন ওই ছাদের জলগুলো যেখান দিয়ে পাস করে, প্রথমটা ধুয়ে যাওয়ার পর ওখানে আমরা ড্রাম রেখে দিই, বালতি রেখে দিই, তো ওর মধ্যে জলগুলো ভর্তি হয়ে গেলে ওর মধ্যে স্টোরেজটা করে রাখি, যতদিন
0: সেই জল মানে থাকবে গাছের পক্ষে কোনো অসুবিধা
1: নেই। সেটা তো দীর্ঘদিন বছরের পর বছর আমরা রাখবো না, আমরা একটা নির্দিষ্ট সময় পরে, হয়তো 15 দিন বা 1 মাস পরে সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তো ওইটুকুনি সময়ের জন্য রাখা যেতেই পারে, ওতে কোনো সমস্যা নেই। তো আমাদের অনেকটা জল ওখান থেকেই, মানে বৃষ্টির জলে তো গাছের অনেক খাবারও রয়েছে, তো সেই সব দিক দিয়ে কিন্তু জিনিসটা খুব উপকারী হয়ে যায়। তো আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশকে বাঁচাতে গেলে আমাদের বৃক্ষরোপণের দিকে মনোযোগ দিতেই হবে এবং মানুষকে সচেতন করতেই হবে।
0: তো এই যে বৃহৎ অরণ্যের কথা আমরা বলি, মানে আমাদের সভ্যতার সৃষ্টি একেবারে অরণ্য থেকেই, তাই না? সেই অরণ্যকে আমরা ধ্বংস করছি, আর প্রকৃতির বিনাশ করলে প্রকৃতি তার প্রতিশোধ নিতেও জানে, তাই না? বোধহয় আমাদের অস্তিত্ব সংকটে যাবে।
1: একদম তাই।
0: তো সেইখানে সেই অরণ্য সভ্যতা বলি, বা অরণ্য আমাদের কীভাবে সাহায্য করবে?
1: সাহায্য বলতে পরিবেশের যে বায়ুস্তরের যে আবহমণ্ডল রয়েছে, এখন তো বায়ুস্তর গরম হয়ে যাচ্ছে, আমাদের ওজোন গ্যাস রয়েছে, সকলেই জানে মোটামুটি, তো সেই যে আবহমণ্ডল রয়েছে এবং পরিবেশকে মানে আমাদের জীবজগৎ এবং প্রাণীকুল যেগুলো রয়েছে তাদের বাসযোগ্য করার জন্য আমাদের এই অরণ্য সাহায্য করবে। এবং শুধু তাই নয়, মানে ইকোলজিক্যাল ভারসাম্য যেটা, সেটা বজায় রাখে, মানুষের মন এবং শরীর দুটোই সুস্থ রাখে। একটা গাছ মানে তার যে সবুজ রঙটা এবং তার মধ্যে থেকে যে একটা এনার্জি সৃষ্টি করে আমাদের জন্য, একজন মানুষ তার কাছে গেলেও সেখান থেকে কিন্তু তার দেহ মন অনেকটা সুস্থ হয়ে যায়। এখনকার দিনে যে মানসিক একটা চাপ মানুষের মধ্যে রয়েছে, সেটা অনেক অংশে কেটে যায়।
0: মেন্টাল স্পেস বলে, ভালো লাগা বলে, সেটাও জরুরি, কিন্তু
1: জরুরি
0: মানুষের বেঁচে থাকার জন্য জরুরি,
1: সত্যি তাই। মানে এখন যে মানুষের মধ্যে একাকিত্বটা বাড়ছে
0: এবং নিউক্লিয়ার ফ্যামিলি ক্রমশ বাড়ছে
1: বয়স্ক মানুষ যারা রয়েছে, আমরা সময় দিতে পারছি না,
0: সময় কাটাবে কিভাবে,
1: তো
0: সেখানে গাছ নিয়ে কিন্তু দিব্য সুন্দর সময় কেটে যাবে। তো সেই কনসেপ্টগুলো আমাদের একটু বলুন, যে জায়গা তো কম, বিশেষ করে শহরাঞ্চলে, তাই না? তার সেই ছাদটুকুই আছে বা ব্যালকনিটুকুই আছে বা জানালাগুলোই আছে, সেগুলো কিভাবে কাজে লাগানো যায়?
1: আমাদের ভারতবর্ষে এখন বলতে গেলে 22.7% জায়গায় বনভূমি রয়েছে, আমাদের আরও দরকার হচ্ছে 7.3%
0: বনভূমির দরকার।
1: ঠিক আছে, তো জায়গা যেহেতু কমে যাচ্ছে আস্তে আস্তে, নগরায়ণ হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট তৈরি হচ্ছে, তো জায়গা এই যে কমে যাচ্ছে, সেখান থেকে আমাদের একটা ভাবনা এসেছে যে আমরা কেন আমাদের নিজেদের বাড়ির ছাদগুলো কাজে লাগাবো না। আমরা বিভিন্ন রকমভাবে কিন্তু বৃক্ষরোপণ করতে পারি, পার্কে করতে পারি, রাস্তার ধারে করতে পারি, সেখানে আমরা বৃক্ষজাতীয় গাছগুলো রাখতে পারি। আগে যেমন অশ্বত্থ গাছ, তারপরে বট গাছ, সেইগুলো থাকতো, প্রচুর পরিমাণে অক্সিজেন তারা দিত, কিন্তু এখন ওই গাছগুলো রাখার মতন জায়গা আমাদের আর নেই। তো সেই জায়গায় আমি বলবো নিম গাছ লাগানোর জন্য। আমাদের যে দেশি নিম গাছ, সে কিন্তু বায়ুমণ্ডলের 75% পলিউশন অ্যাবজর্ব করে নেয়, এবং এই গাছটা আমরা যদি বাড়ির আশেপাশেও লাগাই বা আমরা ছাদেও লাগাতে পারি, কারণ আমাদের এখন এরকম হচ্ছে যে অনেক মানুষ বাড়ি তৈরি করার সময় কতটা লোড নিতে পারবে সেরকম চিন্তা ভাবনা করে বাড়িটা তৈরি করছে, এবং ছাদের ওপরে যাতে আমরা গাছটা লাগাতে পারি তার জন্য একটা পরিবেশ তৈরি করে নিচ্ছে, এবং সেখানে যে আমরা নিচে প্রচুর মাটি দিয়ে গাছ লাগাই, ছাদে যখন আমরা লাগাবো তখন কিন্তু মাটির ভাগটা আমরা কমিয়ে দেব।
0: আচ্ছা,
1: আমরা ওর সঙ্গে কিছুটা বালি মেশাবো, সামান্য পরিমাণ, যেটা বাড়ি তৈরি করার লাল বালি মেশাবো,
2: ওর সঙ্গে আমরা কোকোপিট মেশাবো। কোকোপিট, কোকোপিট অনেক হালকা। ওর সঙ্গে আমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার মেশাবো। এবার এক টব যদি আমি মাটি নিই, তার মধ্যে যদি আমি হাফ টব ভার্মি কম্পোস্ট মেশাই, টবটা চার ভাগের এক ভাগ বালি মেশাই, তাহলেই অটোমেটিকলি আমার ওই জিনিসটা, মাটির ভাগটা কমে যাচ্ছে,
0: ওজনটা অনেক,
2: ওজনটা অনেক হালকা হয়ে যাচ্ছে। এবং ছাদের ওপরে আমি যদি টব ব্যবহার না করে গ্রো ব্যাগ ব্যবহার করি,
0: আচ্ছা,
2: গ্রো ব্যাগ কিন্তু অনেক হালকা,
0: মানে টবেরও তো একটা নিজস্ব ওজন আছে,
2: ওজন আছে। এখন প্লাস্টিকের টব অনেক ব্যবহার করছে, কিন্তু প্রচন্ড রোদে প্লাস্টিকের টব বেশি দিন থাকছে না। তো সেখানে যদি আমরা গ্রো ব্যাগ ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের পক্ষে খুব ভালো। ছাদের লোডটা অনেক কমে গেল, মাটি তৈরির ক্ষেত্রে কমে গেল, টবের ক্ষেত্রে ওজনটা কমে গেল।
0: আচ্ছা, এই যে ছাদের এই যে মাটি তৈরি বললেন, এই মাটিটা বদলানোরও বোধহয় একটা বিষয় রয়েছে, তাই না?
2: মাটি বদলানোর বলতে, বছরে একবার যদি গাছগুলো আমরা রিপোর্ট করতে পারি খুব ভালো, কিন্তু সবসময় তো সেটা আমরা পেরে উঠি না। তখন আমাদের গাছের জন্য আমরা একটা মিক্স খাবার তৈরি করি, তো বিভিন্ন রকম হাড়গুঁড়ো, শিককুচি, লেদার মিল, জিয়ারদানা, এরকম বিভিন্ন খোল, এই সব দিয়ে আমরা একটা মিক্স খাবার বানাই। আমরা গাছের গোড়ার থেকে ঠিক টবের ধার ঘেঁষে একটু মাটিটা তুলে নিলাম, তারপরে ওই মিক্স খাবারটা দিয়ে দিলাম টব অনুযায়ী। হয়তো 10 ইঞ্চির টব আমরা 2 মুঠো দিলাম, 20 ইঞ্চির টব 4 মুঠো দিলাম, একটা রেশিও মেনটেন করে। তারপর মাটিটা ঢাকা দিয়ে দিলাম, গাছ কিন্তু ওইখান থেকে খাবার নিয়ে নেবে, ওকে কিন্তু বারবার আর রিপোর্ট করার দরকার পড়বে। রিপোর্ট আমরা তখনই করব যখন আমাদের রুট বাউন্ড হয়ে যাবে, অর্থাৎ দেখা গেল যে মাটিটা রয়েছে সেই মাটিটার মধ্যে পুরো শেকড়ে ভর্তি হয়ে গেছে।
0: আচ্ছা, শেকড় বেশি হয়ে গেছে,
2: তখন আমাদের গাছটা, সেটা আমরা 2-3 বছর পরেও করে নিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই।
0: তাতে কি গাছটা ক্ষতি হয় না?
2: না, খুব একটা ক্ষতি হয় না।
0: সেই টবটা কি তখন ভেঙে দিতে হবে নাকি ওটাকে?
2: না, ওটা তোলার একটা প্রসেস রয়েছে। আমরা হয়তো কালকে ওটা রিপোর্ট করব, আজকে আমরা জল দিয়ে রাখলাম, ভরপুর জল দিয়ে রাখলাম টবে, মাটিটা জলটা অ্যাবজর্ব করে নিল এবং সারাদিন সারা রাত্রি থেকে গেল। পরের দিন সকালে যখন তুলবো, তখন মাটিটা একটা এমন পর্যায়ে আসে গাছটা ধরে টানলেই আস্তে আস্তে গাছটা উঠে
0: আসবে।
2: তো এই প্রসেসে আমরা তুলতে পারি, ছোট হলে আমরা উল্টে দিয়ে একটু ঠোকা দিলেই ওটা উঠে চলে আসে। তো এরকমভাবে আমরা রিপোর্ট করতে পারি। তখন কি হয়, গাছের যে প্রচুর শেকড় থাকে সেগুলোকে আমাদের কেটে দিতে হয়,
0: আচ্ছা,
2: তাতে গাছের কোনো
0: ক্ষতি হয় না।
2: হ্যাঁ, ওটাকে আমরা হার্ড প্রুনিং বলি, ওটাকে আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর আবার নতুন সার মাটি দিয়ে সেই টবেই আমরা আবার প্রতিস্থাপন করতে পারি, কোনো অসুবিধা নেই, গাছ আবার সুন্দর নিজের আকার ধারণ করবে। এবার বিভিন্ন গাছের ক্ষেত্রে রিপোর্টিংয়ের ব্যাপারটা বিভিন্ন রকম, কারণ গাছেরও তো প্রকারভেদ রয়েছে, বৃক্ষজাতীয় রয়েছে, অর্কিড রয়েছে, আমাদের ইনডোর প্ল্যান্ট রয়েছে, কোনো কোনো গাছ খুব নরম হয়, সেন্সিটিভ হয়, কোনো কোনো গাছ হার্ডি হয়, তো সেই সব ক্ষেত্রগুলো একটু মেনটেন করতে হয় আর কি।
0: আপনি নিম বৃক্ষের কথা বললেন, এটা তো বৃক্ষ, তাই না? এই জিনিস ছাদে বসানো যাবে?
2: অবশ্যই যাবে।
0: আমরা কিন্তু, মানে আমরা তো ছাদ বাগান বলতে ফুলে ভরা
2: বুঝি তো, কিন্তু এখন আধুনিক যুগে, বিশেষ করে আমি বলবো করোনার পরে যে লকডাউনটা হয়েছিল না, তখন থেকে মানুষ আস্তে আস্তে ছাদে, এই যে আমরা তো ফুল গাছ পুজোর জন্য করি, এটা আমরা ছোট থেকেই করে আসছি, কিন্তু এখন এইটা না মানে মডিফাই হয়ে গেছে,

0: তো আমরা ফলও পেলাম, ছোট গাছেই পেলাম, গাছটা বেশি বাড়লও না। আবার কি হলো, আমাদের বৃক্ষজাতীয় গাছও একটা লাগানো হলো। কিন্তু যদি আমরা বীজের গাছ লাগাই ছাদ বাগানে, সে কিন্তু 5-6 বছর সময় নিয়ে নেবে এবং বিশাল বৃক্ষ হয়ে যাবে, যেটা হয়তো আমরা ছাদের উপর রাখতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে গাছ নির্বাচনের দিকেও একটু নজর দিতে হবে। তো নিম গাছের কথা বললাম, নিম গাছ তো গ্রাফটিং হয় না, কিন্তু ওটাকে আমরা সফট প্রুনিং করে রাখতে পারি, ওর শাখা প্রশাখা কেটে দিয়ে ওকে একটু বুশি করে,
1: বনসাই করে
0: মোটামুটি আমরা ওটা রাখতেই পারি। এবং ও তো বিভিন্ন কাজে লাগে,
1: বট নিম এগুলো তো বৃক্ষ,
0: বটগুলো তো হ্যাঁ বনসাই করছে এখন সবাই, কিন্তু নিম গাছটা আমরা রাখতেই পারি, ওটাতে কোনো সমস্যা নেই।
1: নিমের হাওয়া, বিশুদ্ধ হাওয়া
0: ভীষণ ভালো। এবং শুধু তাই নয়, আমরা নিম পাতা খাই কচি, এবং এই যে নিমের যে শুকনো পাতাটা সেটা আমরা ফুটিয়ে জল করে গাছে স্প্রে করি পোকামাকড়
1: তাড়ানোর জন্য।
0: হ্যাঁ,
1: এটাও একটা কাজে লাগে,
0: কীটনাশকটা
1: ভালো হয়ে গেল,
0: রাসায়নিকের দিকে আমাদের যেতে হলো না। এটা গেল একটা দিক বৃক্ষজাতীয় গাছে।
1: হ্যাঁ,
0: আমি আরেকটা দিক বলবো, সেটা হচ্ছে যে এই ছাদ বাগানের কথাটাও বললাম যে কি ধরনের গাছ আমরা
1: লাগাতে পারি।
0: এখন কিন্তু ছাদ বাগানে অনেকে সবজিও করছে ফুলের সঙ্গে,
1: একদম
0: মানে এই যে রোদের তাপটা বাড়ছে, তাতে কিন্তু আমাদের ছাদের উপরে গাছগুলোর উপরে মাঝে মধ্যে গ্রিন নেট দিতে হয়। তো সেখানে আমরা কি করছি, একটা এমনি নেট টানিয়ে দিচ্ছি, নিচে লতা জাতীয় গাছ সবজি গাছ লাগিয়ে দিচ্ছি, লাউ কুমড়ো ঝিঙে উচ্ছে, ওপরে উঠিয়ে দিলাম, ছাদটা অটোমেটিক ঠান্ডা থাকলো।
1: হ্যাঁ, তাপ যে ধরে রাখার ক্ষমতা একমাত্র গাছেরই
0: আছে,
1: তাই না?
0: হ্যাঁ, তো সেই জায়গাটা আমাদের দুটো দিক ফ্রন হচ্ছে, একটা হচ্ছে আমাদের ছাদটা ঠান্ডা থাকছে, আরেকটা হচ্ছে কি আমাদের গাছগুলোও কিন্তু অনেকটা রোদের থেকে বেঁচে যাচ্ছে।
1: আমরা একটু যদি খুব কর্পোরেট এরিয়ায় যাই, দেখি প্রচুর এসি চলে, তো সেখানে দেখি দেওয়াল জুড়ে সব ছোট্ট ছোট্ট টব দিয়ে গাছ লাগানো, তাই না?
0: এসির যে গরম হাওয়াটা বেরোচ্ছে,
1: এসির যে গরম হাওয়া,
0: সেটাকে কিছুটা অ্যাবজর্ব করার জন্য এরিকা পাম, এগুলোই আমরা বেশি দেখি, এই জাতীয় গাছ বা কোনো পাতাবাহার। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে যারা থাকেন, তো ফ্ল্যাটে তো জায়গা কম, কারণ এখনো পর্যন্ত ফ্ল্যাটের ছাদে গাছ লাগানোর কোনো কিছু নিয়ম নেই। এখন অবশ্য কিছু কিছু ফ্ল্যাট, মানে ওই 5% ফ্ল্যাট, তারা চেষ্টা করছে ছাদের ওপরটাকে সুন্দর করে ডেকোরেটিং করার জন্য। তো সেই জায়গা দাঁড়িয়ে বলবো, যারা ফ্ল্যাটে রয়েছেন তাদের একটা দুটো ব্যালকনি থাকেই, সেখানে আমরা কিছু কিছু গাছ লাগাতে পারি।
1: এখন তো টবের কনসেপ্টগুলো বদলে গেছে।
0: হ্যাঁ, তো এখন আমরা ওখানে কিছু কিছু জিনিস লাগাতে পারি, সেটা হচ্ছে যেমন আপনার স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরা, মানি প্ল্যান্ট, এগুলো ইনডোর, তার সঙ্গে সঙ্গে এদের কিন্তু প্রচুর গুণ রয়েছে। এই অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট, এরা কিন্তু শুধু দিনে নয় রাত্রেও অক্সিজেন সাপ্লাই দেয়। এবং ঘরের যে আমাদের স্নেক প্ল্যান্ট কি করে, আমাদের ঘরের যে ধুলিকণাগুলো ঘুরে বেড়ায় সেগুলো অ্যাবজর্ব করে নেয়।
1: আচ্ছা,
0: এর থেকে কিন্তু আমাদের ওই যে একটু চুলকোয় গায়ের মধ্যে একটুখানি অ্যালার্জি টাইপটা আসে, সেইগুলো সব শোষণ করে নেয়।
1: এটা তাহলে ঘরের ভেতরেই রাখা যাবে,
0: একদম, কারণ স্নেক প্ল্যান্টের বেশি আলো দরকার লাগে না, সপ্তাহে একদিন হয়তো একটু বাইরে বের করে দেওয়া হলো, ওদের জলও বেশি লাগে না।
1: আচ্ছা, ওরা কি ওই টবের চারপাশে নিজে নিজেই হতে থাকে, তারপরে কি ওপরের দিকে উঠতে থাকে শেকড়গুলো?
0: একটা না, শেকড় ওপরে উঠবে না, মানে আমরা একটা গাছ লাগালাম, স্নেক প্ল্যান্ট লাগালাম, দেখা যাবে একটা টাইম থাকে, যেমন এই সময়টা ওরা সাইডে সাইডে ছোট ছোট গাছ, এবং সেটা বেশ বুশি হয়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। আগে আমরা জানতাম শুধুমাত্র সবুজ স্নেক প্ল্যান্ট, কিন্তু এখন আমরা দেখছি ভ্যারাইটিজ উঠছে, সবুজের সঙ্গে হলুদ, একটু সাদা মিক্স রয়েছে, ভ্যারিকেটেড রয়েছে, বিভিন্ন পাতার গেটআপগুলো চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু অনেকটা হয়েছে। অ্যালোভেরারও সেরকম প্রজাতি এসেছে, তো ক্রস করে হচ্ছে জিনিসগুলো। তো এই জিনিসগুলো আমি বলবো, যাদের ফ্ল্যাট রয়েছে ব্যালকনিতে এগুলো লাগাতেই পারে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস লাগাতে পারে, সেটা হচ্ছে হয়া গাছ। হয়া কিন্তু পরিবেশ বান্ধব গাছ।
1: হয়া বলতে কীরকম গাছ?
0: মানে এটা একটু লতানো গাছ, ফুলও হয়, দেখতে সুন্দর, আর পরিবেশের এই যে অক্সিজেনের ব্যাপারটা বললাম বা পলিউশন বললাম, এরা কিন্তু এটা খুব প্রতিরোধ করে,
1: পলিউশনটাকে ধরে রাখতে পারে ওরা।
0: তো সেটা লাগানো যেতে পারে। আর আমরা আরেকটা জিনিস করি ঘর সাজানোর জন্য, সেটা হচ্ছে মিনিয়েচার গার্ডেন।
1: আচ্ছা,
0: মানে একটা জায়গা নিতে পারি আমরা, টবই থালা ধরনের, সেটা হচ্ছে ব্যাসটা হবে 16 ইঞ্চি,

0: তার মধ্যে আমরা বিভিন্ন মডেল নিয়ে আসতে পারি। দেখা গেল হয়তো যে আমরা প্ল্যান্টেশনের একটা মডেল দিলাম, যে মরুভূমির মধ্যে আমরা গাছ লাগাচ্ছি, তাহলে এক সাইডে আমরা মরুভূমি তৈরি করলাম, এক সাইডে আমরা গাছ লাগালাম ওইটুকু জায়গার মধ্যে। সেটা আমাদের গৃহসজ্জাও হলো, কিন্তু সেখানে আমরা কি করব, মরুভূমিতে একটু ক্যাকটাস জাতীয় গাছ থাকে, এই ধরনের গাছ লাগালাম, তাহলে আমাদের ঘরের সৌন্দর্যও বাড়ালো, একটা মডেলও তৈরি হলো, অথচ আমরা ক্যাকটাস জাতীয় গাছটাকেও ওর মধ্যে লাগিয়ে রাখলাম। এটাও আমরা এখন শুরু করেছি। মানুষ শুধু ফুলের মধ্যে এখন আটকে নেই, এখন ফল সবজি ঔষধি গাছ বিভিন্ন, মানে বাড়িতে আমার একটু তুলসী পাতা দরকার লাগেই, একটু থানকুনি পাতা দরকার লাগেই, হ্যাঁ এগুলো আমরা লাগাতেই পারি, খুব ইজি প্ল্যান্টেশন হয়ে যায় এটা।
1: হ্যাঁ, তাহলে আমাদের মানে আমাদের যেহেতু পরিবেশ বদলেছে, পরিস্থিতি বদলেছে, এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে মাটি কমে গেছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের অন্যভাবে ভাবনা ভাবতেই হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে বিশেষ বিশেষ কোন কোন গাছের ওপর জোর দেওয়া যায়,
0: যেমন এই যে মাটি কমে যাচ্ছে শহরাঞ্চলে, এই যে যেমন মাটি কমে যাচ্ছে, আমরা মানি প্ল্যান্ট গাছ কিন্তু জলের মধ্যে রাখতে পারি
1: না, সবকিছুই
0: রাখতে হবে। মানি প্ল্যান্টটাকে আমরা জলের মধ্যে রাখতে পারি,
1: আচ্ছা,
0: একটা টবের মধ্যে জল দিয়ে বা ছোট গ্লাসের মধ্যে, কাচের বয়ামের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে আমরা মানি প্ল্যান্টটা রেখে দিতে পারি, ও কিন্তু ওখানেই শেকড় গজাবে। কিন্তু সেখানে আমাকে কি করতে হবে, সপ্তাহে দুবার করে জলটা আমাকে চেঞ্জ করতে হবে,
1: বদলে দিতে হবে,
0: তাহলে কি হবে, ওর খাবারটাও ওখান থেকে নিয়ে নেবে ফ্রেশ জল থেকে,
1: এবং একটা স্বচ্ছ কাচের বোতলে রাখলে ওই শেকড়গুলো খুব সুন্দর
0: সুন্দর, এরকম আমাদের লাকি ব্যাম্বু যেগুলো আমরা বলি, এখন আমরা ঘরে রাখতে পছন্দ করি, ওরাও কিন্তু জলে থাকতে ভালোবাসে। এইরকম অনেক গাছ রয়েছে যেগুলোকে আমরা মাটি ছাড়াই ব্যবহার করতে পারি,
1: শুধু জলে,
0: শুধু জলে,
1: মানে অন্য কোনো খাবার লাগে
0: না। আমাদের আমাদের এয়ার প্ল্যান্ট রয়েছে,
1: আচ্ছা,
0: এয়ার প্ল্যান্ট গুলো কি আমরা দড়ি বেঁধে ঝুলিয়ে রাখি, ঝুলতে থাকে, শেকড় বেরোয়, ওদেরকে সারাদিনের মধ্যে 10 মিনিট জলে রেখে দিতে হবে, আর ওরা এয়ার থেকে খাবার সংগ্রহ করে।
1: আচ্ছা,
0: তো এরকম এরকম গাছ এখন আমাদের হাতে আসছে, তো আমাদের বাগান করতে আরো ভালো লাগছে,
1: আরো ভালো,
0: গৃহসজ্জাটা ভালো হচ্ছে, কালেকশন বাড়ছে,
1: বাড়ছে,
0: মানুষের মধ্যে আগ্রহ দেখা
1: দিচ্ছে, উৎসাহটাও বাড়ছে
0: ভীষণ ভাবে।
1: হুম হুম
0: হুম, তো এইভাবেই ধীরে ধীরে এগোচ্ছি, এবং এই কাজগুলো করতে গিয়ে আমাদের কিন্তু এখন দেখা যাবে অনেক গাছের গ্রুপ তৈরি হয়েছে। আমি যেমন নিজেই গ্রিন ফ্রেন্ড বলে একটা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছি, যেটায় মোটামুটি এখন 1.5 লাখ মতন মেম্বার রয়েছে, 4.5 লাখ থেকে 5 লাখ প্রায় কাছাকাছি হয়ে গেছে সাবস্ক্রাইবার ইউটিউবে। তো এরকম একটা গ্রুপের সঙ্গে আমি কাজ করি, তো এরকম অনেক গ্রুপ হয়েছে যারা এগুলো নিয়ে কাজ করছে, গাছের ডিস্ট্রিবিউশন করছে, বিশ্ব পরিবেশ দিবস হিসাবে গাছ লাগানোর জায়গা থাকলে করছে।
1: আপনারা গাছপ্রেমী মানুষের একটা গ্রুপে যুক্ত হয়েছেন, সেই গ্রুপ থেকে বিভিন্ন রকম মানে গাছপ্রেমী মানুষদের সঙ্গে একটা বন্ধন চলছে, তাই না? এবং এই বন্ধন ক্রমশ বাড়ছে।
0: যেমন আমাদের এই রিসেন্ট 31 মে একটা মিট আপ হয়ে গেল, মিট আপ বলতে আমরা গাছপ্রেমী মানুষরা এক জায়গায় হয়েছিলাম। তো সেখানে আমরা মানুষের হাতে অনেক গাছ তুলে দিয়েছি, কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা গাছ লাগানোর প্রবণতা জাগানোর জন্য,
1: এবং আমাদের সরকার থেকেও যে এই যে পরিবেশ দিবস ছিল 5ই জুন, বিভিন্ন সবাই না প্রত্যেককে বলা হচ্ছিল যে মায়ের নামে একটা গাছ,
0: একদম, এটা সরকার থেকে বলেই দিয়েছে মায়ের নাম দিয়ে একটা গাছ করার জন্য,
1: হ্যাঁ, এবং প্রত্যেককে গাছ বিতরণও করা হয়েছে, সেইভাবে অনেক স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে আসছে, সেরকম আপনাদের
0: স্বেচ্ছাসেবী সংস্থা, এবং আমরা করেছি কি ওই ফলের গাছ বিতরণ করেছি। কারণ হচ্ছে আমি যদি বন দপ্তরের যে গাছগুলো রয়েছে সেগুলো যদি মানুষের মধ্যে এখন বিতরণ করি, মানুষের মধ্যে আগ্রহটা অনেক কম, কারণ জায়গা কম, সেটা লাগাবে কোথায়। আমি যদি একটা ফল গাছ দিই, মানুষের মধ্যে একটা আগ্রহ জন্মাবে, একটা আম গাছ বা একটা পেয়ারা গাছ, এরকম ধরনের কোনো গাছ দিলে, যে আমি বাড়িতে গিয়ে লাগালে এখান থেকে আমি একটা ফল পাবো, ফল ধরবে আমার গাছটায়, মানুষ না গাছটা নিয়ে গিয়ে ফেলে দেবে না, লাগিয়ে নেবে বাড়িতে। তো বৃক্ষ জাতীয় গাছ আবার আমার পরিবেশেরও কাজ হলো, তারও ভালো লাগলো যে আমি একটা গাছ পেলাম, হ্যাঁ, এবং সেটা আমি লাগাচ্ছি। তো এরকমভাবে আমরা মানে যে সমাজসেবী সংস্থাগুলো রয়েছে তারা চেষ্টা করছে মানুষের মধ্যে গাছ বিলিয়ে দিয়ে, সেটা শুধু আমি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস বলে বলবো না, যে কোনো একটা অকেশন, যেমন রাখি হোক, রক্ষাবন্ধন।

0: বন্ধনের সময় হোক, 15ই আগস্ট হোক, যে কোনো সময় মানুষ একটা উদ্যোগ নিচ্ছে যে মানুষের মধ্যে আমরা গাছ ডিস্ট্রিবিউশন করি, মানুষ এগিয়ে আসুক। এবার 100 জনের মধ্যে করলে 20 জন হয়তো লাগাবে না, 80 জন নিশ্চয়ই লাগাবে, এই আশাটা আমরা রাখি। তো এইভাবে এগোনো যাচ্ছে, আশা করছি আরও সবাই আস্তে আস্তে এগিয়ে আসবে।
1: এটা সেই উৎসাহটা আমরা কিভাবে দিতে পারি, তাই না?
0: হ্যাঁ, ওটা আমি
1: বিশেষ করে পরবর্তী প্রজন্ম, তাদেরকে কিভাবে গাছে উদ্বুদ্ধ করা যায় সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়।
0: পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, আমরা যদি ছোটর থেকেই আমাদের ছেলে মেয়েদের
1: গাছ ভালোবাসতে শেখাই,
0: মানে আমি করলে না তাদেরও একটা আগ্রহ জন্মাবে একটা গাছে,
1: এবং তাকে দিয়ে একটা গাছ পোতানো, তাই না? সেই গাছটা সে নজরে রাখুক।
0: প্রথম কি হবে, আমি বাড়িতে যে গাছটা লাগিয়েছি সেখান থেকে একটা ফল পেকেছে, বাচ্চাদের কি হয় ওর প্রতি একটা আকর্ষণ থাকে, আমি পারবো। এই যে ও নিজে হাতে ফলটা তুলে খেলো, ওর মনের মধ্যে কিন্তু একটা এফেক্ট হবে, আমার বাড়ির
1: মনের মধ্যে একটা অনাবিল আনন্দ,
0: একদম ভীষণ ভাবে,
1: এবং ওই থেকে মনে হয় আরো গাছ
0: আগ্রহ আসবে। তাহলে আমি ওকে প্রথম কি করলাম, একটা তৈরি গাছের ফল পাড়ার জন্য ওকে এগিয়ে দিলাম, সেই যে ওটা নিয়েও আনন্দ পেল, ওর মধ্যেও এমনি ইনভলভ হয়ে যাবে। আর যখনই ইনভলভ হবে, আমাদের সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়া খারাপ বলছি না, কিন্তু এই দিক থেকে অনেকটা ওরা পরিবেশের দিকে সচেতন হয়ে যাবে। এই প্রসেসটা আমরা ইউজ করতে পারি,
1: হ্যাঁ, পরবর্তী প্রজন্মের জন্য। আর আমাদের অঙ্গনের যারা শ্রোতা বন্ধু, তাদেরকে কি বলবেন?
0: তাদেরকে বলবো, যারা বয়স্ক মানুষ রয়েছেন বা যারা অসুস্থ রয়েছেন বা যারা চাকরি করেন প্রচণ্ড সময় কম, তারা ওই অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এই জাতীয় গাছ আপনারা লাগান, এগুলো খুব ইজি। আপনার মানি প্ল্যান্টে বা তো জলের মধ্যে লাগিয়ে রাখছেন, স্নেক প্ল্যান্টে বা অ্যালোভেরায় আপনাকে 7 দিন জল দিতে হবে না, ওদের পাতার মধ্যে জেল রয়েছে, এর পাতাটা মোটা রয়েছে, সুতরাং আপনার পরিশ্রমটা কমে গেল, আপনি ওদের কাছে গিয়ে একটু বসতে পারবেন, আপনার একাকিত্ব দূর হবে, আপনার মনটা ফ্রেশ হবে,
1: ঘরের মধ্যে
0: আপনি রাখতে পারবেন, আপনি বিছানায় শুয়ে শুয়ে আপনি গাছের দিকে তাকিয়ে থাকতে পারবেন, গাছ অক্সিজেন সাপ্লাই দেবে, আপনাকে মানসিক আনন্দ দেবে,
1: একদম।
0: আমি এটাই শ্রোতা বন্ধুদের জন্য,
1: আর আমাদের যে একাকিত্ব সেটাও অনেকটা কেটে যায়
0: ভীষণ ভাবে,
1: তাই না?
0: এখন কিন্তু একাকিত্ব
1: যে মানুষ তো ক্রমশ মোবাইলে আসক্ত, তাই না, ফোনে আসক্ত,
0: এবং কাজের পিছনে মানুষ দৌড়াচ্ছে, ছুটছে, গতি, মানুষের যে গতি সেখানে মানুষের সময়টা কমে আসছে আস্তে আস্তে। তো সেই জায়গায় গিয়ে কোথাও যেন গিয়ে আমরা সবাইকে সঠিকভাবে সময়টা এক্সপেন্ড করতে পাচ্ছি না, কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে আমাদের প্রজন্মের মধ্যে। তো সেই জায়গায় তাদেরও তো একটা কিছু বাঁচার রসদ চাই, সেইখানে গিয়ে আমি বলবো যে গাছকে আঁকড়ে ধরু, একটু বাড়িতে লাগা, ঘরের মধ্যেই লাগিয়ে নিন, ভালো থাকবে অনেকে। এবং গবেষণা হচ্ছে এটা নিয়ে, সেখান থেকেও কিন্তু এই তথ্যটা উঠে আসছে
1: যে গাছ ভালোবাসতে হবে, পরবর্তীতে আমাদের প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, এবং পরিবেশকে রক্ষা করা যে আমাদের অবশ্য কর্তব্য প্রত্যেকের, সেই ভাবনাটা থেকেও আমাদের কিন্তু গাছপ্রেমী হতে হবে এবং গাছ ভালোবাসতে হবে, গাছের যত্ন করতে শিখতে হবে, এবং পরবর্তী প্রজন্মও যাতে গাছ ভালোবাসতে পারে বা গাছের দিকে তারা দৃষ্টিগোচর করতে পারে সেদিকেও আমাদের কিন্তু উৎসাহিত করতে হবে। তো সেই হচ্ছে আমাদের অঙ্গনার আসরে আলোচনার আজকে মূল উপজীব্য বিষয়। আমাদের বিষয় ছিল যে পরিবেশকে আমরা কিভাবে রক্ষা করব, এবং আমাদের একটা অবশ্য কর্তব্য রক্ষা করা। তো সেই হিসেবেই আমাদের স্বাভাবিকভাবে গাছের কথা, উদ্ভিদের কথা এসে পড়বে বা পড়েছে বা স্বাভাবিক পড়াটা। তো এতক্ষণ আলোচনায় অংশগ্রহণ করলেন গাছপ্রেমী আমাদের এক অঙ্গনার বন্ধু মৌসুমী মণ্ডল, সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ, রীতা দে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অঙ্গনা, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

নমস্কার বন্ধু, আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই সকলকে। বন্ধু, ছোটবেলা থেকেই জেনেছি যোগ মানে যুক্ত করা, একটার সঙ্গে একটা, ঐক্যবদ্ধ করা, সংযোগ করা প্রভৃতি। আজ যখন আমরা নানাভাবে শুধু বিয়োগ করতেই শিখেছি, বড় বাড়ি ভেঙে ছোট ফ্ল্যাট, যৌথ পরিবার ভেঙে নিউক্লিয়াস ফ্যামিলি, তখন যোগ শব্দটা আমাদের জীবনে নতুন মাত্রা এনে দেয় নাকি? বন্ধু, দেহ ও মনের ঐকান্তিক মিলনই হলো যোগ। ঋষি যাজ্ঞবল্ক জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে যোগ আখ্যা দিয়েছেন। তাহলে এই যোগ ঘটাবে কে? সে প্রশ্নের উত্তর খুঁজতে হলে মহাবিশ্বের দিকে তো তাকাতেই হবে। আপন সংকীর্ণ গণ্ডি ছেড়ে সৃষ্টির মূলে দেখতে হবে, কারণ যোগ মানে আদির সঙ্গে প্রান্তের যোগ, যোগ মানে মনের সঙ্গে শাখার যোগ, যোগ মানে বৃহতের সঙ্গে ক্ষুদ্রের মেলা।

যোগ অভ্যাস আজকাল আমরা আদর করে বলি যোগা। এই যোগা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করে, যেমন ধরুন নমনীয়তা বৃদ্ধি, মানসিক চাপ কমানো, ঘুমের উন্নতি, শরীরের নানান হরমোনের ভারসাম্য রক্ষা, এ সমস্ত নানান রকম উপকার পাওয়া যায় যোগাভ্যাস নিয়মিত করলে। যোগ ব্যায়াম বা যোগাভ্যাস করলে মহিলাদের শরীরে যে সমস্ত উপকার হচ্ছে তার মধ্যে আছে নমনীয়তা বৃদ্ধি। শরীরে নমনীয়তা বাড়লে আমাদের দৈনন্দিন জীবনযাপন আরও সহজ হয়ে যায়। এখন যা দৌড়ঝাঁপের জীবন, তাতে শারীরিক নমনীয়তা আমাদের বাড়তি সুবিধা যোগায়। সে কারণে দৈনন্দিন কিছু সময়ের জন্য যোগ ব্যায়াম করা খুবই জরুরি বন্ধু।

প্রতিদিনের যোগব্যায়াম শরীরের পেশিগুলোকে আরো আরো বেশি করে শক্তিশালী করে তোলে। বিশেষ করে 50 বছর বয়সের পরবর্তী সময়ে বা তারপরে যখন প্রাকৃতিক নিয়মে শরীরের পেশিগুলো শিথিল হয়ে যেতে শুরু করে, তখন নিয়মিত যোগব্যায়াম অভ্যাস করলে শরীরের সামগ্রিক শক্তি বৃদ্ধি পায়। তাই নিয়ম করে যোগ অভ্যাস করা উচিত।

নিয়মিত যোগব্যায়াম মহিলাদের হরমোনের ভারসাম্য রক্ষা করে, বিশেষ করে মেনোপজের সময়। মহিলাদের মেনোপজের সময় হরমোনের ভারসাম্য রক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়।

বিষয়ে শুধুমাত্র নিয়মিত যোগাভ্যাসই পারে সঠিক ভারসাম্য রক্ষা করতে। বন্ধু, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদের ক্ষেত্রে।

নিয়মিত যোগ ব্যায়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই শুধুমাত্র মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য কিন্তু বন্ধু, সবার ক্ষেত্রেই, আমাদের সমস্ত মানুষের ক্ষেত্রেই একথা প্রযোজ্য। বিভিন্ন শারীরিক অসুস্থতা, যেমন ধরুন আমাদের হৃদরোগ, তারপরে ডায়াবেটিস, বাত, এই সমস্ত রোগের ঝুঁকি অনেকটাই কমে যেতে পারে যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন, যোগাভ্যাস করেন। শারীরিক বিভিন্ন উপকারিতার সঙ্গে মানসিক স্বাস্থ্যের উন্নতিও হয় যোগব্যায়ামের মাধ্যমে। যোগব্যায়াম অভ্যাসের একটি অন্যতম সুফল হল এই মানসিক উন্নতি, মানসিক স্বাস্থ্যের উন্নতি। যেমন ধরুন, আমরা তো যারা সারাক্ষণ কাজের সঙ্গে যুক্ত থাকি, নানান রকম মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, যাকে আমরা প্রায়শই ডিপ্রেশন বলে থাকি, এগুলো দূর করতে যোগব্যায়াম অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগব্যায়াম করলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে যে কাজ আমরা অবলীলায় করে ফেলতে পারি, এ তো আর বলতে হয় না বন্ধু, তাই নয় কি?

যোগ ব্যায়ামের আর একটা সুফলের কথা বলতে পারি, সেটা খুবই গুরুত্বপূর্ণ আজকালকার জীবনে। বিশেষ করে আমরা যারা খুব স্ট্রেস নিয়ে থাকি, তাদের ঘুমের প্রায়শই ঘাটতি দেখা যায়। তো এই যোগ ব্যায়াম অভ্যাস করলে ঘুমের উন্নতি হয়, ঘুমের মানে মনের উন্নতি হয়, অনিদ্রা ভাব, গভীর ঘুম না হওয়া, ছেঁড়া ছেঁড়া ঘুম, এই সব ব্যাপার থাকলে নিয়মিত যোগ ব্যায়াম করুন, তাহলেই অবশ্যই ভালো ফল পাবেন। আমরা বারে বারে বলছি নিয়মিত চর্চা, নিয়ম না করলে কিন্তু সুফল পাওয়া কঠিন বন্ধু। তাই রোজ কিছুটা সময়, ধরুন সকালের দিকে আপনি হয়তো খুব ভোরে ওঠেন, সেই সময় 10 থেকে 15 মিনিট আপনি আপনার জন্য, আপনার কাজের জন্য ব্যবহার করুন। আপনি নিয়মিত যোগ অভ্যাস করুন, রোজ কিছুটা সময় বার করে নিয়ে যোগ ব্যায়াম অভ্যাস করলে শারীরিক এবং মানসিক নানান সুফল পাওয়া যাবে। কিন্তু

যোগ ব্যায়াম মননশীলতা বা সচেতনতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত সঙ্গীত চর্চা, অঙ্কন চর্চা প্রভৃতিতে যে মননশীলতা বৃদ্ধি পায় আমরা জানি, সেরকমই নিয়মিত যোগ অভ্যাসেও মানুষের মননশীলতা বৃদ্ধি করে, যা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ব্যস্ততম জীবনে মানসিক স্বাস্থ্য ভালো রাখাটা খুবই দরকার, তাই না বন্ধু?

নিয়মিত যোগব্যায়াম করলে মেজাজ তো ভালো থাকেই, ইতিবাচক মানসিকতাও তৈরি হয়। আর ইতিবাচক মানসিকতা সমস্ত ধরনের প্রতিবন্ধকতা দূর করতে আদর্শ, তাই না? তাহলে রোজ যোগব্যায়াম করতে হবে। যোগব্যায়াম শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, এছাড়াও রক্তচাপ কম করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। তাহলে বন্ধু, আমরা নিয়মিত যোগাভ্যাস করব তো? নিয়মিত যোগাভ্যাস হজম শক্তিকেও বৃদ্ধি করে, আর তাতেই তো শরীর ভালো থাকে। আমাদের এই গ্যাস অম্বলের যে ধারণা, যে কষ্ট, সেইগুলো থেকে মুক্তি পাওয়ার সবথেকে সহজ উপায় হলো যোগাভ্যাস করা। কোষ্ঠকাঠিন্য দূর করে এই যোগাভ্যাস করলে, এবং সবথেকে বড় কথা যে নিয়মিত যোগব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যাতে নারী পুরুষ নির্বিশেষে মানুষ সুস্থ সবলভাবে জীবন যাপন করতে পারে। লাইফস্টাইল অসুখ যেমন স্ট্রেস, ডায়াবেটিস, হৃদরোগ প্রভৃতি থেকে এবং প্রেশার, এ সকল থেকে মুক্তি পেতে তাহলে বন্ধু আজকে থেকেই আমরা শপথ করি যে প্রতিটি দিন আমাদের যোগে অন্তত 10-15 মিনিট আমরা দেবই দেব, ঠিক তো? তাহলে আজকে তো বেশি আর কথা বলার সময় নেই, কিন্তু কথা অনেক থেকে গেল। কথা হবে আবারও এই বিষয় নিয়ে। আমরা সারা বছরের প্রতিটা দিন যোগের সময় অন্তত 10-15 মিনিট কাটাব প্রতিদিন, এই শপথ বাক্য নিয়ে আমরা আজকের মতো এই অনুষ্ঠান যোগের রোগ নিবারণ এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন একটি ঘোষণা। কখনো কোমল, কখনো কঠিন, স্নেহে অপার, আবার দায়িত্বে অসীম, হিন্দি ছবি বিশাল ভাণ্ডারে বাবাদের ভূমিকা বহু রূপে উজ্জ্বল। পৃথিবীর সব বাবাকে মনে রেখে আজ শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে কেবল তাঁদেরই প্রসঙ্গ, পাপা দ্য গ্রেট। অনুষ্ঠান জুড়ে থাকবে বাবাকে নিয়ে হিন্দি ছবির গান, সরাসরি কথা ও বার্তা এই নাম্বারে 9434921300, অথবা ফোন করুন 03482259648। বিষয় মেহফিল অনুষ্ঠানের বিষয় পাপা দ্য গ্রেট।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রকাশের অনুষ্ঠান।

পুলিশের একটা পর্যপূর্ণ দিন আজ। আজ রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে হুগলি জেলার সর্বতীর্থ এবং বিশেষ ঐতিহ্যবাহী স্থান তারকেশ্বরী আজ

সকাল থেকে সারা রাজ্য আজ আমরা একেবারে আনন্দ নিতে রয়েছি এমন একটি শুভক্ষণ উদযাপনের জন্য। আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছবেন আমাদের মাঝে। 1947 সালের সেই যে ঐতিহাসিক ঘটনা তারকেশ্বরের সঙ্গে আমাদের সম্পৃক্ত করে রেখেছে সেই তারকেশ্বরে। আসলে 1947 সালে তারকেশ্বরের রাজবাড়ী সংলগ্ন যে মাঠ, সেখানে একটি অধিবেশন হয়েছিল। সেই অধিবেশনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, মেজর জেনারেল এসি চট্টোপাধ্যায়, কলকাতা কর্পোরেশনের ভূতপূর্ব মেয়র সনত কুমার রায়চৌধুরী, আরো অনেকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বেই পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রাখার পক্ষে ভোট দানের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেদিন। এবং ওই অধিবেশন থেকেই পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়। এবং 1947 সালের 20 জুন, এমন এক 20 জুন বিধানসভায় ভোটাভুটিতে এই প্রক্রিয়া কার্যকর হয়। তাই এই দিনটিকে, এই 20 জুন, এই দিনটিকে শ্রদ্ধা জানাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত তারকেশ্বরে আজ মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হবে।

বছরে পশ্চিমবঙ্গ দিবস যে উদযাপন হচ্ছে তার একটি থিম তাকেও নির্বাচন করা হয়েছে, সেটি হল পশ্চিমবঙ্গ ঐতিহ্য সম্প্রীতি এবং উন্নয়ন। এই যে থিম ঐতিহ্য সম্প্রীতি এবং উন্নয়ন, এটি নির্দেশ করে বা কোথাও একটা আমাদের জানান দেয় যে আগামীতে কী হতে চলেছে বা এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল উদ্দেশ্য কী। মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে তুলে ধরা, সম্প্রীতি বজায় রাখা এবং আরও আরও আরও উন্নয়ন এই রাজ্যের।

পশ্চিমবঙ্গে দিবস উদযাপন উপলক্ষে গত বেশ কিছুদিন ধরে হুগলির তারকেশ্বর এবং তার আশপাশের এলাকায় একেবারে সাজো সাজো রব। তারকেশ্বর শহরের একেবারে সংলগ্ন বলা যায় বৈদ্যপুর বাউনার পাড় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে। প্রায় 3-4 বিঘা জমির উপরে এই সভা অনুষ্ঠিত হবে। সভাস্থলে একাধিক বিশাল বড় বড় ছাউনি তৈরি হয়েছে। মঞ্চ তৈরি করতে এলাহি আয়োজন তার ব্যবস্থা হয়েছে। মঞ্চ সাজাতে থাইল্যান্ড থেকে আনা হয়েছে অ্যান্থোরিয়াম, তামিলনাড়ুর উটি থেকে আনা হয়েছে লিলি জারভেরা এবং নানান রকম রংবাহারি ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই মঞ্চ। আমরা একটু পরেই তো দেখতে পাবো, আরও প্রত্যক্ষ করতে পারবো। তমলুক থেকে আসা 26 জন শিল্পী অনেক দিন ধরে বেশ লাগাতার তার প্রচেষ্টায়

দিয়ে মঞ্চ সাজানোর কাজ করেছেন এবং এই যে গতকালের দুর্যোগই বলা যায়, সেই দুর্যোগ অত বৃষ্টি উপেক্ষা করেও মঞ্চসজ্জার কাজ শেষ করেছেন শিল্পীরা।

সকাল থেকেই শুরু হয়ে গেছে কাউন্টডাউন। একটু একটু একটু একটু করে সেই কাউন্টডাউনে সময়সীমা কমছে, কমতে কমতে আর খুব সামান্য সময় অবশিষ্ট আছে যখন মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে এসে পড়বেন মাননীয় প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সভাস্থলে আসার, অর্থাৎ হুগলির তারকেশ্বরে আসার যে সময় তাও ঘোষণা করা হয়েছে অনেক আগে থেকে, কিন্তু তবুও তা সত্ত্বেও আমরা যা সংবাদ সূত্রে জেনেছি, সংবাদ মাধ্যম সূত্রে জেনেছি, সকাল থেকেই সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। তারা সবাই দেখতে চাইছেন প্রধানমন্ত্রীকে, শুনতে চাইছেন তার কথা, এবং সেই সঙ্গে আমরা জানতে পারছি যে বিভিন্ন প্রকল্পের তিনি ঘোষণা করবেন। তার মধ্যে নানান রকম প্রকল্প আছে, অবশ্যই তা জনগণের স্বার্থে, তার জন্য উপকৃত হবে পশ্চিমবঙ্গবাসী, সেসব তারা নিজে কানে শুনতে চান, প্রত্যক্ষ করতে চান, একবার দেখতে চান প্রধানমন্ত্রীকে কাছ থেকে। এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও যাতে কোনো রকম দর্শনার্থীদের অসুবিধে না হয়, উপস্থিত যারা আছেন তাদের কোনো অসুবিধে না হয়, সেজন্য বিস্তীর্ণ জায়গা ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে, মাথার উপরে একটা শেড দেওয়া হয়েছে যেন কেউ ভিজে না যান, কারোর কোনো অসুবিধে না হয়। নিরাপত্তা ব্যবস্থা যে অসম্ভব জোরদার থাকবে এ তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না, স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার সেখানে। অনুষ্ঠানের যে মূল মঞ্চ তৈরি হয়েছে সেখানে রয়েছে গেরুয়ার ছোঁয়া, পাশাপাশি যে সভাস্থল সেখানে চারদিকে লাগানো হয়েছে কলকাতার হাতে টানা রিক্সা, পুরনো দিনের হলুদ ট্যাক্সি, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর মন্দির, তারকেশ্বর মন্দির, কুম্ভকারের চাকা, এমন সব বাংলার একাধিক ঐতিহ্যবাহী শিল্পকলা এবং সংস্কৃতির ছবি তুলে ধরা হয়েছে সভামঞ্চের চারপাশ ঘিরে। খুব স্বাভাবিকভাবেই এসবের মধ্যে একটা সাংস্কৃতিক আবহের পাশাপাশি নস্টালজিক পরিবেশও তৈরি হয়েছে।

অনভিপ্রেত ঘটনা, যাতে এড়িয়ে যাওয়া যায় তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা, মেটাল ডিটেক্টর চেকিং এবং সর্বত্র কড়া পুলিশি নজরদারি। কেন্দ্রীয় বাহিনী যেমন সেখানে উপস্থিত রয়েছে, তেমনি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকেও দেখা যাচ্ছে উচ্চপদস্থ অফিসাররা সেখানে উপস্থিত।

কলেজের সভাস্থল, তার পাশেই তৈরি হয়েছে হেলিপ্যাড, সেখানে পাঁচটি হেলমেট রয়েছে এবং সেখানে হেলিকপ্টার রাখার ব্যবস্থা। শুধু যে হেলিকপ্টার রাখার ব্যবস্থা তাই নয়, আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যম সূত্রে যে সেখানে হেলিকপ্টারের যে জ্বালা

রাস্তার দুদিকে থাকা বড় বড় গাছের গুড়িতে গেরুয়া সাদা রং করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। আসলে ভারতের ইতিহাসে এই প্রথম কোনো আসীন প্রধানমন্ত্রী হুগলির তারকেশ্বর ধামে আসছেন, সেদিক থেকে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশাপাশি যারা আগ্রহের সঙ্গে উপস্থিত হচ্ছেন তাদের পাশাপাশিও আমন্ত্রিত অনেকেই আছেন। যেমন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, গ্রামীণ উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ বিষয়ের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান, পঞ্চায়েতিরাজ, মৎস্য পশুপালন এবং দুগ্ধ বিষয়ক মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং, রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর, শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং মাননীয় সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য, এছাড়াও কেন্দ্রীয় এবং রাজ্যের নেতৃবর্গ এবং প্রশাসনের শীর্ষ কর্তারাও থাকবেন এই অনুষ্ঠানে।

আমাদের রাজ্যে উদযাপন হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। আজ বিশে জুন পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশের দিন। 1947 সালের এই দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় দীর্ঘ তর্ক বিতর্কের পর বাংলার পশ্চিমাঞ্চলের হিন্দু জনগোষ্ঠীর মানুষদের জন্য পশ্চিমবঙ্গ নামের নতুন রাজ্য গঠিত হয়। ১৯৪০ সালের মার্চ মাসে মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করে। তাদের দাবি ছিল ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলি নিয়ে পৃথক রাষ্ট্র পাকিস্তান গঠনের। সময়ের সঙ্গে সঙ্গে এই দাবি আরও জোরালো হতে থাকে এবং একটা অনিশ্চয়তা তৈরি হয়। ১৯৪৭ সালের চৌঠা থেকে ৬ এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা তারকেশ্বরে বঙ্গীয় হিন্দু সম্মেলনে বাঙালি হিন্দু জনগোষ্ঠীর জন্য একটি পৃথক স্বদেশ ভূমি গঠনের পক্ষে মত প্রকাশ করে। বাংলা কংগ্রেসের প্রায় সব নেতাই শ্যামাপ্রসাদের পাশে এসে দাঁড়ান। এপ্রিল মাসেই অমৃত

মাসের পত্রিকার প্রায় 6 লক্ষ পাঠকের মধ্যে একটি জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল যে 98.6% মানুষ পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে। এলো 1947 20 জুন কলকাতার আইনসভা ভবন। এই অধিবেশনে তৈরি হল একটা অদ্ভুত উৎকণ্ঠা আর উত্তেজনা। সেদিন যে শুধু ভোটাভুটি হয়েছে তা নয়, সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল বাংলার ভবিষ্যতের। প্রশ্ন ছিল একটাই, অখণ্ড বাংলা কি ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের অংশ হবে? যদি বাংলা অখণ্ড থাকত তাহলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরে তা পাকিস্তানের অংশ হয়ে যেত। ভোট গ্রহণ শুরু হল, সদস্যরা তাদের মত জানালেন। বাংলা ভাগের পক্ষে ভোট পড়ল 58টি, বিপক্ষে 21টি। 1947-এর 20 জুনের সেই মুহূর্তেই ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়ে গেল। সেদিনই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গের জন্য ভারত স্বাধীন হওয়ার আগেই তার ভিত্তি স্থাপন হয়েছিল।

আছে। এই পশ্চিমবঙ্গ দিবসে রেলপথ, কৃষি, সড়ক, পশুপালন এবং মৎস্য চাষের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন, সূচনা এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গী করার জন্য এই অনুষ্ঠানে আজ আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যে আমরা তাকে পাব আমাদের পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে। কিছু সময়ের মাত্র অপেক্ষা।

যেসব অনুষ্ঠান সূচি আমরা জানতে পেরেছি, যেমন ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা, নতুন ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল পশ্চিমবঙ্গের হাওড়ায় এবং পশ্চিমবঙ্গের হাওড় এবং রাধামোহনপুরের মধ্যে রোড ওভার ব্রিজ পূর্ব মেদিনীপুরে, এই দুটি ক্ষেত্রে ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা।

উদ্বোধন হবে কয়েকটি প্রকল্পের, যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 315 কিলোমিটারেরও কিছু বেশি গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে, যার অনুমোদিত ব্যয় 213 কোটি টাকার কিছু বেশি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিণঘাটায় ছাগলের বীর্য উৎপাদন গবেষণাগার এবং বীর্য ব্যাংক এর উদ্বোধন হবে। আধুনিক এবং বর্ধিত ক্ষমতা সম্পন্ন মৎস্য বন্দর ফ্রেজারগঞ্জে এর উদ্বোধন আজ, এবং পশ্চিমবঙ্গের বীরভূমের সাঁথিয়ায় আধুনিক মাছের বাজারের উদ্বোধনের কথাও ঘোষণা হয়েছে।

কিছু প্রকল্পের সূচনা হওয়ার কথা। পশ্চিমবঙ্গে ডিজিটাল কৃষি মিশন, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক শস্য বীমা প্রকল্প, পশ্চিমবঙ্গে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা হবে।

পশ্চিমবঙ্গের হাওড়ায় সাঁকরাই এবং সাঁতরাগাছির মধ্যে রেল লিঙ্ক লাইনের কথাও উল্লেখ হয়েছে পূর্ব ঘোষণায়।

কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি হিসেবে 9 কোটি প্রায় 9.5 কোটি কৃষকের জন্য 18 কোটিরও কিছু বেশি টাকা অর্থ প্রদান করা হবে।

আমাদের পরিকাঠামো এবং যোগাযোগের উন্নতির জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, যেমন 591 কোটি টাকার রেল পরিকাঠামো প্রকল্প নেওয়া হয়েছে, হাওড়ায় 300টিরও বেশি শয্যা বিশিষ্ট নতুন আধুনিক হাসপাতাল, সাঁকরাই সাঁতরাগ

রেল লিংক লাইনের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থার চেষ্টা এবং হাওড়া রাধামোহনপুর রোড ওভারব্রিজের মাধ্যমে উন্নত নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নির্বিঘ্ন করার পরিকল্পনা।

কৃষি কল্যাণ এবং কৃষি উন্নয়নেও কিছু ভাবনা রয়েছে। এই ভাবনায় কোটি কোটি কৃষক উপকৃত হবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে ফসলের সুরক্ষা হবে। এগ্রিস্টেকের মাধ্যমে ডিজিটাল কৃষির প্রসার হবে। পিএম ধনধান্য প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় বাড়বে।

মৎস্য চাষ এবং জীবিকা উন্নয়নের কথাও আজকের এই ভাবনায় রয়েছে। ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দরের আধুনিকীকরণ করা হবে, এই উদ্দেশ্যে সাঁইথিয়ায় নতুন আধুনিক মাছের বাজার হবে এবং জেলেদের জন্য উন্নত আয় এবং জীবিকার সুযোগ যাতে আরও বাড়ে সেই ভাবনাও আজকের দিনের

যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, যেমন PMGSV3 এর অধীনে 49টি সড়ক প্রকল্পের সূচনা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অত্যাবশ্যকীয় পরিষেবা সমূহের যেমন পাওয়া যায় সেই ব্যবস্থা, শক্তিশালী পরিবহন ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ উন্নয়নে গতি সঞ্চারের ভাবনা রয়েছে।

আমাদের রাজ্যের অনেক সংখ্যক, বেশ বড় সংখ্যক মানুষ যারা পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন এবং তাদের জন্য পশুপালন এবং দুগ্ধ উন্নয়ন এই বিষয়েও কিছু পরিকল্পনা রয়েছে। যেমন পূর্ব ভারতের প্রথম ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য আঞ্চলিক বীর্য উৎপাদন গবেষণাগার এবং বীর্য ব্যাংক স্থাপন করা হয়েছে নদিয়ার হরিণঘাটায়। পশ্চিমবঙ্গের গর্ব ব্ল্যাক বেঙ্গল ছাগলের জার্মোপ্লাজম সংরক্ষণ এবং প্রসারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কৃষকদের স্বল্প মূল্যে জার্মোপ্লাজম তাও দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের পাশাপাশি আমাদের এই আনন্দ আমাদের ভিতরে সঞ্চারিত হচ্ছে, আমাদের প্লাবিত করছে যে এই উদযাপন এবং এই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, এর ফলে একটা সামগ্রিক প্রভাব আমাদের রাজ্যের উপরে তো অবশ্যই পড়বে, পড়বে সড়ক, রেলপথ এবং হাসপাতালের ক্ষেত্রে আমরা আরও উন্নত পরিষেবা পাব, আগামীতে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুযোগ সুবিধা এবং জনসেবা সেটাও সম্ভব হবে। কৃষক, মৎস্যজীবী এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য তাদের যাতে আয় বাড়ে এবং তাদের জীবনমান আরও উন্নত হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। জীবিকার সুযোগ বাড়ানোর কথাও বলা হচ্ছে এবং

দ্রুত আর ব্যাপক দীর্ঘমেয়াদী আর্থ সামাজিক উন্নয়ন, তাও কিন্তু এই প্রকল্পগুলির মধ্যে দিয়ে আমরা আগামী দিনে

একবার মনে করাই এই অনুষ্ঠানে আজ যারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, কৃষি ও কৃষক কল্যাণ বিষয়ের কেন্দ্রীয় মন্ত্রী এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, পঞ্চায়েতিরাজ, মৎস্য, পশুপালন ও দুগ্ধ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, সাংসদ সুমিক ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের মাননীয় নেতৃবৃন্দরা এবং উপস্থিত আছেন, ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অগণিত জনসাধারণ।

হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান উদযাপন। এছাড়াও আজ সারা রাজ্যে বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি বহু উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে হচ্ছে শ্যামাপ্রসাদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান, তাকে শ্রদ্ধা নিবেদন।

অসংখ্য অগণিত মানুষ উপস্থিত হয়েছেন আজ হুগলির তারকেশ্বরে, এমনটা প্রত্যাশিতই ছিল। এবং এই যে এত মানুষ আসছেন এলেন এবং তাদের যাওয়া এবং আসায় যেন কোনো ব্যাঘাত বিঘ্ন না ঘটে, পুরো বিষয়টা যেন সুচারুভাবে সম্পন্ন হয়, তাই রেলের তরফে এই বাড়তি ভিড় সামাল দিতে হাওড়া শেওড়াফুলি তারকেশ্বর গোঘাট শাখায় 7টি অতিরিক্ত ইয়োনো স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছিল আগেই পূর্ব রেল। এবং পাশাপাশি একটি হাওড়া আরামবাগ ইয়োনো লোকালের যাত্রাপথ গোঘাট পর্যন্ত বাড়ানোর কথাও আমরা শুনেছিলাম রেলের পূর্ব ঘোষণায়। আশা করি এই বাড়তি ট্রেন যাত্রীদের সুবিধা হয়েছে তাতে।

বিধানসভাতেও আজ পালন হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। বন্দা নীলদর্পণ ভবনে পালন হয়েছে, উদযাপন হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। সেখানে মাল্যদান করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা যোজনা, এই দুটি প্রকল্পে মোট 12,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2026-27 অর্থবছরে

কোটি 10 লক্ষ কৃষক এবং 30 লক্ষ হেক্টর কৃষি জমি এই বিমার আওতায় আসবে। বিমাকৃত ফসলের সম্ভাব্য মূল্য হবে 28,140 কোটি টাকা। কৃষকদের প্রিমিয়ামের বোঝা কমাতে কেন্দ্র ও রাজ্য সরকার মিলিয়ে প্রায় 777 কোটি টাকা ভর্তুকি দেবে। চলতি অর্থবর্ষে রাজ্যের 1,10,00,000 কৃষকের প্রায় 30,00,000 হেক্টর জমি বিমার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রায় 28,410 কোটি টাকা মূল্যের ফসল বিমার আওতায় আসবে এই প্রকল্পের ফলে।

শনিবার পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ এই প্রকল্পের 30তম কিস্তি হিসেবে 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা দেবেন। এদের মধ্যে 2,18,00,000 বেশি মহিলা কৃষক আছেন এবং 2019 সালের 24 ফেব্রুয়ারি এই প্রকল্প চালুর পর থেকে এবার মোট বিতরণ করা অর্থের পরিমাণ প্রায় 4,50,00,000 কোটি টাকার গণ্ডি অতিক্রম করে যাবে। পশ্চিমবঙ্গে এই কিস্তিতে 45,00,000 বেশি কৃষক 900 কোটিরও কিছু বেশি টাকা পাবেন, যার ফলে রাজ্যে প্রকল্পটির আওতায় 15,055 কোটি টাকার বেশি বিতরণ হবে। শুধু বা কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষক উৎপাদন সংগঠন এবং গ্রাম পঞ্চায়েত স্তরে তাই আজকের দিনটি পিএম কিষাণ উৎসব দিবস হিসেবেও পালন করা হচ্ছে।

আজ থেকে কেন্দ্রের ধন্য ধান্য যোজনা চালু হবে। এই প্রকল্পে দার্জিলিং, পুরুলিয়া, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম জেলায় কৃষি উৎপাদন বাড়ানো, ফসলে বৈচিত্র্য আনা, হিমঘর তৈরির কাজ হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বৈচিত্র্য আনা, সেচ ব্যবস্থার উন্নতি, সংরক্ষণ পরিকাঠামো গড়ে তোলা এবং কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।

রাজ্যে কৃষি প্রযুক্তি প্ল্যাটফর্ম চালু হতে চলেছে। এর ফলে সার বিলি, কিষাণ ক্রেডিট কার্ড, নগদ বিলি, ফসলের দাম, সরকারের ফসল কেনার মতো পরিষেবার জন্য একক ডিজিটাল মঞ্চ তৈরি হবে। ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এই এগ্রিস্ট্যাক চালু হলে সার বিতরণ, কিষাণ ক্রেডিট কার্ড, সরাসরি আর্থিক সহায়তা ডিবিটি এবং ন্যূনতম সহায়ক মূল্যে এমএসপি ফসল কেনার মতো পরিষেবাগুলো আরও সহজ, আরও স্বচ্ছ হবে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 1 কোটিরও বেশি কৃষক যুক্ত হবেন।

ক্ষেত্রে এবং ন্যায় রাষ্ট্রীয় প্রাকৃতিক কৃষি মিশনের কাজের সূচনা করবেন। এই প্রকল্পে চলতি অর্থ বছরে 17,300 হেক্টর জমিতে 346টি প্রাকৃতিক কৃষি ক্লাস্টার তৈরি হবে। ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এর আওতায় এই কৃষি ক্লাস্টার 43,250 কৃষককে উপকৃত করবে।

পরিবেশ বান্ধব কৃষি চর্চা প্রসারে বায়ো ইনপুট রিসোর্স সেন্টার এবং কৃষি সখী কর্মসূচি চালু করা হবে। নিঃসন্দেহে বলা যায় এই সব প্রকল্প চালু হলে আমাদের গ্রামীণ জীবন, আমাদের কৃষিজীবী মানুষদের নিঃসন্দেহে জীবনযাত্রার মান অনেকটা উন্নত হবে।

সড়ক যোজনার কথা বলেছি একটু আগে, আবারও বলি, 49টি সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং খুব স্বাভাবিকভাবেই সড়ক প্রকল্প বা সড়কের উন্নতি হলে যাতায়াত ব্যবস্থা সুগম হবে, অর্থাৎ অনেক দ্রুত অনেক কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া যাবে। এবং তেমনটা হলে শিল্পের ক্ষেত্রে তো

স্বাস্থ্যের দিকেও নজর দিয়েছেন প্রধানমন্ত্রী এবং রাজ্য। তাই হাওড়ায় নতুন রেলের হাসপাতালের শিলান্যাস হবে।

0: धन्यवाद।
1: इस ऐतिहासिक अवसर पर
0: हमरा देखलाम जे सभा मंचे उपस्थित हुएछेन माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी। शुरूते सभा मंच थेके जातीय संगीत देश वंदना करलेन तारा। आमरा प्रधानमंत्रीर एक पाशे देखलाम पश्चिमबंगेर माननीय राज्यपाल के माननीय राज्यपाल रवींद्र नारायण रवि एवं आरेक पाशे देखलाम पश्चिमबंगेर माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी के। माननीय राज्यपाल उत्तरीय पूरिये प्रधानमंत्री के बरण करे निलेन एवं सभा मंचे प्रधानमंत्री आशा मात्र असंख्य अगणित जनता एकेबारे उच्छ्वासे आनंदे उच्छ्वसित हो उठल। प्रधानमंत्री हाथे मुख्यमंत्री माननीय मुख्यमंत्री तुले दिलें तारकेश्वर मंदिरे शुभमूर्तिर एकटी छवि एवं सेई संगे पश्चिमबंगेर ऐतिह्य डोकरा शिल्पे एकटी दुर्गा मूर्ति
1: और अंत में चंदन नगर की प्रसिद्ध जल भरा संदेश यानी संदेश के अंदर रस से भरा हुआ एक अनमोल मिठाई। एबारे माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी महाशय के स्वागत भाषण देवार जन्ये अनुरोध जानाच्छि।
0: एबारे माननीय मुख्यमंत्री सभामंच थेके स्वागत भाषण देवें उपस्थित जनतार जन्य जातिर जन्य।
2: भारत माता के वंदे वंदे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम भारत केसरी लौह प्रणाम स्वामी प्रणवानंद लौह प्रणाम। सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री गोटा पृथ्वीर सबचेये जनप्रिय नेता जिनी 140 कोटी भारतवासीर हृदयेर अंतरेर आत्मीय जिनी निजेके प्रधानमंत्री बोलेन ना प्रधान सेवक बोलेन उनाके बाबा तारकनाथेर पुण्यभूमि तारकेश्वरे पश्चिमबंग दिवसे पश्चिमबंग सरकारेर पक्ष थेके आमी प्रणाम श्रद्धा एवं स्वागत जानाच्छि। आमादेर मध्ये उपविष्ट आछेन एई राज्येर अत्यंत लोकप्रिय एकजन राष्ट्रवादी राज्यपाल आमादेर सरकारेर प्रधान परिचालक सम्मानीय आरएन रविजी एवं जनता जनार्दन आजकेर एई ऐतिहासिक दिने एई तारकेश्वरेर पुण्यभूमिते माननीय प्रधानमंत्री तार व्यस्ततम शिड्यूलेर मध्ये उपविष्ट हयेछेन तार कारण आमी अल्प कथाय निवेदन करब। माननीय प्रधानमंत्री जी उड़ीसाय महामहिम राष्ट्रपति जीर संगे प्रोग्राम करे एखाने एसेछेन ताके कोलकाता फिरते हबे तिनी आजके लोकभवने थाकबेन आगामीकाल विश्व योगा दिवसे वंदे जोगम कर्मसूचीते तिनी लक्ष लक्ष योगा अभ्यासकारीदेर संगे थाकबेन তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই, আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগ যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্ট এই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।
0: মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণের পর আপনারা শুনতে পেলেন কিছুটা এবং জানতে পারলেন যে কিভাবে জনতা উচ্ছ্বাস প্রকাশ করছে।
1: যাত্রা কো দর্শাতি হ্যাঁ 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র। পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনর ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক

সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবজির আমলে ১৯৪৬ সালে গ্রেট ক্যালকাটা হিল নোয়াখালী ধরা

0: বর্ষে ১৯৪৭ সালের ২০ জুন, ঠিক আজ থেকে ৭৯ বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার ২০ জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
1: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান, এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
2: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই ২০ জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
3: উপস্থিত যারা ওখানে দর্শক শ্রোতা রয়েছেন, তারা এই মুহূর্তে দেখলেন একটি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন প্রসঙ্গে একটি তথ্যচিত্র, এবং আমরা তার শব্দচিত্র আপনাদের কাছে তুলে ধরলাম।
4: পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা শুনতে হয় রবীন্দ্র সঙ্গীত।
3: এখন আপনারা শুনবেন রবীন্দ্র সঙ্গীত।

প্রধানমন্ত্রী যখন মঞ্চে উপস্থিত, সেই সময় প্রধানমন্ত্রীর এক পাশে আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্যপালকে, আরেক পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরিকে।

0: সংগীতের তরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করনে কে লিয়ে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।
1: সমবেত কণ্ঠে আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, এবারে নৃত্য পরিবেশনা, সমবেত নৃত্য পরিবেশনা।

বিরতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদন।

শুনবো আমরা শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী। দর্শকদের উপস্থিতি, অগণিত দর্শক উপস্থিত এবং তারা হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন।

0: নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী।
1: এবারে আমরা দেখব পুরুলিয়ার ছৌ নাচ, এবং সেই ছৌ নাচের মধ্য দিয়ে মহিষাসুর মর্দিনীর নাট্যরূপ বা নৃত্যরূপ।

মঞ্চে এই মুহূর্তে আটজন কলাকুশলী রয়েছেন, তারা ছৌ নাচের মাধ্যমে দেখাচ্ছেন।

মহাশয়টাকে দেখতে পাচ্ছি, মহাশাসুরকে, এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে মা দুর্গা উপবিষ্ট হয়েছেন সিংহের উপরে, আর ঠিক পিছনে মহাশাসুর এবং তার দুপাশে আরও দুজন চারজন নৃত্য পরিবেশন করছেন।

0: মহিষা সুরবধের মধ্য দিয়ে শেষ হল এই নৃত্যকলা।
1: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সে বিনম্র অনুরোধ করতে হুম কি বে কৃপয়া বিভিন্ন মন্ত্রালয় কি কুছ বিশেষ পরিযোজনাও কা শুভারম্ভ উদ্ঘাটন তথা রাষ্ট্র কো সমর্পণ করনে কি কৃপা করে। মাননীয় প্রধানমন্ত্রী জি সে অনুরোধ হাওড়া মে নয়া ডিভিশনাল হসপিটাল ও হাউর ও রাধা মোহনপুর কে বীচ জো

0: करें सभा की यही समाप्ति। धन्यवाद, नमस्कार
1: सकल के। बंधु मातरम एवं जाने माने मानवीर संगे शेष हल आजकल सभा। তারকেশ্বরের এই সভা শেষ করে প্রধানমন্ত্রী কলকাতায় ফিরবেন এবং আগামীকাল 21 জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

কাজ। এই রাজ্য জুড়ে পালিত হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের এবং এই শহরে আজ উৎসবের আবহ। আজ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ যোগ কার্নিভাল বন্দে যোগম। গঙ্গা তীরে এবং গঙ্গা বক্ষে আয়োজন বিশেষ যোগ কার্নিভালের। প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক সহ হুগলি নদীর তীর দিয়ে একাধিক এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগ প্রদর্শনী, চিত্রাঙ্কন এবং আলোকচিত্র প্রতিযোগিতা, লোকসঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন হয়েছে। পাশাপাশি থাকছে ইন্টারঅ্যাক্টিভ যোগ ইনস্টলেশন, সেলফি জোন এবং জনসচেতনতা প্রদর্শন।

0: সভাকক্ষে 3000 ড্রোন নিয়ে এক অভিনব শোয়ের আয়োজন হয়েছে। এই শহরের 45টি জায়গায় এলইডি স্ক্রিনে লাইভ যোগা শো চলবে। প্রায় 500টি নৌকো নিয়ে গঙ্গার বুকে যোগাভ্যাসের বিশেষ অনুষ্ঠান।
1: অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে।
2: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। বন্ধুরা, আমরা কিষাণবাণী অনুষ্ঠানে বিভিন্ন ধরনের চাষবাসের কথা আমরা আলোচনা করে থাকি। আপনারা ইদানিং একটা কথা শুনবেন, প্রায়শই আপনারা শুনে থাকেন, খেতি বাঁচাও অভিযান। কেন আমরা কথাটা বলছি? না তো, আমাদের যে ক্ষেত সেই ক্ষেত কিন্তু আজ আমাদের বাঁচানোর কথা বলছি, কারণ এই ক্ষেতের অবস্থা কিন্তু শরীর যা স্বাস্থ্য সেই স্বাস্থ্য কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, কারণ আমরা প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেছি, কীটনাশক ব্যবহার করেছি, যার জন্য মাটির স্বাস্থ্য কিন্তু একদম খারাপ হয়ে গেছে, যার ফলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলন সেই ফলন কিন্তু আমরা আর পাই না। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা আমাদের ক্ষেত বাঁচাবো, কী করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলন সেই ফলনটা আমরা পাবো সে বিষয়ে আলোচনা করব। এই আলোচনার জন্য আমরা পেয়েছি একজন মহিলা কৃষক বন্ধুকে, এসেছেন দফরপুর, নবগ্রাম ব্লকের দফরপুর গ্রাম থেকে মল্লিকা সিংহ রায়। নমস্কার মল্লিকাদি। মল্লিকাদি একজন কিন্তু কৃষক, একদিকে কৃষক এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের কৃষকদেরকে কিভাবে, প্রান্তিক কৃষক একদম, কিভাবে চাষের খরচটাকে কমানো যায়, কিভাবে রাসায়নিক সারটাকে কম ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে আমরা সার তৈরি করতে পারি, প্রাকৃতিক উপায়ে আমরা কিভাবে জীবাণু সার তৈরি করতে পারি, এই সব বিষয় নিয়ে কিন্তু কথা বলবো মল্লিকাদির সঙ্গে। মল্লিকাদি, প্রথমেই আপনাকে আমরা জানতে চাইব যে আপনি মূলত কি করেন, কিভাবে এই চাষের সঙ্গে, আপনি নিজে তো একটা চাষ করছেন বাড়িতে, তো এই চাষের সঙ্গে এই যে একটা কাজ, অনেক কৃষককে সেই শিক্ষা দেওয়া, মানে শিক্ষা দেওয়া যে জৈব সারের ব্যবহার করা বা প্রাকৃতিক চাষের দিকে একটু আসা, তো এটা কিভাবে করছেন আর এই করে লাভটাই বা কতটা রয়েছে? আপনি মানে কোন কাজের সঙ্গে যুক্ত, কিভাবে?
1: আমি একজন নিজে চাষি এবং 1917 সালে আমি যখন একটা প্রশিক্ষণ পাই WBSRLM-এ, তো ওখান থেকে আমি জৈব কৃষির ওপর বা প্রাকৃতিক চাষের ওপর আমি একটা প্রশিক্ষণ নিয়েছিলাম। প্রশিক্ষণের পর আমি CRP হিসেবে এখন কাজ করছি, আমি এখন কমিউনিটি রিসোর্স পার্সন। তো আমার হাতে এখন 550 পরিবার আছে, আমি একটা পঞ্চায়েতে 550 পরিবার নিয়ে কাজ করছি এবং তাদের যে জীবন জীবিকা বা জীবন জীবিকার যে মান উন্নয়ন, মানে চাষের খরচা কমিয়ে রাসায়নিকটাকে বাদ দিয়ে কী করে আমরা জৈব চাষের ওপরে মানে ধীরে ধীরে এগিয়ে যাব, সেই প্রশিক্ষণটা আমরা কিন্তু দিচ্ছি একদম হাতে কলমে।
0: কত পরিবারকে?
1: 500 পরিবার।
0: 500 পরিবারকে বিভিন্ন ট্রেনিং এর মধ্যে দিয়ে নাকি?
1: হ্যাঁ, বিভিন্ন ট্রেনিং এর মধ্যে দিয়ে, কারণ ওদের আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং ওদেরকে ওদের যে পরিবেশ বান্ধব, ওদের বাড়িতেই কিন্তু সমস্ত উপাদানগুলো আছে, সমস্ত সম্পদ কিন্তু বাড়িতেই আছে, সেগুলো কিন্তু ওরা জানে না সেগুলো কিভাবে কাজে লাগাবো। আমরা সেইগুলোকে ওদেরকে বলে এবং সেই প্রশিক্ষণগুলো করাচ্ছি, যেমন নিম পাতা, গোবর, গোমূত্র, বিভিন্ন রকম লতা পাতা, প্রাকৃতিক, হ্যাঁ, যেগুলো
0: চাষ মানে প্রকৃতি থেকে,
1: প্রকৃতি থেকে নিয়ে আমরা লতা পাতা দিয়ে সেগুলোকে মিশিয়ে, হ্যাঁ মিশিয়ে।
0: এর মধ্যে কি কি শেখাচ্ছেন? সারটা কিভাবে মাটিতে, আমরা তো রাসায়নিক সার ব্যবহার করি, রাসায়নিক সারের বদলে আমরা কিভাবে এই সারটাকে তৈরি করে ব্যবহার করব?
1: দেখুন, মাটি কিন্তু, মাটিকে কিন্তু আমরা নিজের মায়ের সঙ্গে তুলনা করি, কারণ মাটির স্বাস্থ্যটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো মাটির স্বাস্থ্য বজায় রাখার জন্য আমরা কিছু উপাদান ব্যবহার করি যেগুলো মাটিকে ভালো রাখতে পারে এবং মাটির জীবাণুজীব বাড়ায়, মাটির উর্বরা শক্তিটা বাড়ায়। তো সেক্ষেত্রে আমরা ঘন জীবামৃত ব্যবহার করব,
0: ঘন জীবামৃত
1: যেটা আপনার গোবরের সঙ্গে বেসন, গুড় আর দিয়ে আর গরুর পেচ্ছাপ দিয়ে আমরা ওটাকে মেখে 7 দিন রেখে যখন একটা জীবাণু তৈরি হবে ওর মধ্যে, একটা সাদা আস্তরণ পড়বে, সেই আস্তরণ পড়ে গেলে আমরা বুঝে নেব যে ওর মধ্যে জীবাণু জীব তৈরি হয়ে গেছে, তখন কিন্তু আমরা জমিতে ওটা ফেলার মতো সিচুয়েশনে চলে আসব।
0: এর পরিমাণ আছে কিভাবে?
1: এর পরিমাণ হলো 1 কুইন্টাল 1 বিঘা জমিতে প্রয়োগ করতে হবে।
0: কিভাবে মানে তৈরিটা আমরা যে করব, যে মানে বস্তুটা তৈরি হবে সেটার পরিমাণটা কতটা,
1: মানে কতটা পরিমাণ দিয়ে তৈরি করব? হ্যাঁ, আমরা 1 কুইন্টাল গোবরে,
0: আমরা 1 কুইন্টাল যদি ওই সারটা তৈরি করি তাহলে কতটা কি লাগবে?
1: হ্যাঁ, আমরা যদি ঘন জীবামৃত তৈরি করি তাহলে আমি 1 কুইন্টাল গোবর নেব, তার সাথে আমি 1 কেজি বেসন নেব, যে কোনো ডালের গুঁড়ো বেসন, এবং 1 কেজি মতো আমি ঝোলা গুড় নিয়ে নেব, তার সঙ্গে 1 থেকে 2 লিটার মতো আমি গরুর পেচ্ছাপ নিয়ে নেব, গোমূত্র, ওইটাকে আমরা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে আমরা 7 থেকে 8 দিন একটা ছাওয়া জায়গায় রেখে দেব। রাখলে আমার কিন্তু রাখার পরে কিন্তু ওই ওই গোবরের উপরে
0: 7 থেকে 8 দিন, ঠিক আছে,
1: গোবরের

0: বিঘা জমির জন্য প্রযোজ্য।
1: আচ্ছা, এক বিঘা জমির জন্য,
0: এক বিঘা জমির জন্য
1: কখন ব্যবহার করবে?
0: এটা আপনার জমিতে যখন চাষ দেবে,
1: প্রথম চাষ দেবে
0: তখন ব্যবহার করা যাবে ধানের ক্ষেত্রে। আর ধান পোতার পরে যে ইউরিয়া যে চাপানটা দেয়, সেই চাপানটাও কিন্তু ওই ঘন জীবামৃত দেওয়া যাবে, কারণ ঘন জীবামৃত ইউরিয়ারই বিকল্প কাজ করে।
1: আচ্ছা, তো এটা যখন ব্যবহার করবে, এটা কি ওই ডাইরেক্ট ব্যবহার করবে না ওটাকে জলের সঙ্গে মিশিয়ে আর একটু পাতলা করে তারপরে?
0: নাইট্রোজেনের ঘাটতিকে পূর্ণ করে,
1: নাইট্রোজেনটাকে পূরণ করবে।
0: আমরা যে উপাদানগুলো দিব সেটা হচ্ছে পোকা নিয়ন্ত্রণের জন্য, এটা মাটির স্বাস্থ্যের জন্য গেল, মাটির স্বাস্থ্য গেল, মাটিকে আমরা শোধন করে নিলাম এবং মাটির নাইট্রোজেনের ঘাটতি পূর্ণ করলাম। এবার আমরা যখন গাছ রোপণ করব বা গাছ লাগাবো, সেখানে তো বিভিন্ন রকম পোকা কিংবা পোকামাকড়ের উপদ্রব হতেই পারে, তো সেখানে আমরা রাসায়নিকটাকে না দিয়ে আমরা জৈব উপাদান, রাসায়নিকটা আমরা ব্যবহার করবো না, রাসায়নিক যে কীটনাশক সেটা আমরা ব্যবহার করব না। আমাদের আমাদের কাছে আমরা যে উপাদানগুলো বানাচ্ছি তার মধ্যে কিছু উপাদান আছে যেগুলো গাছে আমরা পোকা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতে পারবো, যেমন নিমাস্ত্র, যেমন আপনার হচ্ছে আগ্নেয়াস্ত্র, যেমন ব্রহ্মাস্ত্র, অমৃত জল, এগুলো
1: এগুলো কিভাবে আমরা তৈরি করব?
0: যেমন নিমাস্ত্র বলি, নিমাস্ত্র আপনার 5 লিটার গোমূত্রের সঙ্গে আমরা 5 কেজি নিম পাতা দিয়ে দেবো আর 4 কেজি মতো গোবর, আর নিম পাতাটাকে ভালো করে থেঁতো করে নিয়ে আমরা এই 3টে উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব, একসঙ্গে মিশিয়ে আমরা 24 ঘন্টা রেখে দেবো। তখনই কিন্তু 24 ঘন্টা পর মাঝে কিন্তু আমি 2 বার নেড়ে দেবো, নেড়ে একটা ছাওয়া জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ওটাকে 24 ঘন্টা পর ভালো করে ছেঁকে নিয়ে আমরা বোতলের মধ্যে ভরে রাখবো। এই যে নিমের ওষুধটা আমি তৈরি করে নিলাম, নিমাস্ত্র, এটা কিন্তু আমার 6 মাসের জন্য রয়ে গেল। একবার যদি আমি তৈরি করি তাহলে এটা কিন্তু আমার 6 মাস ব্যবহার করা যাবে। এইটা আমি 1 লিটার জলে 10 ml করে দিয়ে যে কোনো গাছে স্প্রে করতে পারবো। গাছে পোকা নিয়ন্ত্রণ বলুন, হ্যাঁ পোকা নিয়ন্ত্রণ বলুন, যেমন বেগুন লঙ্কার ক্ষেত্রে কি হয়, আপনার লেবুর ক্ষেত্রে কি হয়, ফুল পড়ে যায়, ফলটা হতে যাওয়ার আগে, গুটি আসার আগে ফুলটা পড়ে যায়, এই যে ফুল পড়ে যাওয়া এটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন রকম পোকার উপদ্রব থেকেও গাছটাকে সুরক্ষিত রাখে।
1: বিভিন্ন রোগও তো, যে রোগের আক্রমণ হয় পাতা কুকড়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া, এগুলো কি হবে?
0: পাতা যদি হলুদ হয়ে যায় সেটা তো আপনার নাইট্রোজেনের ঘাটতির জন্য, অনেকটা পাতা হলুদ হয় সেটা তো আমার মাটিতে ঘন জীবামৃত আমি প্রয়োগ করেছি, আর তার জন্য আমরা কি করছি, বীজটাকেও শোধন করে নিচ্ছি। যেমন এই যে আমাদের জৈব উপাদান কিন্তু আর এক রকমের আছে, যেটা বীজ শোধন করার, যেটা হচ্ছে বীজামৃত দিয়ে আমরা বীজ শোধন করে নিচ্ছি। ওই যখনই আমরা বীজটা শোধন করে নেব তখন কিন্তু এই যে ফ্যাঙ্গাস ঘটিত যে রোগগুলো, জীবাণু ঘটিত যে রোগগুলো, সেগুলো কিন্তু গাছের কম আসবে,
1: সেগুলো কম আসবে। তার মানে এই প্রাকৃতিক চাষের মাধ্যমে বা ন্যাচারাল ফার্মিং এর মাধ্যমে আমরা কিন্তু সমস্ত বিষয়টা করতে, মাটির স্বাস্থ্য যেমন আমরা বজায় রাখতে পারছি এবং আমরা বীজটাকে শোধন করতে পারছি, আবার আমরা রোগ পোকা নিয়ন্ত্রণও করতে পারছি। এতে কি যে ফলনটা আমরা পাবো, যে ফসলটা পাবো, সেই ফসলটা কতটা আমাদের শরীরের পক্ষে উপকারী?
0: আমরা রাসায়নিক বাদ দিয়ে যে জৈব উপাদান দিয়ে যদি আমরা চাষ করি তাহলে যে ফসলটা উৎপন্ন হবে সেই ফসলের কিন্তু মেয়াদ বাড়বে। কারণ বলি, আপনি যদি এই জৈব মানে পদ্ধতিতে যদি আপনি পেঁয়াজ কিংবা রসুন আপনি যদি চাষ করেন, দেখা যাবে যে এই পেঁয়াজ রসুনটা কিংবা আলু আপনি অনেক দিন ঘরে রাখতে পারবেন, নষ্ট হবে না, কিন্তু রাসায়নিক যখন আপনি ব্যবহার করবেন জমিতে তখন কিন্তু বেশি দিন আপনি রাখতে পারবেন না, ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমরা যে খাবারটা গ্রহণ করব সেটার সাথে সাথে কি আমাদের শরীরেও কিন্তু রাসায়নিকের যে আপনার মানে খারাপ যে প্রতিক্রিয়া সেটা কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধবে, এবং আমরা সেটা কি করব, আমরা সেটাকে রাসায়নিক ব্যবহার না করে আমাদের যে শারীরিক যে সমস্যাটা আমাদের হবে সেটা তো আমরা বুঝতেই পারবো। তো সেই ক্ষেত্রে আমরা জৈব ব্যবহার করব এবং জৈব যে মানে উপাদানগুলো তৈরি হবে, আমার যে পণ্য যে তৈরি হবে সেটা কিন্তু খেলে আমরা বেশি দিন মানে কি
1: আমাদের
0: শরীরটা ভালো থাকবে এবং রোগ থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো।
1: এখন তো প্রত্যেকটা ঘরে ঘরেই তো রোগ একদম মানে বাধা ধরা হয়ে গেছে, কারণ আমরা যতটা পারবো যে আমরা রাসায়নিকটাকে কম ব্যবহার

0: করব, এবং কারণ হচ্ছে জমির স্বাস্থ্যটা তো নষ্ট হয়েছে, সেটাকে আমাকে বাঁচাতে হবে, এবং এবং আমাদের প্রত্যেকের মানে পরিবারের মানুষের কিন্তু স্বাস্থ্যটাও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের রোগে বাসা বাঁধছে, বিভিন্ন প্রত্যেকটা পরিবার কিন্তু আজকে এই অবস্থা, কারণ একমাত্র এই মানে কীটনাশকের ব্যবহারের ফলে, এবং শুধু মানুষ নয় এবং প্রকৃতি পর্যন্ত মানে দূষিত হয়ে যাচ্ছে এর ফলে। তো এখান থেকে বাঁচতে গেলে আমাদেরকে এইসব ব্যবহার করতে হবে। আমরা আশা করব যে আপনি আরও বেশি করে আরও বেশি পরিবারকে এই ধরনের শেখান, তারা কি উৎসাহিত এই এই বিষয়গুলো শিখতে?
1: হ্যাঁ, শিখে উৎসাহিত, কারণ
0: ব্যবহার করছে
1: জমিতে, আমরা ট্রেনিংগুলো করাচ্ছি, দিদিরা নিজেরা ব্যবহার করছেন, এবং দিদিরা আমাদেরকে বলেন যে দিদি আপনারা ভালো কাজ করেছেন বা ভালো প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন, আমরা গাছে যখনই ব্যবহার করছি নিমাস্তটা তখনই কিন্তু আমাদের পোকাগুলো নিয়ন্ত্রণ হচ্ছে, এবং গাছের যে ফুল জালি সেটাও কিন্তু কম পড়ছে।
0: আচ্ছা,
1: ওনারা কিন্তু আশার আলো দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু ওনারা পাচ্ছেন।
0: আচ্ছা, তো এইভাবে আপনারা কাজগুলো করে,
1: এইভাবে আমরা কাজগুলো করছি,
0: করে যাচ্ছেন। বেশ, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মল্লিকা সিংহ রায়ের যে চাষবাস এবং তার যে প্রশিক্ষণ, বিভিন্ন শুধু তিনি নয়, তার আশেপাশে যত কৃষক পরিবার রয়েছে তাদেরকেও কিন্তু এই ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষির মাধ্যমে কিভাবে আমরা চাষবাস করতে পারি, করে চাষের খরচটাকে কমিয়ে আমরা সুস্থ সবল একটা ফসল বা ফলন যাতে আমরা পাই, সেই ব্যবস্থা কিন্তু ওনারা করে যাচ্ছেন। মল্লিকা দি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার।

0: प्रवेश द्वार बन रहा है।
1: इस अवसर पर प्रधानमंत्री ने राष्ट्रपति द्रौपदी मुर्मू को उनके 68वें जन्मदिन की शुभकामनाएं भी दी। इस दौरान ओडिशा में 47,000 करोड़ रुपए से अधिक की लागत वाली विभिन्न विकास परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया गया। बाद में प्रधानमंत्री नरेंद्र मोदी पश्चिम बंगाल के हुगली जिले के तारकेश्वर में पश्चिम बंगाल दिवस समारोह में शामिल हुए। इस दौरान उन्होंने राज्य में विभिन्न विकास परियोजनाओं का लोकार्पण और शिलान्यास किया। श्री मोदी ने कहा कि इन परियोजनाओं से राज्य की ग्रामीण अर्थव्यवस्था मजबूत होगी।
0: आज यहाँ सैकड़ों करोड़ रुपए की विकास परियोजनाओं का उद्घाटन शिलान्यास हुआ है। रेल, रोड, कृषि, इससे जुड़ी परियोजनाएं बंगाल को नई गति देगी। इन परियोजनाओं से यहाँ की ग्रामीण अर्थव्यवस्था को मजबूती मिलेगी। मैं बंगाल के लोगों को इन विकास परियोजनाओं की बधाई देता हूँ।
1: श्री मोदी ने प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किश्त भी जारी की। इसके अंतर्गत देश के 9,44,00,000 किसानों के बैंक खातों में 18,880 करोड़ रुपए से अधिक की राशि सीधे अंतरित की गई। प्रधानमंत्री कोलकाता में कल स्वदेश में निर्मित नौसेना के 3 जहाजों INS दुनागिरी, INS संशोधक और INS अग्रय का अनावरण करेंगे। इन पोतों में 75% से अधिक स्वदेशी सामग्री का उपयोग किया गया है। इनके निर्माण में 200 से अधिक सूक्ष्म, लघु और मध्यम उद्यमों ने योगदान दिया है। सरकार ने जनहित में 16 फिक्स्ड डोज कॉम्बिनेशन FDC दवाओं के उत्पादन, बिक्री और वितरण पर तत्काल प्रभाव से प्रतिबंध लगा दिया है। सर्वोच्च न्यायालय के निर्देश पर विशेषज्ञ समिति की समीक्षा के बाद ये फैसला लिया गया। समिति ने पाया कि इन दवाओं के संयोजन का पर्याप्त चिकित्सीय औचित्य नहीं है और इनके उपयोग से स्वास्थ्य संबंधी जोखिम हो सकते हैं। राष्ट्रीय परीक्षा एजेंसी NTA कल होने वाली NEET UG 2026 पुनर्परीक्षा के तैयारियों के तहत आज देश भर में मॉक ड्रिल कर रही है। सुबह 9 बजे शुरू हुआ ये अभ्यास पूरे दिन जारी रहा। इस अभ्यास में 2.5 लाख से अधिक सुरक्षाकर्मी शामिल रहे। भारत सोमवार से शुरू हो रही 2 दिवसीय ब्रिक्स राष्ट्रीय सुरक्षा सलाहकारों की बैठक की मेजबानी करेगा। बैठक की अध्यक्षता राष्ट्रीय सुरक्षा सलाहकार अजीत डोभाल करेंगे। बैठक में नई तकनीक से जुड़े सुरक्षा खतरों और आतंकवाद से निपटने के उपायों पर भी चर्चा होगी। बोलिविया के राष्ट्रपति रोड्रिगो पास ने देश भर में ईंधन की कमी, रिकॉर्ड महंगाई और लगभग 50 दिनों से जारी सरकार विरोधी प्रदर्शनों और सड़कों की नाकेबंदी के बाद पूरे देश में आपातकाल की घोषणा की है। चेन्नई में तीसरे और अंतिम एक दिवसीय अंतर्राष्ट्रीय क्रिकेट मैच में अफगानिस्तान ने भारत को 219 रन का लक्ष्य दिया है। जवाब में ताजा समाचार मिलने तक भारत ने चौथे ओवर में बिना किसी नुकसान के 35 रन बना लिए हैं। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz-এ। এখন শুনবেন বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ বিশেষ যোজনাগুলি নিয়ে বিশেষ অনুষ্ঠান।
3: প্রধানমন্ত্রীর 12 বছর পূর্তি উপলক্ষে মানুষের জন্য যে সমস্ত জনহিতকর প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো নিয়ে বিশ্লেষণ আর আমাদের বিশেষ অনুষ্ঠান। আজকের আমাদের বিষয় রয়েছে মানুষের জন্য ন্যূনতম সেবা সরকারের পক্ষ থেকে। আসলে অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ জনকল্যাণ কিন্তু মানুষের সাংবিধানিক অধিকার। এই যে সাংবিধানিক অধিকার আমরা বলছি, কিন্তু মানুষের কাছে, মানুষের দরবারে কতখানি সেগুলো পৌঁছচ্ছে, মানুষ কিভাবে পাবে, সেই সব বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের আলোচনায় উপস্থিত হয়েছেন বহরমপুর গার্লস কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডক্টর নন্দিনী চক্রবর্তী, নমস্কার।
4: নমস্কার।
3: আমাদের আজকের যে বিশেষ অনুষ্ঠান, আমাদের প্রধানমন্ত্রীর 12 বছর পূর্তি হয়েছে, সেই উপলক্ষে মানে রাষ্ট্র তো মানুষের জন্য, সমাজের জন্য, সমাজের কল্যাণের জন্য, আর আমাদের যে বেসিক নিডস বা সার্ভিসেসগুলো রয়েছে, যে ন্যূনতম সেবা আমরা বলি, সেই সেবাগুলো মানুষ কতখানি পাচ্ছে, কী কী প্রকল্পগুলো এই মুহূর্তে বেশি জনপ্রিয় এবং মানুষের কল্যাণে এসেছে সর্বাধিক, সেগুলো নিয়ে আজকে আলোচনা করি। তো প্রথমেই যে এই যে আমরা বারবার বলছি মানুষের জন্য ন্যূনতম সেবা, এই ন্যূনতম সেবাগুলো কী কী?
4: দেখুন, বর্তমানে জনকল্যাণমূলক রাষ্ট্রের যে ধারণাটা আমরা বিভিন্ন তাত্ত্বিক দিক থেকে পাই, তাতে রাষ্ট্রের উদ্দেশ্য হবে যে শর্তবিহীনভাবে সমাজের সব থেকে বঞ্চিত মানুষের কাছে সব থেকে যে সুবিধাটা দেওয়া প্রয়োজন, সর্বোচ্চ রাষ্ট্রের তরফে যেটা সর্বোচ্চভাবে সম্ভব, সেই সেবাটিকে সেই ন্যূনতম জায়গায় পৌঁছে দেওয়া, সেই ন্যূনতম সুযোগ সুবিধাগুলো সেই বঞ্চিত মানুষটিকে দেওয়া, যাতে সে জীবন ধারণের ন্যূনতম শর্তগুলো পূরণ করতে পারে এবং বাঁচতে পারে। এবার আমাদের ভারত কিন্তু এই আজকে জুন মাসেই বলছি গ্রোথ রেট 7.7%, যথেষ্ট প্রমিসিং একটা গ্রোথ রেট, ভারতের আর্থিক সমৃদ্ধির একটা উজ্জ্বল চেহারা দেখায়। এখন এই গ্রোথ রেটটি যে আমরা যে সুবিধা পাচ্ছি সেটা কতখানি সাধারণ মানুষের কাছে সরকার পৌঁছে দিতে পারছে, সেটা সরকারের কাছে একটা চ্যালেঞ্জ। সবথেকে আশার বিষয় হলো যে আমরা গত দশকে বেশ কিছু ইমপ্রুভমেন্টস এই সেক্টরগুলোতে লক্ষ্য করেছি, যা তাত্ত্বিক দিক থেকে এবং বাস্তবিক ক্ষেত্রে তারা সাধারণ মানুষের অনেক কাছাকাছি পৌঁছে গেছে।
3: হ্যাঁ, মানে রাষ্ট্রের কাছ থেকে আমরা যা যা আশা করেছি সেগুলো খানিকটা হলেও আমরা পৌঁছেছি।
4: হ্যাঁ, অন্তত আমরা বলতে পারি রাষ্ট্র এগিয়েছে, রাষ্ট্র বুঝেছে কি দরকার। যেটা আগে ছিল সেটি হচ্ছিল একদম
3: ন্যূনতম চাহিদা বলতে আমরা বুঝতাম যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এখন কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ নয়,
4: না, কারণ মানুষ তো তার সভ্যতার দিকে
3: এগিয়েছে, সরিষার জল খেতে শিখেছে, শিক্ষার আলো,
4: শিক্ষার আলো পেতে শিখেছে, তাদের ব্যাংকিং অ্যাক্টিভিটিস আছে, তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, মজুর, যারা মজুর তারাও তো এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের ট্রাভেল করতে হয়, এবং সেটি অবশ্যই সস্তায় হতে হবে, কারণ তাদের কাছে মেইন কথা হলো কানেক্টিভিটি। আপনি কানেক্টিভিটি যেখানেই যেভাবেই পারুন না কেন, ডিজিটাল কানেকশন ভারত অলরেডি এস্টাবলিশ করেছে, ভারতের 100 কোটি মানুষের উপর মানুষ মোবাইল ব্যবহার করে,
3: এবং প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া,
4: ডিজিটাল ইন্ডিয়া এবং
3: ব্যাপকভাবে সাড়া ফেলে।
4: হ্যাঁ, এবং ভারত কিন্তু বিশ্বকে পথ দেখায় ডিজিটাল যে ট্রানজ্যাকশন, মোবাইল ভিত্তিক ডিজিটাল ট্রানজ্যাকশন, এটা কিন্তু ভারত কোভিড পিরিয়ড এটা আমরা বলতে পারি বিশাল একটা অ্যাচিভমেন্ট আমাদের বর্তমান সরকারের, যে ডিজিটাল দুনিয়াটাকে উনি, ওনা যারা মন্ত্রী আছেন বা যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছেন, তারা একদম সাধারণ মানুষের কাছে, এমনকি বিপিএল মানুষের কাছেও তারা পৌঁছে দিয়েছেন, তার ফলে কানেক্টিভিটি আছে, কানেকটিভিটি এস্টাবলিশ হয়েছে, এবং শুধু ডিজিটাল নয়, রোড কানেকটিভিটির তো বিশাল উন্নতি হয়েছে, ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো কিন্তু একটা ডিস্টিংক্ট অবজেক্টিভ নিয়ে কাজ করে চলেছে, এটাই হচ্ছে আগের থেকে এখনকার। আগে কি ছিল, বেনিফিশিয়ারি গোনা হতো, বেনিফিশিয়ারির কাছে একটা মধ্যস্থতাকারী বা যে কোনো কিছু ইন্টারমিডিয়েট বলা হয়, তারা থাকতেন এবং তাদের মাধ্যমেই দেওয়া হতো, এখন সেটা নয়,
3: তার ফলে অনেক অসুবিধার সৃষ্টি হতো,
4: হয়তো
3: পৌঁছতো না যে প্রকৃতপক্ষে পাওয়ার অধিকারী তার কাছে,
4: পৌঁছতো না, এবং ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে, এবং শুরু হয়েছিল 2000 সাল নাগাদ, কিন্তু এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোর যে পুরো রূপটা, যেটা একদম ভিজিবিলিটি, সেটা কিন্তু আস্তে আস্তে বর্তমানে এখন বেড়ে গেছে, এখন প্রত্যেকের কাছে জানে, তারা তাদের কাছে ইনফরমেশন আছে, কোথা থেকে আছে, ডিজিটাল কানেকটিভিটি আছে। এবার এই ডিজিটাল কানেকটিভিটি আর অ্যাকচুয়াল কানেকটিভিটির মধ্যে একটা যোগাযোগ স্থাপন করাটা বর্তমানের
5: সবথেকে
3: সরকারের একটা মহৎ
5: মহৎ একটা
3: কিভাবে পৌঁছবে এবং কি কি প্রকল্পগুলো রয়েছে এইগুলো একটুখানি আমাদের আলোচনা শুরুতে জানা
5: দরকার। সেই পুরনো যে আমাদের একটি থাকার জায়গা চাই
3: একদম,
5: এবং এখানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা।
3: আবাস যোজনা
5: এটি আগেও ছিল, ছিল না অন্য নামে ছিল, নাম চেঞ্জ হয়েছে, কিন্তু শুধু নাম চেঞ্জ হয়নি, তার কিছু কিছু দিকও চেঞ্জ হয়েছে। এখানে দুটো ভাগ আছে, একটা আরবান একটা রুরাল, একটা আরবান একটা রুরাল। এবং এখানে কিন্তু শুধু বিপিএল নয়, যারা মিডল ইনকাম গ্রুপ তারাও কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি, লোয়ার ইনকাম গ্রুপ আছে, মিডল ইনকাম গ্রুপ আছে। এখানে আমি একটু বলি, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি, যাদের আপ টু 3 লাখ পর্যন্ত বার্ষিক রোজগার, তারা হচ্ছে ইডাব্লিউএস, তারা পেতে পারেন। যাদের 3-6 লাখ টাকা বার্ষিক আয় তারা পেতে পারেন, যাদের 6 লাখ টাকা থেকে 18 লাখ টাকা বার্ষিক আয় তারাও পেতে পারেন। শর্ত একটাই, তাদের জমি থাকতে হবে, তাদের একটা নিজস্ব ল্যান্ড অল্প থাকতে হবে, যাতে তারা কনস্ট্রাকশন ওয়ার্কটা করতে পারেন।
3: আচ্ছা,
5: আবার আমি বাড়ির সঙ্গে সঙ্গে আর কি দরকার, শৌচাগার দরকার, শৌচাগার দরকার। স্বচ্ছ ভারত মিশন একদম 1914 সালেই শুরু হয়েছিল, কিন্তু সেখানে সমস্ত জায়গা পরিষ্কার, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যে স্বাস্থ্যের পক্ষে কতখানি জরুরি সেটা আমাদের বারবার করে বোঝানো হয়েছিল। এখন ব্যাপারটা কি জানেন, আমাদের দুরকম ডিমান্ড থাকে, একটা যে কোনো গরিব মানুষের বলুন আমাদের বলুন, একটা হচ্ছে ভয়েস ডিমান্ড, একটা হচ্ছে আনভয়েস ডিমান্ড। ভয়েস ডিমান্ডটা হচ্ছে যে ডিমান্ডটা লোকে করে, খাবার চাই, চাকরি চাই, কিন্তু কিছু আনভয়েস ডিমান্ড থাকে যেগুলো মানুষকে ভাবতো না যে এগুলো সরকারের কাছে চাওয়া যায়, যেমন পরিশ্রুত জল,
3: একদম
5: আবার পরিষ্কার স্যানিটেশন একটা, তারা ওপেন ডিফেকেশন করতো, তারা বাইরে চলে যেত, তারা মনে করতো সেটাই সঠিক,
3: সঠিক
5: ঠিক আছে, আমরা তো এভাবেই করে এসেছি, কিন্তু এভাবে যে করা যায় না, এটাও যে সরকারি ডিমান্ড, আমরা সরকারের কাছে এটা ডিমান্ড করতে পারি, হ্যাঁ আমাদের একটা এরকম আলাদা জায়গা চাই। সেই যে আনভয়েস ডিমান্ড সেটাকে ট্যাপ করা খুব জরুরি, এবং এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো করেছে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, মেয়েদের জন্য রান্নাঘরে তো
3: নাকের জলই, নাকের জলই হতে হবে
5: একদম। এবং এই ব্যাপারটা বললাম তো, আনভয়েস ডিমান্ড, সমাজ বলে দিয়েছে তোমাকে কষ্ট করে রান্না করতে হবে, কি করে করবে সেটা তোমার ব্যাপার, তারা কাঠ কুড়োতে যাচ্ছে, উনুন ধরাচ্ছে, কিন্তু তাদের যে একটা কুকিং ফুয়েল, একটা ধোঁয়া বিহীন একটা রান্নাঘর পাওয়ার অধিকার আছে, সুস্থভাবে রান্না করার অধিকার আছে, এই যে ফুয়েলের যে কনসেপ্ট, এই যে নতুন ভাবে ভাবা, এই উজ্জ্বলা যোজনা সেটা করেছে। হ্যাঁ, একটা বর্তমান পরিস্থিতিতে ওটিকে 9টা সিলিন্ডারের বদলে 4টা সিলিন্ডার করা হয়েছে, কারণ বর্তমানে তো খুবই সমস্যা চলছে,
3: সমস্যা চলছে ফুয়েলের।
5: বছরে 4টে করা হয়েছে, 18 বছরের বেশি যে কোনো বিপিএল মহিলাই এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, তারা 300 টাকা সাবসিডিও পাবে। এবং সব থেকে বড় কথা কি আরও একটা আছে, আমরা যেটা বাড়িতে পরিশ্রুত জল, ড্রিঙ্কিং ওয়াটার,
3: একদম
5: জল জীবন মিশন,
3: জল
5: জল জীবন মিশন, জল পৌঁছে দেওয়া, রুরাল রোড কানেক্টিভিটি, সেটা আগের থেকে অনেক বেড়েছে। এবং আমি একটুখানি বলি যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখন 4 কোটিরও বেশি পাকা বাড়ি তৈরি হয়েছে। জল জীবন মিশনে 2019 সালে 3 কোটির মতন মানুষ এই সুবিধাটি পেতেন, এখন 15 কোটির বেশি মানুষ, ভারতবর্ষের মানুষ বাড়িতে পরিষ্কার জলের সুবিধা পান। বুঝতেই পাচ্ছেন সংখ্যাটা
3: কতখানি
5: বেড়ে গেছে। আরেকটা আমি আপনাদের বলবো যে ডিজিটাল কানেক্টিভিটি,
3: যে মানুষের একটা নিজস্ব অ্যাকাউন্ট
5: থাকবে, তার জন্য জনধন, যোজনা, যেখানে আপনারা সবাই জানেন জিরো ব্যালেন্স,
6: জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট,
5: জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করতে হবে, যাতে এই সমস্ত প্রকল্পগুলি টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যায়,
6: অ্যাকাউন্টে
5: পৌঁছে যায়, অ্যাকাউন্টে
6: পৌঁছে যায়, কোনো রকম মধ্যস্থতাকারী থাকবে না,
5: এবং প্রত্যেকটা মানুষ যাতে ব্যাংকিং

0: সেক্টরের মধ্যে চলে আসে। আগে কিন্তু বিশাল এই সরকারি প্রকল্পগুলোর, এটা কিন্তু একটা বলতে পারেন পরোক্ষ দিক, সমস্ত মানুষকে, ভারতবর্ষের সমস্ত মানুষকে ব্যাংকিং সেবার মধ্যে নিয়ে আসা,
1: এটা একটা বিরাট দিক।
0: আপনি একটু ভাবুন, আগে যখন ব্যাংকিং পরিষেবার মধ্যে আসতো না, তাদের যখন হঠাৎ ব্যাংকের দরকার হতো, তারা তো ব্যাংকটাকে চিনতই না। এই যে ডিজিটাল ট্রানজাকশন, চিনতই না, আমার দরকার নেই, ওগুলো শহরের লোকেরা করে, বড় লোকেদের ব্যাপার, এটা আমাদের জন্য নয়। এই যে আমাদের জন্য
1: এই কনসেপ্ট থেকে বের করে নিয়ে আসা,
0: এই ব্যাংক চেনার দরকার নেই, আমাদের তো অ্যাকাউন্টে টাকা রাখা টাকাই নেই, ব্যাংক কিসের? কিন্তু এই যে কনসেপ্টটা, এটাকে ব্রেক করেছে এই প্রকল্পগুলো, যে এখন একটা মানুষ কিন্তু ধার চাইতে গেলে ব্যাংকটাকে চিনে গেছে। এটা কিন্তু এই প্রকল্পে বলা নেই যে তুমি মানে তোমাকে এখানে বিনামূল্যে মানে সহজ শর্তে ঋণ দেওয়া হবে, এটা কিন্তু এই প্রকল্পে বলা নেই।
1: হ্যাঁ, কিন্তু প্রকল্পের জন্য
0: মানুষ চিনে গেছে। আর কি চিনেছে প্রকল্পে?
1: কম্পিউটারাইজড, এই যে আধার লিংক, মাঝখানে আমাদের সংযোগকারী হিসেবে ফোন এসে গেছে।
0: আমি তো বলছি যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, আগে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো বা যা হতো, ডেফিনেট একটা সেক্টর ছিল, সেক্টরটার টাকা দেওয়া হতো, সেন্টার স্টেট টাকার ভাগাভাগি ছিল, সেইখানে সেন্টারের একটা সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনশিপের মধ্যে পড়তো। কিন্তু এই যেগুলো না বলা কথা, যাকে আমরা বলি, মানুষ কি চিনলো? মানুষ মোবাইল কিনলো, কারণ জানলো যে আমাকে যদি দীর্ঘমেয়াদীভাবে এই প্রকল্পগুলোর সুবিধা পেতে হয় তাহলে এটা পাবো। আরেকটা ভাবুন, মানে সরকার, মানুষ ভাবলো যে সরকারি প্রকল্পগুলো সুবিধা পাওয়া যায়, যেটা আগে ভাবা হতো না, এই তো সুবিধা পাওয়া যায় না, আমি অ্যাপ্লাই করে কি করব, আমি তো পাবো না। কারণ যারা মাঝখানে আছে তারা, তাদের মধ্যে হয়তো কোথাও আমার যোগাযোগের গ্যাপটা পড়ে যাবে, আমরা কমিউনিকেশন
1: গ্যাপ হতো একটা।
0: এখন কি হয়, প্রথমে পাই তাদের দেখে উৎসাহিত হয়ে, এখন ব্যাংকের বাইরে, যে কোনো পঞ্চায়েতের বাইরে, যারা মানে মানুষ সরকার চিনেছে, আমাদের সরকার,
1: আমার অধিকার, আমাকে নিতে হবে,
0: আমার সরকার, আমাদের সরকার, আমাদের অধিকার, সরকারের কাছ থেকে আমরা অধিকারটা পাই, কেউ দেয় না। এই প্রকল্পের আমার মনে হয় সব থেকে বড় দিক এটাই,
1: এবং
0: আর দেখুন প্রকল্পগুলো এমন ভাবে করা আছে, পুরো মানে একটা বৃত্ত তৈরি করেছে, ছাড়ার কিছু নেই। যেমন হাউসিং,
1: অফলাইন অনলাইন এই ব্যাপারটা এসেছে, তাই না? মানুষ অনলাইন চিনতে শিখেছে, তাই না?
0: অনলাইন ট্রানজাকশন করতে শিখেছে,
1: একদম।
0: অনলাইনে টাকা এলো কিনা দেখে
1: শিখেছে,
0: সরকারি টাকা এলো কিনা, সরকারি টাকা যদি না আসে তবে কেন এলো না, সেটা প্রশ্ন করে,
1: খোঁজ নিতে শিখেছে।
0: হ্যাঁ, খোঁজ নিতে শিখেছে মানুষ এবং সরকার। এই যে একজন সরকার মানে ওপরতলার এক জিনিস, যে ভগবানের মতো শুনি পাওয়া যায় না, সে ছিটে ফোঁটা দেবে, আমরা তখন হয়তো বৃষ্টির জলের মতন ছিটে ফোঁটা পেলাম, ওপর থেকে কুড়িয়ে নিলাম, নিচ থেকে কুড়িয়ে নিলাম। এই প্রকল্পগুলো সেই জায়গা থেকে মানুষকে বের করে এনেছে। আমি আরেকবার বলছি যে বৃত্তটা তৈরি করেছে, হাউজিং, ড্রিঙ্কিং ওয়াটার,
1: হ্যাঁ,
0: শৌচালয়, স্যানিটেশন, ইলেকট্রিক, বাড়িতে মানে সহজ, মানে অল্প টাকায়, মানে আলোর কানেকশন,
1: হ্যাঁ হ্যাঁ,
0: রুরাল রোড কানেকটিভিটি,
1: একদম। তাহলে দেখুন ন্যূনতম যে নিডস, চাহিদা গুলো আমাদের,
0: আয়ুষ্মান,
1: হ্যাঁ, এবং আয়ুষ্মান,
0: আয়ুষ্মান ভারত,
1: বিরাট ব্যাপার,
0: আয়ুষ্মান ভারত একটা বিরাট ব্যাপার। একটা সাধারণ মানুষ যখন অসহায়ভাবে হাসপাতালে যায় রোগ হয়ে, আগে তো রোগ হয়ে মারা যেত, মানে এমনকি ওই যে বললাম যে চিন্তা করার অধিকার, চিন্তা করারও তো আমাদের একটা এরিয়া
1: লিমিটেশন আছে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ক্যাশলেস বেনিফিট পাবেন হাসপাতালগুলো থেকে স্বাস্থ্য সুবিধা পাওয়ার জন্য, কিন্তু এটা তো শুধু লেখা কথা, আপনার লেখা আছে যে এটা আপনি পাবেন, না বলা কথাটা হচ্ছে যে আমি আপনার পাশে, আপনার স্বাস্থ্য অসুবিধায় আছি, সরকার আছে আপনাদের জন্য, এবং সরকার এই যে সরাসরি যে মধ্যস্থতাকারী ছাড়াই একদম সরকার এবং বেনিফিশিয়ারি, এই যে একটা স্ট্রিট লাইনের মতন একটা ব্যাপার এখানে,
1: এবং একটা স্যাটিসফ্যাকশন,
0: স্যাটিসফ্যাকশন যে আমি পেলাম, আমি আমার অধিকারে পেলাম,
1: আমার সরকার আমার পাশে,
0: আমার সরকার আমার পাশে আছে, সে সরকার যেই হোক না কেন সেটা সরকার মানে আমাদের অভিভাবক স্থানীয় কেউ যার কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি,
1: একদম
0: অ্যাপ্রোচ করতে পারি, সেই অ্যাপ্রোচ করাটা কিন্তু গত এক দশক আমাদেরকে বুঝিয়েছে যে আমরা শুধু উপভোক্তা বলে কোনো কিছু নেই, আমরাও কোনো না কোনোভাবে এই অ্যাডমি মানে এই সরকারের সঙ্গেই আছি, তারা আমাদের সঙ্গে আছে, ওয়েলফেয়ার আমাদের চিন্তাভাবনাগুলোকে বুঝছে কোনো একটা এন্ড থেকে, এই ভাবনাটা এসছে,
1: এই ভাবনাটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটাই কিন্তু একটা যুগান্তকারী সাফল্য। হ্যাঁ, আমাদের দেশে যেখানে মানে কম্পিউটারাইজড এগুলো, যে এই যে অনলাইন পরিষেবা, এই পরিষেবা প্রতিটি মানুষের মধ্যে মনের মধ্যে ঢুকে যাওয়া, এইটা একটা বিরাট
0: মহিলা
1: পদক্ষেপ, সরকারি দিক দিয়ে বেশি মহিলারা বেশি
0: মহিলাদের দিক থেকে, কারণ যে আপনি আজ থেকে 5-10 বছর আগেও তো আমি দেখেছি যে কোনো সরকারি কোনো যেখানে সুবিধা দেওয়া হচ্ছে ফর্ম ফিল আপ অনলাইন, সেখানে এগুলো কেউ মানে মাথায় নিত না, এটা বাড়ির পুরুষের ব্যাপার ছিল, কিন্তু আপনি এখন গিয়ে দেখবেন মিউনিসিপ্যালিটির বাইরে, যেখানে আধার কার্ডের ইয়ে হচ্ছে ডাকঘরের বাইরে, ব্যাংকের বাইরে একটা বিশাল সংখ্যক মহিলা, বিশাল সংখ্যক মহিলা, মানে যেটা শুরু হয়েছিল সেলফ হেল্প গ্রুপের মতন
1: স্বনির্ভর
0: গোষ্ঠী, সেটা কিন্তু আর শুধু স্বনির্ভর গোষ্ঠীতে ছড়িয়ে নেই, মানে কি বলবো, আমি যে আপনাকে আগে বললাম যে আমিও একটা পার্ট, আমি বাইরে নেই, আমার কোনো মানে এক্সক্লুশন হচ্ছে না, আমি ডেভেলপমেন্টের যে যে ডেভেলপমেন্টের চারিদিকে হচ্ছে এটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, আই এম ইন ইট, আমি এর মধ্যে, আমাকে কেউ বাইরে ফেলে দিচ্ছে না, সেটা জেন্ডার হোক কি ধর্ম হোক যে কোনো কিছুতে আমাকে কেউ বাইরে ফেলে দিচ্ছে না
1: একদম,
0: এবং এইগুলো দেখবেন সবাই মোটামুটি সবাই মানে
1: আরো একটা যুগান্তকারী পদক্ষেপ সুকন্যা
0: সমৃদ্ধি যোজনা, আমি আর্থিক দিকটা নিয়ে তো এখনো ততটা বলা হয়নি, আপনাকে জনধনটা বললাম, সুকন্যা সমৃদ্ধি আছে, লাডলি বেহনা,
1: লাডলি বেহনা আছে,
0: আমি যেটা এমফাসিস করতে চাইছি যে শুধু এরকম দেখুন, আগে আপনি যেটা বলছেন যেটা আগে বলা হতো এটা হচ্ছে অর্থ মানে ফিনান্সিয়াল রিলেটেড, ফিনান্স রিলেটেড কোনো প্রোগ্রাম, এটাকে এটাতে আপনি কিছু পাকা মানে রাস্তা হবে বা গ্রাম সড়ক হবে বা শহরে কানেক্টিভিটি হবে, হাইওয়ে প্রজেক্ট হবে, এরকম মানে আলাদা আলাদা প্রজেক্ট, আলাদা আলাদা অবজেক্টিভ, আলাদা আলাদা, কিন্তু এখন সেটা নেই, প্রজেক্টগুলো এমনভাবে করা হয়েছে যেটা মালার মতন ঠিক চলে আসবে,
1: মানে ওই সাইক্লিংটা একদম মানে জুড়ে যাচ্ছে,
0: জুড়ে যাচ্ছে, এমনকি যার পায়ও নি তার পাওয়ার চেষ্টা করছে,
1: চেষ্টা করছে,
0: যাদের
1: কিভাবে কাগজ করব,
0: কাগজ
1: আমরা যে আমি নাগরিক আমার এই এই কাগজগুলো দরকার,
0: আমি কিভাবে ফর্ম ফিল আপ করব, এগুলো কি বাড়িয়েছে মেয়েদের ফিনান্সিয়াল লিটারেসি, আমাকে কেউ বলবে না যে তোমার এটা জায়গা নয়, তুমি বাড়িতে রান্না করছো করো, আমি গিয়ে পঞ্চায়েতের দেখি, এটা পুরুষের ব্যাপার, এটা নেই
1: নেই
0: ওখানে বেরিয়ে এসে আমার আধার কার্ড, আমার আধার কার্ড যে কি সমস্যা হচ্ছে বা আমার ভোটার কার্ডে কি সমস্যা হলো, আমার নাম উঠলো কি না, আমি পাবো কি না, মেয়েরা বুঝে নিচ্ছে, মানে আমি বলতে চাইছি এটা স্কোপের মানে বিয়ন্ড দ্য স্কোপ, মানে আমার যেটুকু অবজেক্টিভ তার বেশি কিছুই আমরা পাচ্ছি, এটা শুধু বাড়ির ব্যাপার নয়, এটা শুধু একটা বাথরুম করে দিলাম, সরি একটা টয়লেট করে দিলাম বা পাশে একটা নালা করে দিলাম, এর ব্যাপার নয়,
1: রাজ্যগুলোর অবস্থান কোথায়, মানে তার মধ্যে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বাস করি, সেই পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় এবং আমরা মানে কোন জায়গায় আছি, এই জায়গাটা আমাদের জানা দরকার।
0: আবাস যোজনায় এগিয়ে থাকাগুলো আমি বলছি, পিছিয়ে থাকার মধ্যে পশ্চিমবঙ্গ একজন
1: পিছিয়ে থাকার মধ্যে।
0: তারপরে আয়ুষ্মান ভারত তো এখানে এর আগে ইন্ট্রোডিউস হয়নি। আর এখানে একটা প্রসঙ্গ আমার বলার, নামকরণের
1: সমস্যা,
0: যেহেতু দেখবেন এই প্রজেক্ট প্রোগ্রাম গুলো ওই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক এরকম ভাবে শুরু হয় প্রধানমন্ত্রী, তার ফলে একটা অনাবশ্যক ভয়, ফিয়ার সাইকোসিস।
1: প্রধান যদি রাজ্যে সেই প্রধানমন্ত্রী সরকার না থাকে তাহলে একটা ভয়,
0: এটা একটা পলিটিক্যাল ব্র্যান্ডিং। আমাদের যেমন কর্পোরেট ব্র্যান্ড, আমাদের যেমন কর্পোরেট সেক্টর ব্র্যান্ডিং হয়, তাহলে যারা অন্য রাজ্যে হয়তো অন্যভাবে তারা ভাবছেন যে এটা পলিটিক্যাল ব্র্যান্ডিং। এই পলিটিক্যাল ব্র্যান্ডিংটা আমার নয়, আমি একটা সেপারেট আইডেন্টিটি আমার পলিটিক্যাল ব্র্যান্ডিং গড়ে তুলবো, যেটা সেন্ট্রালের থেকে ডিফারেন্ট। এই ব্র্যান্ডিং করতে গেলে একটা সমস্যা হয়, অর্থাৎ দেখা যায় সেম প্রকল্প আছে, এখানেও আছে, নেই তা নয়, কিন্তু একটা অন্য নামে, একরকমেরই নাম প্রায়, একটু ওরকম ভাবেই বোঝা
1: যায়,
0: কিন্তু নামকরণের সমস্যাও একটা আছে। সেটা হচ্ছে এই প্রকল্পগুলোর তো শুধু স্টেট লিস্টের ব্যাপার হলো, এগুলো সেন্টারের রেসপন্সিবিলিটি থাকে, টাকা আসে, এবং যার ফলে এই যে নামকরণের সমস্যা হলে সত্যি সত্যি আর্থিক দিক থেকে ফান্ড ডিসবার্সমেন্টের একটা সমস্যা থেকে যায়,
1: থেকে যায়।
0: এটা পুরোপুরি অ্যাকাউন্টিং সমস্যা, যারা অ্যাকাউন্টিং এর সঙ্গে লোকজন আছেন তারা বুঝবেন যে এই নামকরণটা একটা বড় ব্যাপার। আপনি যে দুটো নামকে মেলাতে পাচ্ছেন
1: না, পাচ্ছি না,
0: দুটো নামকে মেলাতে পাচ্ছেন না,
1: দেশে আসবে না,
0: ডেটা জেনারেট করতে পাচ্ছেন না, আপনার যে এটাই ওইটা ডেটা লাগবে। তো আয়ুষ্মান ভারত তো আসেনি, সেটার কথা ছেড়ে দিন, যেটা আছে আবাস যোজনা আমি সেটার কথাই বলছি। তার ফলে ওই ডেটাটা এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা ডেটা সেগ্রিগেশন ডেটা যে আলাদা হয়ে আছে সেটা হয়তো, যেটা সর্বভারতীয় ডেটা তার মধ্যে ঢুকছে না। আবার আরেকটা অন্য সমস্যা আছে যেটা একটু জিওগ্রাফিক লোকেশনাল, যেমন জল হি জীবন, এটাতে রাজস্থান পিছিয়ে আছে, কারণ রাজস্থানের টেরেনটাই এমন, রাজস্থানের মানে ভূপ্রাকৃতিক ব্যাপারটা খুবই, সেখানে কতগুলো জায়গায় সমস্যা হচ্ছে জল পৌঁছে, বা হিমাচল প্রদেশ মাথুর এরিয়া, তা এই সমস্ত প্রবলেমগুলো আছে। এখন যেটা দেখা দরকার এই সমস্ত প্রকল্পতে, যেন এই নোমেনক্লেচার বা নামকরণের সমস্যা যেন না হয়,
1: তাতে কিন্তু মানুষ বঞ্চিত
0: না, মানুষ বঞ্চিত হয় না, মানুষের শুধু মানুষ বঞ্চিত তো হয়, সেটা মানে বড় ব্যাপার। আরেকটা হয়, মানুষের মনে এরকম একটা ধারণা হয়ে যায় আমরা হয়তো আলাদা জায়গায় আছি, হয়তো আমাদের দিকটা মানে যে সরকার আছে সে ভেবে দেখছে না, হয়তো আমরা এইটুকু জায়গার মধ্যে এটাই আমাদের নাম, মানে এই যে সর্বভারতীয় এবং সর্ব দিক থেকে মানে আমরা যে এক, এইটা হতে কোথাও কোথাও অসুবিধা হয়। এইটাই যত আমরা ডেটা পাবো তত সুবিধা, এটাই হচ্ছে অর্থনৈতিক আমার বক্তব্য।
1: একদম, যিনি ফান্ড দেবেন তার কাছে ডেটাটাই আসল,
0: ডেটা
1: তাই না,
0: যার ফলে ডেটা
1: ব্যাংক যদি আমি দেখাতে না পারি তাহলে ফান্ড আসবে না।
0: যদি ডেটা ব্যাংক ভালো না থাকে আপনি বুঝতেও পারবেন না আপনার সমস্যা কোথায়,
1: যে ওটা কোন প্রকল্পের খাতে গেল বা কোথা থেকে এই টাকাটা আসবে।
0: মানুষ পাক এটাই প্রকল্পগুলোর সব থেকে বড় জায়গা।
1: এইবারে একেবারে মানে প্রায় শেষের দিকেই চলে এসেছি আমরা, যে সরকার দিলেই পেয়ে যাব তার জন্য যে প্রসিডিওর একটা মানে কি বলবো, একটা প্রসিডিওর তো রয়েছে, মানে অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই।
0: হ্যাঁ, প্রসিডিওর খুবই সোজা, প্রত্যেকটির জন্য ডেডিকেটেড পোর্টাল রয়েছে, আপনারা পোর্টালে গিয়ে সেই পোর্টালে সব কিছু রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কাকে অ্যাড্রেস করতে হবে, কি করতে হবে, এবং খুব সহজভাবে বোঝানো রয়েছে। তাও যদি কেউ বুঝতে না পান, বহু এখন যেগুলি ইন্টারনেট ক্যাফে আছে সেখানে গেলে তারা সামান্য অর্থের বিনিময়ে তারা সাহায্য করে, পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি, তারা এগুলোতে সাহায্য করেই থাকেন, সরকার সবসময় পাশে থাকেন। এবং এই পোর্টালে গেলেই আপনাদের যখন জানতে পেরে যাবেন আপনার নেক্সট কাজ হচ্ছে যেগুলো রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলোকে তৈরি করা, সেগুলোকে আপডেট করে রাখা, এবং সেই আপডেটের যে আপনারা যে কাগজ তৈরি করেছেন সেটা দিয়ে ফর্ম ফিল আপ করা এবং অ্যাপ্লাই করা, খুব সোজা ব্যাপার।
1: তাহলে এই যে বললেন শুরুতে অনুষ্ঠানে বলেছিলেন যে জুনের 2026-এর যে সরকারি পরিসংখ্যান, তাহলে জিডিপির যে হার সেটা প্রায় 7.7 ছুঁয়েছে, তাই না? তাতে করে কি হচ্ছে, ডিজিটাল পেমেন্ট ক্ষেত্রে ভারত কিন্তু একটা যথেষ্ট নেতৃত্বের জায়গা দিচ্ছে, তাই না?
0: এবং শুধু এইটাই নয়, ভারতের যারা এবং নেতৃত্ব তো
1: ইন্টারনেট ব্যবহারকারীর
0: সংখ্যা করতো, আমাদের মতন মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ, তাদের বিপিএল এর লোকেরা তারা মোবাইল ব্যবহার করছে এবং তারা ডিজিটাল পেমেন্টে অংশগ্রহণ করছে। এটা একটা যুগান্তরকারী বিপ্লব যেটা গত দশক ধরে আমরা দেখছি। এখানেই সাফল্য,
1: এখানেই সাফল্য,
0: এখানেই সাফল্য,
1: ভারত এগোচ্ছে,
0: মানুষ দেখতে পাচ্ছে। এমন নয় যে শুধু খাতায় কলমে রয়ে গেছে বা কিছু পরিসংখ্যান, মানুষ দেখতে পাচ্ছে, মানুষ বুঝতে পাচ্ছে, মানুষ এগিয়ে আসছে, মানুষ যে মানুষ পাচ্ছে না সে মানুষ সেটা চাইছে, তাহলে অধিকার বুঝে নিচ্ছে। সুতরাং অনেকখানি বোধ হয় আমরা এদিকে এগিয়ে গেছি। ছোটখাটো যে সমস্ত যে অসুবিধাগুলো আছে সেগুলো আশা করি
1: কেটে যাবে,
0: সহজ কাছাকাছি সমাধান
1: কেটে যাবে। পশ্চিমবঙ্গের দিক দিয়ে যেটা বলার কথা যে এবারে কেন্দ্র এবং আমাদের পশ্চিমবঙ্গের সরকার এক হয়েছে, তো সেই যে নামের সমস্যাগুলো ছিল সেগুলো আশা করি কেটে যাবে
0: না। কিন্তু আমি শেষকালে এটাই বলি যে এমন কোন সরকারি কেন্দ্র রাজ্য এই এই ব্যাপারগুলো জানেন তো, এগুলো কেন্দ্র সরকারও বলুন, রাজ্যে যদি সরকার নাও থাকতো, কেন্দ্র সরকার যে করতো না, এরকম ব্যাপার নয়। কারণ সরকার যখন একটা ওয়েলফেয়ার স্টেট, সে তার
1: সে তো কল্যাণ চাইবে,
0: অনুযায়ী সে জনগণের কল্যাণ চাইবে এবং সেখানে পৌঁছাবার চেষ্টা করবে। তো মানে আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব সরকারকে জানিয়ে দেয়া যে আমরাও চাইছি যে আপনি আমাদের সঙ্গে আমাদের মধ্যে এসে আমাদের উন্নতি করুন, একটাই বলার।
1: তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ। আমাদের যে বিষয় নিয়ে অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 12 বছর পূর্তি উপলক্ষে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো রয়েছে, আসলে জনকল্যাণমূলক প্রকল্প মানেই হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকার, সেই অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের যে মৌলিক চাহিদা এবং ন্যূনতম চাহিদা বা সেবা যে যাই বলি না কেন আমরা, সেইগুলো সরকারের পক্ষ থেকে কতখানি মানুষের কাছাকাছি পৌঁছতে পেরেছি সেই নিয়ে আমাদের এতক্ষণের আলোচনা এবং বিশ্লেষণ। অংশগ্রহণ করলেন বহরমপুর গার্লস কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর নন্দিনী চক্রবর্তী, সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল, অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।
2: এতক্ষণ শুনলাম বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তিতে একটি বিশেষ অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ।
3: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রদান উপলক্ষে আজ নদিয়ার ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হল পিএম কিষাণ উৎসব দিবস। অনুষ্ঠানে জেলার 9টি ব্লক থেকে 100টিরও বেশি কৃষক অংশ নেন, তারা প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার দেখেন। এদিন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে মত বিনিময় করে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত চাষবাস এবং বিভিন্ন সরকারি কৃষি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মালদা জেলার কৃষকদের জন্য বড় উপহার নিয়ে এল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির আওতায় মালদা জেলার 3,22,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে 2,000 টাকা করে পাঠানো হয়েছে। এই উপলক্ষে মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
0: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালে 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশে হিন্দু বাঙালির জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির

0: মুক্তেশ্বরে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গে ফের সমৃদ্ধি আসছে। প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা তাদের নিজস্ব জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তির জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে 1947-এর 4-7 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। আইনসভায় পশ্চিমবঙ্গের ভারতভুক্তি প্রস্তাব পাশ হয়। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানে যথাযোগ্য মর্যাদায় সাড়ম্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ বিজেপি সরকার গঠনের পর প্রথম সরকারিভাবে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে জেলার সমস্ত সরকারি, সরকার প্রসূত ও সরকারি সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দিনটি পালন করা হয়। নদিয়ার কল্যাণের এইমসে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ যোগ, স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে এক বিশেষ বিষয়ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট যোগ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দার্জিলিং জেলার বাগডোগরা থানার পুলিশ আজ প্রায় 2 কেজি ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। ধৃতের নাম ইমরান হোসেন। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে খবর। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। কখনো কোমল, কখনো কঠিন, স্নেহে অপার, আবার দায়িত্ব অসীম। হিন্দি ছবির বিশাল ভান্ডারে বাবাদের ভূমিকা বহুরূপে উজ্জ্বল। পৃথিবীর সব বাবাকে মনে রেখে আজ শনিবার রাত 10:15 লাইভ ফরম মেহফিল অনুষ্ঠানে কেবল তাঁদের প্রসঙ্গ, পাপা দ্য গ্রেট। আজকের অনুষ্ঠান জুড়ে থাকবে বাবাকে নিয়ে হিন্দি ছবির নির্বাচিত গান। সরাসরি কথা ও বার্তা এই নাম্বারে 9434921300 অথবা 0348225968। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে।
2: গত 19 জুন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লির বিজ্ঞান ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপভোক্তাদের আর্থিক অনুদান বিতরণ করেন। এই অনুষ্ঠান উপলক্ষে বহরমপুর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের উদ্যোগে বহরমপুরের 55 তলায় রবীন্দ্র নজরুল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক মাননীয় আর অর্জুন, অতিরিক্ত পুলিশ সুপার, এছাড়া উপস্থিত ছিলেন জেলার ব্যবসায়ী সংগঠন ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে শুভ সূচনা হয় বন্দে মাতরম গান, অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে প্রথমে স্বাগত ভাষণ দেন বহরমপুর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের রিজিওনাল পিএফ কমিশনার শ্রী রাকেশ কুমার সিনহা।
3: আজ প্রোৎসাহন রাশি কি বিতরণ সমারোহ মে जिसमें प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी 2400 करोड़ रुपया हमारे देश के इन नागरिकों, इन सदस्यों, इन नियोक्ताओं को और इन इम्प्लॉइज को, हमारे जो कारीगर है उनको दे रहे हैं। हमारे क्षेत्रीय कार्यालय बरहमपुर, जिसका मुर्शिदाबाद जिला अधिकार क्षेत्र है, इस क्षेत्र के सभी नागरिकों को, जो सभी इस कार्यक्रम में सम्मिलित होने के लिए, भागीदार बनने के लिए आए हैं, कार्यक्रम का आनंद उठाने के लिए आए हैं, और निश्चित ही अभी जो केंद्रीय कार्यक्रम से जुड़ जाएंगे, जो प्रधानमंत्री का कार्यक्रम है, इन सभी को मैं धन्यवाद देता हूँ। आपका कीमती समय निकालने के लिए और इस कार्यक्रम का हिस्सा बनने के लिए।
2: এরপর বলেন জেলার জেলাশাসক মাননীয় শ্রী আর অর্জুন।
4: Today I am glad to be part of the launch of Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana by which the Honorable Prime Minister of our country, Shri Narendra Modi ji will be launching the benefit transfer to the beneficiaries of EPFO in a phased manner in the every 6 months in order to boost the employment and further employment for a period of 2 years in case of organized sector and a period of 4 years for the manufacturing sector. This is a great scheme which has been introduced by the Honorable Government of India and the Honorable Prime Minister of India for developing and increasing the employment opportunities of the country. I wish all the success and I hope all the citizens of our country make the best use of this scheme brought for the development of employment opportunities by the Government of India to their upliftment and development.
2: এরপর শুরু হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান। প্রথমে বলেন ইউনিয়ন মিনিস্টার ফর লেবার অফ এমপ্লয়মেন্ট ইউথ অ্যাফেয়ার অ্যান্ড স্পোর্টস মাননীয় ডক্টর মনসুখ মান্ডিয়া। এখন শুনুন তারই কিছু অংশ।
5: আদরণীয় প্রধানমন্ত্রীজি, আপকে নেতৃত্ব মে দেশ বদল রহা হ্যায়, দেশ আগে বদ রহা হ্যায় অর নয়া ভারত কা নির্মাণ হো রহা হ্যায়। নয়া ভারত কে নির্মাণ মে আপকি বিচার মে সোচ ভি বদলি হ্যায় और नए आयामों को भी आगे बढ़ाया है। और इसमें एक समय था जो लेबर की बात करते थे, प्रो लेबर थे, उसको इंडस्ट्रीज के खिलाफ माना जाता था, और जो इंडस्ट्रीज की बात करते थे उसको लेबर के खिलाफ माना जाता था। लेकिन आपकी सोच ने इस चरित्र को बदल दिया है। आज एम्प्लॉयर और वर्कर दोनों को नेशनल बिल्डर के रूप में आपने परिभाषित करा है और दोनों गौरव महसूस कर रहे हैं। आदरणीय प्रधानमंत्री जी, आपने दिल्ली के लाल किले के प्राचीर से वेल्थ क्रिएटर को सम्मान करने की बात कही थी। उनके साथ आपने श्रमिक कल्याण के लिए और वर्कर के हितों को सुरक्षित करने के लिए 4 महत्वपूर्ण लेबर कोड भी लागू करा। पिछले ही वीक में इंटरनेशनल लेबर ऑर्गेनाइजेशन की कॉन्फ्रेंस चल रही थी। दुनिया के 40 देशों ने भारत के लेबर कोड के प्रेजेंटेशन को देखा और उसको सराहा। वो बताते हैं कि आपने जो लेबर कोड बनाया है वो हमारे देश के श्रमिक के हित में है और देश के श्रमिक के कल्याण को पूरा करता है। आदरणीय प्रधानमंत्री जी, आपके लेबर कोड आपके द्वारा अपॉइंटमेंट लेटर की गारंटी है। माननीय प्रधानमंत्री जी, आपके द्वारा लागू करे गए लेबर कोड महिला और पुरुष दोनों को समान काम के लिए समान वेतन की गारंटी देता है। देश में 40 करोड़ से अधिक श्रमिकों को सोशल सिक्योरिटी की आपने गारंटी दी है। महिला वर्कर्स के हित के लिए एस्टेब्लिशमेंट में क्रेच की भी आपने गारंटी दी है। फिक्स टर्म एम्प्लॉयर को 1 साल बाद ही ग्रेजुएटी मिले उसकी भी आपने गारंटी दी है। जो पहले वो वर्कर्स काम करते थे और 5 साल वो कंटिन्यूस काम करते थे तो एक ग्रेजुएटी का प्रावधान था। 40 साल से के अधिक उम्र वाले सभी हमारे एम्प्लॉइज को वर्ष में 1 बार हेल्थ चेकअप करने के लिए आपने गारंटी दी है। 12 साल में आपने डेवलपमेंट तो किया, उसके साथ भी आपने रोजगार निर्माण करने के लिए भी महत्वपूर्ण कदम उठाए। सामान्यतः रोबस्ट इकोनॉमी का नियम है, कोई भी देश की इकोनॉमी 1% ग्रो करती है तो उनके साथ 1% एम्प्लॉयमेंट क्रिएट होना वो आदर्श शासन व्यवस्था मानी जाती है।
2: এখন শুনুন माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी ভাষণের কিছু অংশ।
6: दुनिया भारत के युवाओं की क्षमता को भली भांति पहचानने लगी और ऐसे समय में हमारी कोशिश है कि भारत का हर युवा अपनी क्षमता

0: छुड़े नाना छंदे
1: तेरे नजर नदाने प्रेम नजर नाना तेरे नजर नदाने
2: উৎসব অনুষ্ঠানে কেনাকাটার বাজার মানে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়ে শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
3: নমস্কার নমস্কার নমস্কার,
2: সুনিতা গানে গানে অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি স্বাগত।
3: বন্ধু, আপনাদের সঙ্গে আছি আমরা দুজনে, সুমন
2: শুভ্রা।
4: রক্তদান মহৎদান, এই আদর্শকে সামনে রেখে প্রতি বছরই সুনিতার উদ্যোগে বহু মানুষ রক্তদান করেন। সুনিতার উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল তাদেরই প্রাঙ্গণে। এই আয়োজনে বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে রক্তদান করেছেন, শুধুমাত্র বহরমপুর শহর বা তার আশেপাশের থেকে নয়, সারা মুর্শিদাবাদ জেলা এমনকি জেলার বাইরে থেকেও মানুষ এসে রক্তদান করেছেন। গত দু এক বছরে রক্তদানের সংখ্যা 500 ছাড়িয়েছিল, সংখ্যার ক্ষেত্রে এবছরও ব্যতিক্রম হয়নি। আমরা আজকের এই সুনিতা গানে গানে অনুষ্ঠানে রক্তদান শিবিরের কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা কিছু কথা শুনে নেব সুনিতার কর্ণধার শেখর মারাঠির কাছ থেকে।
5: নমস্কার, সুনিতার কর্তৃপক্ষ কর্মীবৃন্দের যৌথ উদ্যোগে রক্তদান শিবির যেটা আজকে চলছে, এটা আমাদের 9.5 বছর হলো। আমরা আগে একটা বড় ক্যাম্প করেছি, এটা একটা স্টেপনি ক্যাম্প। গরমে রক্তের খুব চরম অভাব, হাসপাতালে এখন রক্তের একদম আকাল চলছে, আর গরমের লোকে রক্ত দিতে চায় না, যার জন্য ক্যাম্পটা আমরা করলাম। আমরা বহরমপুর মেডিকেল কলেজ এবং লালবাগ সদর হাসপাতালকে রক্তটা দিয়ে থাকি। আমাদের নিজস্ব ক্লাব, আমাদের দোকানের কর্মীরা এবং বিভিন্ন কলেজ টলেজ থেকে আমাদেরকে প্রচুর ডোনার পাঠায়। মোটামুটি ধরুন আমাদের ক্যাম্পটা বড়ই হয়, এখন পর্যন্ত মোটামুটি 150 মতন হয়েছে, আশা করছি 500 হওয়া উচিত।
2: বেনারসি, লেহেঙ্গা, পাঞ্জাবি,
3: কোট, প্যান্ট, শেরওয়ানি,
2: বিপুল সম্ভার এখন সুনিতায়।

0: ক্রয়টা এখন আরো বড়,
1: আরো বেশি স্টক এখন সুনিতায়।
0: সুনিতা বহরমপুর,
1: সুনিতা লালবাগ।
2: এবারেই আমরা পায়ে পায়ে কিছু রক্তদাতার কাছে পৌঁছে যাব যারা এখনো পর্যন্ত রক্তদান করেছেন। দাদা, আপনার নাম?
3: সুজয় কুমার দাস।
2: আপনি জীবনে এবারে কি প্রথম রক্ত দিচ্ছেন?
3: হ্যাঁ, প্রথম।
2: কেমন লাগছে?
3: ভালো লাগছে।
2: কেন রক্ত দিচ্ছেন?
3: মানুষের যাতে উপকার হয়,
2: একটা মুমূর্ষ রোগীর যাতে প্রাণ বাঁচতে পারে।
3: একদম একদম একদম।
2: এবার যে শুরু করলেন, আগামী বছরগুলোতে কি দেওয়ার ইচ্ছে থাকলো?
3: অবশ্যই দেবো। দেবার দেওয়ার ভয় ছিল, ভয়টা কেটে গেল আমার, এর ভয় পেতাম।
2: আপনার নাম?
4: আমার নাম বীর সরকার শিকদার।
2: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন না এর আগে দিয়েছেন?
4: না, প্রথম দিচ্ছি না, এখানে দীর্ঘ গত 10 বছর থেকে এখানেই দিচ্ছি, কিন্তু বর্তমানে লাস্ট আমি জানুয়ারিতেও দিয়েছি এখানে।
2: আচ্ছা, রক্ত দিতে কেমন লাগে?
4: রক্ত দিতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, আর এখানে রক্ত দিয়ে খুবই ভালো লাগে। এখানকার মানুষের ব্যবহার, প্রত্যেকটি সুনিতার যিনি প্রতিষ্ঠান রয়েছেন, ওনাদের যারা কর্মচারী রয়েছেন, যারা প্রত্যেকে দাদা দিদি ভাইরা এত ভালো আর এত সুন্দর করে সবাইকে আপ্যায়ন করে নিজের মতন করে ডেকে যে রক্ত দিচ্ছি, সেটা মাঝে মাঝে ভুলেই যায় যে রক্ত দিচ্ছি, খুবই ভালো লাগে।
2: রক্ত কেন দেন?
4: রক্ত দিলে শুনেছি ডাক্তারবাবুরা বলেন যে শরীর ভালো থাকে, সত্যি শরীর ভালো থাকে, যদি 3 মাস অন্তর রক্ত দেওয়া হয় তাহলে বলা হয় যে ভালো থাকে, এবং রক্ত দেওয়ার অনেক নিয়ম আছে, সেগুলো মেনেই তাদের দেওয়া উচিত। যেমন একটু ওয়েট দেখে, শরীর ভালো আছে নাকি, এসবগুলো দেখে অন্তত পক্ষে রক্তটা তার দেওয়া উচিত, যে দেয়।
2: আপনি রক্ত দিলেন?
5: হ্যাঁ।
2: আপনার নাম?
5: সুমনা চ্যাটার্জি মজুমদার।
2: আপনার বাড়ি কোথায়?
5: বাড়ি এখানে খাগড়াতে।
2: আপনি কি প্রথম রক্ত দিলেন না এর আগে রক্ত দিয়েছেন?
5: না না, প্রথম দিনই আগে দিয়েছি।
2: সুনিতাতে প্রথম না এর আগে দিয়েছেন?
5: না, আমার সুনিতাতেই দিয়া, আগেও দিয়া এখনো দিয়া।
2: সুনিতাতেই কেন রক্ত দেন?
5: অ্যাকচুয়ালি সত্যি কথা যদি বলি, আমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, তো ওনার সে টাইমে প্রচুর রক্ত দরকার পড়েছিল, তো শেখর আঙ্কাল আমাকে প্রচুর হেল্প করেছিল, আমার এক বোতল রক্ত হয়তো কারোর হেল্প করবে, সেইভাবে দিয়া। সত্যি কথা বলতে পরিষেবাটা অসাধারণ, তার জন্য আরো দেয়া, খুব কোঅপারেটিভ এরা।
2: রক্ত দিতে কেমন লাগে?
5: এক্সপিরিয়েন্সটা খুব দারুণ, সত্যি খুব দারুণ।
2: এখনো যারা ধরুন কোনোদিন রক্ত দেয়নি, তাদের জন্য কি বলবেন?
5: একটু যদি হিম্মত করা যায়, একটু যদি চেষ্টা করা যায়, তারাও পারবে, আর তাদের এক বোতল রক্ত হতে কারোর প্রাণটা বাঁচাবে, এটুকুই বলবো, তারা যেন চেষ্টা করুক একবার দিয়ার।
2: আপনার নাম?
6: আমার নাম সাইফুল মীর।
2: আপনি কি এবার প্রথম রক্ত দিলেন?
6: আমি প্রথম দিলাম।
2: কেমন লাগছে রক্ত দিতে?
6: খুবই ভালো,
2: খুবই ভালো লাগছে। কোনো ভয়?
6: না, কোনো কিছু নেই, সবার উৎসাহ হতে আনন্দ হতে দিলাম।
2: বাড়ি কোথায়?
6: নারায়ণপুর, নদিয়া।
2: আপনার নাম?
7: রিপম মন্ডল।
2: আপনার বাড়ি কোথায়?
7: বাড়ি নদিয়া, নাজিরপুর।
2: আপনি নদিয়া থেকে এসেছেন?
7: হ্যাঁ, আমাদের একটা সংস্থা আছে, আমরা পুরো টিমই এসেছি।
2: আচ্ছা, তো হঠাৎ এখানে কেন, এখানে সুনিতার এই আয়োজনে আপনারা হঠাৎ সবাই মিলে এসেছেন কেন?
7: আমাদের সংস্থারই ইনভাইট আছে এখানে, এবার স্বেচ্ছায় রক্তদানের, আমাদের একটা গ্রুপ আছে যারা আমরা এই স্বেচ্ছায় রক্তদান করে বেড়াই।
2: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন?
7: না, আমাদের এবার দিয়ে 14 বার হচ্ছে।
2: 14 বার? কেমন লাগে রক্ত দিতে?
7: খুবই ভালো লাগে।
2: যারা নতুন এখনো রক্ত দেয়নি কোনোদিন, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
7: রক্ত দেওয়া তো শুধু যে অন্যের কাজে লাগে তাও না, নিজের শরীরও ভালো থাকে, রক্ত দেওয়া অবশ্যই ভালো। যারা এখনো দেয়নি রক্ত, তাদেরও উচিত সবসময় রক্ত দেওয়া।
2: আপনার নাম কি?
8: আমার নাম এমডি মতিউর রহমান।
2: আপনি রক্ত দিলেন?
8: হ্যাঁ স্যার।
2: কেমন লাগলো রক্ত দিতে?
8: তো ভালোই লাগে, প্রথমে একটু ভয় লাগে, তারপরে ভালো লাগে।
2: আজকে প্রথম দিলেন না?
8: গোটা 6 বার,
2: এখনো পর্যন্ত 6 বার। এই যে যারা এখনো পর্যন্ত রক্ত দেয়নি বা রক্ত দিতে ভয় পায়, তাদের জন্য কি বলবেন?
8: আসলে মানসিক ভয়টাকে আগে সরিয়ে দিতে হবে,
2: জয় করতে হবে,
8: তবেই ভালো লাগবে।
2: প্রথমে একটু ভয়, সেই ভয়টাকে জয় করলেই সবচেয়ে ভালো লাগা,
8: তাই তো?
2: অবশ্যই। আপনি সুনিতার এখানে প্রথম রক্ত দিলেন?
8: এমনি বাইরেও দিয়েছি, হসপিটালেও দিয়েছি।
2: আর সুনিতার এখানে প্রথম?
8: না না, এখানে আপনার 3 বার চলছে।
2: আপনার বাড়ি কোথায়?
8: আমার বাড়ি গোড়াবাজার।
2: গোড়াবাজার?

0: সুনিতার এই আয়োজনে রক্তদান প্রসঙ্গে আমরা কিছু কথা এবারে শুনে নেব বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত বিশ্বাসের কাছ থেকে।
1: রক্তদান সব জায়গায় বলে মহৎদান, আমার মনে হয় মহতের থেকে আরো বড় কিছু। যারা দিচ্ছে এই গ্রীষ্মের দাবদাহের ভিতরে, এদের রক্তগুলো বাঁচতে সাহায্য করবে কিছু থ্যালাসেমিয়া, কিছু ক্রনিক কিডনি ডিজিজ যাদের ডায়ালিসিসে আছে তাদেরকে। এই সময় রক্তদানের প্রবণতা এমনি কম থাকে, তো আজকের দিনে এই যে ক্যাম্পটা হচ্ছে সুনিতা ক্লথ স্টোরের সহযোগিতায়, এটা তো বিরাট পাওনা। এখানে লালবাগ এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ দুটো ব্লাড ব্যাংকই ক্যাম্প করছে। রক্তদানের উপকারিতা জিনিসটা অনেকেই জানে না। ব্লাড ব্যাংকে যে রক্তটা টানা হয় সেটা একটা ডোনারকে চেক করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। বয়স একটা ফ্যাক্টর, 18 বছর হতে হবে, ওজন একটা ফ্যাক্টর, 45 কেজি মিনিমাম হতে হবে, তার সঙ্গে হিমোগ্লোবিন একটা ফ্যাক্টর 12.5 হতে হবে, এর সঙ্গে প্রেশার এবং তার বিল্ট সব কিছুই দেখা হয়। সেগুলো যদি সঠিকভাবে পাস করে তবেই সে রক্ত দিতে পারবে। আর একটা যেটা রক্তদানের উপকারিতা আছে প্রচুর, যেমন ফ্যাটি লিভার কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, ওভারওয়েট কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, জিআই ক্যান্সার এগুলোর প্রবণতা যারা রক্তদান করে তাদের ভেতরে অনেক কম। এর সঙ্গে যেটা সেটা হচ্ছে একটা মানসিক প্রফুল্লতা, অনেকটা নতুন ব্লাড একসাথে তৈরি হয়, তার জন্য তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায় এবং শারীরিক একটা প্রফুল্লতা সে অনুভব করে। তো যারা দিচ্ছে এইগুলো তো আছেই, এর সঙ্গে আমরা 6টা ম্যান্ডেটরি টেস্ট করি, HIV-1, HIV-2, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, RPR, দ্যাট ইজ সিফিলিস এবং ম্যালেরিয়া। এই রোগে কেউ আক্রান্ত আছে কি না সেইটা জানা যায় এবং তার সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা সরকারি জায়গা থেকে করানো হয়। তো যারা আসছে রক্ত দিতেই পারে। ছেলেরা বছরে 4 বার রক্ত দেবে 90 দিন অন্তর, মেয়েরা বছরে 3 বার রক্ত দেবে 120 দিন অন্তর। রক্তদানের মতো মহৎ দান কিছু নেই। যেটা বলার সেটা হচ্ছে হয়তো IEC ব্যাপারটা অনেক কম রয়েছে আমাদের। এই যে রক্তদান সম্পর্কে ব্যাপারগুলো, সেগুলো যদি আরো প্রপাগান্ডা করা যায় তবেই রক্তদানটা আরো ভালো জায়গায় যাবে।
0: নতুন যারা রক্তদাতা তাদের জন্য কি বলবেন?
1: 18 হলে এগিয়ে আসুন, চেক করুন, আপনি দিতে চাইলেই দিতে পারবেন, এরকম কোনো ঘটনা নেই। যদি আপনি ফিট থাকেন তাহলে রক্ত দিন, রক্তদানের উপকারিতা তো আছেই।
0: আমরা তো জানি রক্তদান মহৎদান, প্রতি বছর সুনিতার উদ্যোগে এখানে রক্তদান হয়, কিন্তু আমাদের বহু শ্রোতা বন্ধু রয়েছেন এখনো পর্যন্ত যারা রক্তদান করতে তেমন ভাবে উৎসাহী নন, নানাভাবে ভাবেন যে রক্তদান করলে হয়তো শরীরে ক্ষতি হয়। এ প্রসঙ্গে আপনার মতামত একটু জানতে চাইবো।
1: রক্তদানের অনেক উপকারিতা আছে, তার ভিতর প্রথম উপকারিতা হচ্ছে রক্তদান করলেই একটা একগুচ্ছ নতুন রক্ত কণিকা তৈরি হয়, যেটা আমরা বের করে নিচ্ছি। তার ভিতরে ভ্যারাইটিস এজ গ্রুপের রক্ত কণিকা আছে, কিন্তু যখন তৈরি হচ্ছে তখন একটা গ্রুপ অফ রক্ত কণিকা তৈরি হয়, যেটা কিন্তু আমাদের শারীরিক, মানসিক এবং ফিজিক্যাল সব কিছুর কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রক্তদান করলে অনেকগুলো ডিজিজ সম্বন্ধে আমরা জানতে পারি যে সেগুলো দ্বারা সংক্রামিত হয়েছি কি না, যেমন হেপাটাইটিস আছে, এছাড়া ম্যালেরিয়া আছে, VDRL যেটা আমরা সিফিলিস গনোরিয়ার ক্ষেত্রে, যেটা HIV-1, HIV-1-2 এইগুলো আছে, এগুলো জানতে পারি। তৃতীয় যেটা সেটা হচ্ছে রক্তদান করলে কতগুলো ক্যান্সারের প্রবণতা কমে যায়, যেমন আমাদের কোলনিক ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এই ক্যান্সারের প্রবণতাগুলো কমে যায়। এছাড়া রক্তদান করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে। রক্তদান করলে সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আরেকজন পেশেন্ট বাঁচে। রক্ত এমনই একটা জিনিস যেটা আমরা কারখানায় বা ওষুধের কোম্পানিতে তৈরি করতে পারি না, এটা মানুষের শরীর থেকে নিয়েই আমাদের চলতে হয়। সেই ক্ষেত্রে একটা মানুষ বাঁচছে, যে রক্ত দিচ্ছে তার একটা বিরাট অবদান এটা। তো সেই বিষয়ে তাকিয়ে রক্তদান করা উচিত। 18 থেকে 60 বছর বয়স অবধি প্রত্যেকেই রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করতে পারে এবং সেটা আমাদের ডাক্তার দেখে ঠিক করে নেবে সে দেওয়ার উপযুক্ত কি না। সুতরাং আপনি ইচ্ছে করলেই দিতে পারবেন, এইরকম চিন্তাধারা না থাকাই ভালো। প্রত্যেকে আসবে, চেক করবে, যদি সঠিক হয়, দেওয়ার মতো উপযোগী হয়, তবেই আমরা তার থেকে রক্ত টানতে পারি।
0: আচ্ছা, থাইরয়েড রয়েছে এরকম কোন পেশেন্ট, প্রতিদিন সে এলড্রক্সিন খায়, তারা পারবে রক্ত দিতে?
1: কম এলড্রক্সিন খায় যারা 50 বা তার নিচে,
2: তাদের ক্ষেত্রে যদি তার 3 মাসের রিপোর্ট সঠিক থাকে এবং ওই একটা মেডিসিনই চলে, অন্যান্য কোনো আনুষঙ্গিক প্রতিবন্ধকতা না থাকে, তাহলে দিতে পারে।
0: সুগার, হার্ট এরকম পেশেন্ট?
2: সুগার পেশেন্ট যারা ইনসুলিন নেয় তারা কোনোদিনই রক্ত দিতে পারবে না, তবে যারা এমনি মেডিসিন খায় তাদের ক্ষেত্রে আমরা চেক করে দেখতে পারি। তবে এই জিনিসটা আমরা মাঠে ঘাটে করতে ভয় পাই। তবে সুগারের সিঙ্গেল মেডিসিন চলে, গত 3 মাসে তার কোনো ওষুধ পাল্টায়নি, তার হার্টের কন্ডিশন ভালো, তার লিপিড প্রোফাইল বা অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারগুলো ভালো, সেক্ষেত্রে আমরা অনেক সময় টানি। হার্টের অসুখ থাকলে দেওয়া উচিত না।
0: স্টেরয়েড খেয়েছে?
2: স্টেরয়েড খেলে দেওয়া যাবে না, এটা টেম্পোরারি ডেফার। স্টেরয়েড বন্ধ হলে আবার দিতে পারবে। অ্যান্টিবায়োটিক খেলে টেম্পোরারি ডেফার। আমি যদি আজকের টিটেনাসের ভ্যাকসিন নিই, আমার একটা টেম্পোরারি ডেফার থাকবে কয়েকদিন। হ্যাঁ, যেমন ধরুন আমি যদি কোনো লাইভ ভ্যাকসিন নিই, লাইভ ভ্যাকসিন নিলে সেখানে 28 দিন আমি রক্ত দেবো না। জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছি বা কুকুরে কামড়েছে এরকম কিছু, আমি 1 বছর রক্ত নেব না।
0: শুধু রক্তদান নয়, এই যেন সুনিতার উৎসব। প্রত্যেকটা উৎসবে উপহারে সুনিতা যেমন সমস্ত মানুষের পাশে থাকেন, তেমনি সুনিতার এই আয়োজনে বহু মানুষ এসেছেন বহু দিক থেকে, বহু জায়গা থেকে। তারা এসে একত্রিত হয়েছেন এই আনন্দ অনুষ্ঠানে। আনন্দ অনুষ্ঠানই তো বটে। একটা মানুষের রক্ত যখন একটা মানুষকে বাঁচায়, সেই আনন্দের মতো আর অন্য কোনো আনন্দ সমকক্ষ হয়ে উঠতে পারে না।

0: সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করলেন সুনিতা, কারিগরি সহায়তায় চন্দন পাল, পরিকল্পনা উজ্জ্বল বন্ধু।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই আজ সন্ধ্যায়।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন, এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে স্বাগত সবাই। আজ সারাদিন আকাশের রং কিরকম ঘোলা, আলিপুর আবহাওয়া যদিও আশ্বাস দিচ্ছে বৃষ্টির সম্ভাবনার। তারা বলছেন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে, যেন তাই হয়। এই আশ্বাস বাণীটাকে মনের মধ্যে রেখে যাচ্ছি আপনাদের পাঠানো আজ সন্ধ্যায় অনুষ্ঠানের চিঠিতে। আজকের চিঠি, প্রথম চিঠি লিখছেন পাপিয়া পাটোয়ারি, 52/E ক্রাইপেল রোড, কোন্নগর, হুগলি থেকে। গ্রীষ্মের তপ্ত নিঃশ্বাস আর ধূলিময় রুক্ষ পরিবেশকে স্বস্তি দিতে যখন জল ভরে মেঘে আকাশ পরিপূর্ণ হয়ে ওঠে, তখন প্রকৃতি প্রশান্তির নিঃশ্বাস ফেলে। বৃষ্টির প্রতিটি ফোঁটায় মাটির ঘ্রাণ, নতুন প্রাণের ছোঁয়া আর মনকে জুড়িয়ে দেওয়া এক অলস প্রশান্তি আনন্দে মাতিয়ে দেয়। প্রিয় বর্ষা শুধু প্রকৃতিতে নয়, আমার জীবনেও এক অনন্য অনুভূতির জন্ম দেয়। বর্ষার আলস্য আমার কাছে নিঃশব্দ শান্তি। অঝোর ধারায় বৃষ্টি পড়লে হয় বিদ্যালয় বন্ধ, নয় নিজেই ছুটি নিয়ে বাড়িতে থাকা, কারণ স্কুল যাবার পথ থাকে জলমগ্ন, যান চলাচলেও সমস্যা। জলচর প্রাণীর মতো স্পর্ধা না দেখে বিদ্যালয়ে যাওয়ার বাসনাকে জলাঞ্জলি দিতেই হয়। তখন মহানন্দে রান্না করি খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি, পাপড়। বর্ষার অলস দিনে বারান্দায় দাঁড়িয়ে মেঘ বৃষ্টির অনুভব, বর্ষণ সিক্ত পরিবেশ, বাড়ির বিপরীতে কদম গাছটার দিকে তাকিয়ে মন গুনগুন করে ওঠে, এসো নিপো বনে ছায়াবিথি তলে। আবেগবিহ্বল হয়ে ওঠে মন। অলস বর্ষা সৃজনশীল মনকে সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারে করে রাখে। হাতে তুলে নিই কলম, আবার কখনো অলস মধ্যাহ্নে বিছানায় শুয়ে পড়তে থাকি কবিতার বই। কবিতার ছন্দে ভাসতে ভাসতে পৌঁছে যায় মেঘ পরিদের রাজ্যে। বিরহিণী মন তখন যেন বলে ওঠে, এমন দিনে তারে বলা যায় এমনই ঘন ঘন বরিশায়। আমার প্রিয় বর্ষা আমার কাছে তখন হয়ে ওঠে একক নিঃশব্দ কবিতা, এক ধ্যান মুহূর্ত। পাপিয়া পাটোয়ারি লিখছেন 52/E ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি থেকে।

0: দাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: পরের চিঠি। ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায় লিখছেন বিশ্বকর্মানগর দুর্গাপুর 10 পশ্চিম বর্ধমান থেকে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। নদীতেই যদি হাঁটু জল থাকে তাহলে তো আশেপাশের মাঠ শুকনো থাকাই স্বাভাবিক। তবু আশায় বাঁচে চাষা, তাই বৈশাখ জ্যৈষ্ঠ শেষে বর্ষাকে স্বাগত জানাই আমরা সবাই। ঝমঝম বৃষ্টিতে আমাদের মন যে দোলায়িত হয় তাতে কোনো রকম সন্দেহ নেই। বৃক্ষরা সব এক পায়ে দাঁড়িয়ে বৃষ্টির জলে স্নান করে তৃপ্ত হয়। মাঠে মাঠে জল জমতে শুরু হলে চাষিরা সব লাঙল কাঁধে বেরিয়ে পড়েন। কবি সুকান্তর ভাষায় বর্ষা কেবল ঋতু নয়, এ যেন এক বিদ্রোহ। কবির ভাষায় এই গ্রামের পাশে মজা নদী 12 মাস বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বর্ষার অনুভব এক স্নিগ্ধ, শান্ত ও নিবিড় ব্যক্তিগত আবেগের প্রকাশ। বৃষ্টির শান্ত জলধারায় স্নান করা এবং প্রকৃতির সবুজ হয়ে ওঠার এক মায়াবী চিত্র তার কবিতায় ফোটে। রবীন্দ্রনাথের কাছে বর্ষা ছিল প্রকৃতির সবচেয়ে আবেগময়, রোমান্টিক ও প্রিয় ঋতু। বর্ষার ঘনঘোর মেঘ ও অবিরাম ধারা কবির মনে একাকিত্ব প্রিয় মানুষের প্রতি গভীর আকুতি জাগিয়ে তুলেছে। বর্ষোন্মুখর দিনে আনমনে হয়ে যাওয়া খুব স্বাভাবিক।

কবিগুরুর গানে, আজি ঝড় ঝড়ের মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, এই অনুভূতি বাঙালির হৃদয়ে গেঁথেই আছে। এইভাবে নিজের অনুভব প্রকাশ করেছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান থেকে।

আপনাদের জানিয়ে রাখি জুন মাসের, সারা জুন মাস জুড়ে আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় অনুভবে বর্ষা। আমরা থাকি ঠিকানায় আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ 742101। ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। বিষয় অনুভবে বর্ষা।

দুর্গাপুর 10 পশ্চিম বর্ধমান জেলা থেকে ডক্টর কাঞ্চন চ্যাটার্জি। ধন্যবাদ তাদেরকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, আবার কথা হবে আগামীকাল। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি, আপনাদের বন্ধু মুক্ত।

0: আকাশ বলেন মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250। নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবল ভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120/80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তো গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাইমায়োপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়োপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়োপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝেই একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমার দুটো ভাগ আছে, একটা করিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিশন, যতক্ষণ ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমার ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়বো। মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনি জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: 4072 7250।
0: আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল উদযাপিত হবে। কলকাতায় মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বরের সম্মেলনে আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলি এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। তিনি বলেন,

0: অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে।
1: साथियों आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
0: এই মঞ্চ থেকে তিনি পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18,880 কোটি টাকার 23তম কিস্তি প্রকাশ করেন। এর ফলে সারা দেশে 9.44 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। পাশাপাশি রেলওয়ে, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য ও পশুপালন খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
1: आज पीएम किसान सम्मान निधि की 23वीं किस्त भी जारी की गई है। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं।
0: প্রধানমন্ত্রী এদিন ওড়িশা থেকে সরাসরি রাজ্যে আসেন। সেনাবাহিনীর চপারে তারকেশ্বর অবতরণের পর তাঁকে স্বাগত জানান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় রাজ্য দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রায়রঙ্গপুর জনসভা থেকে ওড়িশার উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে 2 বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির জন্মভূমি পাহাড়পুর গ্রামে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন বলেন প্রধানমন্ত্রী। তিনি পাহাড়পুরকে সূর্য গ্রাম বা সৌরশক্তি নির্ভর আধুনিক গ্রামে রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আজ প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতের দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
1: কেন্দ্র সরকার কা ভিজন হয় পূর্বী ভারত কে বিকাশ সে ভারত কা বিকাশ, ইসলিয়ে হম পূর্বোদয় কি নীতি পর কাম কর রহে। জিস পূর্বী ভারত কো কংগ্রেস কে দৌর মে পিছড়েপন কা পর্যায় বনা দিয়া গয়া থা, আজ বো প্রগতি কা প্রবেশ দ্বার বন রহা হ্যায়।
0: এর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্ব নেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। কোভিড মহামারীর সময় ভারত বহু দেশকে ভ্যাকসিন, অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মানবিক সহায়তা প্রদান করেছে, যা আন্তর্জাতিক সংহতি ও মানব কল্যাণে ভারতের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দোনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। আগামীকাল বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। সুস্থ, কর্মক্ষম এবং মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগ ব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। অনুষ্ঠান স্থলে হাজার হাজার যোগ অনুযায়ী সশরীরে অংশগ্রহণ করবেন এবং ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণ সাধনে একটি আন্তর্জাতিক আন্দোলন হিসেবে যোগ ব্যায়ামের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে দেশের 100টি গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্রে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির পর এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল। ঠিক তার পরপরই এই পদক্ষেপটি নেওয়া হল। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানীরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তার চ্যালেঞ্জ বিষয়ে মত বিনিময় করবেন। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তি ভূমিকা নিয়ে আলোচনা হবে। স্নাতক স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করছে। সকাল 9টায় শুরু হওয়া এই মক ড্রিল বিকেলে শেষ হবে। আড়াই লক্ষের বেশি নিরাপত্তা কর্মী সারা দেশের বিভিন্ন স্থানে এই মক ড্রিলে অংশ নেন। মহারাষ্ট্রের পারভানে জেলার জশওয়ারি গ্রামে একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ দেওয়াল ভেঙে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত বহু। জানা গিয়েছে ওই মন্দির সংলগ্ন একটি সভামণ্ডপ নতুন করে তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের কৈলাস মানসরোবর যাত্রার প্রথম দল আজ মাথুরা পাস হয়ে চীনে প্রবেশ করেছে। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর পর্যটনমন্ত্রী ছেড়িং থেন্ডুক ভুটিয়ার উপস্থিতিতে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান। মোট 47 জন সদস্যের দলে 41 জন যাত্রী, 2 জন লিয়াজো অফিসার, 1 জন চিকিৎসক এবং 4 জন সহায়ক আছেন। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরিকোস্টের মুখোমুখি হবে। আজ ব্রাজিল হাইটিকে 3-0 হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথুস কুনহা 2টি এবং ভিনিসিয়াস জুনিয়র 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। একটু পরে রাত 8টায় আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কুর কুণ্ড, রাত 9টায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ধ্রুব কুমার নন্দী, 9:15 লোকগীতি শিল্পী পৌলমী সেনগুপ্ত, 9:30 মুখোমুখি। সত্য বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন গীতা গঙ্গোপাধ্যায়। রাত 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা চুমরি ও দাদরা পরিবেশনায় বিবেক কর্মাহে, আকাশবাণী ইন্দোর কেন্দ্রের নিবেদন। 11টায় কীর্তন, শিল্পী অর্চনা দেবী মণ্ডল। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 কাহা কাশা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, নতবেজে 16 মিনিটের স্পটলাইট সাড়ে 9টায় চিত্র ভারতী, সাড়ে 10টায় সঙ্গীত হারমোনিকা লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন অমিত পান মিত্র, উপস্থাপনায় রাজীব পোশাক। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা।

বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন। সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন, সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান করেছেন। বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বিকশিত ভারতের রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামীকাল কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। এই প্রথম কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান হচ্ছে, প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন। সক্রিয় মৌসুমী বায়ু এবং অত্যধিক জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশে হিন্দু বাঙালির জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে ফিরেছে, পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলিকে এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে।
1: साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। यह ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरव

0: गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
1: প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা তাদের নিজস্ব জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না।
0: विभाजन के समय जो कांग्रेस बंगाल को लावारिस छोड़ना चाहती थी, विभाजन के बाद उसने बचे हुए पश्चिम बंगाल में भी तुष्टीकरण के खेल खेलने शुरू कर पश्चिम बंगाल के इस इतिहास को दबाया गया। श्यामा प्रसाद मुखर्जी जनसंघ के संस्थापक बने, इसलिए उनके योगदान को नकारा गया। जिस भावना को लेकर उन्होंने बंगाल के लिए लड़ाई लड़ी थी, उस विचार को भी खत्म करने की कोशिशें होती रही।
1: বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মিশন পূর্বোদয় নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার সুরক্ষিত করা এবং রাজ্যের সার্বিক উন্নয়নে এখন কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তির জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে 1947-এর 4-7 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। আইনসভায় পশ্চিমবঙ্গের ভারত ভুক্তির প্রস্তাব পাশ হয়। আগের কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
2: 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারি ভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি।
1: তিনি জানান, রাজ্য সরকার হুগলি জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। কলকাতায় শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 6 জুলাই তাঁর 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। এদিকে রাজ্য বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। তিনি বলেন, এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রস্তাবনা গৃহীত হয়েছিল। পশ্চিমবঙ্গ গড়ে তোলার এই ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অধ্যক্ষ সবার কাছে আবেদন জানান। বিশিষ্ট শিক্ষাবিদ মোহিত রায় বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী রায় জানালেন,
3: পশ্চিমবঙ্গ দিবসের এই চিন্তা এবং এই সংক্রান্ত অনুষ্ঠান, এটা কিন্তু প্রায় 8 থেকে 10-12 বছর আগেই শুরু হয়েছে। এটি তারই একটা ধারাবাহিকতা। 1947 সালের 20 জুন আমাদের ভারতবর্ষের যখন পার্টিশন, তখন এখানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের হিন্দু যেখানে জনসংখ্যা বেশি সেই জেলাগুলোকে নিয়ে হলো পশ্চিমবঙ্গ, আর অন্যটা হলো পূর্ববঙ্গ। এবার এই পশ্চিমবঙ্গের যারা নির্বাচিত বিধায়ক ছিলেন তারা মিলিত হলেন এবং তারা সেখানে ভোটাভুটি দিয়ে ঠিক করলেন। আলাদা করে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের বিধায়করা মিলিত হলেন এবং পশ্চিমবঙ্গে 58 জন বিধায়ক পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্তি হওয়ার জন্য ভোট দিলেন।
1: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেপসিসি এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্তের যৌথ উদ্যোগে আজ বিধাননগরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী, ইজেপসিসির অধিকর্তা আশিস গিরি, সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের সভাপতি ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এদিন বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেছেন। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করেন। সারা দেশে 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাচ্ছেন। শ্রী মোদী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করেছেন। রেড রোডে আগামীকাল সকালে 12th আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। একটি প্রতিবেদন,
4: সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই বার্তাকে সামনে রেখে বিশ্বজুড়ে আগামীকাল উদযাপিত হতে চলেছে।

0: হয়েছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এবারে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। সেখানে প্রায় 35,000-এরও বেশি মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও সরকারি ও বেসরকারি নানান উদ্যোগে আয়োজন করা হচ্ছে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচি। প্রস্তুতি এখন প্রায় সম্পূর্ণ। 2014 সালে স্বীকৃতি পাওয়ার পর 2015 থেকে প্রতি বছর 21 জুন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইজি পরীক্ষা ফের আগামীকাল নেওয়া হবে। এই উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ হাওড়া ডিভিশন বিশেষ এমও ও মেমো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায়ের জীবন অবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘ রোগভোগের কারণে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং পিআইবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আকাশবাণীর দক্ষিণ এশিয়ার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে সক্রিয় মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগর থেকে অত্যধিক জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। খবর শেষ হল, এরপরের খবর রাত 10টায়।
2: राष्ट्रपति द्रौपदी मुर्मू ने प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व की सराहना की है। उन्होंने कहा कि श्री मोदी ने विश्व नेताओं के साथ अपने दूरदर्शी शासन और संपर्क के जरिए वैश्विक मंच पर भारत की प्रतिष्ठा को बढ़ाया है। राष्ट्रपति ने मोहन चरण मांझी सरकार के 2 वर्ष पूरे होने के अवसर पर ओडिशा के मयूरभंज जिले के रायरंगपुर में एक जनसभा में आज ये बात कही। प्रधानमंत्री भी इस कार्यक्रम में उपस्थित रहे। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा कि केंद्र सरकार की योजनाओं से सशक्त होकर आदिवासी समुदाय भारत के विकास में सक्रिय योगदान दे रहे हैं। श्री मोदी ने पूर्वी भारत के विकास में तेजी लाने के उद्देश्य से केंद्र सरकार के पूर्वोदय दृष्टिकोण का भी उल्लेख किया।
3: ओडिशा में आर्थिक गतिविधियां, निवेश और उद्योगों को आकर्षित करने का सामर्थ्य आज नजर आ रहा है। केंद्र सरकार का विजन है पूर्वी भारत के विकास से भारत का विकास। इसलिए हम पूर्वोदय की नीति पर काम कर रहे हैं। जिस पूर्वी भारत को कांग्रेस के दौर में पिछड़ेपन का पर्याय बना दिया गया था, आज वो प्रगति का प्रवेश द्वार बन रहा है।
2: इस दौरान ओडिशा में 47,000 करोड़ रुपए से अधिक की लागत वाली विभिन्न विकास परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया गया। बाद में प्रधानमंत्री हुगली जिले के तारकेश्वर में पश्चिम बंग दिवस समारोह में शामिल हुए। इस दौरान उन्होंने राज्य में विभिन्न विकास परियोजनाओं का लोकार्पण और शिलान्यास किया। श्री मोदी ने कहा कि इन परियोजनाओं से राज्य की ग्रामीण अर्थव्यवस्था मजबूत होगी।
3: आज यहाँ सैकड़ों करोड़ रुपए की विकास परियोजनाओं का उद्घाटन शिलान्यास हुआ है। रेल, रोड, कृषि, इससे जुड़ी ये परियोजनाएं बंगाल को नई गति देगी। इन परियोजनाओं से यहाँ की ग्रामीण अर्थव्यवस्था को मजबूती मिलेगी। मैं बंगाल के लोगों को इन विकास परियोजनाओं की बधाई देता हूँ।
2: श्री मोदी ने प्रधानमंत्री किसान योजना की 23वीं किश्त के रूप में 18,880 करोड़ रुपए जारी किए। इससे देश भर के 9,44,00,000 से अधिक किसानों को लाभ मिलेगा। प्रधानमंत्री कोलकाता

0: রানিতা,
1: কি
0: আরে কথা, মানে মানে কালকে আমি অফিসে চলে যাওয়ার পর একটা লোক আসতে পারে জানো আমার সাথে দেখা করার জন্য। ওকে তুমি ঘরে নিয়ে বসাবে, আর কোনো প্রশ্ন না করে ও যা বলবে তার চুপচাপ শুনে যাবে, কেমন? আমি অফিস থেকে ফিরে এলে আমাকে সব কিছু খুলে বলবে।
1: তার মানে তুমি বাড়িতে থাকবে না, আমি একা থাকবো, আর সে সময় একজন লোক আসবে যাকে আমি চিনি না জানি না, তাকে ঘরে এনে বসাতে হবে এবং আদিখ্যতা করে সে যা যা বলবে সব গিলতে হবে।
0: না না,
1: আরে তুমি ভেবেছো কি বলতো, লোকটা যদি তোমার সাথে প্রয়োজন তাহলে তুমি তো অফিস থেকে ফিরে ওকে আসতে বলতে পারতে।
0: আশ্চর্য! আচ্ছা তুমি কথাটা বুঝছো না, তখন থেকে কেবল তর্ক করে যাচ্ছ। রনিতা বোঝার চেষ্টা করো।
1: আচ্ছা এতে বোঝার কি আছে, কোথাকার কি একটা উটকো লোক?
0: মোটেই উটকো নয়, উটকো নয়। আমার সঙ্গে কাল তার কথা হয়েছে, লোকটা যথেষ্ট সোবার।
1: তা তিনি দয়া করে কখন আসবেন আমাদের বাড়িতে?
0: ভদ্রলোক তো বললেন যে 3টার সময় আসবেন। আচ্ছা তুমি তো ভয় পাচ্ছ কেন বলো তো?
1: ভয় আমি পাচ্ছি না বিকাশ, তুমি ভয় পাচ্ছ। তুমি তো দেখছি লোকটাকে অ্যাভয়েড করতে চাইছো, সত্যি করে বলো তো লোকটা ঠিক কিরকম?
0: না মানে লোকটা একটু রহস্যময় ঠিকই, মানে কাল যখন দেখা হয়েছিল তখন
2: মিস্টার বিশ্বাস একটা বাক্স, একটা লাল বোতাম আর 2 লাখ টাকা, হ্যাঁ ভেরি সিম্পল গেম, কি এখনো ভাবছেন?
0: দেখো ওর কথাবার্তাও কেমন যেন অদ্ভুত আর যান্ত্রিক, কিন্তু তা সত্ত্বেও লোকটাকে খারাপ বলে তো মনে হলো না। আরে বলো হবে আর কি, ভদ্রলোক যা বলে চুপচাপ শোনা যাবে, ব্যাস মিটে গেল।
1: ব্যাস মিটে গেল? কি কথা ছিলি তোমার, শোনো আমি পারবো না, তুমি ওকে তোমার অফিসে আসতে বলো।
0: অফিসে কাল দিল্লি থেকে টপ বস আসছে, তাছাড়া এসব সিক্রেট ব্যাপার অফিসে হয় না, এর মধ্যে একটা গিভ অ্যান্ড টেক আছে, এটা আমাদেরই লাভ, আর সেই জন্যই ব্যাপারটা জানার জন্য কৌতূহল হচ্ছে আমার, দেখাই যাক না কি বলে।
1: দিন দুপুরে একা পেয়ে আমার যদি খুন করে, কি সেলফিশ অ্যাটিটিউড তোমার বিকাশ!
0: ও রনিতা, এই তিলকে তাল করার স্বভাবটা বদলাও প্লিজ। এই ব্যস্ত জায়গা, চারপাশে হাট বাজার দোকান, তার মধ্যে একটা লোক ঢুকে দিন দুপুরে তোমায় খুন করে যাবে, ননসেন্স। বেশ ঠিক আছে, দরজা খুলো না, হয়েছে অনেক রাত হয়েছে, যাও এবার শুয়ে পড়ো, ডিসকাস্টিং।

0: কি হয়ে যায়? যাচ্ছি। ও মা, না না, বিকাশ তো অফিসে। তাহলে নিশ্চয় ওই লোকটা। কি করি এখন? একটা ফোন করি। হ্যালো,
1: হ্যালো,
0: কে বিকাশ? মনে বলছি, এসে গেছে। মনে হচ্ছে সেই সেই লোকটা। পাক্কা, কিছু বুঝতে পারছি না, কি করবো? না, আমি দেখিনি, কি করে দেখবো? ও আচ্ছা আচ্ছা, তুমি ধরো, তুমি ধরো, একটু ধরো। হ্যালো, দেখেছি দেখেছি, পিছনে জানলা দিয়ে। বেশ লম্বা কো লোকটা, মাথায় ফেল্ট ক্যাপের মুখটা ঢাকা, ঠিক দেখতে পেলাম না।

0: তার আঙুলগুলো বেশ লম্বা, মাঝে মাঝে হাতটাকে মুখের উপর বোলাচ্ছে। ওই আবার দরজায় ঠোকা মারছে। কি করবো দরজা খুলে দেবো, তারপর যদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুঁজি খুঁজি। এই শোনো, তুমি তাড়াতাড়ি ছুটি করে চলে এসো, তুমি আমার ভীষণ ভয় করছে। যাই, যাচ্ছি যাচ্ছি।
1: গুড আফটারনুন।
0: গুড আফটারনুন।
1: কি টেলিফোনে মিস্টার বিশ্বাসের পারমিশন পেলেন?
0: হ্যাঁ, মানে বিকাশ তো এখন
1: অফিসে, আমি জানি। আমার তো আপনাকে হলেও চলবে। দ্য হোল থিং ইজ ভেরি সিম্পল। তা ভেতরে আসতে পারি কি?
0: আসুন না, ভেতরে আসুন।
1: মিসেস বিশ্বাস, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। দিনে দুপুরে একজন আগন্তুককে ঘরে ঢুকতে দেওয়া আপনার পক্ষে সত্যি মুশকিল, কিন্তু আমাকে দেখে কি আপনার লেট মি পুট অফ মাই হ্যাট ফার্স্ট, টুপিটাই খুলতে ভুলে গেছি। আচ্ছা, আমাকে কি অভদ্র মনে হচ্ছে? দেখুন, আমি আর পাঁচজন সেলসম্যানের মতোই একজন সামান্য মানুষ, শুধু আমি যেটা বিক্রি করি সেটা।
0: না না না, আপনি আসুন, ভেতরে আসুন।
1: আমার পড়ার শখ ছিল ভীষণ জানেন, তবে কাজের চাপে আমার এই বাক্সটার মধ্যেই যা কিছু সব আছে সেটা খুব সিম্পল। এই তো দেখুন না।
0: আচ্ছা, এটা কিসের বাক্স? এরকম আশ্চর্য বাক্স না আমি কখনো দেখিনি। বাইরে খোলসটা দেখলে তো বোঝারই উপায় নেই একটা বাক্স।
1: খোলসটা দেখে কি ভেতরটা বোঝা যায় মিসেস বিশ্বাস? এই তো আপনি আমাকে বদলোক ভাবছিলেন, তাই তো? অথচ আই এম এনিথিং বাট এ ব্যাড ম্যান। হ্যাঁ, এবারে আমি আমার আসল কথায় আসি। হ্যাঁ, বাক্সের ভেতরে এই যে লাল রঙের বোতামটা দেখতে পাচ্ছেন,
0: একদম জলজল করছে। আচ্ছা আচ্ছা, এটাকে টিপে দেব?
1: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লেট মি এক্সপ্লেইন। হ্যাঁ, ওই লাল বোতামটাই আপনাকে টিপতে হবে।
0: তারপর তারপর এটা টিপলে কি হবে?
1: এটা টেপার সঙ্গে সঙ্গে এমন একটি লোক মারা যাবে যাকে আপনারা চেনেন না, জানেন না, এমনকি কোনোদিন দেখেননি। আপনাদের সম্পূর্ণ অনাত্মীয় অচেনা একটি লোক মারা যাবে আপনারা এই লাল বোতামটা টেপা মাত্রই।
0: ও মা, সে কি কি বলছেন আপনি? আমরা বোতাম টেপে একটা কাউকে মারতে যাব কেন?
1: কারণ বোতামটা টেপার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন পুরো 2 লাখ টাকা। হ্যাঁ, পুরো 2 লাখ আমি নিজে এসে দিয়ে যাব।
0: কি বললি? 2 লাখ? পুরো 2 লাখ টাকা পাবো আমরা শুধুমাত্র লাল বোতামটা টিপলে?
1: হ্যাঁ ঠিক তাই, এতটাই সিম্পল সমস্ত অপারেশনটা। 2 লাখ টাকা, একটা লাল বোতাম, আর আপনারা পুষ্করলেই বান্দা হাজির। আচ্ছা ওকে, আমি তাহলে চলি, বাই।
0: যা চলে গেল, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। 2 লাখ টাকা, বাবা মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে ভীষণ। সবই তো 3:30, বিকাশ আসতে এখন 9:30, কি যে করি এখন। একটু ফোন করি।

0: লোকটা কোনো ঠিকানা বা টেলিফোন নাম্বার কিছু রেখে যায়নি।
1: তুই সুটকেসের মধ্যে কিছু পেলি?
0: না, সেটাই তো খুঁজছি, বাট হোপলেস, সেসব কিছু নেই। তোমার একবার জিজ্ঞেস করা উচিত ছিল।
1: সব কিছু আমার উচিত ছিল, সে দায় বুঝে তোমার ছিল না। আসলে কি জানো,
0: হ্যাঁ, লোকটার মধ্যে এমন একটা হিপনোটাইজিং এফেক্ট যে কোনো কথা বলবার সুযোগই পাইনি আমরা। আর তাছাড়া ওই 2 লাখ টাকা।
1: আচ্ছা, ওই লাল বোতামটা টিপলে সত্যি সত্যি কেউ মারা যাবে? ইয়ে হয়, আর হলেও যাকে আমরা চিনি না জানি না তাকে খামুখা মারতে বা যাবো কেন?
0: ছাড়ো তো, এরকম হয় নাকি? সবটা বোগাস। তাছাড়া বাক্সটাও তো দেখলাম ভালো করে, কিচ্ছু নেই, না কোনো তার, না ইলেকট্রনিক গ্যাজেটস, কিচ্ছু না, সে ফকি করি বুঝি রুকি।
1: কিন্তু ওই টাকার ব্যাপারটা, লোকটা যে বলল বোতাম টিপলেই 2 লাখ টাকা নিয়ে হাজির হবে,
0: বুঝলি না, বোকা বানানো ছক পুরোটা। হ্যাঁ, হয়তো ওরা একটা মার্কেট সার্ভে করছে যে কতজন এরকম লোভী লোক আছে যারা টাকার জন্য অচেনা কাউকে মেরে ফেলতেও পেছপা নয়।
1: ও, তাই বুঝি, তাহলে তো বোতামটা আমাদের টেপাই উচিত নয়। আমরা কি লোভে পড়ে একজনকে মেরে ফেলবো নাকি?
0: টেপো না বোতাম, কে তোমাকে মাথা দেবী দিয়েছে? অবশ্য টাকাটা যে আমাদের খুবই দরকার তাও ঠিক। এক্ষেত্রে আচ্ছা রণিতা, এক্ষেত্রে একটা বোতাম টিপে যদি 1 লাখ 2 টাকা পাওয়া যায় তাহলে মন্দ কে টিপে রাখে?
1: মা, ছি ছি, কি বলছো তুমি, এ তো এক ধরনের খুন গো। ওসব আমারও ভীষণ কৌতূহল হচ্ছে যেন লোকটা, আচ্ছা লোকটা আসতেও তো পারে 2 লাখ টাকা নিয়ে, টিপে দেই কি বলো?
0: তুমি জাহান নামে যাও, জাহান নামে যাও, বাক্সটাকে পাঠাও। আশ্চর্য, একটু কনসিস্টেন্ট নও তুমি, এক একবার এক এক রকম কথা বলছো।
1: তুমি তো তাই বলছো, লোভ হচ্ছে নিজের গায়ে তুমি আমার ঘাড়ে চাপাচ্ছ। উফ, আমি কি কিছু বুঝি না নাকি?
0: কি বুঝো? হ্যাঁ, কি বোঝো তুমি বলো, কি বোঝো? আমি লোভী না? আমি আমি আমি আমি ওয়েল ওয়েল, তুমি তুমি চুপচাপ বসে থাকো, আমি যাবো আর আসবো। আমি বাক্সটাকে তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি, ব্যাস, ঝামেলা চুকুক, আর সহ্য হচ্ছে না।
1: ও মা, কি বাক্স রাখতে তো জানো, নামো নামো,
0: সরে যাও,
1: এই এই শোনো, এর মধ্যে কিন্তু টাইম বোমা থাকতে পারে,
0: সরে যাও বলছি,
1: নামো নামো বলছি, বিকজ প্লিজ নামো।
0: সিন ক্রিয়েট করো না, সিন ক্রিয়েট করো না রণিতা, একটু উট করলো কেসে কি না কি বললো তাতেই নাচছি দুজনে। একটা বোতাম টিপে একটা মানুষ মারা যায়। হ্যাঁ, যত সব ভাঁওতাবাজি, কাঠি ডাস্টবিন, আমি যাবো আর আসবো।
1: ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, জিতে গিয়ে যদি কিছু হয় তাহলে দুজনে একসঙ্গে মারা যাবো, চলো।
0: কি বাদে বকছো পাগলের মতো, বাইরে এখন বেশ অন্ধকার, তুমি থাকলে আরো অসুবিধে, অথচ এই বাক্সটা, এই বাক্সটা সংসারের সমস্ত শান্তি নষ্ট করে দিচ্ছে একেবারে, এর একটা শেষ দেখা দরকার। তুমি তুমি জাস্ট একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি।
1: সময় যেন আর কাটছে না, এত দেরি করছে কেন? কি ওই হলো বোধ হয়, যাচ্ছি যাচ্ছি। কি হলো বিকাশ, কি হলো বাক্সটা?
0: ফেলে দিয়েছি ডাস্টবিনে।
1: ফেলে দিয়েছ? আচ্ছা আচ্ছা, ওই বাক্সটা ঘরে রাখলে কি ক্ষতি ছিল বলতো? বোমা তো নাও থাকতে পারতো, আমার বোতামটা টিপতাম না, শুধু রেখে দিতাম।
0: বোমা না হলে তো আমার কোনো ক্ষতি নেই, বোতামটা টিপলে না, টাকাও পেলে না।
1: চাকে চাকে বাবা, ছাড়ো তো, একটু শুয়ে পড়ি, আর চিন্তা করার কোনো দরকার নেই।
0: কিন্তু চিন্তা না করেও থাকা যাবে না, তুমিও তো চিন্তা করছো।
1: হ্যাঁ করছি, সত্যি করছি। বাক্সটা না ফেললে বোধ হয় ভালো হতো জানো।
0: কি হলো কি রণিতা, শোবে না নাকি?
1: হ্যাঁ শোবো, তুমি তো শুচ্ছ না, শো।
0: হ্যাঁ, কাছে এসো, যদি আমরা 2 লাখ টাকা পাই কি করবো? তা নিয়ে
1: কি করবে? যা খুশি তাই করতে পারো, যেমন খুশি খরচ করতে পারো, আবার ইচ্ছে করলে খরচ নাও করতে পারো।
0: ঘুমিয়ে পড়ো, আর কথা না।
1: ঠিক আছে।

0: ছিল, এখনো নড়াচড়া করছে, ঘুমিয়ে নেই।
1: তুমিও তো ঘুমাওনি।
0: কি করবো, ঘুম আসছে না যে। জানো খালি না আমার বাক্সটার কথা মনে হচ্ছে।
1: আমারও জানো রানীটা, আমারও আমি বাক্সটার কথা ভুলতে চেষ্টা করছি কিন্তু পারছি না। সত্যি আমি সত্যি সত্যি ভুলে যেতে চাই বাক্সটার কথা, 2,00,000 টাকার কথা। একটা একটা অপরিচিত মানুষের মনে যাবার কথা আমি ভুলে যেতে চাই।
0: আমারও আমারও ঠিক আমারও এরকম, কিন্তু আমি তো কিছুতেই ভুলতে পারছি না।
1: ঠিক করি বলো তো আমরা।
0: শুনো, তুমি চোখ বুঝে শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
1: কিরকম যেন একটা অস্বস্তিকর অবস্থা না
0: সত্যি। ঘুমো।

0: হলো রয়তা, অমন করে বসে আছো কেন? আরে কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগছে?
1: কি রয়তা, সারা রাত ঘুমোনো মনে হচ্ছে, কি হয়েছে তোমার? কি বাক্সটা এখানে এলো কি করে?
2: আমি
1: রনি।
2: হ্যাঁ আমি নিয়ে এসেছি। পারছিলাম না, কেমন যেন হচ্ছিল, তারপর কখন যে বাক্সটা নিয়ে এসেছি ভালো করে মনে করতে পারছি না। ওগো ও, আমাদের কিছু হবে না তো?
1: শোনো শোনো রনি, শোনো শোনো শোনো, তুমি যে ব্যাপারটা নিয়ে এত চিন্তা করছো সেটা কিছুই না। আমার তো মনে হয় পুরো ব্যাপারটাই ভাঙতা। আচ্ছা যারা রনিতা, কে কবে শুনেছে যে বোতাম টিপে একটা মানুষকে মারা যায়? হ্যাঁ, কে একটা অচেনার লোক, সে কি বললো এটা নিয়ে এত ভাবনা চিন্তা করে নিজের শরীর খারাপ করে ফেললে সেটা বোকামি ছাড়া আর কিছু নয়? রনিতা প্লিজ, এটা মাথা থেকে বার করে দাও। আর শোনো, বাক্সটা আমাকে দাও, দাও আমি আমি দূরে কোথাও ফেলে দিয়ে আসি।
2: কিন্তু আমার যে অসম্ভব কৌতূহল হচ্ছে বিকাশ, কি হয় সেটা না দেখলে হয় আমি মারা যাবো আর নইলে পাগল হয়ে যাবো। আমি কিছুতেই মনকে বোঝাতে পারছি না, তুমি প্লিজ কিছু একটা করো।
1: এবার পুরো ব্যাপারটাই আমার অসহ্য মনে হচ্ছে, এত অশান্তি, এত অশান্তি কাট, আমাদের আমাদের সমস্ত শান্তি নষ্ট করে দিল এই বাক্সটা। সারাক্ষণ শুধু এটারই আলোচনা, এটারই আলোচনা, অন্য কথা যেন ফুরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা রনিতা, রনিতা এতই যখন অসুবিধা হচ্ছে, রনিতা রনিতা, আই এম গোয়িং টু পুশ দ্য বাটন।
2: কি বলছো কি তুমি? তুমি তো নিজে ওটাকে ফেলতে গিয়েছিলে আর এখন তুমি বলছো?
1: হ্যাঁ হ্যাঁ, আমি বোতামটা টিপবো, যদি কেউ মারাও যায় তাতে তাতে আমাদের কি, আমাদের চেনা জানা তো কেউ নয়।
2: প্লিজ প্লিজ বিকাশ, তুমি শান্ত হও। কি হলো, কি বললো তোমার বিকাশ? প্লিজ শান্ত হও
1: রনি, আমার আমার হাতের সামনে দোল খাচ্ছে, ২ লাখ টাকা, ২ লাখ টাকা সরো সরো তুমি।
2: বিকাশ বিকাশ, আমাদের এবার কিছু হবে না বিকাশ।
1: এই তো, হিয়ার ইট ইজ, হিয়ার ইট ইজ, এই সে লাল বোতাম।

0: তাহলে বোতামটা আপনি টিপেছেন, থ্যাংক ইউ। কিন্তু দরজাটা খোলা কেন? কি মিসেস বিশ্বাস, আপনাকে এরকম পেল লাগছে কেন? শরীর খারাপ?
1: কিছু না, কিছু না, ঠিকই তো আছি আমি।
0: এই যে আপনাদের প্রাপ্য, হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো 2 লাখ রয়েছে।
2: পুরো পুরো 2 লাখ? মানে এই টাকাটা এখন?
0: হ্যাঁ হ্যাঁ, আপনি ইচ্ছে করলে গুনে নিতে পারেন।
1: আচ্ছা আচ্ছা, কেউ কি সত্যি সত্যি মারা গেছে ওই বোতামটা টেপাতে?
0: ইয়েস, ডেফিনেটলি। আর সেই জন্যই তো টাকাটা আপনারা পেলেন, নচেত এমনি এমনি 2 লাখ দেয় কেউ? ওই তো দেখুন, দেখুন না, লাল বোতামটা আবার নিজের জায়গায় ফিরে এসেছে।
1: তার মানে এবার কি করবো বাক্সটা নিয়ে?
0: আবার কাউকে দেব বাক্সটা। এন্ড দ্যাট ওল্ড গেম, একটা লাল বোতাম, 2 লাখ টাকা। আপনাদের চেনে না জানে না এমন তো অনেকে আছে, তারাই কেউ ফের টিপবে বোতামটা। আর হয়তো
2: তার মানে তো আমাদের দুজনের মধ্যে কেউ মারা যেতে পারে।
0: ইট ইজ অল ইন দ্য গেম, হতেও পারে। আপনারা তো বোতামটা টেপার সময় এসব কথা ভাবেননি, তারাও ভাববে না। কেবল বোতাম পুশ করবে আর সঙ্গে সঙ্গে 2 লাখ। গুনে নিন, গুনে নিন টাকাটা। আমাদের মূলধন তো একটাই, আর একমাত্র তৃতীয় রিপু, লোভ। ওকে, গুড বাই।
1: বিকাশ
2: রে রে রে।

0: বিক্ষিপ্ত ঘটনা নাটকটি শেষ হল। কাহিনী শাশ্বতী গুপ্ত চৌধুরী, বেতার নাটক সৌম্যদেব বসু, অভিনয় করেছেন আগন্তুক দেবরাজ রায়, বিকাশ গৌতম চক্রবর্তী আর রণিতা শ্রীলা মজুমদার, সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: নাটকটি পরিবেশিত হল আকাশবাণী কলকাতার সৌজন্যে।

0: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আপনি গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবারের গান বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে।

এবং বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন আধুনিক গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। একটু পরেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিউজ @9 রিলে করে শোনানো হচ্ছে।

0: শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি শ্রুতি অনুষ্ঠান। আজ শ্রুতি অনুষ্ঠানে আমরা শুনব কবিতা ও গল্প পাঠ। এখন কবিতা পাঠ করে শোনাবেন তুষারকান্তি ভট্টাচার্য।
1: আমার প্রথম কবিতা হৃদয় শূন্য হলে। হৃদয় শূন্য হলে মনের উঠোনে কখনো উড়ে আসে না দু চোখে রোদ্দুরের গন্ধ মেখে ভোরের শালিক পাখি, মায়া মৃদঙ্গ জ্যোৎস্নার আলোতে ভিজে বুনো কাঁটা ঝোপে জ্বলে না সবুজ জোনাকি। হৃদয় শূন্য হলে বিজন রাত্রিরে আধ ঘুমের ভিতরে নীরবে শুধু ভেসে আসে পাতা ঝরার মর্মর গান, আবছা স্মৃতির আয়নায় ফুটে ওঠে দুঃখের খড়কুটো আর নাবালা সব গোপন অভিমান। হৃদয় শূন্য হলে নদীর ফর্সা জলে আমি ছুঁড়ে মারি এক মুঠো কাদা মাটি বালি, তারপর ভালোবাসা বেদনার অশ্রুটুকু দু চোখ থেকে মুছে কেটে যায় নীরবে দিনগুলি রাতগুলি। দু নম্বর কবিতা স্মৃতির পতাকা। অপমানিতের সমস্ত দুঃখ নিয়ে একদিন চলে যাব দিকশূন্যপুরে নিরুদ্দেশে, যাবার আগে তোমার দু হাতে দিয়ে যাব ভালোবাসার স্মৃতির পতাকা। আমার তৃতীয় কবিতা শান্তি নেই। হিম শীতের কুয়াশা মাখা শুনশান চরাচর ধানমাঠ আলপথ শেষে চোখের সামনে ভেসে ওঠে যে ভাঙাচোরা অন্ধকার ভুতুরে স্টেশন, সেখানে কোনো চায়ের দোকান নেই, হকারদের কোলাহল নেই, স্টেশন মাস্টার নেই, শুধু ঝাঁকড়া চুলের পাগল জ্বলন্ত চোখে হলুদ লণ্ঠন জেলে ঘুরে বেড়ায় এদিকে ওদিকে। এত রাত্রিরে আপনি কোথায় যাবেন, কোন ঠিকানায়? বরং আমার সঙ্গে চলুন, ওইদিকে সরু কোপায় নদী আছে, তার পাশে নিঝুম শ্মশান, ক্ষুধার্ত শিয়াল আর শকুনের দল শুধু জেগে আছে। একটা রাত ওখানে কাটালেই বুঝতে পারবেন এই পৃথিবীতে মানুষ কত একা নিঃসঙ্গ, স্নেহ ভালোবাসা বলে কিচ্ছু নেই। এখানে ওই স্টেশন আর শ্মশান, শুধু আসা আর যাওয়া, মাঝখানে ক্ষণিকের কটা দিন, তারপর ওপারের ডাক শুনে চলে যেতে হবে একা একা। ও মশাই শুনছেন, আপনার বুঝি রয়ে গেছে এখনো শিকড়ের মায়া টান, তবে ফিরে চলে যান যেখানে দুদণ্ড শান্তি পাবেন। তবে শান্তি যদি কোথাও থাকে তবে এই মহাশ্মশান আর গোদস্থানে, আর কোথাও কিচ্ছু নেই। স্নেহ মায়া ভালোবাসা সব কিছুই মিথ্যে। ও মশাই শুনছেন, হিমেল বাতাসে শুধু প্রতিধ্বনিত হয়ে আসছে কোথাও শান্তি নেই ভালোবাসা নেই পাগলের কণ্ঠস্বর। আমার চতুর্থ কবিতা মাছরাঙা দিন। ব্যর্থতা আমি মহিনের টকবগে কালো ঘোড়ার পিঠে চেপে চলে যাব রোদ্দুরে জেগে ওঠা নদীর আয়নার দিকে, নুন ঘাম জলে ভেজা দু হাতের মুঠোয় তুলে নিয়ে আসবো নীলিম মাছরাঙা দিন। নিরাশার লোহার শিকলে বেঁধে দেখি কে আমাকে আটকে রাখে নির্জন খাদের কিনারে, ব্যর্থতার সমস্ত খড়কুটো নদীর জলে ফেলে দিয়ে পায়ে পায়ে একদিন আমি পৌঁছে যাব ওই স্বপ্নীল রূপালি পাহাড় চূড়োয়। আর পরের কবিতা স্বপ্নের মায়াজাল। তোমার ফর্সা ভূগোল শরীরে সহজ পাঠ একবার খুলে ধরলেই আমার কলমের নিবে উড়ে আসে নীরবে অজস্র প্রেমের কবিতার মায়াবী অক্ষর, তাই আমি তোমাকেই পড়ে যাই দিনভর। তোমার আয়ত দু চোখে ভেসে থাকা স্বপ্নের মায়াজাল আমাকে জাগিয়ে রাখে হেমন্তের ঝিরঝির পাতা ঝরা দুঃখী রাত্রিরে। তুমি গোলাপি চাঁদের মতন সংগোপনে যদি কখনো মেলে দাও যুবতী শরীরের ডালপালা শাখা প্রশাখা, তাহলে জলবন বাউল আমি দুদণ্ড দাও দাও আগুনের জ্বলন্ত মশাল হতে পারি বেঁচে থাকার আনন্দে। আমার পরের কবিতা অভিমুখ। অভিমানে একবার ফেরালে তুমি ভালোবাসার অভিমুখ, আমি এক সমুদ্র ভালোবাসা বুকে নিয়ে বসন্ত বাউলের মতো পৌঁছে যাব তোমার নিরালা দুয়ারে। ঘৃণা আর অবহেলায় যদি বন্ধ করে দাও হৃদয়ের জানালা কপাট, তবে হিমের মতন গুঁড়ো গুঁড়ো মনস্তাপের দুঃখে ভিজে যাব সারা রাত। তীরবিদ্ধ আহত পাখির ক্ষত নিয়ে উড়ে যাব না ওই দূর নিখিল দিগন্তের নক্ষত্র নীলিময়। ভালোবাসার অপূর্ণ অভিলাষ বুকে নিয়ে রয়ে যাব অসীম অনন্ত প্রতীক্ষায়। রূপালী চাঁদ বাতির আলো চোখে জেলে তুমি নিশ্চয়ই একদিন আমার হাতে তুলে দেবে ভালোবাসার রঙিন পতাকা।
0: এতক্ষণ শুনলাম তুষারকান্তি ভট্টাচার্যের কাছ থেকে কবিতা। এবারে আমরা গল্প পাঠ শুনব। গল্প পাঠ করে শোনাবেন সমীর বিশ্বাস।
2: মন বিতান তেমন অভ্যেস নেই বলে হাতের কাজটি শেষ করতে উশ্রীর আজ অনেকটা সময় লেগে যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে ওর মেজাজ। গত রাতের সব খাবার দাবার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই রোববারের সকালে কাজের মেয়ে না আসাতে সে রেগে আরো কাঁয়। কখনো হিমাদ্রিকে কখনো ছেলেকে বকতে বকতে ভীষণ উত্তেজিত হয়ে সে চাপা কথাটি বলেই দিল অবশেষে, তোমার বাবা মানুষটি আমাদের কাছে এখন বিড়ম্বনার পাত্র। গতকাল আসা বন্ধুদের দু একজনকে নিয়ে হিমাদ্রি তখন গল্প করছিল নিচে। নিচ থেকেও স্ত্রীর সব কথায় স্পষ্ট শোনা যাচ্ছিল। হিমাদ্রি ভাবছিল আড্ডার মাঝে হয়তো এসব কথা এরা বুঝবে না, আড়ষ্ট হয়ে থাকছিল ও। কিন্তু বন্ধুরা যে সব ঘটনাধারায় অনুমান করে নিয়েছে সরল মানুষ হিমাদ্রি অত শত বোঝে না। তথাপি বন্ধুদের অহেতুক ঔৎসুক্যে হিমাদ্রি অস্বস্তি বোধ করতে থাকে। ওদের উঠতে দেরি হচ্ছে দেখে এক নাগাড়ে রোববারের নানান কাজের ফিরিস্তি দিয়ে চলে, ধোপা বাড়ি, মুদির দোকান, বাথরুম পরিষ্কার ইত্যাদি ইত্যাদি। তুনকে নিয়ে আসতে ওপরে গেলে হিমাদ্রির অনুপস্থিতিতে বন্ধুদের হাসাহাসি আরো বেড়ে যায়। ওর রাগও হয় কিন্তু ওদের উঠে যেতে বলতে পারে না। বাথরুম থেকে তুন এক ছুটতে রান্নাঘরের আড়ালে এসে বাবাকে চুপি চুপি বলে আজ সে গানের ক্লাসে যাবে না, দাদুর কাছে যাবে। মাকে জানানো চলবে না, গত পরশুর কথাটা জানতে পারলে কিন্তু মা দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেবেন। অফিস থেকে ফেরার পথে গত পরশু হিমাদ্রি তুনকে নিয়ে গেছিল বাবার বাগানে। ইদানিং প্রায়ই চুপি চুপি ওকে নিয়ে যায়। শহর ছাড়িয়ে প্রশস্ত ধানি জমির প্রান্তে বেশ ছড়ানো এই সাজানো বনানি একেবারে নিজের তৈরি। হিমাদ্রির বাবা শীতাংশুকে একদিন নিজের সংসার ছেড়ে চলে আসতে হয় এখানে এই উদাসনগরে একাকি। আর এই উদাসনগরে একা একা থাকার সময় একদিন শীতাংশু তার বাকি জীবনটুকুর সঙ্গিনীকেও খুঁজে নাই, কেবল অনন্ত একাকিত্ব কাটাতেই। এমন অবস্থা হবার কথা ছিল না। বিপদমুখ হয়ে পড়ার পর শীতাংশু ভেবেছিল হঠাৎ ফাঁকা হয়ে পড়া সংসারটা ভরাট করতে হিমাদ্রির বিয়ে দেওয়া দরকার। হিমাদ্রির বিয়ে হয় সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে, বৌমা বিদ্যালয় শিক্ষিকা। শীতাংশু তখন সদ্য সদ্য সরকারি বড় চাকরি থেকে অবসর নিয়েছেন। সাংসারিক অস্থিরতা কাটিয়ে সুখেই দিন কাটবে আশা সবার। কিন্তু বছর দেড়েক যেতে না যেতেই তুচ্ছ সব সাংসারিক কারণে নববধূ ওশ্রীর সাথে নানা অশান্তি লেগেই থাকে। আসে তুন, মনে হয় ওকে নিয়ে হয়তোবা আবার সব ঠিক হয়ে যাবে। হয় না, তুন বড় হয়, বাড়ে অশান্তি। স্কুলে অনিয়মিত যাতায়াত, মাল্টিপ্লেক্সকে যাওয়া, নাইট ক্লাবে সময় কাটানো, সব অভিযোগ ধেয়ে আসে

গায়ে মাখে না অশ্রী, বরং বাবার বাড়ির প্রশ্রয়ে ও আরো উদ্ধত হয়ে ওঠে। নিরীহ হিমাদ্রির প্রতিবাদও কানে নেয় না, তুন অনাদরে বড় হয়, সহ্য করতে না পারে শীতাংশু, নিরুদ্দেশ হয় হিমাদ্রি। নিদারুণ অপমানিত হয়ে একদিন শীতাংশু সাধের সংসার ছেড়ে চলে যাবার মনস্থির করে। এদিকে নিরুদ্দেশ হিমাদ্রিকে পাবার জন্য সব পর্যায়ে চেষ্টা চলে। পদস্থ অফিসার ছিলেন বলে সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের সহায়তায় শেষে পুরীর সেবায়তদের আশ্রম থেকে উদ্ধার করে ছেলেকে নিয়ে আসে বাড়িতে। আর একরাশ অপমানের বোঝা নিয়ে অসহ্য সেই সংসার ছেড়ে চিরদিনের মতো চলে আসে এই উদাসনগরে। শহর ছাড়িয়ে কিছু দূরে প্রশস্ত মাঠের মাঝে মাত্র কিছু লোকের বাস এই উদাসপুরে, নির্জন নিরিবিলি। কর্মজীবনে জমানো টাকাতে বিঘে দশেক জমি কিনে নানা ভেষজ গাছ, ফুল গাছ, ফল গাছের এক অসামান্য বাগান তৈরি করে বসে পরম মমতায়। নানান ফুলে ফলে পাতায় বাগান ভরে থাকে সারা বছর। পাক পাখালি, মৌমাছি, প্রজাপতির দল নির্ভয়ে সঙ্গ দেয় বাগান ভ্রমণার্থীদের। সেই টানেই দূর দূরান্ত থেকে কত মানুষ আসে, সকালে বিকেলে নিয়ম করে চলে বাগান বিহার। আর শীতাংশু পরম যত্নে গড়ে তোলে বাগান। পাশের গ্রামের অনেক মানুষ আজ মালি হিসেবে নিয়োজিত, কেউ কেউ আবার ফল ফুল চারা বিক্রি করে নিজেদের নতুন জীবিকায় খাপ খাইয়ে নিয়েছে, পেয়েছে নিশ্চয়তা আনন্দ। বাগানের প্রশস্ত গেটের ডান পাশে চৌকো জলাধারের ঠিক পাড়ের কাছেই কিয়ারি করা ফুল বাগান ঘেরা শীতাংশুর ছোট্ট অথচ আধুনিক আবাস স্থল। ইলেকট্রিসিটি নেই, সোলার সিস্টেমের সেল, টিভির অ্যান্টেনা উঁকি দিচ্ছে খড়ের ছাউনির ওপর দিয়ে। সারাদিনের খাটুনির পর রাত্রে চলে নিবিড় পড়াশোনা, কত বই, কত ম্যাগাজিন, দেশি বিদেশি। একদিন বিকেলে এক শরৎবাদক ভদ্রমহিলা বিশেষ গাছের সন্ধানে শীতাংশুর কুটির প্রাঙ্গণে আসে। গাছের প্রয়োজন শেষ হয়, ওঠে এ কথা সে কথা, শীতাংশুর এই জীবনযাপনে মহিলা মুগ্ধ হয়ে যায়। বেলা শেষ হয়, সন্ধে নামে, প্রায় সবাই চলে যায়, গল্পে কথায় অনেকটা সময় কাটিয়ে দেয় মহিলা। বছর পঞ্চাশের সুহাসিনী দেবী শরৎ নিয়ে থাকতে থাকতে আর বিয়ে করে উঠতে পারেননি। দ্বিধা ফেলে শীতাংশু তাকে বাকি জীবনটুকুর সঙ্গিনী হবার প্রস্তাব দিয়ে দেয়। আর তখন থেকেই সুহাসিনী দেবী আর শীতাংশুর স্নেহে প্রশ্রয়ে বাগান বাড়ি পূর্ণ হয়ে ওঠে। ওরা বাগানের নাম রাখে মনবিতান। এই মনবিতানেই চুপি চুপি তুনকে নিয়ে হিমাদ্রি এখন প্রায়ই আসে। তুনের যাবতীয় আবদার শীতাংশু প্রাণাধিক স্নেহে হাসি মুখে মেনে নেয়। বলতে গেলে দাদুই এখন অপেক্ষা করে থাকে তুনের জন্য। ও আসে ছোট্ট ছোট্ট পায়ে প্রজাপতির পিছনে ছোটে, ফুল ছোঁয় বাগানের ফল পাড়তে চায়, সারাটা সময় মালিদের সাথে বকবক করে, ভরে ওঠে মনবিতান। দিন কয়েক পর তুনের বার্ষিক পরীক্ষার রেজাল্ট বেরোলে ওর ফল খুব খারাপ হয়। গার্জেন কলে উশ্রী আসে স্কুলে। শিক্ষক মহাশয় জানান প্রতিভাবান তুনের এই রেজাল্টে তারাও আশ্চর্য। স্কুল কর্তৃপক্ষ জানায় ইদানিং ও ভীষণ আনমনা হয়ে পড়ত, মানসিক কোনো চাপের লক্ষণ স্পষ্ট। বাড়িতে ফিরে এসে ছেলের এই অসাফল্যের জন্য হিমাদ্রিকে ও দায়ী করে বসে, কিন্তু ছেলের এই মানসিক পরিবর্তনের হেতু হিমাদ্রি জানে, বোঝে, মুখে কিছু বলে না। উশ্রী ইদানিং কথা বন্ধ করে দিয়েছে। বাড়িতে দম বন্ধ করা পরিবেশ। দিন দুয়েক পর সেদিন সকালবেলায় খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে হিমাদ্রি লাফিয়ে ওঠে, শিশুর মতো আনন্দে চিৎকার করতে থাকে। আদর্শ উদ্যান পালক হিসেবে রাজ্যপাল শীতাংশু বসুকে সম্বর্ধনা দেবেন। ছুটে যায় অস্ত্রীর ঘরের কাছে। শীতাংশুর ওখানে লুকিয়ে চুরিয়ে যাবার ঘটনা বাবা ছেলে এক নিঃশ্বাসে সব বলে দেয়। অস্ত্রী শোনে, আজ আর রাগ করে না, তবে ওদের সাথে আনন্দেও মেতে উঠতে পারে না, আরো গম্ভীর হয়ে যায়। তাতে অবশ্য তুনের আনন্দ থামে না। সম্বর্ধনার দিনে পূর্ণ প্রেক্ষাগৃহের একদম প্রথম সারিতে বসে হিমাদ্রি, তুন আর তুনের বন্ধু বাবা মায়েরা। আলো নিভে আসে, নিশ্চুপ প্রেক্ষাগৃহ ভরাট করে দেয় শরদের সুরমূর্ছনা। আলো খেলে যায় ক্রমশ মঞ্চের আনাচে কানাচে সুরের সাথে সাথে। সুহাসিনী দেবীর শরৎবাদন শেষ হলে গোটা হল উঠে দাঁড়িয়ে তাকে করতালিতে অভিবাদন করে। আর তখনই সঞ্চালক

0: শীতাংশু বসুকে মঞ্চে ডেকে নেন। সাফল্যের রেণু গায়ে মেখে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে রাজ্যপাল মহোদয়ের হাত থেকে শংসাপত্র গ্রহণ করে। উদ্যান পালন বিষয়ে প্রাসঙ্গিক কিছু কথা বলে রাজ্যপাল মহোদয় বেরিয়ে যেতেই মঞ্চের আলো আস্তে আস্তে স্তিমিত হয়ে পড়ে, গুণমুগ্ধদের ভিড়ে ভরে যায় মঞ্চ। আলো আরো নিভে আসে, আবছা আলোয় হঠাৎ দেখা যায় ওই ভিড়ের মধ্যে প্রসাধনহীন আলুথালু বেশে এক ভদ্র মহিলা শীতাংশু বাবুর পায়ে হাত রেখে প্রণাম করে, একটি চিঠি দেয়, কি সব যেন বলে, তারপর দুজন চলে যায় দুদিকে।
1: এতক্ষণ শুনলাম গল্প পাঠ, গল্প পাঠ করে শুনালেন সমীর বিশ্বাস। তাহলে বন্ধুরা, আজ শ্রুতি অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মধুমিতা সাহা, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরেই মেহফিল।
1: ১৩০

আকাশবাণী মুর্শিদাবাদের মেহফিল থেকে বলছি, আপনাদের গানের সখা মুক্তি হক। কখনো কোমল, কখনো কঠিন, স্নেহে অপার, আবার দায়িত্বে অসীম, আদরে, শাসনে, স্নেহে, সুভাগে, পরামর্শে, সান্ত্বনায়, হিন্দি ছবি বিশাল ভান্ডারে বাবাদের ভূমিকা বহুরূপে উজ্জ্বল। পৃথিবীর সব বাবাকে মনে রেখে আজ 20 জুন শনিবারের রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে কেবল তাদের প্রসঙ্গ। আজকের মেহফিলের বিষয় পাপা দ্য গ্রেট। শোনাব হিন্দি ছবির বাবাদের গান। সরাসরি কথা এই নাম্বারে 9434921300, 03482259648 এবং আপনারা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাবেন এই নাম্বারে 9434921300।

0: কোন বন্ধু আছেন? নমস্কার।
1: নমস্কার মুকুলদা, আমি পরমপুর থেকে রবি হালদার বলছি।
0: রবিদা বলুন।
1: বলছি যে আমি একই ভুল ছবি একটি গান শুনতে চাই। এ রাজু এ রাজা, এ রাজু এ রাজা, এই গানটা কিশোর কুমার। এই এই যুগের সঙ্গে সম্ভবত লতা মঙ্গেশকর।
0: আচ্ছা, কে কে গিয়েছেন?
1: এস বি বালা, সুব্রমণিয়াম আর সম্ভবত লতা মঙ্গেশকর।

এখানে দেরি যারা করেছেন তাদের জন্য আর কে মেহফিলের বিষয় পার্টনার দ্য গ্রেট হিন্দি ছবিটি বাবাদের গান সরাসরি কথাবার্তা সেই নাম্বারে 9434921300 0348225964

0: নমস্কার দাদাভাই, আজকের মহফিল হল হিন্দি গান বাবাকে নিয়ে। বাবা মাথার উপরে ছাতা তো বাবাই, সংসারের দায়িত্ব সে বাবার হাতে। আজ আমার বাবা 9 বছর হলো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, আজও তার স্পর্শ যেন অনুভব করি। সব বাবাকে প্রণাম জানাই। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। ঢাকুরিয়া থেকে লিখছেন সুমিতা রায়।
1: आखिर तुमसे हारेगी हाँ,
2: मम्मी मुझको मारेगी।
1: आखिर तुमसे हारेगी,
2: डैडी माफी मांगोगे,
1: मुझको छत पर टांगोगे।

0: নমস্কার।
1: হ্যাঁ বলুন দাদা,
0: কেমন আছেন আপনাদের ভাই? অনেকদিন পর দাদা ভাই, আপনাদের খুব মিস করি। আমি পলাশ সরকার মধুপুর থেকে বলছি রে ভাই। ভালো আছেন? ভালো আছেন? কি আপনার প্রোগ্রামে কি বলবো দাদা ভাই, হ্যাঁ আপনি এলাকা সোনার খনি নিয়ে চলে আসেন, কি নিয়েছেন বাবা? এর আগে মাকে নিয়ে এলেন, এখন আজকে বাবাকে নিয়ে এলেন। এনাদের গুরুত্ব জীবনে অপরিসীম দাদা ভাই। বাবা মা ছোট থেকে যখন হাত ধরে মানুষ করে শেখায়, তাদের জীবনে কোনোদিন জন্ম জন্মান্তরের ঘোরা যায় দাদা ভাই? বাবা মার জায়গা কেউ আজ পর্যন্ত নিতে পেরেছে না পারবে বলুন দাদা ভাই? বলুন, কি সুন্দর প্রোগ্রাম! আমি একটা একটা গানের কথা বলছি দাদা। কাশ মুভিতে আপনার জ্যাকি শ্রফ বা ডিম্পল কাপাডিয়া একটা গান করেছিলেন যে তোমার ওই যে ফুল হাসে আয়ে বন্ধু, কিশোর কুমার আর সাদা সাজান, গানটা খুব সুন্দর। ফল আগে এসছে না বীজ আগে এসছে, গানটা শুনলে বোঝা যাবে দাদা, কি সুন্দর গান বলেন।

বাবা, আমি ঈশ্বর মন্ডল খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে বলছি। পাপা কেতে হ্যাঁ বড়ে নাম করেগা, অথবা তুই মেরে দি তুই মেরে যান, ও আই লাভ ইউ ড্যাডি, যে কোনো একটি গান শোনালে খুশি হতাম। এদিকে কান্তনগর বহরমপুর থেকে রিয়া দে, তিনি লিখছেন, শুভ সন্ধ্যা অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। ছবি থেকে পাপা কেতে হ্যায় গানটা শুনতে পেলে খুব খুশি হব, একই সঙ্গে দুই বন্ধুকে খুশি করতে পারলে আমরাও খুশি হব।

1988 সালের কায়ামত সে কায়ামত তক ছবির এই কানে জল গান পাপা কেহতে হ্যায়। উদিত নারায়ণ কণ্ঠে আলম মিলিন্দের সুরে গাওয়া এই গানটিতে আমির খানের আইকনিক পারফরমেন্স ছিল, আজও সিনেমা প্রেমীদের

রামপুর মন্দির পাড়া থেকে লিখছেন, নমস্কার দাদা ভাই, শুভ সন্ধ্যা। খুব সুন্দর বিষয়, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, মন দিয়ে শুনছি। আপনার অনুষ্ঠান শোনার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি। ভালো থাকবেন, নমস্কার জানবেন। আর একই সঙ্গে শুভ সন্ধ্যা আমার প্রিয় মুক্তি দাদা ভাই। খাওয়া দাওয়া সেরে বসে পড়েছি অন্যান্য সপ্তাহের মতো। ঐসা হি হো সিনেমা থেকে পাপ্পা মেরে পাপ্পা গানটি শুনতে চাই। রীতা দে লিখছেন চুয়াপুর জলকল থেকে।

2005 সালের মেয়ে এসআই হিন্দু ছবির মূল চরিত্র ইন্দ্রনীল অজয় দেবগন, একজন অটিস্টিক বা মানসিক চ্যালেঞ্জের মানুষ, যার শরীর পূর্ণবয়স্ক মানুষের হলেও মানসিক বয়স 7 বছরের শিশুর মতো। একটি হিল স্টেশনের কফি শপে কাজ করেন তিনি। নিঃসঙ্গ মেয়ে মায়া ঈশা দেওয়াল তার জীবনে আসেন এবং এক কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর তিনি তাকে নীলের কাছে রেখে চলে যান। পরে নীলের প্রকৃত দাদু আসেন অনুপঙ্খের লন্ডন থেকে এসে মানসিক অক্ষমতার অজুহাতে সেই শিশুর আইনি কাস্টডি বা অধিকার দান।

0: একজন বন্ধু আছেন ফোনে। নমস্কার।
1: নমস্কার দাদা, আমি 5 গ্রাম খড়িকানা কথা বলছি।
0: বলুন।
1: বলছি 1992 সালে কিশোর কুমারের ও মেরা বেটা এই গানটা স্যার একটু
0: মনে পড়ছে? আচ্ছা, শুনতে থাকুন। কেমন আপনার নামটা ভালো করে শোনা গেল না।
1: 5 গ্রাম খড়িকানা থেকে এসরাফিল শেখ, এটা মাসেন শেখ, মাতা কমলা, কমলা দিদি। আমার বাবার বয়স এখন ধরেন 79 বছর বয়স।
0: আচ্ছা।
1: মায়ের 76 বছর বয়স।
0: আপনি একটু রেডিওটা দূরে রাখুন ভাই।
1: আচ্ছা,
0: কেমন?
1: হ্যাঁ,
0: অনুষ্ঠান শুরু থেকে শুনছেন তো?
1: হ্যাঁ, মোটামুটি আপনার ধরেন আজ থেকে 8 বছর আগে থেকে আমি শুনছি, এখন বারবার বুঝলেন, প্রায় সব সময় আর কি।
0: তাহলে আপনার সেই গান ও মেরে বেটি সুন মেরে কেহনা চাহি দুঃখ হয়ে হাসতে হি রহনা।

হক সরকার তালবাগান থেকে বলছেন, মহফিল অনুষ্ঠানের নাম রেখেছেন বাবাকে নিয়ে গান। এ বিষয়ে সেই গানটির কথাই আপনি উল্লেখ করেছেন কেয়ামত সে কেয়ামত তক ছবির বাবা কেহতে হ্যায়। ভালো থাকবেন, নিশ্চয় খুশি হয়েছেন।

সুন্দর সুন্দর গান শুনছি, ভালো লাগছে। ভালো লাগছে মুক্তি হক ভাইয়ার সুন্দর উপস্থাপনা। এস এম সাবেদ আলী লিখছেন চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। সুচিস্মিতা খাতুন বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন ভালো লাগছে এবং গানগুলো শোনার সঙ্গে সঙ্গে কেন জানি না ব্যক্তিগতভাবে নিজের জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। বাবা ছিলেন এবং মনে হয় বাবা আছেন। শুনতে চাইছি একটা বিশেষ গান রাজি ছবির।

এবার একটু অন্যরকম এক বাবার কথা বলি। প্রাণী জগতের সবচেয়ে নিবেদিত প্রাণ ও দায়িত্বশীল বাবা হলেন পেঙ্গুইন, বিশেষ করে সম্রাট পেঙ্গুইন বা এম্পেরর পেঙ্গুইন। ডিম পাড়ার পর হতক্রান্ত মা পেঙ্গুইন সমুদ্রে মাছ শিকারে চলে যায়। তখন বাবা পেঙ্গুইন টানা প্রায় দু মাস, তারও বেশি, বরফের উপর নিজের পায়ের উপর সেই ডিম রেখে তাকে উষ্ণ রাখে। আর এই পুরো সময়টা বাবা পেঙ্গুইন কিছুই খায় না। পেঙ্গুইন বাবাদের এই অনন্য আত্মত্যাগের অবাক করা কথাটি না বললেই নয়। মা পেঙ্গুইন একটিমাত্র ডিম পাড়ার পরপরই খাবারের সন্ধানে সাগর দিকে রওনা দেয়। তখন থেকে ডিমের সব দায়িত্ব বাবা পেঙ্গুইনের। ডিমটি যেন বরফের সংস্পর্শে না আসে, যেন নষ্ট না হয়, সেজন্য বাবা পেঙ্গুইন তার পায়ের উপরে ডিমটি রাখে আর পেটের পালক আর চামড়ার উষ্ণ ভাঁজের মধ্যে লুকিয়ে রাখে পরম মমতায়। ভেবে দেখুন, অ্যান্টার্কটিকার কনকনে শীতে -80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবল শৈত্য প্রবাহের মধ্যে বাবা পেঙ্গুইন টানা প্রায় 65 দিন কোনো খাবার না খেয়ে এভাবে একা ঠাঁই দাঁড়িয়ে থাকে। কখনো কখনো সম্পূর্ণ বরফে ঢাকা পরিবেশে ডিম আর নিজের শরীরকে গরম রাখতে একসময় হাজার হাজার বাবা পেঙ্গুইন একসাথে গোল হয়ে গাদাগাদি করে দাঁড়ায়। এই দীর্ঘ সময় তাদের শরীরের জমানো চর্বিগুলো শক্তি যোগায়। একসময় ডিম ফুটে শিশু পেঙ্গুইন বের হওয়ার পর মা পেঙ্গুইন তো তখনও ফেরেনি, অতএব বাবা পেঙ্গুইন তার গলা থেকে এক ধরনের তরল দুধের মতো খাবার, যাকে বলা হয় ক্রপ মিল্ক, সেটা তুলে খাওয়ায় নবজাতককে। মা ফিরে আসার পর তবেই বাবা পেঙ্গুইন সাগরে নিজের খাবার খেতে যায়। অন্যান্য সাধারণ পেঙ্গুইনের ক্ষেত্রে বাবা ও মা পেঙ্গুইন পাড়া করে ডিমে তা দেওয়ার ও এই নতুন শিশুকে খাওয়ানোর দায়িত্ব সমান ভাগে ভাগ করে নেয়।

বাবা আমার বড় বন্ধু ছিলেন, তিনি না ফেরার দেশে আমার সঙ্গে সারাদিন দোকানে থাকতেন। বাবার হাত ধরে আমার ব্যবসা শিক্ষা। আমার একটি গান মনে পড়ছে, বাবার কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে, লুকছিপ লুকছিপ জাহানা ও মেরে মুন্নে মুন্নে, দু ছবির গান পলাশ দে লিখছেন চিকটা থেকে।

0: আজকের মহফিলের যে বিষয় উপস্থাপনা করেছেন মর্মস্পর্শী। আমি বাবাকে হারাই 25 বছরে আর মাকে হারাই 13 বছরে। আমার বয়স এখন 74 বছর। বাবা খুব ভালোবাসতেন, অনুষ্ঠান খুব ভালো লাগছে আপনার। বাবা মাকে ভোলা যায় না কখনো, আজও প্রতিদিন স্মরণ করি তাঁদের। খুব ভালো উপস্থাপনা আপনার, মন ভরে যাচ্ছে শুনতে থাকি। তপতি বর্মন লিখছেন হিলমোটর হুগলি থেকে। সারগাছি বিনকার থেকে মৃণাল পাল, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এই গানটি শোনাবেন আয় খকুয়ায়। ছবির নাম বা শিল্পী আমার জানা নেই, আমি ক্লাস 8 পড়ি, ভাবতাম নেতাজি হাই স্কুলের ছাত্র। প্রিয় মৃণাল পালকে বলি, মেহফিল হিন্দি গানের অনুষ্ঠান আর ঘটনাক্রমে এই গানটি আমরা আজকে বাজিয়েছি সন্ধে 8:55। আশা করি আবারও কথা হবে। কেমন, ফোনে কোনো বন্ধু আছে? নমস্কার।
1: হ্যাঁ হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: বলুন দিদি।
1: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অমৃতা মন্ডল বলছি।
0: বলুন।
1: অনুষ্ঠানটা দারুণ হচ্ছে, ফাটাফাটি, বলার কোনো অপেক্ষাই রাখে না। হ্যাঁ, আমারও বাবা নেই, উনি 10 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, মাত্র 52 বছর বয়সে। কিন্তু বাবা সে স্মৃতি সব কিছু মনে করে এটা। হ্যাঁ, কিন্তু তিনি আছেন সবসময় আমার পাশে আছেন, আমাকে উপর থেকে সব কিছু আশীর্বাদ করেন। তো গান আকেলে হাম আকেলে তুম, হ্যাঁ, টাইটেল সংটা যদি পারেন একটু শুনিয়ে দেবেন। আকেলে হাম আকেলে তুম জো হাম তুমি সঙ্গে হো তো কে চাঁদ।

আমার বাবা কোনো সেলিব্রিটি বাবা নন, আমার বাবা পৃথিবীর সেরা বাবাও নন। আমার বাবা 8-10টা বাবার মতোই সাধারণ একজন, অসাধারণ এক লালন কর্তা, পালন কর্তা এবং প্রয়োজনীয় নীরব যোগানদাতা। আসলে সব বাবাই এক একটা শীতল ছায়া বৃক্ষ, যেমন ছায়া দেয়, ফল দেয়, জ্বালানি দেয়, কাঠ দেয়, বাঁচার জন্য অক্সিজেন, তেমনি বাবাও দেন ছায়া, দেন প্রয়োজনের যোগান, দেন সমাজে মাথা উঁচু করে বাঁচার আর আত্মপরিচয়ের অক্সিজেন। যখন খুব ছোট ছিলেন, বাবা ছিলেন পরম বন্ধু, নিশ্চিন্ত আশ্রয়। জীবনে প্রথমবার যখন সাইকেল চালানো শিখতে যাই, বাবা ছিলেন সঙ্গে। উঁচু সিটের উপর ভীরু এক শিশুকে বসিয়ে দিয়ে বাবা দেখিয়ে দিচ্ছিলেন, এটা হ্যান্ডেল দুহাত দিয়ে সোজা করে ধরতে হয়, সোজা সামনে তাকাবি, নিচে নয়, রাস্তায় চোখ রাখতে হবে, এটা বেল, সামনে কেউ এলে এটা বাজাতে হয়, হাফ নয় ফুল প্যাডিং করতে হয়। ভীষণ ভয়ে আমি বাবার জামা আঁকড়ে ধরেছিলাম, আর তখন জেনেছিলাম বাবার শরীরের ঘামের মধ্যে কেমন ভরসা আর নিশ্চিন্ত আশ্রয়, একটা মন কেমন ভালো লাগার গন্ধ রয়েছে।

বাবা বলেছিলেন, ভুল কি, এই দেখ আমি কেমন সিটটা ধরে আছি তোর পেছনে। আমি চলমালো করে সাইকেল ছিলাম আর বাবা পেছন পেছন দৌড়তে থাকেন পাখাতে সিট ধরে। একটা সময় দেখি আমার ক্লান্ত বাবা কখন যেন ছেড়ে দিয়েছেন সাইকেলের সিট আর আমি স্বাভাবিক গতিতে ছুটে চলেছি। আগের জীবনের যুদ্ধে যখন ছুটতে হয় কারণে কিংবা অকারণে, যখন ক্লান্ত লাগে খুব, যখন সন্ধ্যাবেলার ঘোলা হয়ে আসা আকাশটা ডাক দেয় কোনো অজানিতের, তখন খুব মনে পড়ে বাবাকে। ঈশ্বরকে ডাকার মতো করেই আমি ডাক দিই বাবাকে, প্লিজ বাবা ক্লান্ত হয়ে না, আমার সাইকেলের সিট ধরে থাকো, ওহি আমার পরাণ সখা। এখনো আমার প্রতি নিঃশ্বাসে যে পাই বাতাসে ভেসে যাওয়া তোমারই গায়ের গন্ধ, বেলা যে ফুলে আসছে।

রাত হলো অনেক, শেষ করি আমাদের আজকের প্রসঙ্গ। সুস্থ আর সুন্দর থাকুন সবাই। আজকের আয়োজনের কারিগরি শাখা ছিলেন সুদীপ্ত রায়। সকলকে ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছে আপনাদের গানের শাখা কথার বন্ধু মুক্তি হক। নমস্কার। আগামীকালকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানাই। অধিবেশন শুরু ভোর 5:50। সকাল 6টায় অমৃতবাণী ভক্তিমূলক গান। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশব্যাপী যোগ প্রদর্শন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শোনা যাবে সকাল 6:15 থেকে। সকাল 8টায় লাইভ ফোন শুভ সকাল উপস্থাপনা জয়িতা সরকার, বিষয় যোগ দিতে এই ছন্দে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত আইসিসি ওমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ধারা বিবরণী সন্ধে 6:40, রাত 8:40 এবং রাত 9:15 শুনতে পাবেন। কয়েকটি অনুষ্ঠানের খবর বললাম। আকাশের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী 5 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। পরবর্তী অধিবেশন ভোর 5:50। স্টুডিওর ঘরে এখন সময় রাত 11টা। জয় হিন্দ।